0: বিসমিল্লাহিরহমানিরহিম।
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল 6:30।
0: আজ শুক্রবার, 17ই আশ্বিন, 1433 বঙ্গাব্দ, 20শে রবিউসানি, 1448 হিজরি, 2রা অক্টোবর, 2026 খ্রিস্টাব্দ।
2: সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক, মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 ও FM 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
0: অনুষ্ঠান উপস্থাপনায় শামিমা আক্তার খান, শামিম খান শামা এবং আমি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ তহিদুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, রাসেল আহমেদ ও এস এম আল জুবায়ের।
1: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহবুব সোবহান।
3: অধিবেশনের শুরুতে শুনবেন পবিত্র কুরআন তেলাওয়াত। আজ শুনবেন সূরা বনি ইসরায়েলের 51 আয়াত থেকে 53 আয়াত পর্যন্ত তেলাওয়াত। তেলাওয়াত করছেন আরি মোহাম্মদ লিয়াকত হোসাইন।
4: أعوذ بالله من الشيطان الرجيم

0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মুফতি নেসারউদ্দিন.
2: بسم الله الرحمن الرحيم. তেলাওয়াত কৃত সূরা বনি ইসরাইলের 51 থেকে 53 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, অথবা এমন কোন শ্রেষ্ঠ বস্তু যা তোমাদের ধারণায় অত্যন্ত কঠিন, তখন তারা বলবে, কে আমাদের পুনরুবার সৃষ্টি করবে? বলুন, তিনিই যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন. তারপর তারা আপনার সামনে মাথা নাড়বে এবং বলবে, সে উত্থান কবে হবে? বলুন, সম্ভবত তা অচিরেই এসে পড়বে, যেদিন তিনি তোমাদেরকে ডাকবেন এবং তোমরা তার প্রশংসার সাথে তার আদেশ পালন করবে, এবং তোমরা ধারণা করবে যে পৃথিবীতে তোমরা অল্প সময়েই অবস্থান করেছিলে. আপনি আমার বান্দাদেরকে বলে দিন, তারা যেন এমন কথা বলে যা অতি উত্তম. নিশ্চয় শয়তান মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু. বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু.
1: পথ ও পাথেয়, আজকের বিষয় ব্যবসা ও মুনাফা, বলছেন মাওলানা আব্দুজ জাহের মাহমুদ.
3: বিসমিল্লাহির রহমানির রহিম. মানুষের পার্থিব জীবনকে সুন্দর ও সাবলীলভাবে পরিচালনার জন্য আর্থিক সচ্ছলতা খুবই প্রয়োজন। আর্থিক সচ্ছলতার জন্য ব্যবসা একটি উন্নত মাধ্যম। ব্যবসার মাধ্যমে যে মুনাফা হয় তাতে রয়েছে বরকত ও প্রশান্তি। ব্যবসা সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে নিষিদ্ধ করেছেন। ব্যবসায়ীগণ আল্লাহর কাছে উচ্চ মর্যাদায় অভিষিক্ত হবেন, আখিরাতেও তারা পুরস্কৃত হবে। ব্যবসায় অধিক মুনাফা লাভের আশায় মানুষ অনেক সময় প্রতারণার আশ্রয় নেয়, তখন পুরো ব্যবসাটাই হারামে পরিণত হয়। এজন্য রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় প্রতারণা ও অনৈতিকতাকে পরিহার করতে বলেছেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাশ্শা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে তারা আমাদের দলভুক্ত নয়। ব্যবসায় মুমিনদের উচিত কুপ্রবৃত্তিকে দমন করে সঠিকভাবে ব্যবসা করা, তাহলেই ওই সকল ব্যবসা

0: সেইগণ আল্লাহর পথে জিহাদকারী মুজাহিদের মর্যাদায় অভিষিক্ত হবেন। প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের সাথে অবস্থান করবেন। ব্যবসার মধ্যে মজুদদারি, ঠকবাজি কোনো স্থান নেই। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বের হলেন, তখন তিনি দেখলেন কিছু লোক বেচা কেনা করছে। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল বললেন, ইয়া মাশারাত তুজ্জার, ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা। অর্থাৎ কিয়ামতের দিন ব্যবসায়ীরা মহাপাপী হিসাবে উত্থিত হবে, তবে তারা নয় যারা আল্লাহকে ভয় করে ও ব্যবসায় সততা অবলম্বন করবে। মজুদদারি ও কালোবাজারির মাধ্যমে যে ব্যবসা করা হয়, এ ধরনের ব্যবসা ইসলামে সম্পূর্ণরূপে হারাম, কারণ বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির আশায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আটকে রেখে অধিক হারে মুনাফা করার নিমিত্তে সম্পদকে পুঞ্জীভূত করে রাখাকে ইসলামী শরীয়ত নিষিদ্ধ ঘোষণা করেছে। এ প্রসঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মূল্য বাড়ার উদ্দেশ্যে যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত খাদ্যশস্য মজুত রাখে, সে ব্যক্তি আল্লাহর দায়িত্ব থেকে মুক্ত এবং আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। বাইহাকি, ব্যবসার কারণে যাতে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ বিষয়ে মহান রব্বুল আলামিন কোরআনুল করিমে সূরা আন-নিসার ২৯ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, কিন্তু তোমরা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ব্যবসা করবে, এটাই বৈধ। যে ব্যবসার মাধ্যমে হালাল উপার্জন বা মুনাফা অর্জিত হয়, সেই ব্যবসাকে আল্লাহ তাআলা তাঁর অনুগ্রহ হিসেবে অভিহিত করেছেন। মূলত সৎ ব্যবসায় রয়েছে মানুষের জন্য প্রভূত কল্যাণ। আল্লাহ আমাদেরকে সৎ ও নির্ভেজালভাবে ব্যবসা করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: পথ ও পাথেয় অনুষ্ঠানটি এখানে শেষ হল। আজকের বিষয় ছিল ব্যবসা ও মুনাফা, বললেন মাওলানা আব্দুজ জাহের মাহমুদ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জানা।

ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন, নবীর শ্রেষ্ঠ নবী তেমন। ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন, নবীর শ্রেষ্ঠ নবী তেমন। পীর পয়গম্বর গলাই পরে, পীর পয়গম্বর গলাই পরে, ওই নামেরই মালা, ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা, ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। একটি নামে ক্লান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, তামাম জাহান দরুদ পড়ে,

0: ভাই রে সকল দুঃখ জানা, ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জানা।
1: রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পেশ করা হলো।
2: বাংলাদেশ বেতার, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমার আপনার আমাদের সকলের, আমাদের প্রতিদিনের কাজ হোক দেশের উন্নয়নের জন্য। দেশের উন্নয়ন আমাদের সকলের উন্নয়ন, এই আহ্বানে শোনাব দেশের গান। শিল্পী শমনুর মনির কোনাল, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার আবু বকর সিদ্দিক।

0: শুনলেন মনির কোনালের কণ্ঠে, শুনলেন দেশের গান।
1: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।
2: আজ সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে ৫টা বেজে ৫০ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ৪৫ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM ৯০ মেগাহার্জ, FM ১০৬ মেগাহার্জ ও FM ১০২ মেগাহার্জে।

0: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়েড অনুষ্ঠান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 8:10। ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে সকাল 8:20। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কনকাকলি সকাল 9:05। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ সকাল 10:05। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11:30। এই সপ্তাহের নাটক কালো কোট বেলা 3:10। রচনা সাইফুল আলম, প্রযোজনা ইমদাদুল হক। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেট আস স্পিক ইংলিশ বিকেল 5:10।
1: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে প্রচারিত হবে বিকেল 5:40।
2: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধ্যে 6:05।
1: সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30।
1: রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ।
2: নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00।
1: ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাধা প্রচারিত হবে রাত 10:30।
2: এবার FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
1: FM 90 MHz, FM 102 MHz ও FM 106 MHz সকাল 6:30 থেকে বেলা 12:10 পর্যন্ত এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
2: শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভোরের গান এ কেমন প্রভাত আমার, শিল্পী আপেল মাহমুদ, গানটির গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

0: ভোরের গান শুনলেন গীতিকার সুরকার শিল্পী আপেল মাহমুদ।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ, FM 90 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। একটু পরেই শুনতে পাবেন সকাল 7টার বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার 17ই আশ্বিন, 20শে রবিউসানি, 2রা অক্টোবর। বাংলাদেশ বেতার, খবর পড়ছে মনজুরুল হক। শুরুতেই শিরোনাম। ফেনীর পরশুরামে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান। বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে জনসভায় বললেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদের পদত্যাগ, মহিলা আসন 23 শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি। বিসিএস পরীক্ষা বা অন্যান্য সরকারি নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য করা হবে না, জরুরি সংবাদ সম্মেলনে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ডেঙ্গু মোকাবিলায় 5 লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে জ্বালানির দাম কমানোর লক্ষ্যে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত কমাতে বলেছে যুক্তরাষ্ট্র, অন্যথায় মার্কিন ডিজেল রপ্তানি বন্ধের হুমকি ট্রাম্পের। এবং আগামীকাল জাপানে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টি ও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি এ ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী গতকাল ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী সেতুর কাছে 1,542 কোটি টাকা ব্যয়ে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প প্রথম পর্যায়ে কাজের উদ্বোধনকালে এ আহ্বান জানান। পরে তারেক রহমান ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে প্রধানমন্ত্রী তারেক রহমান। নানার ভিটায় ফেনীর পরশুরামের আপামর জনতা বাঁধভাঙা উচ্ছ্বাসে স্বাগত জানান সরকার প্রধানকে। 2024 বন্যার দগদগে ঘা বয়ে বেড়াচ্ছেন বৃহত্তর ফেনী এলাকার মানুষ। এমন সংকট উত্তরণে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তারেক রহমান। পরে খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় স্থানীয় জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। নিজেকে এলাকার নাতি পরিচয় দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত জনতার সঙ্গে। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাল খনন এবং এই প্রকল্পের মাধ্যমে বন্যার ক্ষতি থেকে মুক্তি পাবে ফেনীবাসী।
3: মুহুরী এবং কহুয়া, এটা কহুয়াকেও কানেক্ট করবে, গ্রামের মানুষ বলেন, শহরের মানুষ বলেন, সকলের জন্য এই খাল খনন করা, নদী খনন করা প্রয়োজন বলেই, মানুষের জন্য প্রয়োজন বলেই বিএনপি এই কর্মসূচিটি আবার শুরু করেছে।
2: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন দেশের মানুষের কর্মসূচি উল্লেখ করে এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সব অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
3: ফ্যামিলি কার্ড আর বিএনপির কর্মসূচি নয়, কৃষক কার্ড বিএনপির কর্মসূচি নয়, নদী খনন খাল খনন বিএনপির কর্মসূচি নয়। বিএনপির কর্মসূচি শুধু নয়, এগুলি এখন দেশের মানুষের কর্মসূচি। কাজে আসুন, দেশের মানুষের কর্মসূচিকে বাস্তবায়ন করতে হলে আজকেই অরাজকতাকারী এবং ষড়যন্ত্রকারীদেরকে কঠোরভাবে জবাব দিতে হবে।
2: এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেন এবং ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। তিনি গতকাল ফেনীতে দিনব্যাপী সফরের অংশ হিসেবে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জনসভায় একথা বলেন। প্রধানমন্ত্রী একই স্থানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেন এবং উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন। কৃষক কার্ড প্রকল্পের আওতায় ফেনী সহ 14টি জেলার 1 লাখেরও বেশি কৃষক পাচ্ছেন এই সুবিধা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক চাষীদের সহজে সরকারি প্রণোদনা ও সুবিধা দিতে চালু হলো বহুল আলোচিত কৃষক কার্ড। ফেনীর ফুলগাজীতে সশরীরে উপস্থিত থেকে এই পাইলট কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি কার্ডের বিপরীতে কৃষকরা পাবেন 2,500 টাকা সমপরিমাণের কৃষি উপকরণ সুবিধা। প্রথম দিন ফেনীর 7,643 জন কৃষকের হাতে সরাসরি কার্ড তুলে দেওয়া হয় এবং বাকি 13টি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্ডটি বিতরণ সম্পন্ন হবে। কৃষক কার্ডের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা আবারও পুনর্ব্যক্ত করেন।
5: মনে করি আমরা যদি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ অন্য ধর্মীয় ব্যক্তিদের কাছে যদি মিনিমাম একটি সহযোগিতা প্রতি মাসে পৌঁছে দিতে পারি, আমরা মনে করি আমরা যদি কৃষক ভাইদের কাছে কৃষক কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম সহযোগিতা পৌঁছে দিতে পারি, তাহলে ধীরে ধীরে ধীরে তাদের ভাগ্যের পরিবর্তন হবে, অর্থনৈতিকভাবে এই মানুষগুলো আস্তে আস্তে সচ্ছল হয়ে উঠবে এবং বাংলাদেশের মানুষ যখন সচ্ছল হয়ে উঠবে বাংলাদেশ তখন সচ্ছল হয়ে উঠবে অর্থনৈতিকভাবে।
4: এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের সমালোচনা করে বলেন,
5: আজকে যারা আবার একদফা শুরু করেছে এদের কি ফ্যামিলি কার্ড কর্মসূচি আছে? এদের কি খাল কাটা কর্মসূচি আছে? এদের কি বৃক্ষরোপণ কর্মসূচি আছে? এদের কি কৃষক কার্ড কর্মসূচি আছে? এদের দলের কর্মসূচির মধ্যে কি ইমাম মুয়াজ্জিন সাহেবদের জন্য সম্মানের ব্যবস্থা আছে? শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যারা রাজনীতি করে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।
4: নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মোট 10টি সেবার মধ্যে এই পাইলট পর্বে 60টি ডিজিটাল সেবা পাবেন কৃষকরা। এর মধ্যে রয়েছে ভর্তুকি মূল্যে সার, বীজ, কীটনাশক, মৎস্য ও প্রাণী সম্পদের খাদ্য, সহজ শর্তের ঋণ এবং সেচ সুবিধা। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: ঠাকুরগাঁওয়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সদর উপজেলার নারগুন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে ঠাকুরগাঁও সদর ও রুহিয়া এলাকার 2,517 জন কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার মধ্য দিয়ে জেলায় এ কার্যক্রমের যাত্রা শুরু। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় 1,148 জন এবং রুহিয়া এলাকায় 1,369 জন কৃষক রয়েছেন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসি আহমেদ মিষ্টি। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসি আহমেদ মিষ্টির নাম সামনে আসলে গতকাল তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ফেরদৌসি আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র জমা দেন। এদিকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি আহমেদ পদত্যাগ করায় গতকাল থেকেই তার আসনটি শূন্য হয়েছে। তিনি গতকাল বিকেলে সংসদ ভবনের টানেলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। স্পিকার বলেন, কোন সংসদ সদস্য পদত্যাগ করলে নির্দিষ্ট কোন কারণ উল্লেখ করে না, তবে সেই মুহূর্ত থেকেই আসনটি শূন্য হয়। সরকারি এক গেজেটে গতকাল জানানো হয়, জাতীয় সংসদে 323 মহিলা আসন, 23 সংবিধানের 67-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী গতকাল থেকে শূন্য ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, রাজনৈতিক পরিচয় যেটাই হোক, বিসিএস বা এই সমস্ত পরীক্ষা বা অন্য কোনো ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। তিনি গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন। 49তম বিসিএস বিশেষ শিক্ষা ক্যাডারের নিয়োগের প্রজ্ঞাপনকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সরকারের অবস্থান পরিষ্কার করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
6: রাজনৈতিক পরিচয় যেটাই হোক, এই সমস্ত পরীক্ষা বা অন্য কোনো ক্ষেত্রে সেই কারণে কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না। নিয়োগপত্র ইস্যু করার জন্য আরো একটা দিন আছে প্রজ্ঞাপনের, আগামী সোমবারে এসএসএলের জন্য প্রজ্ঞাপন জারির দিন নির্ধারিত আছে। আমি সবাইকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করার জন্য অনুরোধ করব।
0: যারা অপতথ্য প্রচার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে এসব থেকে বিরত থাকার অনুরোধ জানান। এদিকে রাজধানী তেজগাঁওয়ে গতকাল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তর শুভারম্ভ ফলক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সাথে আন্তরিকতার সাথে কাজ করতে তাদের প্রতি আহ্বান জানান।
6: আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা ল এনফোর্সার্স বিভিন্ন এজেন্সিস আছে, তারা সবাই সমন্বিতভাবে একটা অপারেশন পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কারো কারো দায়িত্ব অবহেলা আমরা লক্ষ্য করেছি। ক্ষেত্রমত আমরা শুধু তাদেরকে প্রত্যাহার করেই ক্ষান্ত হচ্ছি না, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছি। ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস, ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে কোনো অস্থিরতা সৃষ্টি করতে পারবো বলে আমি বিশ্বাস করি না।
0: দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে 500,000 ডেঙ্গু এনএসআই র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের কাছে এসব কিট হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ত্রিশিতা মাওলা। এ সময় ডেঙ্গু টেস্টিং কিটগুলো দ্রুত দেশজুড়ে বিতরণের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন পাওয়া কিটের পাশাপাশি সরকারি খাতেও বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুদ রয়েছে, ফলে দেশের যে কোনো অঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি রৌনক জাহান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি, অভিবাসন, কারিগরি শিক্ষা, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্বে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে তাঁর সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার দেশটির গভর্নর জেনারেল স্যাম মস্টিন এসির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিক শুভেচ্ছাপত্র প্রদান করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশি পেশাজীবীদের বিশেষ করে তথ্য প্রযুক্তি, প্রকৌশল ও অন্যান্য কারিগরি ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় দক্ষ জনশক্তি অভিবাসনের সুযোগকে স্বাগত জানান। রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে তিনি দীর্ঘস্থায়ী সংকটে অস্ট্রেলিয়ার অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং সংকটের টেকসই সমাধানে দেশটির সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় হাইকমিশনার অস্ট্রেলীয় ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কর সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা ও ইতিবাচক নিয়ন্ত্রক ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে ব্যাংকিং খাতের সংস্কারের প্রশংসা করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিদ্যমান সহযোগিতা আরও জোরদারে তাঁর দেশের আগ্রহের কথা জানান। এদিকে গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ম্যাবের একটি প্রতিনিধি দল। এ সময় রাষ্ট্রপতি সংঘাত ও প্রতিহিংসার সংস্কৃতি পরিহার করে দেশে রাজনৈতিক সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একে অপরকে দোষারোপ, প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করা এবং মামলা মোকদ্দমার মাধ্যমে হয়রানির রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় 4,34,000 কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। তিনি গতকাল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের স্বাচ্ছন্দ্যে লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে একথা জানান। আরিফুল হক চৌধুরী বলেন, শুধু বিদেশগামী কর্মীর সংখ্যা বাড়ালেই হবে না, অবশ্যই দক্ষ কর্মী পাঠাতে হবে। দক্ষ কর্মী পাঠাতে না পারলে লাখ লাখ কর্মী বিদেশে পাঠিয়েও দেশের প্রকৃত লাভ হবে না। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারীর নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নির্ভর বাজারে রূপান্তর করতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল আইসিবির সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, পুঁজিবাজারকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করতে হলে এর প্রতিটি স্তরে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশন নিশ্চিত করতে হবে। পুঁজিবাজারের সব লেনদেন ও কার্যক্রম পুরোপুরি কাগজবিহীন করার উপরও গুরুত্ব দেন তিনি। এদিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী গতকাল রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটা কার্যক্রমের উদ্বোধন ও বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেন পরিদর্শনকালে বলেন, ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ লাগবে না।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বব্যাপী জ্বালানি দাম কমাতে ট্রাম্প প্রশাসন জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেলের মজুদ কমাতে বলেছে, যাতে বিশ্বব্যাপী বেড়ে চলা জ্বালানির দাম কিছুটা কমানো যায়। অন্যথায় সম্ভাব্য মার্কিন ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। এই সতর্কবার্তার মাধ্যমে ইউরোপের উপর যুক্তরাষ্ট্রের চাপ আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম কমাতে সম্ভাব্য নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছেন। শুল্ক নিয়ে বিরোধ এবং সামরিক ব্যয় নিয়ে মতবিরোধের ফলে ট্রাম্পের সঙ্গে ইউরোপ ও ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হয়। ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র জানান, ইউরোপীয় কমিশন এবং 27টি ইইউ সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত ইইউর জ্বালানি টাস্কফোর্স আজ সকালে বৈঠকে বসবে এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করবে। তেহরানের কাছে মঞ্জিলাবাদে হামলা পরিকল্পনাকারী একটি সন্ত্রাসী গোষ্ঠীর 6 সদস্যকে অভিযান চালিয়ে হত্যা করেছে ইরানি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সৈন্যরা একটি বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করেছে এবং গ্রামটিতে তল্লাশি অভিযান চলছে। ইরান বারবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে দেশটিতে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য অভিযুক্ত করেছে। এশিয়ান গেমসের খবর। আগামীকাল জাপানের নিশিনে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে পাকিস্তান ও ভারত পরস্পরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলাটি অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদক লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকট দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:50 এবং সূর্য অস্ত যাবে 5:45। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ফেনীর পরশুরামে মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান। বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে জনসভায় বললেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসি আহমেদের পদত্যাগ। মহিলা আসন 23-0 ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি। বিসিএস পরীক্ষা বা অন্যান্য সরকারি নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য করা হবে না, জরুরি সংবাদ সম্মেলনে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ডেঙ্গু মোকাবেলায় 5,00,000 ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে জ্বালানির দাম কমানোর লক্ষ্যে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুদ কমাতে বলেছে যুক্তরাষ্ট্র, অন্যথায় মার্কিন ডিজেল রপ্তানি বন্ধের হুমকি ট্রাম্পের। এবং আগামীকাল জাপানে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুস্থ থাকতে চাই আমরা সবাই। সুস্থতাকেই বলা হয় জীবনের সবচেয়ে বড় অর্জন। আর সেই সুস্থতার জন্য আমাদের প্রতিদিনের দিন যাপনে হতে হয় সতর্ক, হতে হয় সচেতন। আমাদের সতর্কতা সচেতনতার মধ্য দিয়ে আমরা একটি সুস্থ জাতি উপহার দিতে চাই। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জনসংখ্যা, স্বাস্থ্য এবং পুষ্টি সেল বাংলাদেশ বেতারের সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সুস্থতার কথা বলি, আমরা সুস্থ থাকতে চাই, সুস্থ রাখতে চাই। আর মাঝে মাঝে যখন হয়তো অসুস্থতা দেখা দেয়, তখন আমরা বিশেষজ্ঞের মুখোমুখি হই, তাঁদের কাছ থেকে সহযোগিতা চাই, সেবা নিতে চাই। আমাদের আয়োজনে সুখের ঠিকানা অনুষ্ঠানে আমরা প্রতিদিনই এই সকালবেলায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। একটি নির্দিষ্ট বিষয় নিয়ে প্রতিদিনের কথা বলার মধ্য দিয়ে সেই বিষয়টি নিয়ে জানা এবং সেই বিষয়টি আমাদের জীবনের সাথে আমরা কত বেশি আরও অনেক বেশি সচেতন হতে পারি এবং সতর্ক হতে পারি, সেই বিষয়গুলো আমরা তুলে ধরতে চাই। আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মুখোমুখি হই এবং তাঁর কাছেই সে বিষয়টি নিয়ে জানতে চাই। আজকে সুখের ঠিকানা অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল পায়ের আঁকাবাঁকা শিরা ও তার চিকিৎসা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকার সহকারী অধ্যাপক ভাস্কুলার সার্জারি বিভাগ ডাক্তার মোহাম্মদ শামীম রেজা। আপনাকে স্বাগত আমাদের আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানে। আমরা আপনার কাছে জানবো যে পায়ের আঁকাবাঁকা শিরা এবং এই যে আঁকাবাঁকা শিরার কারণে কি ধরনের সমস্যা হয় এবং এই সমস্যা থেকে উত্তরণের কি উপায়। আমাদের অনেক শ্রোতা বন্ধুই হয়তো এমন সমস্যার মুখোমুখি হয়েছেন বা হয়ে আছেন, বা যারা হননি তারাও এই বিষয়টি নিয়ে জানবেন আপনার কাছ থেকে। তো প্রথমেই আপনার কাছে জানবো যে আসলে এই যে পায়ের আঁকাবাঁকা শিরা যে হয় মানুষের, সেটি কি কি কারণে হতে পারে।
2: প্রথমে জানা দরকার যে পায়ের আঁকাবাঁকা শিরাটা আসলে কি। এটা হলো আমাদের পায়ের যে চামড়া, এই চামড়ার ঠিক নিচে যে মোটা ভেন অথবা যেগুলো মোসরানো বা ডাইলেটেড ভেন থাকে সেইগুলোকে আসলে আঁকাবাঁকা শিরা বলা হয়। এবং এইটাকে মেডিকেল একটা টার্ম আছে যেটাকে ভেরিকোস ভেন বলা হয়। এটা বিভিন্ন কারণে হতে পারে। যদি কারো জন্মগতভাবে এই শিরার কপাটিকা বা ভাল্ব যদি নষ্ট থাকে তাহলে তার এই ক্ষেত্রে হতে পারে। যদি শিরার ওয়াল যদি অনেকটা দুর্বল থাকে তাহলে তাদের হতে পারে। এবং দেখবেন যে যারা লং টাইমে দাঁড়িয়ে কাজ করেন, বিশেষ করে সার্জন, যারা ট্রাফিক পুলিশ, যারা গার্মেন্টস ওয়ার্কার, লেবার, এই সমস্ত মানুষের এই ভেরিকোস ভেন বা আঁকাবাঁকা শিরাটা বেশি হয়।
1: কি কি ধরনের আসলে সমস্যা হতে পারে যখন আসলে এইভাবে একজন মানুষ, সুস্থ সবল মানুষ, পায়ের আঁকাবাঁকা শিরা রোগে আক্রান্ত হয়ে পড়ে?
2: আঁকাবাঁকা শিরা বা ভেরিকোস ভেন যখন আরম্ভ হয় তখন অনেক সময় কিন্তু টের পাওয়া যায় না, যে শুধু মনে হয় যেন পাটা ফুলে ফুলে আছে, উনি শুয়ে আছেন, ওনার পায়ে ব্যথা হচ্ছে, অথবা উনি সকালে উঠে হেঁটে যাচ্ছেন, তারপরে কিছু সময় পরে পাটা একটু ফুলে গেছে, যে জুতাটা সকালে পরেছেন সেই জুতাটা ঠিকমতো পরতে পারছেন না, অর্থাৎ জুতাটা ঠিকমতো পায়ে ঢুকছে না। পরবর্তীতে এটা যখন অ্যাডভান্স করে যায় তখন চামড়ার নিচে কিছু রক্তের নালী যেগুলো মোটা মোটা দেখা যায়, এবং আলটিমেটলি এইটা যখন আরও অ্যাডভান্স করে যায় তখন আলটিমেটলি পায়ের গেটার রিজনে, বিশেষ করে নিচের দিকে, এখানে ঘা বা ক্ষতের সৃষ্টি হয়। এবং এই পেশেন্টগুলো অনেক সময় ব্যথা হয় এবং ব্যথার জন্য তারা তখন ডাক্তারের কাছে আসে এবং ডাক্তার শরণাপন্ন হন।
1: মানে পায়ের নিম্নাংশে এটি বিভিন্ন ধরনের,
2: এটা মেইনলি পায়ের নিম্নাংশে হয়, তবে এটা যখন অ্যাডভান্স করে যায় তখন এটা হাঁটুর উপরেও এটা উঠতে পারে। কারণ এইটার যে শেকড়, যেটা মেন কাণ্ড, এই কাণ্ডটা কুস্কির এখানে থাকে।
1: তো যখন আসলে এরকম সমস্যায় কোনো মানুষ পড়েই যায় তখন আসলে কি কি ধরনের প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, বা আমরা আগে থেকে কি কি বিষয়ে, মানে কোন কোন বিষয়ে আমরা সতর্ক হতে পারি যেন আমাদের পায়ের আঁকাবাঁকা শিরা এই ধরনের কোনো সমস্যায় না পড়ি?
2: গুড, আমরা একটা কথা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুতরাং আমাদের যাতে ভেরিকোস ভেনটা না হয় বা আঁকাবাঁকা শিরা যাতে না হয়, আমাদের সেই ধরনের কিছু প্রিভেন্টিভ মেজার আসলে আমাদের নেওয়া প্রয়োজন। যেমন যারা লং টার্ম দাঁড়িয়ে কাজ করেন, অনেক সময় দাঁড়িয়ে কাজ করেন, তারা কিছু সময় পরপর হয়তো উনি বসলেন, অথবা চেয়ারে বসে আর একটা চেয়ারে পাটা উঁচু করে উনি বসে থাকলেন, বা উনি যখন শুয়ে আছেন তখন বালিশের উপরে বিশেষ করে দুইটা বালিশের উপর পাটা দিয়ে শুয়ে থাকলেন। অথবা আরেক ধরনের একটা ব্যায়াম আছে যেটা হিলের উপরে দাঁড়িয়ে পায়ের ফ্রন্ট
3: বা পাতা বলি যেটা,
2: এই পাতাটাকে একটু উপরের দিকে দিয়ে এই
3: উপরে নিচে
2: উপরের দিকে নিচে উপরে এবং নিচে করা, এটা যদি উনি করেন তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে অনেকটা মুক্তি পাওয়া সম্ভব।
3: আমার মনে হয় যে আমাদের শ্রোতা বন্ধুরা অনেকের সাথেই জীবনের গল্পের সাথে অসুস্থতার পরিস্থিতির সাথে আমাদের আজকে যে বিশেষজ্ঞ চিকিৎসক কথা বলছেন মিলে গেছে অনেক কথাই। আমরা আরও জানতে চাই যে আসলে কিভাবে চিকিৎসা নিতে চাই, কিভাবে চিকিৎসা নিলে আমরা এর থেকে মুক্তি পেতে পারি, তো এই বিষয়ে আমরা আপনার কাছে আবারও আসব যে কি ধরনের চিকিৎসা আছে বা সেই চিকিৎসা না করালে কি কি ধরনের জটিলতা হতে পারে।
2: যদি কারো ভেরিকোস ভেন থাকে এবং যদি এটা অ্যাডভান্স করে যায় তাহলে আলটিমেটলি ওনার পায়ের নিচে দেখে ক্ষতর সৃষ্টি হবে, এবং এই ক্ষতটা আমরা স্বাভাবিক যে ট্রিটমেন্ট করি যেমন অনেকে অ্যান্টিবায়োটিক বা আদার্স যে মেডিসিনগুলো দিই, এই মেডিসিন দিয়ে কিন্তু এটা সারবে না। সুতরাং উনি কিন্তু এক ডাক্তার থেকে আরেক ডাক্তারে এরকম বিভিন্ন ডাক্তারের কাছে কিন্তু উনি যেতে থাকবেন, আলটিমেটলি কিন্তু ওনার এটা সারবে না,
3: সুচিকিৎসাটা
2: হবে না। সুতরাং এই ওই পর্যায়ে যাতে না যায়, ওই ক্ষত যাতে না যায়, তার আগেই আমাদের চিকিৎসাটা আসলে দরকার। তবে এখানে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকি, যেমন অনেকগুলো আমাদের মডালিটিস আছে, যেমন আমরা যাদের বেশি হয় তাদের ক্ষেত্রে আমরা কেটে এক ধরনের অপারেশন করি, অর্থাৎ কেটে যে রক্তের নালীটা নষ্ট এই রক্তের নালীটাকে আমরা বের করে দিই, এটা একটা অপারেশন মাধ্যমে করি, কেটে করি। এছাড়া আরএফএ রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লেশন যেটা বলে সেখানে কিন্তু মানে এটা অপারেশন করা প্রয়োজন হয়, অর্থাৎ কাটার প্রয়োজন হয় না, আমরা হাঁটুর নিচে শুধু একটা সিরিঞ্জ একটা নিডল দিয়ে এখানে প্রিক করে তার ভিতর থেকে কিছু ওয়্যার ঢুকিয়ে যে রক্তের নালীটা নষ্ট সেই রক্তের নালীটাকে আমরা পুড়িয়ে দিই। যদি আমরা লেজার করি, অর্থাৎ আর একটা ধরন আছে, আমরা যদি লেজার করি তো সেই লেজার করলেও সেখানেও কিন্তু আমরা ওই একই নিয়মে জাস্ট একটা ছিদ্র, একটা ছিদ্র করে আমরা এটা করি,
3: মানে খুব বেশি ঝামেলা নেই, চিকিৎসা রয়েছে, ভয় পাবার কোনো কারণ নেই, ভীত সন্ত্রস্ত হবার কোনো কারণ নেই। একদম শেষ কথায় আপনার কাছে জানবো যে আসলে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে আমাদের দেশ কতটা এগিয়েছে, বিশেষ করে পায়ের আঁকা বাঁকা শিরায়, বা কোন ধরনের চিকিৎসাকে আধুনিক চিকিৎসা বলা হচ্ছে
2: বর্তমানে পৃথিবীতে যেখানে যে চিকিৎসা হোক, সুতরাং সমস্ত জায়গায় কিন্তু ওই ট্রিটমেন্টটা একই রকম দেওয়া হয়। আমাদের এখানে যে ট্রিটমেন্ট মডালিটিসগুলো আমি বললাম, এছাড়াও আর একটা ট্রিটমেন্ট আছে যেটাকে আমরা সবচেয়ে আধুনিক মনে করি, সেটা হলো যে গ্লু দিয়ে, অর্থাৎ এক ধরনের আঠা দিয়ে আমরা এই রক্তের নালীগুলোকে বন্ধ করে দিই। ওই একই রকম জাস্ট একটা ছিদ্র করে আমরা এটাকে বন্ধ করতে পারি।
3: আজকে আমরা পায়ের আঁকা বাঁকা শিরা ও তার চিকিৎসা এই বিষয়টি নিয়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শামীম রেজা, সহকারী অধ্যাপক ভাস্কুলার সার্জারি বিভাগ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকার, তিনি বলেছেন। আমার মনে আমাদের শ্রোতা বন্ধু আপনারা উপকৃত হবেন। আমরা আজকের আয়োজন থেকে বিদায় নিব। বিদায়ের আগে আমাদের আজকের যে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শামীম রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই জনসংখ্যা স্বাস্থ্য এবং পুষ্টি সেল বাংলাদেশ বেতারের এই সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে। সুপ্রিয় শ্রোতা, আগামীকালকের সকালে আবারও হয়তো আরেকটি নতুন বিষয় নিয়ে কথা হবে। আমাদের সুস্থতাই হোক আমাদের জীবনের একমাত্র অর্জন, সবাই সুস্থ থাকি, সুস্থ রাখি, এই প্রত্যাশায় জানিয়ে দিব। আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনে ছিলাম আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, আজকের এই অনুষ্ঠানটির সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মজুর।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজ ও 90 মেগাহার্টজে।
1: এখন শুনবেন দেশের গান। শিল্পী সালমা জাহান, গীতিকার অশোক কুমার দে এবং সুর দিয়েছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

শুনছেন দেশের গান। এবারের গানের শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, গীতিকার গোলাম সরোয়ার সলক এবং সুর দিয়েছেন অশোক কুমার সরকার।

0: খাল খননের গান শুনলেন প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন একটি দেশের গান। শিল্পী এন্ড্রু কিশোর, গীতিকা সিদ্দিক চৌধুরী এবং সুর দিয়েছেন এ এইচ এম রফিক।

0: দেশের গান শুনলেন, শিল্পী ছিলেন এন্ড্রু কিশোর।
1: নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করে তুলুন।
0: মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি।
1: নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন।
0: আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধে এগিয়ে আসুন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, পরিবেশ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। গাছ, পানি, বায়ু, মাটি এবং প্রাণী সবকিছু মিলে গঠিত হয় আমাদের পরিবেশ। পরিবেশ দূষণের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়, যার কারণে জলবায়ু পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি বাড়ছে। আমাদের উচিত গাছ লাগানো, পানি অপচয় না করা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশ বান্ধব জীবনযাপন করা। সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব। আমরা পরিবেশ সুরক্ষায় সচেষ্ট থাকব এমনই শুভ আহ্বানে স্বাগত জানাচ্ছি আজকের কৃষি সমাচারে। আপনাদের সাথে রয়েছি তানিয়া সুলতানা। ভাই ও বোনেরা, বনভূমি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষ কার্বন ডাই অক্সাইড শোষণ করে, অক্সিজেন সরবরাহ করে, যা জীবনের বেঁচে থাকার জন্য অপরিহার্য। বনভূমি বায়ু, পানি ও তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ও খরার ঝুঁকি কমায়। এছাড়া বন হল বহু প্রাণীর আবাসস্থল, যা জীববৈচিত্র্য রক্ষা করে। তাই পরিবেশ রক্ষায় বনভূমি সংরক্ষণ অত্যন্ত জরুরি। এ পর্যায়ে আমার বাংলা পর্বে শুনবেন একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের ভূমিকা। এ বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন নাসিমা সুলতানা, ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, পরিবেশ বলতে কি বোঝায়?
2: মানুষ যে পরিবেশে বেঁচে থাকে তার মূল উপাদান হল আলো, বাতাস, মাটি, পানি, গাছপালা ও পশু পাখি। এ উপাদানগুলো একটি অপরটির সাথে সুনিয়ন্ত্রিতভাবে শৃঙ্খলিত। যখন কোনো পরিবেশে প্রতিটি উপাদানের প্রয়োজনীয় উপস্থিতি বিদ্যমান থাকে, তখন সে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। একটি উপাদান ক্ষতিগ্রস্ত হলে অন্যটির উপর মারাত্মক প্রভাব পড়ে, ফলে পরিবেশে দেখা দেয় প্রাকৃতিক দুর্যোগ, যা মানুষের জন্য হুমকি স্বরূপ। গাছপালা পরিবেশের এমনই একটি উপাদান যা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য।
1: এবারে আপনার কাছে জানতে চাই বনের প্রয়োজনীয়তা সম্পর্কে।
2: গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে, বাতাসকে নির্মল রাখে। নদীর অববাহিকায় বনের উপস্থিতিতে নিম্নাঞ্চলে বন্যা ও খরার সম্ভাবনা কমে যায়। খোলা জায়গায় বৃষ্টির পানি ভূপৃষ্ঠের উপর দিয়ে অধিক মাত্রায় গড়ায়, তার ফলে ভূমি ক্ষয় বৃদ্ধি পায়। নদীর অববাহিকা যদি ঘন বৃক্ষে আচ্ছাদিত থাকে, তবে মাটির উপর দিয়ে পানি কম গমন করে এবং পানি ছিদ্রযুক্ত মাটির গভীরে প্রবেশ করে। এর ফলে ভূমি ক্ষয় অপেক্ষাকৃত কম হয়, নদীর পানি পরিষ্কার থাকে।
1: এবার জানতে চাই, পানির সঞ্চয় বাড়াতে বনের ভূমিকাটা কি?
2: বৃক্ষের উপস্থিতিতে ভূগর্ভে পানির সঞ্চয়ও বেড়ে যায়, কারণ বনের মাটি অধিকতর ছিদ্রযুক্ত থাকে। আমাদের দেশের উত্তরাঞ্চলে মরুকরণ প্রক্রিয়া দেখা দিয়েছে। এর মূল কারণ হল গাছপালা, ভূগর্ভস্থ পানির অভাব। গাছপালা কমে যাওয়ায় এবং চাষের জন্য অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ পানি ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির পরিমাণ কমে যাচ্ছে এবং মাটির রসও কমে যাচ্ছে। এর ফলে এ অঞ্চলের মাটি ও বাতাসের আর্দ্রতা কমে যাচ্ছে, ফলে শীতকালে বেশি শীত এবং গ্রীষ্মকালে বেশি গরম পড়ছে। মরুকরণ প্রক্রিয়া রোধের জন্য ব্যাপক বনায়ন প্রয়োজন।
1: সবশেষে আপনার কাছে জানতে চাচ্ছি, বন কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে?
2: সুবিন্যস্ত বৃক্ষরাজি ঝড়ো হাওয়া থেকে প্রতিরোধ করে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বিশাল সুন্দরবন থাকার ফলে দেশের অভ্যন্তরে ঝড়ের ক্ষয়ক্ষতি অনেক কম হয়। গাছপালার পতিত পাতা মাটিকে উর্বর করে, ফলে রাসায়নিক সার ব্যবহারজনিত ক্ষতিকর প্রক্রিয়ার হাত থেকে অনেকাংশেই রেহাই পাওয়া যায়। তাই আসুন আমরা পর্যাপ্ত গাছ লাগিয়ে আমাদের পরিবেশের সুরক্ষা করি।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের ভূমিকা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবার জন্য।
0: কৃষিজীবী ভাই ও বোনেরা, বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে, ছায়া ও ফল দেয়, বৃষ্টি আনতে সাহায্য করে এবং পরিবেশকে শীতল রাখে। গাছ মাটির ক্ষয় রোধ করে ও প্রাকৃতিক দুর্যোগ কমায়। বৃক্ষ নিঃস্বার্থভাবে আমাদের উপকার করে, তাই তারা আমাদের পরম ও বিশ্বস্ত বন্ধু। এবারে পরিবেশ বিষয়ক গানে বৃক্ষের কথাই আপনাদের শোনাব। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিনা করিম স্বরলিপি ও রুবাইয়াত শামীম চৌধুরী। গানটির গীতিকার নুরুল ইসলাম মানিক এবং সুর করেছেন শাহানুর আলম রেজা।

প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আসুন আমরা বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজে ঘেরা এ দেশটিকে আরো সবুজময় করে গড়ে তুলি। একই সাথে আপনাদের সকলের সুস্থ, সুন্দর, নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় তানিয়া সুলতানা, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। বাংলাদেশ বেতার, একটু পরে শুনতে পাবেন ইংরেজি খবর।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার চলে এলাম নজরুল সঙ্গীতকে নিয়ে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম শীত। আপনারা জানেন 2026-27 নজরুল বর্ষ হিসাবে ঘোষিত হয়েছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন নজরুল বর্ষ। সেই নজরুল বর্ষকে আশ্রয় করে বাংলাদেশ বেতার ঢাকা চমৎকার সব অনুষ্ঠান তৈরি করছেন, তার মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান চির অন্যতম মশির। তো চির অন্যতম মশিরে আমাদের আজকের শিল্পী জান্নাতে রোমান তিথি। তিথি, কেমন আছো তুমি?
1: জি স্যার, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমি খুব ভালো আছি। তো এই নজরুল বর্ষের অনুষ্ঠানে চির অন্যতম মশিরে তুমি এসেছো, কেমন লাগছে?
1: এক কথায় যদি আমি বলি যে এত সুন্দর একটি চমৎকার আয়োজনে আমি আসতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত মনে করছি এবং খুবই ভালো লাগছে।
0: তো আজকের এই অনুষ্ঠানে প্রথমে তুমি কোন গানটি গাইবে?
1: প্রথমেই আমি গাইছি খুবই চমৎকার একটি গান, কেন মনোবনে, মালতী বল্লরী।
0: অনেক ধন্যবাদ তোমাকে, এটা একটি চমৎকার আধুনিক গান। শুধু মণ্ডলী, আপনারা শুনলেও দেখবেন যে এটা আমার কথার সঙ্গে মিলে যাচ্ছে। অসাধারণ একটি আধুনিক গান, তৎকালীন সময়ের গান, কত সুন্দর হতে পারে। শুনি আমরা গানটি।
1: জি,

0: খুব সুন্দর, ভারী সুন্দর হয়েছে। তো তোমার নজরুলের যে আধুনিক গানের যে আবেশটা, সেটা তুমি শ্রোতাদের সামনে উপস্থিত করতে পেরেছ। তো এই আধুনিক অঙ্গের গানের প্রতি তোমার কি বিশেষ কোনো ভালো লাগা আছে?
1: আসলে নজরুলের যে বৈচিত্র্য, সুরের যে বৈচিত্র্য, বিভিন্ন বিষয়ে যে তার রচনা, সবগুলোতেই তো ভালো লাগা আছে। তো আধুনিক অঙ্গের গানগুলো গাইতে তো খুবই ভালো লাগে, কারণ আধুনিক।
0: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এরপরে কোন গানটি শুনবো?
1: জি স্যার, গাইছি তব গানেরও ভাষায় সুরে, বুঝেছি বুঝেছি,
0: আরেকটি চমৎকার আধুনিক গান। আমরা এই গানটি শুনবো। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনারা নজরুলের গানের সঙ্গে থাকবেন, নজরুল সৃষ্টিকর্মের সঙ্গে থাকবেন। আপনাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমরা বাংলাদেশ বেতারের চমৎকার চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে বারবার এসে পৌঁছব। আপনারা সবাই নজরুলের সঙ্গে থাকবেন। শুভ সকাল।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। গ্রন্থনা উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনায় জান্নাতি রহমান তিথি। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ সোহেল রানা। চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় ডক্টর মিন্টু চৌধুরী।
2: প্রিয় শ্রোতা, আমাদের দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে এবং শিশুদের জন্য এটি গুরুতর হতে পারে। মশার কামড় প্রতিরোধ, ডেঙ্গুর লক্ষণ চেনা এবং কখন চিকিৎসা নিতে হয় তা জেনে আপনি আপনার পরিবারকে নিরাপদ রাখতে পারেন। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ডেঙ্গু নিয়ে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় শিশুর ডেঙ্গু ও অভিভাবকের করণীয়। আপনার শিশুর হঠাৎ জ্বর এসেছে, জ্বরের সঙ্গে মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি বমি ভাব কিংবা দুর্বলতা, পরীক্ষা করলেন দেখলেন আপনার শিশু ডেঙ্গুতে আক্রান্ত। এমন খবর শুনে স্বাভাবিকভাবে বাবা মায়ের দুশ্চিন্তা হয়, মনে প্রশ্ন আসে, এখন কি করা উচিত, আমাকে কি হাসপাতালে নিয়ে যেতে হবে, বাচ্চাকে কি খাওয়াবো, জ্বরের ওষুধ খাওয়াবো কিনা, বা প্লেটলেট কমে গেলে কি করব, আবার কখনই বা বুঝবো শিশুর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা জানবো শিশুর ডেঙ্গু হলে একজন অভিভাবক কি করবেন, কি করবেন না, এবং কোন কোন লক্ষণ দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। ডেঙ্গু সাধারণ একটি ফ্লু এর মতোই রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। অনেক মানুষ এ রোগে আক্রান্ত হয়েও কিন্তু অনেক সময় কোনো উপসর্গ দেখায় না, আবার অনেকের ক্ষেত্রে জ্বর আসে, অসুস্থ বোধ করে, কিছু ক্ষেত্রে ডেঙ্গু অত্যন্ত গুরুতর হতে পারে এবং দ্রুত চিকিৎসা ছাড়া মৃত্যুও হতে পারে। আমরা জানি এডিস মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায়, বিশেষত সূর্যোদয়ের দু ঘন্টা পরে এবং সন্ধ্যায় সূর্যাস্তের আগে। এই সময়ে ডেঙ্গুতে সংক্রমণের ঝুঁকিও সবসময় বেশি থাকে। আপনার বাড়ি, স্কুল কিংবা কর্মক্ষেত্রে পানি জমা হওয়ার জায়গা থাকলে কামড়ের ঝুঁকিও বেড়ে যাবে। এডিস মশা স্থির পানিতে প্রজনন করে এবং খুব কম পরিমাণ পানিতেও ডিম পারতে পারে, যেমন ধরুন বালতিতে বা পুরনো টায়ারে অল্প পানি জমে আছে, ছোট ছোট বোতল বা বোতলের ঢাকনা, সেখানোর পানিতেও এডিস মশা ডিম পারতে পারে। ডেঙ্গু রোগে সাধারণত যে কোনো বয়সের মানুষই আক্রান্ত হন। সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের চেয়ে শিশুদের ক্ষেত্রে ডেঙ্গু রোগ গুরুতর হয়। এই কারণেই শিশু এবং ছোট বাচ্চাদের বিশেষ আমরা মশার কামড় থেকে সুরক্ষা দেওয়ার জন্য যতটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরব। তবে একটি বিষয়, দ্রুত যদি আমরা চিকিৎসা নিতে পারি বা বাচ্চাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারি এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিই, তবে ডেঙ্গু গুরুতর হওয়ার আগেই আমরা বাচ্চাকে রক্ষা করতে পারব। প্রিয় শ্রোতা, ডেঙ্গু হলে অনেক শিশুই কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়, কিন্তু কিছু শিশুর ক্ষেত্রে রোগটি গুরুতর হয়ে যায়। তাই ডেঙ্গুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিশুর অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা এবং বিপদ লক্ষণগুলো সময় মতো চিনতে পারা। ডেঙ্গুর ক্ষেত্রে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, জ্বর কমে গেলেই যে শিশু সুস্থ হয়ে গেছে তা কিন্তু নয়। অনেক সময় জ্বর কমে যাওয়ার পরের সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাধারণত অসুস্থতার 3-7 দিনের দিকে সতর্ক থাকতে হয় সবচেয়ে বেশি। এই সময় যদি দেখেন শিশুর আচরণে কোনো পরিবর্তন, শিশু পানি কম খাচ্ছে, প্রস্রাবের পরিমাণ কমে গেছে, বমি ও পেটে ব্যথা শুরু হয়েছে এবং রক্তপাতের কোনো লক্ষণ দেখছেন, তবে বুঝতে হবে শিশুর ডেঙ্গু খারাপের দিকে আগাচ্ছে। শিশুর ডেঙ্গু হলে তাহলে একজন অভিভাবক হিসেবে আপনার প্রথম করণীয় কি? প্রথমেই মনে রাখতে হবে কোনোভাবে আতঙ্কিত হওয়া যাবে না, শিশুকে বিশ্রামে রাখুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। শিশুর শরীরে পানি শূন্যতা যেন না হয় সেদিকে বিশেষ নজর দিন। শিশুকে অল্প অল্প করে বারবার তরল খাবার দিতে পারেন, যেমন ওরসেলাইন, পানি, দুধ, স্যুপ, ডাবের পানি, ফলের রস, এমন অন্যান্য তরল জাতীয় খাবার দিতে পারেন। তবে একটি বিষয় মনে রাখবেন, শিশু যদি বারবার বমি করে, কিছুই খেতে না পারে অথবা প্রস্রাবের পরিমাণ কমে যায়, তাহলে তরল খাওয়ানোর চেষ্টা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে। অভিভাবক হিসেবে আপনার আরেকটি সহজ দায়িত্ব হল মনে রাখা বা নোট করে রাখা শিশু আজকে কতটা তরল খেলো বা কতবার প্রস্রাব করলো, বমি করলো কিনা, জ্বর বাড়ছে না কমছে, সেটা মেপে মেপে যদি লিখে রাখা যায় তাহলে সবচেয়ে উপকার হয়। তাহলে আপনি চিকিৎসকের সাথে খুব সহজেই পরামর্শ করতে পারবেন এবং ফলো আপ করতে পারবেন। প্রিয় শ্রোতা, ডেঙ্গু জ্বর হলে কি করবেন? ডেঙ্গুতে বাচ্চার জ্বর অনেক সময় বেশি হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই নিজ সিদ্ধান্তে বাচ্চাকে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা এই ধরনের ব্যথানাশক ওষুধ খাওয়ানো যাবে না, কারণ এই ওষুধগুলো রক্তপাতের ঝুঁকি বাড়ায়। তাই জ্বরের ওষুধ দেওয়ার আগে শিশুর বয়স ও ওজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। শিশুর জ্বর বেশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক বা কুসুম গরম পানিতে শরীর মুছে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে বরফ ঠান্ডা পানি বা অতিরিক্ত ঠান্ডা পানির কোনো প্রয়োজন নেই। এবার আসি বিপদ লক্ষণগুলো, কখন কি কি দেখলে আপনি বুঝবেন শিশুকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। তার মধ্যে প্রথম লক্ষণই হলো তীব্র পেট ব্যথা। শিশু যদি বলে পেটে খুব ব্যথা করছে অথবা ছোট শিশু অস্বাভাবিকভাবে কাঁদছে এবং পেট স্পর্শ করলে ব্যথা পাচ্ছে, এটি কোনোভাবেই অবহেলা করবেন না। দুই, বারবার বমি। একবার বমি হলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু বারবার বমি হলে শিশু যদি কোনো রকম খাবার খেতেই না পারে, বমি করে দিচ্ছে, তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তিন, রক্তপাত। নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়ছে, বমির সঙ্গে রক্ত যাচ্ছে, পায়খানার সাথে রক্ত বা কালো পায়খানা হচ্ছে, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া শিশু অস্বাভাবিক ঘুম ঘুম বা খেলছিল শিশু, হঠাৎ দেখলেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে, বা এমনও হতে পারে অস্বাভাবিক অস্থিরতায় ভুগছে ছেলে, তবে তাকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটিও একটি গুরুত্বপূর্ণ বিপদ সংকেত। এবার আসি বাচ্চাকে দেখবেন হঠাৎ বাচ্চা শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেওয়া শুরু করেছে, শিশু শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে, এটিও একটি বিপদ সংকেত। এছাড়া অনেক সময় দেখা যায় হাত পা হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে বা মুখ ফ্যাকাশে হয়ে আসছে, এটিও একটি গুরুতর লক্ষণ। এছাড়া আগেই বলেছিলাম যে প্রস্রাব কমে যাওয়া, শিশু স্বাভাবিকের তুলনায় যদি কম প্রস্রাব করে বা দীর্ঘ সময় প্রস্রাব হচ্ছে না, এটিও একটি বিপদ সংকেত। তাই শিশুর এই ধরনের বিপদ সংকেত যদি দেখেন, অভিভাবকরা এই বিপদ সংকেতগুলোর দিকে সবসময় নজর রাখবেন, যদি দেখেন তাহলে অবশ্যই তাকে দ্রুত হাসপাতালে, নিকটস্থ যে কোনো হাসপাতালে নিয়ে যাবেন। প্রতিটি হাসপাতালে সরকার ডেঙ্গু চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রেখেছে। এবারে আপনাদের সামনে আমরা কিছু ডেঙ্গু বিষয়ক ভুল ধারণা একটু তুলে ধরি। আমাদের অনেক সময় দেখবেন বাবা মা মনে করে জ্বর কমে গেছে, আমরা মনে মনে ভাবে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা ভালো হয়ে গেছে, কিন্তু এই জ্বর কমার সময়টাতেই আমাদের এই বিপদ সংকেতগুলোর দিকে আরো বেশি নজর দিতে হবে। জ্বর কমে গেছে কিন্তু এই যে আমি সাতটি বিপদ সংকেতের কথা বললাম, এগুলোর দিকে তখন আরো বেশি নজর দিতে হবে। জ্বর কমার পরেও যদি এই লক্ষণগুলো দেখতে পাই, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়া আরেকটি বিষয় খুব সচরাচর আমরা শুনতে পাই, যে বাচ্চার প্ল্যাটিলেট কত। হ্যাঁ, প্ল্যাটিলেট খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্ল্যাটিলেটের একটি সংখ্যা দেখেই শিশুর অবস্থা ভালো না খারাপ এটি বোঝা যায় না। শিশুর সামগ্রিক শারীরিক অবস্থা, রক্তপাতের লক্ষণ বা বিপদ সংকেতগুলোর সাথে মিলিয়ে চিকিৎসক আরও কিছু ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা করে তারপর সিদ্ধান্ত নেন বাচ্চা কি গুরুতর ডেঙ্গুর দিকে যাচ্ছে কিনা। তাই প্ল্যাটিলেট বাড়ানোর জন্য নিজের ইচ্ছায় কোনো ওষুধ, কোনো ইনজেকশন বা প্ল্যাটিলেট বাড়ানোর যেসব চিকিৎসা তা নেওয়া যাবে না। এবারে আসি শিশুকে ডেঙ্গু জ্বর হলে কি খাওয়াবেন সে নিয়ে একটু বলি আপনাদের সামনে। ডেঙ্গু হলে শিশু সাধারণত খাওয়ার রুচি কমে যায়, যে কোনো জ্বরেই আমরা এটি দেখতে পাই। তাই একসঙ্গে অনেক খাবার খাওয়ানোর চেষ্টা না করে তাকে বারে বারে অল্প অল্প খাবার দিতে হবে। শিশু যে খাবার সহজে খেতে পারে সেসব পুষ্টিকর ও সহজ পাচ্য খাবার দিন। তরল খাবারের দিকে বিশেষ নজর দিন, পানি, দুধ, স্যুপ এসব খাবারের প্রতি নজর দেওয়া যেতে পারে। এছাড়া তরল করে খিচুড়িও খাওয়ানো যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিশুকে পর্যাপ্ত তরল ও পুষ্টি দেওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া। প্রিয় শ্রোতা এবং প্রিয় অভিভাবকবৃন্দ, মনে রাখবেন প্রতিরোধই সেরা কৌশল। তাই মশার কামড় থেকে শিশুকে রক্ষা করুন, নিজেকে রক্ষা করুন, নিজের চারপাশে মশার প্রজনন স্থলগুলো দেখে দেখে ধ্বংস করুন সেগুলোকে, কারণ মশার প্রজনন স্থল ধ্বংস করাই মশা নিয়ন্ত্রণের অন্যতম উপায়। মশারি টাঙিয়ে ঘুমান এবং বাচ্চাকে এবং নিজেও মসকিটো রেপেলেন্ট পাওয়া যায় এখন, এসব ব্যবহার করতে পারেন, এবং ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে, ডেঙ্গুর বিপদ সংকেত সম্পর্কে সচেতন হন। দ্রুত চিকিৎসায় ডেঙ্গু রোগ ভালো হয়। নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, ডেঙ্গু মুক্ত দেশ করুন। এই শুভকামনায় এখানেই শেষ করছি।

নৈতিক গুণ হলো মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, নয়াপরণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হয়ে সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। বাংলাদেশ বেতার ঢাকা আজনমালায় এবারে রয়েছে লালন গীতি, শিল্পী মাহবুবা আক্তার শিল্পী, প্রথম গান বাড়ির কাছে আরশি নগর।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লালন গীতি। এবারের শিল্পী সঙ্গীতা বিশ্বাস, শিল্পী কণ্ঠে শুনবেন ধন্য ধন্য বলি তারে।

0: সঙ্গীতা বিশ্বাসের কণ্ঠে পরপর দুখানি লালন সঙ্গীত শুনলেন। সত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী করিম হাসান খান।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন করিম হাসান খান।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি।
0: বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন।
1: নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।
0: ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়। তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও

0: পানি জমতে দেবেন না।
1: প্রতিদিন সকালে ও বিকেলে দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চুপড় ছাতা ইত্যাদি সব সময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন ও অন্যকেও সচেতন করুন।
0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জান্নাতুল ফেরদৌস লিজা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ফেনীর পরশুরামে খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন প্রথম পর্যায় প্রকল্পের উদ্বোধনকালে দেওয়া বক্তৃতায় এ আহ্বান জানান। বিএনপি সবসময় মানুষের জন্য কল্যাণকর কর্মসূচি বাস্তবায়ন করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মতো সকল কর্মসূচি জনগণের উন্নয়নের জন্যই গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এসব কর্মসূচি সাধারণ মানুষের কল্যাণে ব্যাপক ভূমিকা রাখছে, তাই এই কর্মসূচিগুলো শুধুমাত্র সরকারের নয়, বরং তা দেশের আপামর মানুষের। তারেক রহমান বলেন, তার সরকার ফ্যাসিস্ট আমলের সকল দুর্নীতি অনিয়ম দূর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করছে। তারেক রহমান এইসব গুপ্তদের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তারেক রহমান তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নেওয়ার কথা বলেন। এদিকে প্রধানমন্ত্রী ফেনীতে দিনব্যাপী সফরের অংশ হিসেবে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জনসভায় দেওয়া বক্তব্যে বলেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। তারেক রহমান ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেন এবং উপকার ভোগীদের হাতে কার্ড তুলে দেন। এ সময় তিনি বলেন, ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি গুপ্ত বাহিনী জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্থাপিত ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ ব্যবস্থারও উদ্বোধন করেন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসলে গতকাল তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের কাছে পদত্যাগপত্র জমা দেন। এদিকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় গতকাল থেকেই তার আসনটি শূন্য হয়েছে। তিনি গতকাল বিকেলে সংসদ ভবনের টানেলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, রাজনৈতিক পরিচয় যেটাই হোক, বিসিএস বা এই সমস্ত পরীক্ষা বা অন্য কোনো ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। তিনি গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন। 49তম বিসিএস বিশেষ শিক্ষা ক্যাডারে নিয়োগের প্রজ্ঞাপনকালে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সরকারের অবস্থান পরিষ্কার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা অপতথ্য প্রচার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে এসব থেকে বিরত থাকার অনুরোধ জানান। দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে 500,000 ডেঙ্গু NS1 র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রাজধানীর কর্মীটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে এসব কিট হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ত্রিশিতা মওলা। এ সময় ডেঙ্গু টেস্টিং কিটগুলো দ্রুত দেশজুড়ে বিতরণের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন পাওয়া কিটের পাশাপাশি সরকারি খাতেও বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও IV স্যালাইন মজুদ রয়েছে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নির্ভর বাজারে রূপান্তর করতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ICB-কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ICB-র সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আহ্বান জানান। অর্থ পরিকল্পনামন্ত্রী বলেন, পুঁজিবাজারকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করতে হলে এর প্রতিটি স্তরে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশন নিশ্চিত করতে হবে। পুঁজিবাজারের সব লেনদেন ও কার্যক্রম পুরোপুরি কাগজবিহীন করার উপরও গুরুত্ব দেন তিনি। এদিকে অর্থ পরিকল্পনা মন্ত্রী গতকাল রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটা কার্যক্রমের উদ্বোধন ও বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেন পরিদর্শনকালে বলেন, ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ লাগবে না। এশিয়ান গেমসের খবর, আগামীকাল জাপানের নিশিনে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট ফাইনালে পাকিস্তান ও ভারত পরস্পরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলাটি অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুরু হচ্ছে শিশু কিশোরদের অংশগ্রহণের ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি।

0: আমরা সবাই ভালো হতে চাই, আবার এই ভালো হবারও আছে উপায়। আমরা যারা শিশু কিশোর, আমরা যদি ভালো হতে চাই তাহলে এই সময় আমাদের প্রধান দুটো কাজ হলো পড়ার সময় পড়া এবং খেলার সময় খেলা। এই খেলার আরেক নাম হলো বিনোদন।
1: এই বিনোদন আমরা অনেকভাবেই পেতে পারি, যেমন আমরা গান গাইতে পারি, নাচতে পারি, আবৃত্তি, নাটক, আরও অনেক কিছুই করতে পারি। যা কিছু করব আমরা তার ভেতরে যদি রুচিশীলতা থাকে তাহলে কেউ আমাদের খারাপ বলতে পারবে না।
0: এক কথায়, আমরা যদি ভালো হতে চাই তাহলে ভালো সব কাজ আমাদের করতেই হবে। এখন প্রশ্ন হতেই পারে, কোন কাজগুলোকে আমরা ভালো কাজ বলবো? ভালো কাজ সম্পর্কে ভালোমতো জানতে চাইলে ভালো ভালো মানুষের জীবনী আমরা পড়ে ফেলতে পারি।
1: ভালো ভালো বই পড়া যেমন ভালো কাজ হতে পারে, তেমনই গাছ লাগানোও একটা ভালো কাজ। আবার কোনো মানুষকে উপকার করা, এটাকেও আমরা ভালো কাজ বলতে পারি। এছাড়াও কেউ হয়তো বিপদে পড়েছেন, তাকে বিপদমুক্ত করাও একটা ভালো কাজ।
0: তাহলে আমিও বলবো, কোনো শিশু অথবা বৃদ্ধকে রাস্তা পার করে দেওয়াও ভালো কাজ, আবার রাস্তায় পড়ে থাকা কলার খোসা পরিষ্কার করাও ভালো কাজ, কারণ কলার খোসার পিছলে পড়ে যে কেউ আহত হতে পারে। এই যে ভালো কাজ এর কথা বলছি, সবাই আমরা জেনেছি বই পড়ে এবং অন্যের কাছ থেকে শুনে।
1: তাই আমরা সবাই যেন সব রকম ভালো কাজ করি। আজ এমনই আহ্বানে শুরু করছি আজকের কলকাকলি অনুষ্ঠান।

0: প্রতিটি কলকাকলি অনুষ্ঠানে আমরা একটি দেশাত্মবোধক গান শুনিয়ে থাকি এবং এটাকেও আমরা একটা ভালো কাজ বলতে পারি।
1: কারণটা আমি বলি, কারণ এই গানের মাধ্যমে আমরা সবার মনে দেশাত্মবোধক জাগিয়ে তুলতে পারি। তাহলে এবার একটি গান শুনে নিই আমরা। গানটির রচয়িতা এবং সুরকার সলিল চৌধুরী, আর গানটির পরিবেশনায় সামিহা ইসলাম।

0: দেশাত্মবোধক গানটি তো শোনা হলো, এবার শোনাবো তোমাদের জন্য লেখা পর্বটি। এই যে শুরুতেই আমরা বলছিলাম ভালো ভালো বই পড়াও একটা ভালো কাজ, এই ভালো কাজের ভেতর দিয়ে আমরা আমাদের জীবনকেও ভালো করে গড়ে তুলতে পারি।
1: এবার এরকম প্রশ্ন হতেই পারে, ভালো বই যে আমরা পড়ব, কোন বইগুলোকে আমরা ভালো বই বলবো, অথবা কোন বইগুলোকে আমাদের শিশু কিশোরের উপযোগী বই, এই প্রশ্নের উত্তর মিলবে তোমাদের জন্য লেখা পর্বে। আজও এই পর্বটি গ্রন্থনা করেছেন আপা নাসরিন রহমান, আর তা পড়ে শোনাচ্ছে আফরাহ রাইদা প্রিথিয়া।

বন্ধুরা, রূপকথা শব্দটির সাথে তোমরা সবাই পরিচিত। রূপকথা অর্থ হল অসম্ভব কাল্পনিক কাহিনী। রূপকথার ইংরেজি প্রতিশব্দ ফেরিটেল। পৃথিবীর বিভিন্ন দেশে নানা ভাষায় রূপকথা রয়েছে। কোথায় কবে রূপকথার জন্ম তা নিশ্চিত করে বলা যায় না, তবে ধারণা করা হয় এশিয়ায় চীন দেশে আর ইউরোপে গ্রিস দেশে রূপকথার সৃষ্টি হয়েছিল। তবে রূপকথাগুলো দাদি নানি মা খালাদের মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে প্রচলিত রয়েছে। বন্ধুরা, ইউরোপ মহাদেশের একটি দেশের নাম ফ্রান্স। ফ্রান্সের জনগণের জাতীয়তা এবং ভাষার নাম ফরাসি। ভাষা, সাহিত্য, শিল্প আর রুচিশীলতার জন্য জগৎজোড়া ফরাসি জাতির খ্যাতি। আমাদের বাংলা ভাষায় যেমন রূপকথা আছে, ফরাসি ভাষায়ও রূপকথা আছে। শিশু সাহিত্যিক এহসান চৌধুরী ফ্রান্স নামের দেশটির রূপকথা নিয়ে তোমাদের জন্য বই লিখেছেন। বইটির নাম ফরাসি রূপকথা। সাহিত্য প্রকাশ থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী রণজিৎ দাস। ফরাসি রূপকথা বইটিতে 11টি গল্প রয়েছে। গল্পগুলো হলো জলাভূমির ডাইনি, প্লাউনিকের পাথরস্তম্ভ, কাজের মেয়ে ও বামন ভূত, চাষি ও নেকড়ে, ডাঙায় চলা জাহাজ, রিপোপেট বারাবাস, মেসুলিন, নাচিয়ে আপেল, তিনটি কমলা লেবু এবং জাতাকল মালিক ও পোকাদৈত্য। এই গল্পগুলোতে রাজা রানী, চাষি মজুর, ধনী গরিব, ভূত প্রেত ডাইনি, ফুল পাখি বিষয়ে ভিন্ন ভিন্ন কাহিনী আছে। ভালো মন্দ, সুখ দুঃখ, হার জিত শুধু নয়, বরং ফরাসিদের প্রাচীন বিশ্বাস ও লোকাচার গল্পগুলোতে প্রাসঙ্গিকভাবে এসেছে। মায়াবী এই কাহিনীগুলো তোমাদেরকে ফরাসিদের সাথে পরিচয় করিয়ে দেবে। বন্ধুরা, বাস্তবে অভাব, দারিদ্র, হিংসা, বিদ্বেষ, কূট কৌশলের কারণে মানুষের জীবনে নানা সমস্যা তৈরি হয়। আবার নিজের চেষ্টায় কখনো বা শুভাকাঙ্ক্ষী অথবা ভালো মানুষের সহযোগিতায় সমস্যা দূর হয়। মানুষ সবসময় সুন্দর সুখী জীবন কামনা করে আনন্দ পায়। লক্ষ্য করবে, সুন্দর সুখী জীবনে বাধা সৃষ্টিকারী হিসাবে রূপকথায় হাজির হয় রাক্ষস ডাইনি আর সাধু ব্যক্তি বা বনের পশু পাখি উপকারীর প্রতীক রূপে উপস্থিত হয়। রূপকথা শিশুদের মনে কল্পনার জগৎ তৈরি করে দেয়, যা রূপকথার আসল শক্তি। যে কল্পনা মানুষকে শিশু বয়সে অসম্ভব স্বপ্ন দেখতে শেখায়, বড় হয়ে মানুষ মেধাবৃত্তি আর কৌশল দিয়ে কল্পনার জগতের অসম্ভবকে নতুন নতুন সৃষ্টিতে পরিণত করতে ব্রতী হয়। শুধু তাই নয়, কাহিনীগুলোতে মন্দ পরাজিত হয়, ভালো জয়ী হয়। ফলে রূপকথা গল্পের ছলে ভালো আর মন্দের পার্থক্য সম্পর্কে শিশু মনে ছায়া ফেলে। বন্ধুরা, ফরাসি রূপকথা বইটির মলাটে ফ্ল্যাপের লেখা রূপকথা সম্পর্কে বলা হয়েছে, রূপকথা সকল দেশের। দেশ ও কালের সীমা পার হয়ে রূপকথা পৌঁছে যায় মানুষের মনের রাজ্যে, সারা জায়গায় প্রাণের বিনায়। দেশে দেশে প্রচলিত রূপকথার মধ্যে পার্থক্য আছে অনেক, আবার কোথায় যেন রয়েছে বড় রকমের মিল। রূপকথার গল্পে অলৌকিকের ছোঁয়া থাকলেও তার মধ্য দিয়ে মানুষ বুঝি তার বাস্তব জীবন ও জগৎকেই বুঝে নিতে চেয়েছিল। মানুষের এই চাওয়ার তো শেষ নেই, রূপকথারও মৃত্যু নেই। বন্ধুরা, বড় হয়ে তোমরা জানবে ফ্রান্সের নুম্যান ব্রাদার 1895 সালে সিনেমাটোগ্রাফি নামে যন্ত্র উদ্ভাবন করেন। তারা এই যন্ত্র দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের গ্র্যান্ড ক্যাফেতে প্রথম সিনেমা প্রদর্শন করেছিলেন। বিজ্ঞানী লুই পাস্তুর, কবি বোদলেয়ার, সাহিত্যিক ও মানবতাবিদ জ্যাপল সাত্রে প্রমুখ ফ্রান্সের কৃতি সন্তানদেরও তোমাদের মতো শিশু ছিলেন। তাদের আশা আকাঙ্ক্ষা এবং কাজ তাদের দেশ ও জাতির পাশাপাশি বিশ্ববাসীকে দিয়েছে নতুন দিন, সুন্দর জীবন। রূপকথায় বলা অবাক করা সব কল্পকাহিনীর রাজ্য থেকে আজ এখন তোমরা প্রবেশ করবে সৃজনশীলতার জগতে। তোমাদের কর্মগুণে তোমরাও নব নব সৃষ্টির মধ্য দিয়ে দেশ ও জগতের ভাণ্ডারকে পূর্ণ করে তুলবে, এই শুভকামনা রইল।

0: আমরা শুনছিলাম তোমাদের জন্য লেখা পর্বটি। এমনই আরও কত রকম লেখার সঙ্গে আমাদের পরিচয় ঘটে, কোনো কোনো লেখা আবার গানেও পরিণত হয়, যেমন রবীন্দ্রসঙ্গীত।
1: শুনব এবার পূজা ও প্রার্থনা অঙ্গের একটি রবীন্দ্রসঙ্গীত, আর গানটি গিয়েছে আমাদের কজন শিল্পী বন্ধু মিলে।

0: এই যে গান শুনলাম আমরা, এই গান কখনো আবার কবিতা থেকেও পাই আমরা। এখন শুনবো পরপর দুটো কবিতা আবৃত্তি।
1: প্রথমে শুনবো সর্দার ডাক্তার কবিতার আবৃত্তি। এ কবিতার রচয়িতা হোসনে আরা। এ কবিতায় আমরা ডাক্তারের চিকিৎসা দেওয়ার বিচিত্র পদ্ধতি সম্পর্কে জানতে পারব। কবিতার আবৃত্তিতে তাবাসুম আমরিন তাহা।

0: সর্দার ডাক্তার মাথা ভরা ডাক্তার খিদে পেলে পানি খাই চিবিয়ে চেয়ারেতে রাত দিন বসে গোনে দুই তিন পরে বই আলোটারে নিবিয়ে ইয়া বড় গোপ তার নাইজার জুড়িদার শুলে তার ভুড়ি ঠেকে আকাশে নুন দিয়ে খায় পান সারাক্ষণ গায়ে গান বুদ্ধিতে অতি বড় পাকাশে রোগী এলে ঘরে তার খুশিতে সে চারবার কষে দেয় ডন আর কুস্তি তারপর রোগীটারে গোটা দুই চাটি মারে জানু সাথে কত দুস্তি ম্যালেরিয়া হলে কারো নাহি আর মিস্তার তা ধরে তারে কেঁচো দেয় গিলিয়ে আমাশয় হলে পরে দুই হাতে কান ধরে পেটটারে ঠিক করে কিলিয়ে কলেরার রোগী এলে দুপুরে রোদে ফেলে দেয় তারে কুইনি খাইয়ে দুই তিন তিন পচা জলে তার পিন ঢেলে তার দেয় শুধু নাইয়ে ডাক্তার সর্দার নাম ডাক খুব তার নামে গাও থরহরি কম্প নাম শুনে রোগী সাপ করে জড় কলরব পিঠ টান দিয়ে দেয় লম্ফ একদিন সকালে ঘটল কি জঞ্জাল ডাক্তারে ধরে এসে পুলিশে হাত করা দিয়ে হাতে যায় নিয়ে কারাগারে তারিখটা আষাঢ়ের উনিশে।
1: এবারে কবিতার মাঝে আমরা শুনব আলোময় এক সকালের গল্প, জানব সকাল কেমন স্নিগ্ধ এবং মধুময় হতে পারে। কবি হাবিবুর রহমানের সকাল নামে কবিতাটি আবৃত্তি করে শোনাবে সাজফা আহমেদ।
2: কাঁচা কাঁচা রোদ মাখা সকাল বেলা, আকাশে ভাসালো আজ আলোর ভেলা, গাছে গাছে চিকচিক আলো হাসে ফিক ফিক, চালে চালে ঝিকঝিক এ কোনো খেলা। কাঁচা সোনা রোদ মাখা সকাল বেলা, শাখি শাখি সে আলোর পরশ লাগে, দিকে দিকে যেন কোনো জীবন জাগে, ফুলে ফুলে উতরল জাগরণ কলরোল, বাতাসিতে হিল্লল প্রভাতী ফাগে, দিকে দিকে জীবনের পরশ লাগে, এসো আজ মুঠি মুঠি মাখি সে আলো, ধুয়ে যাক মনের কালো, আকাশের আলো কুমকুম দিক এক রাঙা চোম, মনে রেখে যাক অনেক ভালো, এসো ভাই মুঠি মুঠি মাখিয়ে আলো।

0: সবাইকে সাদর আমন্ত্রণ। নজরুল বর্ষের বিশেষ আয়োজন কিশলয় পর্বে। আজও এই পর্বে গর্বের সঙ্গেই নিবেদন করব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নানামুখী রচনার কিছু অংশ।
1: নানা রকম আয়োজনে উদযাপিত হচ্ছেন নজরুল বর্ষ। আমাদের এই আয়োজন এই নজরুল বর্ষের বিশেষ নিবেদন। এ পর্যায়ে প্রথমেই আমরা শুনব কবি কাজী নজরুল ইসলামের পরপর দুটি কবিতা। শুনব শিফা আরওয়ান ও মোহাম্মদ আসিফ রায়হানের কণ্ঠে।
2: খোকার স্বাদ। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেকে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। উষা দিদির উঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলি নাকি, বলবো আমি নই কো খোকন ঘুম জাগানো পাখি। ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো, সূর্যি মামা বলবে উঠে খোকন ছিলে ভালো। বলবো মামা কথা কওয়ার নাই কো সময় আর, তোমার আলোর রথ চালিয়ে ভাঙো ঘুমের দ্বার। রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গেয়ে, জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে।
3: আবৃত্তি করছি কবিতা বাংলাদেশ। নম নম নম বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। নম নম নম বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। শিওরে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবারি সদা তার পরে ঝরি। যেন উমার চেয়ে এ আদরিণী মেয়ে, ওরে আকাশ ছে মেঘ চিকুর। নম নম নম বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বসে কি ঝরে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া গমনি গীতিবিধুর। নম নম নম বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। হরি তঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরারও খেলা, ফাগুনে পরে সাজ ফুল বধুর। নম নম নম বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর।
0: গান আমাদের জাতীয় কবির দারুণ এক সৃষ্টিশীল অবদান। এই গান আজও মাতিয়ে তোলে প্রাণ। শুনবো এমন একটি নজরুল সঙ্গীত, পরিবেশনায় সাদিয়া সেমন্তী শ্রেয়সী।

0: এই খবরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত কিশলায় আয়োজনে আজও আমরা সামান্য কিছু শুনিয়ে অসামান্য কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধায় স্মরণ করলাম। আগামীতে আরও অন্য কিছু শোনাবার ইচ্ছে রইল।
1: কলকাকলি অনুষ্ঠানের এবারের পরিবেশনা ছোটমণিদের খবর।
0: এই খবরে আজও শুনব ছোটদের কর্মময় জীবনের কিছু কথা।

0: শিশুরা এগিয়ে গেলে এগিয়ে যাবে দেশ। আজকের ছোট ছোট শিশুদের হাত ধরেই আসবে আগামীর সাফল্য, উন্নয়ন। এমনই কিছু ছোট বন্ধুদের গল্প ও শিশুদের জন্য নেয়া নানান উদ্যোগের খবর নিয়ে আজকের আয়োজনে হাজির হয়েছি আমি রাদিয়া ইসলাম স্মৃতি। 34 লাখ শিশুর জন্য বিশেষ হাম টিকাদান কর্মসূচি। দেশের প্রায় 34 লাখ শিশুকে হাম থেকে সুরক্ষা দিতে বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সরকারের ঘোষণা অনুযায়ী 26 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর 2026 পর্যন্ত সারা দেশে এই বিশেষ হাম টিকাদান ক্যাম্পেইন পরিচালনা কর্মসূচির আওতায় 6 থেকে 59 মাস বয়সী শিশুদের হাম প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, বিশেষ করে ছোট শিশুদের মধ্যে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে দেশব্যাপী এই বিশেষ টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার যোগ্য শিশুদের টিকার আওতায় আনা হবে। দুর্গম ও প্রত্যন্ত এলাকার শিশুরাও যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার এক ক্ষুদে শিল্পীর সাফল্যের গল্প। জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে শেরপুরের 7 বছর বয়সী শিশু আরজেড রংধনু। জাতীয় নৃত্য প্রতিযোগিতা 2026-এ ক গ্রুপে একক লোকনৃত্যে চ্যাম্পিয়ন হয়ে সেরা সেরা স্বর্ণপদক অর্জন করেছে ছোট্ট এই নৃত্যশিল্পী। রাজধানী ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবারের জাতীয় নৃত্য প্রতিযোগিতা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান শিশু ও কিশোর নৃত্যশিল্পীরা এতে অংশ নেয়। নানা পরিবেশনা ও প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেদের নৃত্য দক্ষতা তুলে ধরে তারা। এর মধ্যেই একক লোকনৃত্যে নিজের নৃত্যশৈলী, ছন্দ ও উপস্থাপনার মাধ্যমে বিচারকদের নজর কাড়ে 7 বছর বয়সী রংধনু। দুইজন বন্ধুর আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশেষ অর্জনের গল্প। আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল বাংলাদেশের 2 শিক্ষার্থী। আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশের 2 শিক্ষার্থী মোহাম্মদ সামিউ ইমাম, স্পর্শ ও সানিয়া সাইদ। চাঁদপুরের মতলব দক্ষিণের KFT কলেজিয়েট স্কুল এর 10ম শ্রেণীর শিক্ষার্থী সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাইদ মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে IT অ্যান্ড রোবোটিক্স বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে তারা পেয়েছে গোল্ড মেডেল। বাংলাদেশের 2 শিক্ষার্থীর এই অর্জন দেশের তরুণ প্রজন্মের প্রযুক্তিভিত্তিক প্রতিভার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাইদের এই সাফল্য আনন্দিত তাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। ছোট্টমণিদের খবর শেষ হল।
1: শোনাবো এখন আজকের কলকাকলি অনুষ্ঠানের সর্বশেষ আয়োজন।
2: আয়োজনের নাম ফুল পাখিদের আসর। আমাদের ছোট্ট বন্ধুরাই এই আয়োজনের অংশগ্রহণকারী। আর ফুল পাখিদের আসর আজও পরিচালনা করছেন আপা কাজী সাকিরা বানু।

0: আলাইকুম আসসালাম। ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা?
1: ভালো আছি আপা, আপনি কেমন আছেন?
0: খুব ভালো আছি। আসর গম গম করছে, এত ভালো লাগছে ফুল পাখিদের দেখে, আর এত সুন্দর সুন্দর করে সেজে এসছে, মনে হচ্ছে ঈদ ঈদ। আমার তো খুব ভালো লাগছে দেখে। এক্ষুনি দেখা ছোট বন্ধুটাকে দেখানো যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি মন ভরে যাচ্ছে। দেখি একটা ভাইয়াকে আগে দেই। ছোট বন্ধু তুমি শুরু করো দেখি, বলো নাম, বলো।
2: আমার নাম মুনিফা হানাফ।
0: কি শোনাবে আমাদের?
2: আমি আবৃত্তি করছি, রঘুনুম তেমন কানে হাসি। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শোনো না কত হাসির খবর বলে যাই। খোকন আসে ফোকলা দাঁতে, চার দাসে তার সাথে সাথে কাজল।

0: でも、これじゃん、化け物とネクセン、ネクセン首アルファモート。アンマボレン、ポリショナー、アンバボレン、ワンデ、ガタンジャパ、バテアマルモンバシナ、ガタンジャパルワンデ、アマーケボル、イッシジャゲ、ボディカシエタって、ボクルダリ、ロヒエテケ、パケモトルダって。
1: শাহরিয়ার আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আমরা প্রতিনিয়ত ওর কণ্ঠ শুনি, ওর আগ্রহের জন্যই আমরা ওকে এই সুযোগটা দিয়ে থাকি। হয়তো ভালো করে বোঝা যায় না, শ্রোতা বন্ধুরা ভালো করে বুঝতে পারে না, কিন্তু ওর অদম্য আগ্রহের জন্যই আমরা ওকে নিয়মিত এই সুযোগটা দিয়ে থাকি। আমাদের অনেকের ঘরেই এমনি চাহিদা সম্পন্ন শিশু আছে, তাদেরকেও আমরা এমনি করে উত্তরণ করব, যাতে সব শিশুদের সঙ্গে একীভূত হতে পারে। এবারের বন্ধু, বলেছিলাম যে ঝুটি বন্ধু নারুন ঈদিন, মনে হচ্ছে, নাম বলো।
2: আমার নাম ইমন।
1: কি শোনাবে আমাদেরকে?
2: ছড়া গান।
1: আচ্ছা।
2: মুক্তমা

0: সুন্দর হয়েছে। এবারের বন্ধু নামটা বলো আগে।
1: আমার নাম শায়ান আরফাজ।
0: কি শোনাবে?
1: আবৃত্তি করছি সৎপাত্র, কবি সুকুমার রায়। শুনতে পেলাম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন, বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়, 19টি বার ম্যাট্রিক এসে ঘাইল হয়ে থামল শেষে, বিষয় আশায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়, মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়, গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর, শ্যামলাহিরি বনগ্রামের, কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে।
0: চলবে, পাত্র বেশি অসুবিধার না, তাই না? নেবে তো তুমিও এই পাত্র পেলে। এবারে বন্ধু নামটা বলো।
2: উদয়াংশু সাহা।
0: কি শোনাবে?
2: হারজিত চিরদিন থাকবে।
0: শুরু করো।
2: হারজিত চিরদিন

0: সবসময় হাজির থাকবে, তার মধ্যে দিয়েও এগিয়ে যেতে হবে, তাই না? এবারের বন্ধু নামটা বলো।
1: নাফিজা।
0: কি শোনাবে?
1: কবিতা আবৃত্তি।
0: আচ্ছা।
1: আবৃত্তি করছি কাজের আনন্দ, লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য।

0: মুখস্থ করতে হবে। হ্যাঁ, এসব কবিতা তো সারা জীবন মনে রাখতে হবে। এবারে বন্ধু, নাম বলো।
1: রাজরায়।
0: কি শোনাবে?
1: আধুনিক গান।
0: আচ্ছা।

0: দারুণ চমৎকার হচ্ছে। পুরোটা শোনার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের অনেক বন্ধু, সবাইকে সুযোগ দিতে হবে। এবারে বন্ধু নাম বলো, হলুদ বন্ধু।
1: আমার নাম মোহাম্মদ আশফি রায়হান চৌধুরী।
0: কি শোনাবে আমাদের?
1: আমি একটি কবিতা শোনাবো, বাবুরাম সাপুরে। লিখেছেন সুকুমার রায়। বাবুরাম সাপুরে কোথা যাস বাবু।

0: পারবে তো ডান্ডা দিয়ে ঠান্ডা করতে সাপটাকে? দেখবো খনে। এবারের বন্ধু নাম বলো।
1: হিমেল রায়।
0: কি শোনাবে?
1: একটি গান।
0: আচ্ছা।

0: এরপরের দিন আর একটা চমৎকার গান শোনাবে আমাদেরকে। এবারে বন্ধুর নাম বলো।
1: আমি নুসরাত জাহান নোভা।
0: কি শোনাবে?
1: আবৃত্তি করব।
0: আচ্ছা,
1: আবৃত্তি করছি সুকুমার রায়ের লেখা গোফ চুরি। হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথায় ব্যাম কেউ কখনো জানত? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আটকে উঠে হাত পা ছড়ে, চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বাহাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধান এতে তুলিশ। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাকেন, ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোফ জোড়া তো তেমনই আছে, কমেনি এক রত্তি। সবাই তাকে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গোফ হয়নি চুরি, কখনো তা হয় না। ধন্যবাদ।
0: দৌড়ে দৌড়ে হাততালি দিতে হবে, সবাই ভুলে যাচ্ছে, নিজের বেলায় হাততালি হয়েছে, অন্যের বেলায় হাততালি দিতে হবে, সেটা মনে থাকতে হবে না। এবারের বন্ধু,
2: আমার নাম সাজফা।
0: কি শোনাবে?
2: একটা গান শোনাবো।
0: আচ্ছা।
2: শরৎ তোমার উরু নালুর অঞ্জলি।

0: ছোট্ট সোনা এসছে, নামটা বলো।
1: আমার নাম সানায়া, কবিতা করছি। ভোর হলো, দোর খোলো, খুকুমনি ওঠো রে, ওই ডাকে জুই শাখে ফুল খুবই ছোট রে, ফুলি হাল তুলি।

0: তোমাকে একটা টিপ দেয় তো, দেখি টিপটা। এবারে বন্ধু,
1: আমার নাম শিফা রোয়ান।
0: কি শোনাবে?
1: আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা কবিতা ভালো রে ভালো।
0: ভালো রে ভালো।
1: দাদা গো, দেখেছি ভেবে অনেক দূর, এই দুনিয়ার সকল ভালো, আসল ভালো, নকল ভালো, সস্তা ভালো, দামিও ভালো, তুমিও ভালো, আমিও ভালো, হেথায় গানের ছন্দ ভালো, হেথায় গানের গন্ধ ভালো, মেঘ মাখানো আকাশ ভালো, ঢেউ জাগানো বাতাস ভালো, গ্রীষ্ম ভালো, বর্ষা ভালো, ময়লা ভালো, ফর্সা ভালো, পোলাও ভালো, কোরমা ভালো, মাছ পটলের দোমলা ভালো, কাঁচাও ভালো, পাকাও ভালো, সোজাও ভালো, পাকাও ভালো, কাশিও ভালো, ঢাকও ভালো, টিকিটও ভালো, টাকও ভালো, ঠেলা গাড়ি ঠেলতে ভালো, খাস্তা লুটি বেলতে ভালো, গিটকিরি কান শুনতে ভালো, শিমল তুলো ধুনতে ভালো, ঠান্ডা জলে নাইতে ভালো, কিন্তু সবার চাইতে ভালো। ধন্যবাদ।
0: এবারের বন্ধু, নাম বলো।
1: হিমেল রায়।
0: কি শোনাবে?
1: একটি কবিতা।
0: আচ্ছা।
1: মেনা শেখের খবর জানো? সাত কায় তার নাম, ছেলে বুড়ো যাকেই শোথাও, কোনখানে তার ধাম? আঙুল দিয়ে দেখিয়ে দিবে আলিপুরের মোড়ে, আকাশ ছোঁয়া খড়ের পালা, চোখের পাতা পড়ি, দুপুর রোদে ধা দিয়ে দেওয়া টিনের ঘরের চাল, গগন গাঙে উঠছে যেন সাদা পাখির পাল, সাত গাল লোক গর্ব করে, ফুলিয়ে বুকের ছাতা, মেনা শেখের গায়ের মানুষ নই কোমরা জাতা, জানিস নে ভাই সেবার যে ওই বিকনগরের হাট, দবির ছেলে শোকের মামুত কিনতে গিয়ে পাঠ, বড়ই ডাঙার সাধের সাথে লাগলো যে মানামারি, মেনা শেখের নাম শুনে সব তুলেই পালা দাড়ি, দে ছুট সেই বন বা দাঁড়ি যেথায় চলে পাও, একলা মেনা হারিয়ে দিল 100 জনার ছাও, কথা যাদের টাকায় বিকায় সেই যে উকিল বাবু, মেনা শেখে রাখতে খাতির সেও হয়ে যায় কাবু, সদর থানার বড় বাবু জম কাপে যার ডরে, শালার চেয়ে ইতরামি গাল মুখে সদাই ঝরে, তারেও মেনা কান কথাতে করতে পারে গুণ, মনে নেই সেই দবির জেলার পুতের বইয়ের খুন।
0: খুব সুন্দর হয়েছে। এবারে বন্ধু, নাম বলো।
2: আমি রাদিয়া।
0: কি শোনাবে?
2: আবৃত্তি করছি কবিতা ছাড়পত্র, কবি সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে, খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত, উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়, সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার, আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। ধন্যবাদ।
0: এবারের বন্ধু, নামটা বলো।
3: রায়ান রহমান।
0: কি শোনাবে?
3: আমি একটি কবিতা আবৃত্তি করব।
0: বল।
3: আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা মানুষ। গাহি শ্যামের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখি আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা খাইনি কোষার দিন। সহসা বন্ধ হল মন্দির, ভুকারি ফিরিয়া চলে, তিমির রাত্রির পথ জুড়ে তার ক্ষুধার মানিক চলে। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরোথ লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা সেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। ক্ষুধার ঘরে কি কপাট লাগায় কি দেয় সেখানে থালা, সব দ্বারে খোলা রবে চালা হাতুরি শাবল চালা। হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়।
0: জোরে হাত তালি দিতে হবে, সবাই ভুলে গেছে। এবারে বন্ধু,
1: আমার নাম আরিশা,
0: কি শোনাবে?
1: আমি একটি নজরুল সঙ্গীত পরিবেশন করছি।
0: আচ্ছা।

মুগ্ধ হয়ে গেলাম, চমৎকার, খুব সুন্দর হয়েছে। নজরুল বর্ষে আমরা আমাদের শেষ পরিবেশনা ফুল পাখিদের আসরে পরিবেশন করল নজরুল সঙ্গীত। ছোট্ট ছোট্ট বন্ধুরা আমাদের কবিতা শোনালো, গান শোনালো, নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের মিলিয়ে আমাদের আজকের ফুল পাখিদের আসর গম গম করল। সববার ভালো লেগেছে আশা করি। তো ফুল পাখিদের আসর আমরা এখানেই শেষ করছি আজকের মতন। সবাই ভালো থেকো।

0: এবার আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেবার সময় হল আমাদের।
1: আজ এই অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন তাপসী মনির, উপস্থাপনে ছিলাম আমরা দুজন, আমি ইনায়া বিনতে কায়েস
0: এবং আমি ওয়াসিস আওয়ার প্রাজ্ঞ। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ শামসুল হক, প্রযোজনায় নাসরিন আক্তার, যন্ত্রসঙ্গীতে সহযোগিতা দিলেন মোহাম্মদ মাসুদুর রহমান এবং আব্দুল মতিন খান, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক এবং কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
1: আমরা তো ছোট আছি, বড় হব ঠিক,
0: বেছে নেব যত আছে ভালো সব দিক।
2: বন্ধুরা শুভ বিদায়।

0: শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শেষ হল।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি প্রিয়াঙ্কা শুকুল। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ফেনীর পরশুরামে খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন প্রথম পর্যায়ে প্রকল্পের উদ্বোধনকালে দেওয়া বক্তৃতায় এ আহ্বান জানান। বিএনপি সবসময় মানুষের জন্য কল্যাণকর কর্মসূচি বাস্তবায়ন করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মতো সকল কর্মসূচি জনগণের উন্নয়নের জন্যই গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এসব কর্মসূচি সাধারণ মানুষের কল্যাণে ব্যাপক ভূমিকা রাখছে, তাই এই কর্মসূচিগুলো শুধুমাত্র সরকারের নয়, বরং তা দেশের আপামর মানুষের। তারেক রহমান বলেন, তার সরকার ফ্যাসিস্ট আমলের সকল দুর্নীতি অনিয়ম দূর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করছে। তারেক রহমান এই সব গুপ্তদের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তারেক রহমান তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়ার কথা বলেন। এদিকে প্রধানমন্ত্রী ফেনীতে দিনব্যাপী সফরের অংশ হিসেবে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জনসভায় দেওয়া বক্তব্যে বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। তারেক রহমান ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানে প্রদান অনুষ্ঠানে যোগ দেন এবং উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন। এ সময় তিনি বলেন, ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি গুপ্ত বাহিনী জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্থাপিত ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ ব্যবস্থারও উদ্বোধন করেন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসলে গতকাল তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র জমা দেন। এদিকে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমদ পদত্যাগ করায় গতকাল থেকেই তার আসনটি শূন্য হয়েছে। তিনি গতকাল বিকেলে সংসদ ভবনে টানেলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, রাজনৈতিক পরিচয় যেটাই হোক না কেন, বিসিএস কিংবা অন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। তিনি গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন। ৪৯তম বিসিএস বিশেষ শিক্ষা ক্যাডারের নিয়োগের প্রজ্ঞাপনকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সরকারের অবস্থান পরিষ্কার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা অপতথ্য প্রচার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে এসব থেকে বিরত থাকার অনুরোধ জানান। দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে ৫,০০,০০০ ডেঙ্গুর টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে এসব কিট হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তৃষিতা মওলা। ডেঙ্গু টেস্টিং কিটগুলো দ্রুত দেশজুড়ে বিতরণের নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন পাওয়া কিটের পাশাপাশি সরকারি খাতেও পর্যাপ্ত ডেঙ্গু স্যালাইন মজুদ রয়েছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নির্ভর বাজারে রূপান্তর করতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল আইসিবির সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান। অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, পুঁজিবাজারকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করতে হলে এর প্রতিটি স্তরে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশন নিশ্চিত করতে হবে। পুঁজিবাজারের সব লেনদেন ও কার্যক্রম পুরোপুরি কাগজবিহীন করার উপরও গুরুত্ব দেন তিনি। এশিয়ান গেমসের খবর, আগামীকাল জাপানের নিশিনে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট ফাইনালে পাকিস্তান ও ভারত পরস্পরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল ১০:৩০টায় খেলাটি অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ সময় সকাল ৬টায় ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তর নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ।

0: সিনেমা কেবল কোনো কল্পকাহিনী নয়, এটি মানুষের জীবনেরই দর্পণ, যেখানে ধরা পড়ে আমাদের আনন্দ, বেদনা, চেতনা ও সংস্কৃতির বহুমাত্রিক রূপ। আর একটি চলচ্চিত্রকে পরিপূর্ণতা দিতে গানে গানে ছড়িয়ে পড়া সুরের কোনো বিকল্প নেই। প্রতিটি গানই যেন ক্যানভাসে আঁকা এক একটি জীবন্ত স্বপ্ন, ভালোবাসা ও সংগ্রামের গল্প। আজকের আয়োজনে আমরা নিয়ে এসেছি রূপালী পর্দার চিরসবুজ কিছু গান, যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে গভীর এক আবেশে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গ দিতে আছি আমি এবিএম শাহিনুজ্জামান শিশির,
1: এবং সাথে আছি আমি ইয়র্মা শায়েরজাহান।
0: চলুন শ্রোতা বন্ধুরা, কথা না বাড়িয়ে শুনে আসি দুই দুয়ারে সিনেমার গান।

প্রেমিকা একে অপরকে মুখের ভাষা ছাড়াই শুধুমাত্র চোখের ভাষা, ইশারা এবং হৃদয়ের স্পন্দন দিয়ে ভেতরের গভীর ভালোবাসাটি বুঝে নেওয়ার আকুল আবেদন জানায়। সাথী তুমি কার চলচ্চিত্রের একটি অত্যন্ত জনপ্রিয় ও কালজয়ী গান বুঝিনিও বুঝিনিও। গানটির মিষ্টি সুর আর আবেগ ঘন কথার কারণে বাংলাদেশি সিনেমা প্রেমীদের হৃদয়ে আজও এক বিশেষ স্থান দখল করে আছে। চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি গানটি।

মানুষ যখন সুসময়ে থাকে তখন অনেকেই পাশে থাকে, কিন্তু দুঃসময় বা স্বার্থের সংঘাত এলে রক্তের কিংবা খুব কাছের মানুষও মুহূর্তের মধ্যে চেনার রূপ বদলে পর বা শত্রু হয়ে যেতে পারে। রক্তের বা মনের প্রিয় মানুষ স্বার্থের কারণে পর হয়ে গেলেও পর মানুষকে কখনোই আপন করা যায় না। বিশ্বাস ভঙ্গ ও প্রিয় মানুষের বদলে যাওয়ার গভীর বেদনা, অবহেলা এবং ভাগ্যের কাছে আত্মসমর্পণের চিরন্তন করুণ দৃশ্য। মানুষের জীবন সবসময় একরকম যায় না। নিয়তির খেলায় মানুষ কিভাবে একা হয়ে পড়ে এবং কাছের মানুষের অবহেলার শিকার হয়, সেই করুণ পরিস্থিতি গানের ছত্রে ছত্রে ফুটে উঠেছে। শ্রোতা বন্ধুরা, শুনে আসি লাট সাহেব চলচ্চিত্রের স্বর্ণযুগের একটি কালজয়ী বিরহ এবং বাস্তবমুখী গান।

প্রেমিকের অনবরত দুষ্টুমি, পিছু নেওয়া এবং খুনসুটি কিভাবে নায়িকার মনে এক ধরনের মিষ্টি যন্ত্রণা সৃষ্টি করছে তাই গানে প্রকাশ পেয়েছে। মনের মানুষটির এই সার্বক্ষণিক উপস্থিতি এবং তাকে নিয়ে সারাক্ষণ ভেবে ব্যাকুল হওয়াকে নায়িকা এক মধুর সমস্যা হিসেবে বর্ণনা করেছেন। মুখে দূরে থাকার অভিনয় করলেও মনে মনে যে তার প্রতি তীব্র টান রয়েছে, গানের প্রতিটি চরণে সেই সত্যটি ফুটে উঠেছে। চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি কালজয়ী বাংলা চলচ্চিত্র অতিথির একটি অত্যন্ত জনপ্রিয় এবং মিষ্টি রোমান্টিক গান কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

একজন নারী তার পুরো পরিবার ও ঘরকে আগলে রাখে। একজন নারীর জীবনের শূন্যতা এবং তার জীবনে স্বামীর বা প্রিয় মানুষের গুরুত্ব অনেক। নায়িকা প্রকাশ করেন যে তার স্বামী তার জীবনে আসার পরে এই ঘর এবং তার জীবন সুখে শান্তিতে পূর্ণ হয়ে উঠেছে। এটি মূলত দাম্পত্য জীবনের গভীর ভালোবাসা ও একে অপরের প্রতি কৃতজ্ঞতার এক অনন্য বহিঃপ্রকাশ। শ্রোতা বন্ধুরা, শুনে আসা যাক জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী কালজয়ী পারিবারিক চলচ্চিত্র মরণের পরের একটি অত্যন্ত জনপ্রিয় এবং আবেগঘন গান।

ভালোবাসার মানুষের প্রতি চরম নির্ভরশীলতা ও দূরত্বের ভয় সবসময় যেন বিচলিত করে রাখে। প্রিয়া দূরে চলে গেলে প্রেমিকের প্রাণ প্রদীপ যেন নিভে যায়। প্রেমিক পুরো পৃথিবীর সামনে ঘোষণা করছে এমন ভাবে যে তার প্রিয়া কেবল তার ভালোবাসাই নয়, বরং তার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন বা নিঃশ্বাস। ঠিক তেমনই একটি গান ঢালিউড চলচ্চিত্র প্রিয়া আমার প্রিয়ার নিঃশ্বাস আমার তুমি। শ্রোতা বন্ধুরা, শুনে আসা যাক জনপ্রিয় এই গানটি।

0: কথায় গল্পে আর সুরের মূর্ছনায় সময় যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না। বিদায় নেওয়ার মুহূর্ত চলে এলো। সিনেমার গানগুলো আমাদের স্মৃতির অ্যালবামে জমে থাকা নানা স্বপ্ন আর চলার পথের কথাই মনে করিয়ে দেয়।
1: আশা করি আজকের গানগুলো আপনাদের হৃদয়ে একটু হলেও ভালো লাগার রেশ রেখে গেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী পর্বে আবার ফিরব নতুন পুরানো সুরের পশরা সাজিয়ে। ততদিন
0: সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন বাংলাদেশ বেতার।

0: এতক্ষণ শুনলেন ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ। গবেষণা গ্রন্থনা ফাতেমা সুলতানা, উপস্থাপনায় এ বি এম শাহিনুজ্জামান শিশির ও ইউরোমা শায়ের জাহান, সম্পাদনায় ফাতেমা আক্তার মনি, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ সোহেল রানা এবং সিনেমার প্রাণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে, রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ঋতুপর্ণা দে।

0: ঋতু পর্ণার সেই পরপর দুখানি রোগের প্রসঙ্গে শুনলেন।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
3: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনমালায় এবারে রয়েছে আধুনিক গান। শিল্পী মোহাম্মদ আজমল হাবিব, গানের গীতিকার খন্দকার রায়হান নূরজান্না, সুরকার শাহ আলম বাদল, শিল্পী কণ্ঠে শুনবেন তুমি যদি হও গো নদী।

মোহাম্মদ আজমল হাবিবের কণ্ঠে শুনছেন আধুনিক গান। এবারের গানে গীতিকার মুসা আহমেদ, সুরকার আজমল হুদা মিন্টু।

0: দুখানি আগন্তুক গান শুনলেন মোহাম্মদ আজমল হাবিবের কণ্ঠে।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি।
2: একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।
1: বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান।
2: স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
3: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে, যে বিষয়টি কি সেটি, সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি, সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্র তত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্র তত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি, এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে, সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। সালাম আলাইকুম।
3: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
2: নেশার অপূর্ণ নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন।
1: মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি।
2: নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন।
1: আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধ করা প্রয়োজন।
2: প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদকাসক্তি। মাদকাসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন। প্রচারে বাংলাদেশ বেতার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা বাংলাদেশ বেতার খবর পড়ছি মিজানুর রহমান সজল। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ফেনীর পোটসুরামে খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন প্রথম পর্যায়ে প্রকল্পের উদ্বোধনকালে দেয়া বক্তৃতায় এই আহ্বান জানান। বিএনপি সবসময় মানুষের জন্য কল্যাণকর কর্মসূচি বাস্তবায়ন করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মতো সকল কর্মসূচি জনগণের উন্নয়নের জন্যই গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এসব কর্মসূচি সাধারণ মানুষের কল্যাণে ব্যাপক ভূমিকা রাখছে, তাই এই কর্মসূচিগুলি শুধুমাত্র সরকারের নয় বরং তা দেশের আপামর মানুষের। তারেক রহমান বলেন, তার সরকার ফ্যাসিস্ট আমলের সকল দুর্নীতি অনিয়ম দূর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। পরে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলায় বেগম খালিদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তারেক রহমান তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়ার কথা বলেন। এদিকে প্রধানমন্ত্রী ফেনীতে দিনব্যাপী সফরের অংশ হিসেবে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে জনসভায় দেওয়া বক্তব্যে বলেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। তারেক রহমান ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেন এবং উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন। এ সময় তিনি বলেন, ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি গুপ্ত বাহিনী জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলিকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী ফেলিন ফুলগাজী ছাগলনাইয়া পরশুরাম উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থারও উদ্বোধন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষক সহ 11 জন কর্মকর্তা কর্মচারীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ শওকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় তাদের বিরুদ্ধে এর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে সার ক্রয় ও আমদানি সম্পর্কিত 7 প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে দানাদার ইউরিয়া সার ক্রয়ের 3, এবং কৃষি মন্ত্রণালয়ের অধীনে ইউরিয়া সার ও অন্যান্য সার আমদানির 4। ইরানের চারদিকে বিমান বাহিনী 3 জাহাজ মোতায়েন এবং মধ্যপ্রাচ্যে আরও 2000 মেরিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে এসব জাহাজ সান্দিয়াগো মার্কিন ঘাঁটি ত্যাগ করেছে। একজন মার্কিন কর্মকর্তা জানান, আগামী মাসের মধ্যে এই প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুদ্ধবন্ধে ইরান চুক্তিতে উপনীত না হলে দেশটিকে নির্মূল করে দেওয়া হবে। শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের 7 পরিকল্পনা প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই ধরনের প্রস্তাব মোটেও যথার্থ নয়। জার্মানি ও ফ্রান্সকে জরুরি ডিজেলের মজুদ কমানোর আহ্বান জানিয়ে মার্কিন প্রশাসন বলেছেন, অন্যথায় তাদেরকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্বব্যাপী জ্বালানি দাম কমাতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করেছেন। শুল্ক এবং সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে মতবিরোধের ফলে ইউরোপ ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইউরোপীয় কমিশন এবং 27 ইইউ সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে আজ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এশিয়ান গেমসের খবর, আগামীকাল জাপানের নিশিনে এশিয়ান গেমস পুরুষ 2020 ক্রিকেট ফাইনাল পাকিস্তান ও ভারত পরস্পরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলাটি অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6 ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দর সময়ের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:00।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।
0: এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শান্তিময় ও মানবিক বিশ্ব দেখার প্রত্যাশা ব্যক্ত। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অংশগ্রহণকারী প্রতিনিধি দলকে মন্ত্রিসভার অভিনন্দন। রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন। অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষায় যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টার। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, তবে অপপ্রচার ও অসত্য তথ্য প্রচার করলে পদক্ষেপ নেওয়া হবে বললেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। দেশব্যাপী হামরুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতে 56 এবং নেপালে 14 জনের মৃত্যু।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময় শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দেওয়া বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করে যেখানে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা হবে পরিবর্তনের হাতিয়ার। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বায়নের এই সময় একটি দেশের সংঘাতের কারণে পৃথিবীর অনেক দেশে অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবিক সংকটের মুখোমুখি হচ্ছে। ফিলিস্তিন প্রসঙ্গ টেনে তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণ ও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার সহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশ তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান।
0: জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া তিনি 7টি উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য দেন। পাশাপাশি 11টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় এবং জাতিসংঘ সহ 10টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। একই পরিবারের 3 সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে নিজ দেশের প্রতিনিধিত্ব করাকে বিশ্ব ইতিহাসে অনন্য ঘটনা বলে অভিহিত করে অংশগ্রহণকারী প্রতিনিধি দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অভিনন্দন জানানো হয়।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার ফেনীর পরশুরামে খোয়াইঘাট ব্রিজ এলাকায় মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন প্রথম পর্যায়ের প্রকল্পের উদ্বোধনকালে দেওয়া বক্তৃতায় এই আহ্বান জানান। বিএনপি সবসময় মানুষের জন্য কল্যাণকর কর্মসূচি বাস্তবায়ন করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মতো সকল কর্মসূচি জনগণের উন্নয়নের জন্য গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এসব কর্মসূচি সাধারণ মানুষের কল্যাণে ব্যাপক ভূমিকা রাখছে, তাই এই কর্মসূচিগুলো শুধুমাত্র সরকারের নয় বরং তা দেশের আপামর মানুষের। তারেক রহমান বলেন, দেশে আইনের শাসন না থাকলে উন্নয়ন ব্যাহত হতে বাধ্য, তাই তার সরকার ফ্যাসিস্ট আমলের সকল দুর্নীতি অনিয়ম দূর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চায়।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দুর্বৃত্তদের কোন রাজনৈতিক পরিচয় আমলে না নিয়ে অপরাধের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। তিনি রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর মিরপুরে একটি জায়গা দখলের চেষ্টার ঘটনায় পুলিশের দায়িত্বের অবহেলার প্রমাণ পাওয়ায় শাহ আলী থানার ওসিকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
2: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 যাতে কোনোভাবেই কোন নিপীড়নমূলক আইনে পরিণত না হয় এবং কোন সাংবাদিক বা গণমাধ্যম যেন এর শিকার না হন সেই বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি সোমবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজের বিভিন্ন অংশীদারের মতামত গ্রহণ এবং বিস্তৃত আলোচনার মাধ্যমে এই আইনটি চূড়ান্ত করা হবে। সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 এর মূল উদ্দেশ্য বর্ণনা করে তিনি বলেন, বিশেষ করে যুব সমাজকে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়া সাইবার স্পেসের বিভিন্ন অপরাধ থেকে রক্ষা, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি এবং পারিবারিক বন্ধন ও দেশীয় সংস্কৃতি সুরক্ষার লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হচ্ছে।
3: অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষাই যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাইদুর রহমান। তিনি মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। ডাক্তার জাইদুর রহমান বলেন, অপতথ্য রোধে সরকার নতুন সাইবার সুরক্ষা আইনের আইনি পরিকাঠামো প্রণয়নে কাজ করছে। এ বিষয়ে ইতোমধ্যেই অংশীজনদের নিয়ে মতবিনিময় শুরু হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে অত্যন্ত সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নেবে।
2: তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, তবে যারা অপপ্রচার ও অসত্য তথ্য প্রচার করে তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেবে। তিনি মঙ্গলবার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, কোন কারণে সাংবাদিকদের আইনের আওতায় আনতে হলে আদালতের অনুমতির যে প্রস্তাব সাংবাদিকরা দিয়েছেন সেটি বিবেচনা করা হবে।
3: স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, গত এপ্রিলের হাম প্রতিরোধ ক্যাম্পেইন থেকে বাদ পড়া আরও 34 লাখ শিশুকে বিশেষ হাম রুবেলা টিকার আওতায় আনা হবে। তিনি শনিবার রাজধানীর মহাখালীর কড়াইলে টিএনটি খেলার মাঠে দেশব্যাপী বিশেষ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার দায়িত্ব গ্রহণের পর গত 5ই এপ্রিল থেকে 3 ধাপে টিকাদান কর্মসূচি শুরু করে এবং এর আওতায় এ পর্যন্ত প্রায় 1,85,00,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। তিনি বলেন, 6 মাস থেকে 49 মাস বয়সী শিশুদের জন্য বিশেষ এই টিকাদান কর্মসূচি আগামী 31 অক্টোবর পর্যন্ত চলবে।
2: বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধা বোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় তারা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। নিউ ইয়র্কে সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের বিভিন্ন বিষয়েও আলোচনায় স্থান পায়। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা বোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারিক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, বিদ্যমান চ্যালেঞ্জগুলো সংলাপের মাধ্যমে সমাধান এবং পারস্পরিক অনুকূল পরিবেশ তৈরি হলে এই সফর অনুষ্ঠিত হবে।
3: ভারী বর্ষণ ও ঝড়ের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতে 56 জন এবং নেপালে 14 জন মারা গেছেন। নেপাল কর্তৃপক্ষ রোববার আরও আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে। ভারতের উত্তরপ্রদেশে 25 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর সকাল পর্যন্ত 66.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কর্তৃপক্ষ জলমগ্ন এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং ত্রাণ বিতরণ করছে।
2: মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াওকতাও শহরে বিমান হামলায় অন্তত 33 জন নিহত এবং 36 জন আহত হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীর দেওয়া তথ্য মতে, দেশটির সামরিক বাহিনী সোমবার বাংলাদেশ সীমান্তবর্তী যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে একটি বাজারের কাছে এই বিমান হামলা চালায়। সেখানে কর্মরত একটি দলের একজন সাহায্যকর্মী হতাহতের সংখ্যা নিশ্চিত করেন। 2021 সালের একটি অভ্যুত্থানের ফলে আরাকান আর্মি সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে অশান্তি বিরাজ করছে।
3: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় সৈয়দ আফসানা, উপস্থাপনায় নীলুফার জাহান এবং আমি মিন্নাসির আহমেদ। বাংলাদেশ বেতার ঢাকা।
4: বৌমা।
5: জি আব্বা।
4: বাবুর জ্বরটা কি কমছে?
5: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
4: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহো, তারপর না হয়।
5: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
4: কি কারণে?
5: হুনতাছি সাইড থেকে নাকি ভাষাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
4: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
5: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
4: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
5: ডাক্তারে কি বলছে আব্বা?
4: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
6: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
4: ডাক্তারের কাছে।
6: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
5: আফা
6: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
5: আমার বাচ্চার যত্ন আমিই নেই না।
4: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
6: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
4: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
5: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
6: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
4: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
6: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা বইরা যাইতেছে কেন?
4: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
5: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
4: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
5: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
6: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
4: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
5: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
4: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
5: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
4: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
5: জি আব্বা।
4: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
5: তাইলে তো দেরি না কইরে এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব বাবা।
4: হ্যাঁ।
2: বাংলাদেশ বেতার ঢাকা। রবীন্দ্রসঙ্গীতের সুরে এখন গিটার শুনবেন, বাজিয়েছেন নন্দিতা সরকার।

0: যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে নন্দিত সরকারের বাজানো গিটার শুনলেন রবীন্দ্রসঙ্গীতের সুরে।
1: নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এই পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমরা কজন: নূরে ফেরদৌস, মোহাম্মদ লিয়াকত আলী খান, আমি আফরোজা ডলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নাসরিন আক্তার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহবুব সোভান।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ। সঞ্চালনায় সাদিয়া ইসলাম, লিজা।

স্বপ্ন দেখতে ভালোবাসে যারা, দেশ বদলের প্রত্যয় বুকে রাখে যারা, তাদের নিজস্ব আঙিনা থেকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের নিয়মিত ক্যাম্পাস ভিত্তিক আয়োজন তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি সাদিয়া ইসলাম লিসা। বন্ধুরা, আজকের পর্বে আমরা এমন একটি ক্যাম্পাসে এসে দাঁড়িয়েছি যার মাটির সাথে জড়িয়ে আছে স্বয়ং বাংলাদেশ বেতারের জন্মের ইতিহাস। হ্যাঁ, আমি পুরান ঢাকার ঐতিহ্যবাহী শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ প্রাঙ্গণে আছি, যে ঐতিহাসিক ভবন থেকে 1939 সালে তৎকালীন ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র তার প্রথম সম্প্রচার শুরু করেছিল। আজ সেই ক্যাম্পাসেই স্পন্দিত হচ্ছে শত শত তরুণের প্রাণশক্তি। কলেজটির বর্তমান অধ্যক্ষ অধ্যাপক বদরুন নাহার চৌধুরী। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এই কলেজের এক ঝাঁক উদ্যমী তরুণ শিক্ষার্থীদের সঙ্গে।

0: অনুষ্ঠানের শুরুতেই আমরা পেয়ে গিয়েছি বিতর্ক ক্লাবের একজন সদস্যকে। আপনার নাম?
1: আমার নাম মোহাম্মদ রিফাত জাহান, আমি বাংলা বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করছি।
0: আপনি তো বিতর্ক ক্লাবের সদস্য, তো এই ক্লাবের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে একটু জানান।
1: বিতর্ক মানে হচ্ছে যুক্তিতর্ক, এগুলো নিয়ে খেলাধুলা করা, যাতে যুক্তিতর্ক নিয়ে আমরা কোনো একটা বিষয়ের উপরে নির্দিষ্ট একটা মতামতের উপরে আমরা আসতে পারি। ডিবেট ক্লাবের মূল কাজ কি? যেমন হচ্ছে যুক্তি চর্চা করা, বিতর্ক প্রতিযোগিতা করা এবং হচ্ছে বক্তৃতা বা নিয়মে একটা প্রশিক্ষণ করা। আমরা হচ্ছে আমাদের কলেজে করা হয়, বিভিন্ন বিভাগ আছে আমাদের এখানে, আমরা একটা বিভাগ আরেকটা বিভাগের সাথে মানে প্রতিদ্বন্দ্বী হয়ে আমরা বিভিন্ন একটা বিষয়ের উপর বিতর্ক আয়োজন করি। এখান থেকে একটা ফলাফল দেওয়া হয়, দেন আমরা বিভিন্ন আয়োজন করি। আমাদের পরিকল্পনা আছে আমরা অন্য কলেজের সাথে আমাদের কলেজে একটা বিতর্ক হবে সামনে ইনশাআল্লাহ, দেখা করা।
0: এই ক্লাবকে নিয়ে আরো কোনো প্ল্যান কি আপনার আছে কিনা, ভবিষ্যৎ পরিকল্পনা, যে কি করতে চান, ক্লাবকে কোথায় দেখতে চান?
1: প্রথমত আমি শিক্ষার্থীদের জন্য একটা কথা বলতে চাই। দেখা যায় অনেকের ভিতরে একটা ভয় কাজ করে, জড়তা কাজ করে। দেখেন আমরা অনেকেই অনেক কিছু পারি না, অনেক কিছু আমরা শিখতে চাই না, কিন্তু আমাদের শেখাটা জরুরি। যেমন যারা ডিবেট ক্লাবে আসবে অনেকে দেখা যায় কথা বলার জড়তা কাজ করে, এটা আমাদের মুখ দূর হয়ে যাবে, চিন্তা শক্তি অনেকটা বেড়ে যায়, বিশ্লেষণ করার ক্ষমতা হয়, আর তাৎক্ষণিক বুদ্ধি বা সিদ্ধান্ত নেওয়ার একটা চমৎকার একটা জিনিস দেখা যায়, আর ক্যারিয়ারে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। কারণ কথা বলার জড়তা থাকলে অনেক জায়গা থেকে দেখা যায় আপনার যে যারা ভালো করে তার অনেক সুযোগ পেয়ে যায়, আপনি পিছিয়ে পড়েন। আর বিভিন্ন দেখা স্কলারশিপ বা কর্পোরেট ক্ষেত্রেও বিতর্কিকদের অনেক সুযোগ সুবিধা থাকে, আমি মনে করি এটা অনেক ভালো দিক।
0: আমাদের বেতারের যারা শ্রোতারা আছেন, আপনাকে এই মুহূর্তে শুনছেন, তাদের জন্য কোন গানটি আপনি উপহার দিতে চান?
1: দেখেন আমি সাহিত্যের স্টুডেন্ট, আমার বাংলা গানই সবসময় আসে। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা।

0: বাহ, খুব চমৎকার। আসলে এই প্রজন্মের তরুণরা এখনো যে আগের যে সংস্কৃতি বা এই যে চলচ্চিত্র জগৎকে নিয়ে ভাবে, দেখে, মনে ধারণ করে, সত্যি খুব ভালো লাগার একটি বিষয় এটি। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মাধ্যমে বাংলা সংস্কৃতি আরও বিকশিত হোক। শ্রোতা বন্ধুরা, তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন, চলুন পরিচিত হই তার সাথে। আপনার নাম?
1: মোহাম্মদ নাহিদ সর্দার, আমি পলিটিক্যাল সায়েন্সে আছি এই কলেজে।
0: শুনেছি যে আপনি খুব চমৎকার গান করেন, তো কোন গানটি আজকে আমাদেরকে শোনাবেন?
1: আমি আজকে শোনাবো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়।

0: ভারত এতো।
1: বাহ, খুব চমৎকার। আসলে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম, আমাদের সাথে যারা আছেন সবাই একদম নিশ্চুপ হয়ে আপনার গান উপভোগ করছিলেন, বেশ ভালো। তো গান কোথায় শেখা হয়েছে আপনার? আপনার প্রতিভা আসলে আমাদেরকে চমকে দিচ্ছে সত্যিকার অর্থে, যে নিজের চেষ্টায় আপনি এত সুন্দর করে একটা গান তুলেছেন এবং সেটাকে মানে প্রপার আবেগ দিয়ে আপনি গিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। তো একটু অন্য প্রসঙ্গে আসি, আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে ঢাকা শহরে আজ আমরা নিয়মিত যাতায়াত করি, তো যানজট কিন্তু লেগেই থাকে, তাই না? তো এখন আপনার কি মনে হয় এই যে ট্রাফিক জ্যাম নিরসনে আপনার কি কোনো আইডিয়া বা পরামর্শ আছে কিনা তরুণদের পক্ষ থেকে?
0: জ্যাম দূর করতে তো আসলে শুধু রাস্তা বাড়ানো সমাধান নয়, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন জরুরি। আমাদের পরামর্শ হলো ডিজিটাল ট্রাফিক সিগন্যালিং শতভাগ কার্যকর করা এবং স্কুল কলেজ বা অফিসের জন্য সেন্ট্রাল বাস

0: হবে না, আমাদের প্রত্যেকের মধ্যে এই জিনিসটা তৈরি করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এবারে আমরা এই কলেজের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের একজন সদস্যকে পেয়েছি। আপনার নাম?
1: আমার নাম মির্জা মোহাম্মদ আলী কায়েস, হিসাব বিজ্ঞান চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
0: আপনার কাছ থেকে জানতে চাই, এই যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছেন, এই ক্লাবে বর্তমানে আপনাদের কি কি কার্যক্রম চলমান রয়েছে?
1: বর্তমানে আমাদের বেশ কিছু কার্যক্রম চলমান রয়েছে, এর মধ্যে বিশেষ কিছু হচ্ছে যেমন নতুন মেম্বার কালেক্টিং, সেই মেম্বারগুলোকে অ্যাসাইন করা, ওনাদের যোগ্যতা ওনাদের স্কিল অনুযায়ী আমরা তাদের বিভিন্ন গ্রুপে বিভক্ত করছি এবং সেটাকে পরবর্তীতে আমরা হচ্ছে কাজে লাগাবো, যারা আমাদের কম স্কিলফুল আছে তারা যেন ভবিষ্যতে বেটার করতে পারে।
0: ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে আসলে আপনাদের কি কি শেখানো হয় বা কি কি দক্ষতা অর্জন করতে শিক্ষার্থীদের সাহায্য করা হয় এখানে?
1: আমাদের দেশে প্রায় অনেকে আছে যে ইংলিশে কথা বলতে তারা ভয় পায়, দেখা যায় প্রেজেন্টেশনে বিভিন্ন সময় তাদের বেশ সমস্যা হয়, তাদের যাতে এই কনফিডেন্সটা আসে যে তারা ইংলিশ নিয়ে কিছু করতে পারবে সেই জায়গাটা নিয়ে আমাদের মেইনলি কাজ করা হয়। এছাড়া হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আরও কিছু অনেকের গ্রামারের প্রবলেম থাকে, গ্রামার প্রবলেমগুলো সলভ করা হয়, কাইন্ড অফ কোচিং।
0: আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই ক্লাব নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, কোথায় দেখতে চান এই ক্লাবকে বা আরো কিছু কি ইনক্লুড করার ইচ্ছা আছে কিনা?
1: আমাদের ইনক্লুড করার ইচ্ছা আছে, যেমন আমরা আমাদের স্টুডেন্টদের জন্য বা আমাদের ক্লাব মেম্বারদের জন্য আমরা একটি লাইব্রেরি স্থাপন করতে চাই, যেখানে তারা ফ্রিকশন নন ফ্রিকশন এক্সেট্রা জাতীয় বই থাকবে, কাইন্ড অফ বুকশেলফ, যেখান থেকে তারা তাদের প্রয়োজনীয় বই কালেক্ট করতে পারবে।
0: আপনার কি মনে হয় এই যে শিক্ষার্থীরা যারা এই ক্লাবের সাথে যুক্ত আছে, ভবিষ্যতে তারা এখান থেকে বের হয়ে বাংলাদেশের উন্নয়নে কিংবা নিজেদের উন্নয়নে কিভাবে ভূমিকা রাখতে পারে বলে মনে হয়?
1: নিজের উন্নয়ন থেকে শুরু করব। নিজের উন্নয়নে যেমন আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে বের হয়ে অনেকে দেখা গেছে আইলস করতে পারবে, আমরা সেই অনুযায়ী প্রিপেয়ার হচ্ছি এবং তাদের অনুযায়ী ট্রেন করছি যেন তারা ভবিষ্যতে হচ্ছে বাইরে যদি উচ্চশিক্ষার জন্য যেতে চায় যাতে তারা সহজে সেই পথটা অবলম্বন করতে পারে।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার ক্লাবের জন্য অনেক অনেক শুভকামনা রইল। শ্রোতা বন্ধুরা, আমরা পেয়ে গেছি এই কলেজেরই সাংস্কৃতিক ক্লাবের একজন সদস্যকে। আপনার নাম?
2: মেহরাব জব্বার।
0: আপনি কোন বিভাগে এবং কোন বর্ষে পড়াশোনা করছেন?
2: আমি অর্থনীতি বিভাগে মাস্টার্স এ আছি।
0: জি, তো আপনার কাছ থেকে জানতে চাই, এই যে আপনাদের সাংস্কৃতিক ক্লাব, তো এই ক্লাবের কিছু কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানান।
2: আমরা চাই যেসব আমাদের ছাত্রছাত্রী বা আমাদের সহপাঠী যারা আছে, যারা একটু মানে সাংস্কৃতিক মনস্তাত্ত্বিক আছে, তারা যেন এইটার কিছুটা হলেও বিকাশ আমাদের ক্যাম্পাস থেকে বা আমাদের হাত ধরে করতে পারে, আমরা এইটার জন্য কিছু একটা করে যাচ্ছি।
0: আপনাদের এই ক্লাব নিয়ে কোনো চিন্তা আছে কিনা, ভবিষ্যতে ক্লাব
2: আমরা সবসময় চেষ্টা করব আমাদের ক্লাবটা যেন বাংলাদেশের মধ্যে সবাই চিনে। আমরা সামনে আমাদের একটা প্ল্যান আছে, আমরা একটা করবো, পোর্টফোলিও করবো মতো করে করবো বা ফ্ল্যাশ মুভ করবো, তারপর আমাদের কলেজের বিভিন্ন প্রোগ্রাম, বড় বড় প্রোগ্রাম আমরা বাইরের কোনো শিল্পী ছাড়াই আমাদের ক্যাম্পাস থেকে আমরা সবাইকে দিয়ে করার চেষ্টা করছি এবং করেছি।
0: আমরাও চাই যে অনেকের যে সুপ্ত প্রতিভাটা সেটা আপনাদের ক্লাবের মাধ্যমে বিকশিত হোক, কারণ কিছুক্ষণ আগে আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে গান শুনছিলাম, তিনি বলেছেন যে নিজের চেষ্টায় তিনি এত চমৎকার গান পরিবেশন করতে পারছেন। তো আপনাদের ক্লাব কিন্তু তার জন্য একটা প্ল্যাটফর্ম বা তার জন্য একটা অনুপ্রেরণা। অনেক ভালো বলেছেন, আপনার জন্য অনেক শুভকামনা, আপনার ক্লাবের জন্য অনেক শুভকামনা রইল। এবারে আমাদের সাথে আরেকজন শিক্ষার্থী যুক্ত হয়েছেন। আপনার নাম?
3: আমার নাম জারিয়ান সাবেরি।
0: আপনি কোন বিভাগে এবং কোন বর্ষে পড়াশোনা করছেন?
3: আমি সিএসসি সেকেন্ড সেমিস্টার।
0: আপনার কাছ থেকে জানতে চাই, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু একটু সংকটের মধ্যে আছে, তো উপকূলের এই বিপর্যয় রোধে তরুণদের পক্ষ থেকে আপনার পরামর্শ কি হবে?
3: দক্ষিণবঙ্গের জন্য আমাদের প্রথম চাওয়া উপকূলীয় বাঁধগুলোর স্থায়ী আধুনিকরণ এবং ব্যাপক হারে ম্যানগ্রোভ জাতীয় বনায়ন। তরুণ হিসাবে আমাদের সুপারিশ হলো স্থানীয় স্তরে যুব ক্লাইমেট অ্যাকশন টিম গঠন করা হোক। আমরা তরুণরা যদি প্রযুক্তির সাহায্যে লবণাক্ততা প্রতিরোধ, চাষাবাদ বা দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে পারি, তবে ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।
0: জি, অনেক ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন স্পোর্টস ক্লাবের একজন শিক্ষার্থী। আপনার নাম?
4: আমার নাম মাহমুদা আক্তার দোলা।
0: আপনার কাছ থেকে জানতে চাই, এই স্পোর্টস ক্লাবে আপনাদের কি কি কার্যক্রম চলমান রয়েছে

0: এবং এই ক্লাবের যদি কোনো অর্জন থেকে থাকে সেটি আমাদেরকে জানান। এবং একই সাথে এই যে আপনাদের স্পোর্টস ক্লাবের যে বিভিন্ন কার্যক্রম, সেগুলো আপনারা যারা স্টুডেন্টরা আছেন, তরুণরা, আপনাদের উন্নয়নে কিংবা বাংলাদেশের উন্নয়নে কিভাবে ভূমিকা রাখবে বলে মনে হয়?
1: আমাদের এই বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের একটি সংগঠন যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের খেলাধুলো অংশগ্রহণ করে থাকে, যেমন ক্রিকেট, ফুটবল, ভলিবল ইত্যাদি। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের শারীরিকভাবে সুস্থ রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করা, নেতৃত্ব ও দল গঠন কাজের দক্ষতা বৃদ্ধি করা, মানসিক চাপ ও একঘেয়েমি কমাতে সহায়তা করা, বিশ্ববিদ্যালয়ের মধ্যে সৌন্দর্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। এর কার্যক্রম বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন দেখা যায় নিয়মিত প্রশিক্ষণ, যেটা বিভিন্ন খেলার জন্য অনুশীলন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। আবার দেখা যায় আত্মবিভাগীয় প্রতিযোগিতা, আবার দেখা যায় আত্মবিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা, যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খেলোয়াড় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়। বিভিন্ন সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখা যায় ছোটোখাটো অনেক ক্রীড়া উৎসব হয়, যার ফলে শিক্ষার্থীদের ভিতরে একটা অন্যরকম কাজ করে, যাতে তারা ভবিষ্যতে তারা নিজেকে অনেক শক্তভাবে তৈরি করতে পারে। এটা একটা অন্যতম উপকার হয়ে থাকে যেটা বলা যায়। আবার দেখা যায় যে ইনডোর গেমস যেগুলো, সেগুলো আমাদের হচ্ছে দাবা, ক্যারম, টেবিল টেনিস ইত্যাদি। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে এই স্পোর্টস ক্লাবটা রেখেছেন, যাতে আমরা নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি।
0: জি, অনেক ধন্যবাদ আপনাকে। এবার আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আপনি তো বাংলা বিভাগে পড়াশোনা করছেন, তো বর্তমান প্রতিযোগিতামূলক যে অবস্থা বিরাজ করছে, এ সময়ে ক্যারিয়ার স্মুথ করা একটি কিন্তু বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। তো তরুণদের ক্যারিয়ার যাত্রাকে সহজ করতে রাষ্ট্র বা শিক্ষা ব্যবস্থার কাছে আপনাদের চাওয়া এবং পরামর্শ?
1: আমাদের বড় চাওয়া হলো একাডেমি সিলেবাসের সাথে বর্তমান কর্পোরেট ও গ্লোবাল মার্কেটের স্কিলগুলো সমন্বয় করা। আমাদের পরামর্শ, থিওরিটিক্যাল পড়াশোনার পাশাপাশি যেন ইন্টার্নশিপ ও প্রজেক্ট ভিত্তিক লার্নিং বাধ্যতামূলক করা হয়। আর তরুণদের প্রতি পরামর্শ থাকবে শুধু সার্টিফিকেটের পেছনে না ছুটে কমিউনিকেশন, কোডিং, ডেটা অ্যানালাইসিস বা প্রবলেম সলভিং এর মতো সফট ও হার্ড স্কিলগুলো এখনই নিজেদের ক্লাবের মাধ্যমে বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ঝালিয়ে নাও।
0: অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। তো আমরাও চাইবো আপনাদের মতো প্রতিটি তরুণ নিজ নিজ জায়গা থেকে সচেতন হোক। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে আরেকজন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার নাম?
2: আলতান হোসেন।
0: আপনি এই কলেজের কোন বিভাগে এবং কোন বর্ষে পড়াশোনা করছেন?
2: বাংলা বিভাগ প্রথম বর্ষ।
0: আপনি আমাদেরকে কি শোনাবেন?
2: কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসর অশোকের দুষর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সপেন, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূরে সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেলে, পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে, ঝিলমিল সব পাখি ঘরে আসে, সব নদী পুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন।
0: অনেকেই কিন্তু এই কবিতাটি খুবই পছন্দ করেন, আপনার আবৃত্তি খুব ভালো হয়েছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন শিক্ষার্থীকে পেয়েছি, আপু আপনার নাম?
3: আমার নাম রাবেয়া মুসরিশিনী।
0: আপনি কোন বর্ষে এবং কোন বিভাগে আছেন?
3: আমি ফাইনাল ইয়ারে আছি, মার্কেটিং বিভাগে।
0: আপনার কাছ থেকে জানতে চাই, এই যে বর্তমান সময়ে যে স্বাস্থ্য ঝুঁকি, বিশেষ করে ডেঙ্গু এবং হামের প্রকোপ কিন্তু অনেক বেড়ে গেছে, এগুলো নিরসনে শিক্ষার্থীদের করণীয় বা পরামর্শ কি?
3: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল চাবিকাঠি। আমার পরামর্শ হলো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং মহল্লায় তরুণদের নিয়ে ক্লিন ক্যাম্পাস ক্লিন নেইবারহুড সেল গঠন করা, যা লার্ভা ধ্বংসের কাজ তদাকরি করবে আর হাম নিঃসরণের শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে। প্রত্যন্ত অঞ্চলের মায়েদের ইমিউনাইজেশন কার্ড ট্র্যাকিং এ তরুণরা স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট দিতে পারে।
0: জি, আমরা কিন্তু প্রায় সময় দেখে থাকি যে তরুণরা নিজ উদ্যোগে নিজেদের এলাকায় বা অন্যান্য এলাকায় কিন্তু তারা দলবদ্ধ হয়ে সেই এলাকার পরিবেশটাকে পরিচ্ছন্ন করার কিন্তু কাজে নিয়োজিত হন। এতে করে তো মশার লার্ভাটাও আসলে জন্মানোর সুযোগ পাবে না। তো আমরাও চাই তরুণরা আপনাদের মতো চিন্তা ভাবনা করুক এবং যার যার জায়গা থেকে উদ্যমী হোক, কর্মঠ হোক, এটাই আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, এই কলেজে ঘুরতে ঘুরতে আমি কিছুক্ষণ আগে দেখতে পেলাম একটি কক্ষে সাংস্কৃতিক ক্লাবের যারা আছে তারা সবাই কোনো একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য রিহার্সাল করছে। তো সেখান থেকে আমি একজন বন্ধুকে পেয়ে গিয়েছি। তো আপনার সাথে একটু কথা বলতে চাই এই বিষয়ে। আপনি তো রিফাত, আপনি তো গান গাইতে পারেন, তো গান না শুনে তো আপনাকে ছাড়া যাচ্ছে না। কোন গানটা শোনাবেন আমাদেরকে এখন?
4: আমি শোনাচ্ছি সৈয়দ আব্দুল হাদির একটি গান। গানটি হচ্ছে কি করে বলি বই আমি।

বাহ, বেশ চমৎকার। আপনি নিজের চেষ্টায় এত সুন্দর করে গান তুলেছেন, এত মিষ্টি হয়েছে আপনার গান। অ্যাকচুয়ালি অনেক প্রতিভা আপনাদের। আমরা চাই উত্তরোত্তর আপনাদের এই প্রতিভা আরও বিকশিত হোক। অনেক অনেক শুভকামনা রইল। শ্রোতা বন্ধুরা, চমৎকার সব ভাবনা আর গঠনমূলক সব পরামর্শ উঠে এলো আজকের আড্ডায়। শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের বন্ধুদের এই ইতিবাচক মানসিকতাই আমাদের স্বপ্ন দেখায়। আসলেই তারুণ্যের হাত ধরেই বদলে যাবে আগামীর বাংলাদেশ। সব বাধা ডিঙিয়ে এই তরুণরাই তাদের মেধা আর যোগ্যতায় নিজেদের ক্যারিয়ার গড়ে তুলবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, আজ আর নয়, তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। আগামী পর্বে আবারও কোনো নতুন ক্যাম্পাসে নতুন কোনো একঝাঁক তরুণের স্বপ্নের গল্প শুনতে আমরা হাজির হয়ে যাব আপনাদের প্রিয় বেতার তরঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কান পাতুন বাংলাদেশ বেতারের। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের মাঝখানে আমরা ইমতিয়াজ নামের একজন বন্ধুর কাছে চমৎকার একটি গান শুনেছিলাম। তো আমি আবারও তার কাছে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের যে সমাপ্তিটা সেটাকে আরেকটু মধুময় করতে। তো আপনার কাছ থেকে আমরা আরও একটি গান শুনতে চাই।

0: এতক্ষণ শুনলেন ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ। সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন দিলরুবা আনাম।

0: আপনারা ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে, এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহনাজ পারভীন লিপি। সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে সার ক্রয় ও আমদানি সম্পর্কিত ৭টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক সহ ১১ জন কর্মকর্তা কর্মচারীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করা এই দিবস পালনের লক্ষ্য। দিবসটির এবছরের প্রতিপাদ্য উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উদ্ভাবনী মেলায় শিল্প সচিব আব্দুল নাসির খান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে হবে। মেলায় ৫০টি স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প স্থান পেয়েছে। চলতি অর্থবছরে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি আয় হয়েছে ১৩০৯ কোটি ৪১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময় তুলনায় ৬.৩৪% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক থেকে এই অর্থবছরের প্রথম তিন মাসে আয় হয়েছে ১০৫৭ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৬.১০% বেশি। এ সময় তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত, হালকা প্রকৌশল, গৃহসজ্জার বস্ত্রপণ্য ও ঔষধ রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ইরানের চারদিকে বিমানবাহী ৩টি জাহাজ মোতায়েন এবং মধ্যপ্রাচ্যে আরও ২০০০ মেরিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে এসব জাহাজ সান দিয়েগো মার্কিন ঘাঁটি ত্যাগ করেছে। একজন মার্কিন কর্মকর্তা জানান, আগামী মাসের মধ্যে এই প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুদ্ধ বন্ধে ইরান চুক্তিতে উপনীত না হলে দেশটিকে নির্মূল করে দেয়া হবে। শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের ৭ দিনের পরিকল্পনা প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই ধরনের প্রস্তাব মোটেও যথার্থ নয়। জার্মানি ও ফ্রান্সকে জরুরি ডিজেলের মজুদ কমানোর আহ্বান জানিয়ে মার্কিন প্রশাসন বলেছে, অন্যথায় তাদেরকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে কংগ্রেসে প্রধান মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্বব্যাপী জ্বালানির দাম কমাতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছেন। শুল্ক এবং সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে মতবিরোধের ফলে ইউরোপ ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইউরোপীয় কমিশন এবং ২৭টি ইইউ সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে আজ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এশিয়ান গেমসের খবর, আগামীকাল জাপানের নিশিনে এশিয়ান গেমস পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেট ফাইনালে পাকিস্তান ও ভারত পরস্পরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল ১০:৩০ খেলাটি অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ সময় সকাল ৬:০০ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। এদিকে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল সিঙ্গাপুরকে পরাজিত করে নবম স্থান অধিকার করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ সকালে নবম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে পরাজিত করে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে নিন।

বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপরে পুনরায় বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। এ সপ্তাহের নাটক কালোকোট শুনবেন বেলা 3:10। রচনা সাইফুল আলম, প্রযোজনা ইমদাদুল হক। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতে গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনবেন রাত 10:30।
0: সবশেষে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

অস্বাভাবিক দ্রুতগতিতে গাড়ি চালাবেন না। মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক আইনের নির্দেশ মেনে চলুন। ঘুম ঘুম হাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। পথচারী ও ক্ষুদ্র যানবাহনের প্রতি ঝুঁকি সৃষ্টি হয় এমনভাবে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন। বেপরোয়াভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। গাড়ি বের করার পূর্বে ব্রেক, ক্লাচ, স্টিয়ারিং, হর্ন সঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে নিন। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় রাস্তার বাঁকে সরু ব্রিজে ওভারটেকিং করবেন না। বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ, এ থেকে বিরত থাকুন। রাস্তা পারাপারে সচেতন হন, দৌড়ে রাস্তা পার হবেন না, সর্বদিক দেখে সাবধানে রাস্তা পার হন। গাড়িতে অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন করবেন না। নৈশকোচের চালকগণ মাঝপথে যাত্রী ওঠানো থেকে বিরত থাকুন।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি পাশমিশের এই গানের অনুষ্ঠানে। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন রন্টি দাস, গানের কথা লিখেছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন অশোক কুমার সরকার।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজনমালায় রয়েছে নজরুল সঙ্গীত। কণ্ঠ দিয়েছেন নাসিমা শাহিন।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন নাসিমা শাহিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করা এই দিবস পালনের লক্ষ্য। দিবসটির এবছরের প্রতিপাদ্য উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতা সমন্বয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বলেন, সীমিত সময়ের সম্পদের সর্বোত্তম ব্যবহার ও পণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উদ্ভাবনী মেলার শিল্প সচিব আব্দুল নাসির খান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির নতুন নতুন সুযোগ তৈরি করতে হবে। মেলায় ৫০টি স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প স্থান পায়। দেশে চলতি অর্থবছরে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রপ্তানি খাত থেকে আয় হয়েছে ১,৩০৯,৪১,৩০ মার্কিন ডলার, যা গত অর্থবছরে একই সময়ে তুলনায় ৬.৩৪% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিপির তথ্য অনুযায়ী, রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক থেকে এ অর্থবছরে প্রথম তিন মাসে আয় হয়েছে ১,৫৭,৮৫,৬০ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৬.১০% বেশি। এ সময় তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত, হালকা প্রকৌশল ও গৃহসজ্জার বস্ত্রপণ্য ও ঔষধ রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এদিকে দেশে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৮৫৯,১০,০০০ রেমিটেন্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩.৩% বেশি। ময়মনসিংহে আজ এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। ময়মনসিংহ শেরপুর আঞ্চলিক সড়কের বড়বিলায় একটি যাত্রীবাহী বাস ও একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। জার্মানি ও ফ্রান্সকে জরুরি ডিজেলের মজুদ কমানোর আহ্বান জানিয়ে মার্কিন প্রশাসন বলেছে, অন্যথায় তাদেরকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্বব্যাপী জ্বালানির দাম কমাতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছেন। শুল্ক এবং সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে মতবিরোধের ফলে ইউরোপ এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি পরিস্থিতিতে আশ্রয়ের আবেদনের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব দিয়েছে গ্রিস। দেশটি জানায়, গত জুলাই স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউটাতে বিপুল সংখ্যক মানুষের অনুপ্রবেশের মতো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বর্তমান নিয়মকানুন যথেষ্ট নয়। গতকাল লুক্সেমবার্গে অনুষ্ঠিত বিচার ও স্বরাষ্ট্র বিষয়ক কাউন্সিলের এক বৈঠকে এ প্রস্তাব পেশ করা হয়। গেমসের খবর, এশিয়ান গেমসের খবর। আগামীকাল জাপানের নিশিনে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটে ফাইনালে পাকিস্তান ও ভারত পরস্পরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল ১০:৩০ খেলাটি অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ সময় সকাল ৬টায় ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। এদিকে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল সিঙ্গাপুরকে পরাজিত করে নবম স্থান অধিকার করেছে। গিফু প্রেফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ সকালে নবম স্থান নির্ধারণী ম্যাচে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে পরাজিত করে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। আগামী বছর অনুষ্ঠেয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। নতুন কাঠামোয় এবার বিশ্বকাপে প্রথম হবে তিন দলের সুপার সিরিজ পর্ব। এই পর্বের বিজয়ী দল জায়গা করে নেবে মূল পর্ব, গ্রুপ পর্বে। এরপর ১২ দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে থাকবে ৬টি করে দল। বাংলাদেশ পড়েছে বি গ্রুপে। এই গ্রুপের অন্যান্য দলগুলো হল নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও কোয়ালিফায়ার বি। বিশ্বকাপের এ আস শুরু হবে আগামী বছরের 2রা অক্টোবর এবং শেষ হবে 21শে নভেম্বর। 14 দলের এই বিশ্বকাপ হবে মোট 57টি ম্যাচে। বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: আজকের নাটক কালো কোট, রচনা সাইফুল আলম, প্রযোজনা ইমদাদুল হক, নাট্যানুষ্ঠান কালো কোট।
3: দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। তোর বাবা তো এখনই ফিরছে না শান্তা?
4: আহা মা, অফিসে আজ বাবার ফেয়ারেল, খানিকটা তো দেরি হবেই।
3: তুই আগে চিন্তা কর না তো, দেখবি বাবা এক্ষুনি এসে পড়বেন।
4: কতবার বলেছি একটা মোবাইল ফোন নাও, আমি একা একা ঘরে থাকি, কখন কি দরকার হয়। তা শুনলই না, চিরকাল তোর বাবা সনাতনী থেকে গেলেন।
3: মা, বাবার মতো সরল অথচ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এ সমাজে কটা আছে বলো তো? তুমি আমি আমরা সবাই বাবার জন্য কত গর্ববোধ করি।
4: হ্যাঁ,
3: জীবনে অর্থ আর প্রতিপত্তি সবকিছু নয় মা, ওই আদর্শের উপর ভর করেই তো সারাটা জীবন দুঃখ আর অনটনকে সঙ্গী করে কাটিয়ে দিলাম রে মা।
4: বাদ দিও সব কথা,
3: কিন্তু মা, বাবা তো সময়ের আগে অবসরে চলে গেলেন।
4: হ্যাঁ, আরো 2 বছর থাকতেই তো কোম্পানি তাকে ঘরে পাঠিয়ে দিল।
3: কিন্তু কেন?
4: কোম্পানি আজ অনেক বড় হয়ে গেছে, কাজের ধারাও বদলেছে, উচ্চশিক্ষিত চটপটে ছেলেমেয়েরা চাকরিতে আসছে, পুরনোদের প্রয়োজন ফুরিয়ে গেছে।
3: পুরনোদের প্রয়োজন ফুরিয়ে গেছে, কিন্তু অভিজ্ঞতা, অভিজ্ঞতার তো একটা মূল্য আছে মা। তাছাড়া এই কোম্পানি প্রায় জন্ম থেকেই বাবা অনেক সেবা দিয়েছেন।
4: কিন্তু
3: কিন্তু কি মা,
4: আজকাল সব অফিসের কাজকর্ম নাকি নানা ধরনের কম্পিউটারে হয়, তোর বাবা তো সমস্ত ব্যবহার করতে পারেন না, আর আমি তো ওই মাথা মুন্ডু ওর কিছুই বুঝি না।
3: বুঝেছি,
4: কিন্তু তোর বাবাকে নিয়ে আমার বড্ড ভয় হয় রে মা। একে তো কাজ পাগল মানুষ, অবসরের বাকিটা জীবন কাটাবে কিভাবে?
3: সময় সময় কি আর জীবনকে বেঁধে রাখে মা, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে।
4: আজ 5 বছর হলো তোর বিয়ে দিলাম, ঘরে কোনো সন্তান এলো না, নাতি নাতনি থাকলে তোর বাবার সময়টা তাদের নিয়ে কেটে যেত।
3: কি করবো মা, ডাক্তার তো বলেই দিয়েছেন আমি আর কোনোদিন মা হতে পারবো না। বিষয়টা তোমাদের যে আমায় মেনে নিল, মাঝে মাঝেও খুব বিষণ্ণ হয়ে থাকে,
4: সেটাই তো স্বাভাবিক রে। তা এক কাজ কর না, জামাইকে ফোন করে দে, চেম্বার থেকে ফেরার পথে তোকে নিয়ে যাবে, রাতের খাবারটাও তোরা এখান থেকে খেয়ে যাস, অনেকদিনও আসে না।
3: তুমি এত ব্যস্ত হো না তো মা, তোমার উকিল জামাই মক্কেলদের বেড়া জাল থেকে যে কখন মুক্তি পাবে তার কি কোনো কিছু ঠিক আছে? আমি বরং বাবা এলে দেখা করে চলে যাব।
4: ওই যে তোর বাবা এলেন বুঝি,
3: তুমি বসো আমি খুলছি।
4: আচ্ছা,
5: কি শান্তা, কখন এলি মা, ভালো আছিস?
3: হ্যাঁ বাবা, ভালো আছি। বাবা, তোমার এত দেরি হলো যে।
5: হ্যাঁ মা, আজ একটু দেরি হয়ে গেল।
3: তোমার ফেয়ারওয়েল অনুষ্ঠানটা বুঝি বেশ জমকালো হলো, তাই না? দাও দাও, ব্যাগটা আমার হাতে দাও না,
5: ধর
3: দাও।
5: তোর মা কইলে? হ্যাঁ, এই যে দেখো দেখো মানুষরা, অফিস থেকে আমাকে কত গিফট দিয়েছে।
4: তা সারাদিন পর ঘরে ফিরলে, আগে একটু বিশ্রাম নাও, পরে সব দেখবো, বসো তো বসো।
5: বিশ্রাম, বিশ্রামের কথা বলছো? এই হায়দার চৌধুরীর জীবনে এবার বিশ্রামের দৃশ্যটাই তো শুরু হলো। এবার দেখবে এই কর্মহীন বৃদ্ধের বিশ্রামের ভারে অচিরেই তুমি নিয়ে পড়বে।
3: বাবা এভাবে বলো না তো, যারা সত্যিকারে কর্মী তাদের জীবনে দরজা কি কখনো অবসর রুখে দিতে পারে?
5: মাগো মাগো, এভাবে এভাবে কি করে বলবো তোকে? কিন্তু মা, কর্মহীনতা তো সব কর্মকেই একদিন অবশ করে দেয়।
4: আচ্ছা, তোমরা কি তত্ত্ব কথাতেই থাকবে নাকি?
5: ও হ্যাঁ, তাই তো, তাই তো। তার চেয়ে বরং আমাদের আমাদের ওই অফিস থেকে যে গিফট গুলো দিয়েছে সেগুলো তোমাকে দেখাই না। এই যে সান্তানা, এই ব্যাগটা খোল, ব্যাগটা খোল, এই দেখ হাত ঘড়ি, আর এটা কলম,
4: সুন্দর,
5: আর এই ছোট বাক্সটায় একটা ছোট টেবিল ল্যাম্প,
4: খুব সুন্দর, কি কিউট, তাই না মা?
5: আর এই ব্যাগটায়, এই ব্যাগটা একটা অদ্ভুত জিনিস আছে,
4: তাই নাকি? কি আছে দেখি তো। ও মা, এই যে একটা কালো ওভার কোট, তবে দেখতে কিন্তু খুব সুন্দর,
3: তাই তো? তা তোমার অফিসের লোকেরা তোমার কালো কোটের প্রতি দুর্বলতার কথা বেশ মনে করেছে।
5: সত্যি সত্যি, তাই সেই কবে যে দুটো ওয়াইস কোট কিনেছিলাম আমার মনে নেই, এই দুটোই পাল্টাপাল্টি করে এতদিন প্রায় আমি অফিস করেছি, প্রতিদিনের পুরানো ওই কোট দুটো আমার অফিস সহকর্মীদের চোখের আঙিনায় বন্দি হয়ে গেছে, তাই নতুন ঝকঝকে কালো কোটটা আমাকে দিল ওরা।
3: কিন্তু এখন আর এই কোট কি তুমি তেমন ভাবে ব্যবহার করতে পারবে? চাকরি জীবনে কি শীত কি গ্রীষ্ম কালো কোট তোমার গায়ে প্রায় থাকতো।
5: মনোরা, ওইটাই তো ছিল হায়দার চৌধুরীর স্বতন্ত্র, অফিসে আমার পরিচিতই ছিল কালো কোট পরা হায়দার সাহেব।
3: জানি জানি,
5: কিন্তু আমি একটা কথা ভাবছি,
3: কি
5: কর্মহীন অবস্থায় বাকিটা জীবনের ভাতটা আমি বুঝবো কেমন করে?
4: কিন্তু বাবা, তোমার তো আরো দু বছর চাকরি ছিল।
5: হ্যাঁ মা, ছিল,
4: কিন্তু
5: মাগো এর মধ্যে কোনো কিন্তু নেই, এখন অফিসের কাজের ধারাটাই পাল্টে গেছে, এটা কম্পিউটারের যুগ, ফাইলের কাজ নেই বললেই চলে, শিক্ষিত প্রফেশনাল ছেলেমেয়েরা এখন বিভিন্ন কোম্পানিতে চাকরি নিচ্ছে।
4: হ্যাঁ তা অবশ্য ঠিক বাবা।
5: মানে টানা 25 বছর এই ব্রাদার্স অ্যান্ড ব্রাদার্স কোম্পানিতে বিকম পাশ করে এলডি অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি প্রথম যোগ দিই এই অফিসে, তারপর আর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
4: কিন্তু বাবা, তোমার পরিশ্রম আর আন্তরিকতার যোগ্য প্রাপ্য কি কোম্পানি তোমাকে দিয়েছে?
5: মাগো, সে হিসেবটা আমি কোনোদিন করিনি, আজকেই বা তা মনে করছি কেন। মাগো, কোম্পানি আমার পোস্টটাকে আপগ্রেড করে নাম দিয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমি যে পোস্টের জন্য যোগ্য নই বুঝলি, তাই সময়ের 2 বছর আগেই আমাকে আমাকে ওরা ঘরে পাঠিয়ে দিল।
4: না না বাবা, এটা মোটেই ঠিক কাজ হয়নি, তোমার অভিজ্ঞতার মূল্য তো দেওয়া উচিত ছিল।
5: তাছাড়া
4: তোমার মতো যোগ্য মানুষ তারা কোথায় পাবে?
5: পাবে না, আরে পাবে না কেন মা, গত সপ্তাহেই তো একজন MBA করা চটপটে ছেলে ওই পোস্টে জয়েন করেছে।
4: আজকাল ক্যান্ডিডেটের কোনো অভাব নেই সেটা ঠিক, তবে এফিশিয়েন্ট কজন সেটাই প্রশ্ন।
5: হ্যাঁ না না, তা হবে কেন, আজকালকার ছেলে মেয়েরা যথেষ্ট এফিশিয়েন্ট।
4: আচ্ছা তোমরা কি আলোচনাতেই ব্যস্ত থাকবে? যাও তো যাও, কাপড় বদলে হাত মুখ ধুয়ে এসো, শান্তা এসে অব্দি কোনো কিছু মুখে দেয়নি, ওকে নিয়ে খাবার টেবিলে এসো, আমি যাচ্ছি। কি হলো এত জলদি বিছানার থেকে উঠে এলে কেন? অফিস তো নেই, একটু বিশ্রাম করো।
5: মনোরা, আমার এত দিনের অভ্যেস বিছানা এত বেলা পর্যন্ত আমার শরীরটাকে ঠাঁই দিতে চায় না।
4: তাই নাকি, জীবনের ধাপে ধাপে মানুষের অভ্যাসকে বদলাতে হয়, এখন তোমার বিশ্রামের জীবন শুরু, এ কথা ভুলে গেলে চলবে কেন?
5: বাহ, বেশ ভালো বলেছো তো কথাটা, তবে দশটার দিকে আমাকে একটু তৈরি করে দিও, আমার নাস্তাটাও তৈরি করে দিও, একবার অফিসে যেতে হবে। আমার চেয়ারে যে নতুন ছেলেটা বসেছে তাকে কাজকর্মগুলো একটু বুঝিয়ে দিতে হবে।
4: তা আস্তে ধীরে গেলেও চলবে, এখন যাও তো, যাও বিছানায় গিয়ে একটু গড়িয়ে নাও, আমি নাসিমাকে নিয়ে সকালের কাজগুলো সেরে ফেলি।
5: আচ্ছা আচ্ছা।

0: ভেতরে আসতে পারি?
1: হায়দার স্যার, আসুন আসুন, আপনি আসবেন তার আবার অনুমতি কেন? আসুন বসুন।
0: অনুমতি নিলাম এই কারণেই যে অফিসের একটা ডেকোরাম আছে তো সজল, সবাই তো মানে না, কিন্তু এটা মেনে চলা উচিত। তাছাড়া আমি তো এখন কোম্পানির কেউ নই, সম্পূর্ণ বাইরের লোক।
1: ছি ছি ছি, কি যে বলেন! আমি যদি শুনেছি কোম্পানিকে অনেক শ্রম দিয়েছেন, তাই এর সাথে আপনার সম্পর্ক চিরবন্ধনের। তাই যাক সে কথা, কি খাবেন বলুন।
0: না না না, আমি এখন কিছু খাবো না, এই তো বাসা থেকে নাস্তা করে এলাম। জানো সজল, মনটা না ঘরে কিছুতেই ঠাঁই নিচ্ছিল না। ভাবলাম তোমার নতুন চাকরি, সবকিছু বুঝতে নিশ্চয়ই অসুবিধে হচ্ছে।
1: জি, তা তো প্রথম প্রথম একটু হবে।
0: তাই তো এই বিক্ষিপ্ত মনটাকে আর দেহটাকে তোমার কাছে তাড়িয়ে নিয়ে এলাম। যদি তোমাকে কিছু পরামর্শ বা সাহায্য করতে পারি, সেটাই আমার পরিতৃপ্তি।
1: এটা আমার সৌভাগ্য।
0: দেখো, আজকাল এই বৈজ্ঞানিক যুগে ফাইলে কলম পেশার দিন কিন্তু আর নেই।
1: আপনি যথার্থই বলেছেন, কম্পিউটারের সমস্ত ডাটা এন্ট্রি করা হচ্ছে, তাছাড়া ইন্টারনেটে ঢুকে রিসেন্ট ইনফরমেশনগুলো জেনে নেওয়া যায়।
0: মডার্ন টেকনোলজির সাথে নিজেকে সম্পৃক্ত করতে না পারায় সময়ের আগেই আমাকে অকর্মণ্যের মালা গলায় পড়তে হলো।
1: না না, তা নয়, আপনি তো ইচ্ছে করলে আরো অনেকদিন কাজ করতে পারেন।
0: শোনো শোনো, যাক সে কথা, এবার কাজের কথায় আসা যাক। তোমার পেছনের র্যাকে ওই যে বাম দিকে একটা ফাইল আছে, নম্বর 57, ওটাতে কোম্পানির একটা পুরনো প্রজেক্ট প্রোফাইলের কপি আছে, বুঝলে?
1: তাই নাকি?
0: হ্যাঁ হ্যাঁ, কোনো অবসর সময়ে একটু চোখ বুলিয়ে নিও, তোমার অভিজ্ঞতা বাড়বে।
1: সত্যি আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: আরে হ্যাঁ, শোনো শোনো, বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিংয়ে, মানে মান্থলি মিটিংয়ে হয়তো তোমাকে উপস্থিত থাকতে হবে। মিটিংয়ে যখন থাকবে, যা যা ব্রিফিং দেওয়া হয় মন দিয়ে শুনবে, সময় নোট করবে নোট বই।
1: আপনার মূল্যবান পরামর্শগুলো সত্যি আমার কাজ সহজ করে দেবে। আপনি কিন্তু মাঝে মাঝে আসবেন, আমি খুব খুশি হব।
0: বেশ, বলছো যখন আমি আসবো। তাছাড়া সময়টা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, একটা পথ বেছে নিতে হবে। আচ্ছা এবার তাহলে আমি আসি।
1: সে কি এখনই চলে যাবেন? কিন্তু এতক্ষণ বসলেন, কিছু তো মুখে দিলেন না।
0: আরে না না না, আর অফিসে যখন এসেছি, অফিসে আপ্যায়ন করাটা আমি মোটেই পছন্দ করি না।
1: ও, যাবার আগে একটা কথা আপনাকে না বলে পারছি না।
0: কি কথা বলো?
1: আপনাকে কিন্তু নতুন ঝকঝকে কালো কোটটায় বড্ড মানিয়েছে।
0: তাই নাকি? হ্যাঁ, তা তোমার মতো মনোয়ারাও, মানে আমার স্ত্রী, সকালে বের হওয়ার আগে বলছিল কালো কোটটায় তোমাকে বড্ড মানিয়েছে।
1: তাই নাকি? তাদের যথার্থই বলেছেন। কিন্তু
0: আমাকে মনে হয়, জানো
1: কি,
0: না মনোয়ারার দুই চোখের ঢেউ দেখে মনে হল ও বুঝি হৃদয় মেলে 25 বছর আগের এক ধুলি মাখা সকালের স্মৃতিটাকেই অবলোকন করছিল।
1: কিন্তু আমি তো কিছু বুঝতে পারলাম না।
0: তাই তো, স্পষ্ট করে না বললে তুমি বুঝবে বা কি করে? তবে শোনো, আজ থেকে 25 বছর আগে যেদিন আমি প্রথম এই কোম্পানিতে যোগ দিতে এলাম, সেদিন ঠিক এই ধরনের একটা নতুন কালো কোট পরেই আমি এখানে এসেছিলাম।
1: তাই নাকি?
0: আমি এবার তবে আসি, যাওয়ার আগে অফিসের কজনের সাথে একবার দেখা করে যাই।
1: বেশ।
0: বুঝলে মনে হয় ওই সজল ছেলেটি কিন্তু বেশ যেমনি স্মার্ট তেমনি ইন্টেলিজেন্ট। তুমি দেখো, চাকরি তো নিশ্চয়ই উন্নতি করবে আমার বিশ্বাস।
2: তোমার পোস্টে এলো নাম বুঝি সজল?
0: হ্যাঁ, কেন তোমার মনে নেই? আমি তো সেদিন তোমাকে নাম বলেছিলাম।
2: ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, দেখো তো কি ভুলো মন হয়েছে আমার।
0: মনারা মনের আর কি অপরাধ বলো, সবই বয়সের কারুকার্য।
2: হ্যাঁ, তুমি ঠিকই বলেছো।
3: তোমার আগে নিয়তি যেন আমাকে টেনে নেয়, সেই দোয়াই করো।
0: আচ্ছা কি মুশকিল আজ, তোমার কি হয়েছে বলো তো?
3: না না কিছু না, যাগে ওসব কথা। এবার বলো, তোমার অফিসের লোকেরা তোমাকে দেখে কি বললো, খুশি হলো?
0: কেন হবে না, খুব খুশি হলো। আমাকে তারা আসতেই দিতে চায় না।
3: কিন্তু আমি ভাবছি অন্য কথা।
0: কি কথা?
3: ঘন ঘন তোমার ওই পুরনো অফিসে যাওয়াটা বোধ হয় ঠিক হবে না।
0: কেন মনোয়ারা?
3: একদিন হয়তো ওরা বিরক্ত হতে পারে।
0: তা কেন হবে, তা কেন হবে? আরে আমি তো ওই পরিবারেরই একজন সদস্য।
3: কিন্তু আজ তো আর তুমি ওই পরিবারের সদস্য নও, আজ তুমি বাইরের লোক।
0: মনোয়ারা আমি তো এভাবে ভেবে দেখিনি কখনো। তবে তবে কি জানো, অফিসটা কি এক সম্মোহনী শক্তিতে যেন আমাকে টানে।
3: সেটা খুবই স্বাভাবিক, এতদিনের সম্পর্ক সামলে নিতে তো একটু সময় লাগবেই।
0: তুমি ঠিকই বলছ।
3: তুমি বিকেলটা শান্তার ওখানে তো কাটাতে পারো।
0: কিন্তু রোজ রোজ মেয়ের বাড়িতে গেলে জানি বা কি মনে করবে?
3: সামনের পার্কটা সকাল বিকেল হাঁটলে সময়ও কাটে আর শরীরটা একটু ঝরঝরে হয়, তাও তো করতে পারো।
0: তা অবশ্য, কথাটা তুমি মন্দ বলনি। অভ্যাসটা গড়তে পারলে লাভ বই ক্ষতি নেই। দেখে তুমি তুমি আমাকে একটা চা দাও না, অনেক দিন তোমার হাতে এই সময় গরম চা খাই।
3: বেশ তুমি বসো, আমি আনছি।
0: আরে সালাম, এই সকালে তুই পার্কে?
4: ও হায়দার, আমারও তো ওই একই প্রশ্ন তোকে। তবে
0: হবে কি রে?
4: হ্যাঁ, গত বছর গোল্ডেন হ্যান্ডশেক করে ঢাকায় চলে এলাম।
0: ও তাই নাকি? তা আমার জানা মতে তুই তো অনেক দিন ধরে ঢাকার বাইরেই চাকরি করে এলি না?
4: ঠিক তাই, চাকরির শেষ অধ্যায়টা চিটাগাংয়ে কাটালাম। সারা জীবনের সঞ্চয়ের পুঁজি ওই মগবাজারে আমাকে একটা ছোট্ট ফ্ল্যাট উপহার দিয়েছে।
0: ও, এটা কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট রে?
4: 900। সারা জীবন তো কোনো সন্তানের মুখ দেখলাম না, আমাদের বৃদ্ধ বৃদ্ধার জন্য যথেষ্ট, বৃদ্ধাশ্রম আর কি।
0: তবুও তবুও নিজের বলে তা তুই অর্জন করলি। আরে আমি তো এই পৃথিবীতে একটা ছোট্ট বাড়িতেই জীবনের অগুন্তি বসন্ত আমি কাটিয়ে দিলাম।
4: তা তোর কোম্পানির চাকরিটা মানে এখনো চালিয়ে যাচ্ছিস তো?
0: না রে ভাই, সময় তো অনেক গড়িয়ে গেছে। তুই কি কিছু বুঝতে পারছিস না যে প্রভাতে এই পার্কের বিহার অবসর জীবনের তো একটি প্রতিচ্ছবি?
4: হ্যাঁ, সত্যি আমরা সমাজে অপাঙ্কতেও হয়ে গেলাম।
0: সালাম, এটাই তো বিধান, বুঝলি? যাগে, বেশি কিছু হাঁটা হলো, চল আমার বাসায় যাই। হ্যাঁ, এক কাপ চা খাবি আমার ওখানে
4: এখনই?
0: হ্যাঁ, তুই তো আমার স্বভাব জানিস সালাম, কোনো কিছু কোনো কিছু যদি একবার পছন্দ হয় তাহলে এক্ষুনি, আর দেরি আমি পছন্দ করি না।
4: অগত্যা

0: এত পেট পূজার ব্যবস্থা করলে তো সকালের হাঁটাটার রেজাল্টই শূন্য হয়ে যাবে ভাবি।
1: কি যে বলেন ভাই, আগামীকাল না হয় বেশি করে হেঁটে ফলাফলটা পুষিয়ে নেবেন। তাছাড়া আপনি ওর পুরনো বন্ধু, আজই প্রথম আমাদের বাড়িতে এলেন, সামান্য কিছু মুখে না দিলে কি হয়?
0: বেশ বেশ বলেছেন। তাহাদার তুই চুপচাপ কেন রে, কিছুই তো নিচ্ছিস না, মনে হয় কিছু ভাবছিস।
2: না মানে ভাবছিলাম সজল, মানে ওই নতুন ছেলেটা যে আমার চেয়ারে বসলো, তাকে গত বোর্ড মিটিং এর কটা পয়েন্ট বুঝিয়ে দেয়া হয়নি।
1: ও ঠিক নিজের বুদ্ধিতে সবকিছু বুঝে নেবে, তোমার তো চিন্তা করার দরকার আছে বলে আমি মনে করি না।
0: হ্যাঁ ভাবি ঠিকই বলেছেন, আজকালকার ছেলে মেয়েরা যথেষ্ট ট্যালেন্ট, সবকিছু গুছিয়ে নিতে সময় নেবে না।
2: জানি জানি, তবুও ভাবছি কিছুক্ষণ পরে একটু অফিসটা ঘুরে আসবো।
1: ঠিক আছে, মন চাইলে যাও, তবে তাড়াতাড়ি ফিরো, কিন্তু বিকেলে একবার শান্তার ওখানে যেতে হবে।
2: এই যে বাবা সজল, কেমন আছো তুমি? বেশ কদিন তোমার এখানে আসতে পারিনি, মন তো বড্ড ছটফট করছিল আসার জন্যে। কি বাবা, তুমি কম্পিউটারে কোনো জরুরি কাজে ব্যস্ত বুঝি? বেশ বেশ বেশ, আমি আমি বসছি এখানে, তুমি কাজটা সেরে নাও, তারপর কথা হবে।
3: দেখুন আমি একটা জরুরি কাজে ব্যস্ত, আপনাকে আমি ঠিক সময় দিতে পারছি না। হায়দার সাহেব, কাল বোর্ড মিটিং।
2: সজল, ও ও তাই নাকি? বেশ বেশ, আমি তাহলে এখন আসছি বুঝলে, অন্য একদিন আসবো, অনেক কথা আছে তোমার সঙ্গে, আজ আর তোমাকে আমি বিরক্ত করবো না, বিরক্ত করা ঠিক নয়।
4: আরে হায়দার ভাইজি, কখন এলেন, ভালো আছেন তো?
2: হ্যাঁ হ্যাঁ ভাই ভালো, আপনি ভালো আছেন তো?
4: হ্যাঁ, কতদিন পর আপনাকে দেখছি, বড্ড ভালো লাগছে।
2: তাই বুঝি?
4: হ্যাঁ, তা চলুন না আমার রুমে এক কাপ চা।
2: না না ভাই ধন্যবাদ, এখনো চাটা কিছু খেতে ইচ্ছে করছে না, আরেকদিন খাবো।
4: কেন, শরীর খারাপ না তো?
2: শরীর ঠিক আছে, শরীর ঠিক আছে, তবে মনটা যেন দ্রুত গুলিয়ে যাচ্ছে।
4: বয়সের ধাক্কায় কত কিছুই তো ঘুরিয়ে যায় হায়দার ভাই।
2: বাহ কি সুন্দর কথা বলেছেন তো,
4: তা চলুন আপনাকে গেট পর্যন্ত পৌঁছে দিই।
2: যাবেন?
4: হ্যাঁ আমার সঙ্গে
2: গেট পর্যন্ত?
4: জি চলুন
2: চলুন।
3: আরে হায়দার স্যার, কখন এলেন?
2: এই তো কিছুক্ষণ আগে। আপনি ভালো আছেন?
3: জি ভালো, তবে অফিসে আমরা সবাই আপনাকে বড্ড মিস করছি।
2: ও
3: বিষয়টা তো বেশ হ্যাম্পারিং মনে হচ্ছে সজল সাহেব, আমি তো এসবের কিছুই জানি না, ভেবেছিলাম বিষয়টা আপনাকে জানাবো না স্যার। হায়দার সাহেবের ডিস্টারবেন্সটা ধীরে ধীরে এমনিতেই বন্ধ হয়ে যাবে। শুধু তাই না স্যার, ওই যে চিফ অ্যাকাউন্ট্যান্ট জামাল সাহেব, তার প্রক্রিয়মেন্ট অফিসার আরিফ সাহেবকেও তিনি বেশ বিরক্ত করেন। শেষ পর্যন্ত আমরা তিনজনের সিদ্ধান্ত নিলাম বিষয়টা এমডি স্যারকে জানানো প্রয়োজন, তাই আমরা আপনার কাছে এলাম স্যার। এ সম্বন্ধে জামাল সাহেব কি বলেন?
5: তিনি অ্যাকাউন্টের নানান খোঁজখবর নেবার চেষ্টা করেন স্যার, তাছাড়া অযথা অফিসের অন্যান্য কর্মচারীদের কুশলাদিও জানতে চান।
3: আরে অনেকদিন কোম্পানিতে ছিলেন, অনেক কন্ট্রিবিউশনও আছে, এ কোম্পানির জন্য তার মধ্যে একটা সফট কর্নারও কাজ করে, তাই মাঝে মাঝে ছুটে আসেন আর কি, একটা নস্টালজিয়া তাকে আচ্ছন্ন করে রাখে। আই থিঙ্ক আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে যাবে।
4: কিন্তু স্যার হায়দার সাহেবের এইভাবে যখন তখন ইন্টারফেয়ারটা আমার প্রক্রিউটমেন্ট ডিপার্টমেন্টের জন্য খুবই হ্যাম্পেয়ারিং স্যার।
3: সেটা আমি বুঝি আরিফ সাহেব,
4: হায়দার সাহেব এখন এই কোম্পানির কেউ নন স্যার, অফিসে অনেক প্রাইভেসি, বাইরের কোনো মানুষের জন্য ঠিক নয় স্যার।
3: দ্যাটস রাইট, তবে তাকে বিরত করা যায় কিভাবে?
5: আমার মনে হয় স্যার এবার তিনি এলে জেন্টল অ্যান্ড সাবমিসিভ ওয়েতে তাকে অফিসে আসতে নিষেধ করে দেওয়াটাই ভালো।
3: সেটা কি ঠিক হবে?
5: এছাড়া আর কোনো পথ নেই স্যার।
3: আপনিও কি একই কথা বলছেন জামাল সাহেব?
5: জি স্যার।
3: ঠিক আছে, এরপর তিনি অফিসে এলে আমার রুমে পাঠিয়ে দেন, আই উইল টেক কেয়ার।
5: সেটাই ভালো হবে স্যার, আমরা সামনাসামনি কিছু বলতে পারি না স্যার।
2: কি বলছেন স্যার?
3: আই এম সরি হায়দার সাহেব, আই এম রিয়েলি ভেরি সরি।
2: না না স্যার, সরির কিছু নেই, ঠিক আছে ঠিক আছে, আমারই ভুল স্যার, আমারই ভুল হয়ে গেছে, আমার মনে রাখা উচিত ছিল এই অফিসে আমি এখন অপাঙ্ক্তিও।
3: না না না, তা নয় হাজার সাহেব, আপনি আমাকে ভুল বুঝেন না। আপনার যখন ইচ্ছে আমার রুমে চলে আসবেন, তবে অন্য কোন সেকশনে।
2: থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, ইট ইজ ইউর গ্রেটনেস। তবে আপনার উপদেশ আমি চিরদিন মাথায় করে রাখব। আমি আসি স্যার, দোয়া করি আপনি ভালো থাকেন।
3: হাজার স্যার,
2: আমি আসি স্যার।
3: হ্যাঁ চলুন চলুন, আপনাকে আমি এগিয়ে দিয়ে আসছি।
2: কি না না স্যার, আপনি অযথা কষ্ট করবেন কেন? আপনার সময় নষ্ট হবে, কাজের ক্ষতি হবে, আমি তো মতি চাই না স্যার।
3: আপনি কিন্তু আমাকে সত্যি সত্যি ভুল বুঝে চলে যাচ্ছেন হায়দার স্যার।
2: ঠিক আর ভুল, রাইট আর রং, বড্ড আপেক্ষিক শব্দ স্যার, বোঝা বড় কঠিন। যাকে যাকে, আমি আজ আসি, খোদা হাফেজ।
6: মা, বাবার দিকে একটু লক্ষ্য রেখো তো। সেদিন আমার বাসায় এসেই আবার হুট করে চলে গেল, এক কাপ চাও পর্যন্ত খেলো না।
7: আমারও বড্ড ভয় হয় শান্তা, কথাবার্তা চলাফেরাতেও যেন কেমন একটা ভাব। চিরকালের শান্ত স্বভাবের মানুষটা আজকাল একটুতেই যেন রেগে ওঠে।
6: বাবার মধ্যে একটা চাপা বেদনা যেন আমি লক্ষ্য করলাম, প্রকাশ করতে যেন দ্বিধা।
7: জানি না,
6: সেদিন সামান্য সময়ের মাঝেই বলছিলেন পুরনো অফিসটা নাকি সারাক্ষণ মনটাকে টানে, কিন্তু যেতে পারেন না। মাঝে মাঝে অফিসের চারপাশটা নাকি ঘুরে বেড়ায়।
7: বলিস কি?
6: হ্যাঁ মা, তাছাড়া
7: তাছাড়া
6: তাছাড়া অফিসের সামনে চায়ের দোকানটায় নাকি চায়ের কাপ হাতে বসে থাকেন।
7: শান্তা, শান্তা,
6: কেঁদো না মা, কেঁদো না, তুমি বিয়ে পড়ো না, বাবা বড্ড সেন্টিমেন্টাল তো। তুমি একটু খেয়াল রেখো, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
7: কদিন ধরে আবার নতুন একটা উপসর্গ দেখা দিয়েছে।
6: সেটা কি মা?
7: সেদিন দেখলাম কোথা থেকে যেন একটা মানে দুটো পুরনো ফয়েল জোগাড় করে এনেছি।
6: তারপর
7: গত দুদিন ধরে ঠিক সকাল 9টার সময় ফাইল দুটো নিয়ে কোথায় যেন বের হয়ে যান, মনে হয় যেন অফিসে যাচ্ছেন। আর আশ্চর্য বিষয় হলো, এই গরমেও ওই কালো কোটটা গায়ে থাকবে।
6: এসব তুমি কি বলছো মা?
7: হ্যাঁ রে মা,
6: কিন্তু এইভাবে তো চলতে দেওয়া যায় না।
7: আমি যে কি করি ভেবে পাচ্ছি না শান্তা।
6: আমাদের ভয় করছে মা, বাবা কি শেষ পর্যন্ত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে নাকি?
7: মা গো শান্তা,
6: মা তুমি একটু শান্ত হও। শুনো মা, আমার কথা শুনো, আমার মনে হয় বিষয়টা তোমার জামাইকে জানানো উচিত।
7: হে যে বড্ড লজ্জার কথা রে মা।
6: আহা মা, কি বলছো তুমি, এত লজ্জার কি দেখলে? সময় থাকতে ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে প্রাথমিক অবস্থায় হ্যাঁ কোন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে।
7: শান্তা, ঠিক আছে মা, তুই যা ভালো মনে করিস। আমি আমি বড্ড
6: শান্ত হয় না, সব ঠিক হয়ে যাবে।
8: হায়দার ভাই, কালামকে আর এক কাপ চা দিতে বলি।
2: না না না জাকির মিয়া, তিন কাপ তো এর মধ্যেই শেষ হয়েছে।
8: হায়দার ভাই, আপনাকে আমি প্রায় 12 বছর ধরে দেখতেছি। আমার এই ছোট্ট হোটেলটার সামনে দিয়ে অফিসে যাতায়াত করছেন, আমার দোকানে চা নাস্তা করছেন, একটা সম্পর্ক হয়েছে।
2: সবকিছু সিটি ঘেরাতে।
8: হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, আমি কদিন ধরে লক্ষ্য করতেছি। হায়দার ভাই,
2: কি ব্যাপার জাকির মিয়া?
8: কদিন ধরে দেখতেছি আপনি ওই টেবিলটা বৈশা এক দৃষ্টিতে আপনার অফিসটার দিকে তাকায় থাকেন, আর 3-4 কাপ চা খান, তারপর আবার নিঃশব্দে চলে যান।
2: অফিসটার মায়া বড্ড শক্ত জাকির মিয়া, অনেকদিন জড়িয়েছিলেন তো এটার সাথে।
8: হ্যাঁ, তা বৃত্তিকে কিছুক্ষণ বসতে তো পারেন
2: না, ভালো ওদের কাজের ক্ষতি হবে, আমি তা চাই না, আমি তা চাই না।
8: একটা কথা বলবো হায়দার ভাই?
2: আহা বলেই ফেলো না।
8: আপনি আমার চেয়ে বয়সে বড় হলেও আমারও বয়স কিন্তু কম না। তাই আরো অনেকদিন কাজ করার ক্ষমতা কিন্তু আপনার আছে। তাই বলছিলাম কি, আপনি কিছু একটা করতে পারেন। আমি জানি আপনি কাজ পাগল মানুষ,
2: কিন্তু আমাকে কাজ দেবে কি? হ্যাঁ, তোমরাই ভালো আছো, কোনো রিটায়ারমেন্ট নেই, কাজের মধ্যে ডুবে সময় পার করছো তোমরা।
8: আপনার দোয়া।
2: এটা কি তুমি জানো জাকির মিয়া, যে শিক্ষিত বেকারের চেয়ে অশিক্ষিত শ্রমিক সমাজে অনেক মূল্যবান?
8: তা ঠিকই বলছেন।
2: এই যে তোমার টি বয় কালাম, ওর প্রয়োজনীয়তা আজ আমার চেয়ে অনেক বেশি।
8: ছি ছি হায়দার ভাই, আপনি কি যে বলেন, কোথায় আপনি আর কোথায় কালাম, কথায় বলে না, হাতি মরে গেলেও লাখ টাকা।
2: জানি না, জানি না এইসব কথা। দেখে এখন আমি উঠি। হ্যাঁ, এই ফাইল দুটো নিতেই ভুলে যাচ্ছিলাম, কেন যেমন হয়।
8: কিন্তু কিসের ফাইল? কোন জায়গায় নতুন চাকরির চেষ্টা?
2: আরে না না, তা নয়, তা নয়।
8: তবে
2: ফাইলে অফিসের কটা পুরনো কাগজ আছে, ভাবি অফিসে গিয়ে ওদের সাথে এই বিষয় নিয়ে আলাপ করি, কিন্তু না না, থাকবে, ওটাই বুঝবে না, আমি আসি।
8: আর একটা কথা, যদিও 12 মাসই আমি আপনারে কালো কোট পড়তে দেখছি,
2: হ্যাঁ,
8: তবে এই নতুন কোটটা কিন্তু আপনার খুব মানাইছে হায়দার ভাই।
2: তাই নাকি?
6: এইসব তুমি কি বলছো তুমি?
9: হ্যাঁ শান্তা, আমাদের বাসটা মালিবাগ মোড়ের সিগন্যালে দাঁড়ালে জানলা দিয়ে হঠাৎ দেখলাম তোমার বাবা।
6: বাবা? সে কি?
9: হ্যাঁ, পরনে আধা ময়লা পাজামা পাঞ্জাবি, গায়ে কালো কোট, মুখে খোঁচা খোঁচা দাড়ি, হাতে দুটো ফাইল।
6: তারপর?
9: রাস্তার মোড়ে দাঁড়িয়ে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকাচ্ছেন।
6: কি সর্বনাশ!
9: শুধু তাই নয়, দেখলাম রাস্তার মোড়ে দাঁড়ানো একটা প্রাইভেট কারের ড্রাইভারের কাছে গিয়ে কি যে বলছেন, ইতিমধ্যে আমাদের বাসটা ছেড়ে দিল।
6: বাবা কি তবে?
9: শান্তা, এই অ্যাডভোকেট তানিমের শ্বশুর সাহেবের এই অবস্থা আর মোটেই চলতে দেওয়া যায় না।
6: আমি আমি এখনই মাকে ফোন করছি।
9: না না, টেলিফোনে নয়, তুমি বরং কাল একবার আম্মার সঙ্গে দেখা করো, কেমন? সব ঘটনা বলো, বাবাকে এভাবে ঘরের বাইরে যেতে বাধা দিতে পরামর্শ দাও।
6: কিন্তু বাবাকে মায়ের কথা শুনবেন
9: কেন?
6: সারাটা জীবন নিজের সিদ্ধান্তে পথ চলেছেন, আর ফাইল হাতে নিয়ে বের হবার ঘটনা অবশ্য মা আমাকে সেদিন বলেছিলেন।
9: তারপর?
6: কিন্তু এতটা তো আমি ভাবিনি।
9: বিষয়টা মেনে না যায় না শান্তা, পরিচিত জনেরা দেখলে বিরূপ মন্তব্য করবে, তাছাড়া রাস্তাঘাটে দুর্ঘটনা হতে কতক্ষণ বলো?
6: তুমি ঠিকই বলেছ তানি, আমি কালই মারোখানে যাব।
9: অবশ্যই।
6: মা, তোমার শরীরটা কি ভালো নেই?
10: না রে মা, তেমন কিছু না, অযথা ভাবিস না।
6: না মা, তুমি তো এই সময় শুয়ে থাকার মানুষ না, কি হয়েছে? না
10: বয়স হয়েছে না, শরীরটা ভাঙন ধরাই তো স্বাভাবিক। মাঝে মাঝে বড্ড দুর্বল বোধ করি, বুকের মধ্যে একটা ব্যথা চিনচিন করে উঠে, সব সময় যেন এই ব্যথাটা বাসা বেঁধে আছে।
6: কি বলছো মা, তুমি আমাকে বলনি কেন? একই তো তুমি ডায়াবেটিস রোগী। না না, অবহেলা করা ঠিক হবে না, তোমাকে ডাক্তার দেখাতে হবে। আর বাবা, বাবার সঙ্গে কোথায় গেলেন?
10: পাগলামিটা যেন দিন দিন বেড়েই চলেছে, সেই সকাল 9টায় বের হয়েছে।
6: মা, আমার মনে হয় বাবার দিকে একটু শক্তভাবে নজর দিতে হবে। কাল তোমার যাবাই যা বললো তাতে আমি
10: আমি জানি মা, আমি জানি। সেদিন তোর প্রিয় আন্টিও ফোন করে আমাকে যা জানালো, রীতিমতো লজ্জা।
6: মা, বাবা কি তবে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন?
10: জানি না, জানি না, ভাগ্যে কি আছে
6: কি হবে মা, তোমরা ছাড়া আমার আর কি আছে? মা, আমার কি আছে?
10: আমার পাগলি মেয়ে, তুই অত শত চিন্তা করিস না তো, চল চল মুখে কিছু দিবি। তোকে যে নিজের হাতে খাওয়াবো তাও সব সময় পারি না, কতবার বললাম ওই ভাড়া বাড়িটা ছেড়ে এখানে চলে আয়, তাও শুনলি না।
6: আমি তো আসতেই চাই মা, কিন্তু তুমি তো জানো তোমার জামাই অযথা তোমাদেরকে ঝামেলায় ফেলতে চান না।
10: সে কি কথা, এতে ঝামেলার কথা আসছে কেন?
6: তাছাড়া তোমার জামাই বাড়িতে চেম্বার করার অনেক রাত অব্দি মক্কেলদের আনাগোনা লেগেই থাকে।
10: তাতে কি হয়েছে জানিস শান্তা? ইদানিং যেন একটা অজানা আতঙ্ক আমার পিছু নিয়েছে। আমার জন্য ভাবে না, ভাবনা তোর বাবার জন্য। তাই তোরা কাছে থাকলে মনটা শক্তি পাবে।
6: তুমি মন খারাপ করো না মা,

0: আরে হায়দার, তুই এখানে কি করছিস? হাতে দুটো ফাইল, এই গরমেও গায়ে কালো কোট, কি বিষয়? কোন নতুন চাকরিতে যোগ দিয়েছিস নাকি?
1: আরে না, এই বৃদ্ধ সমাজের অপাঙ্ক্তকে কি আর নতুন করে চাকরি দেবে?
0: তবে
1: ওই যে ওই সামনের বিল্ডিংটা দেখছিস, ওটাতেই আমার পুরনো অফিস ছিল।
0: তবে কি আবার পুরনো চাকরিতেই?
1: না, সেদার রুদ্ধ হয়েছে আজ সালাম।
0: সে কি?
1: হ্যাঁ চল, রাস্তায় এভাবে দাঁড়িয়ে কথা না বলে ওই যে ওই রেস্টুরেন্টে গিয়ে বসি।
0: বেশ চল।
2: আরে হায়দার ভাই, আসেন আসেন, বসেন ওই খালি টেবিলটা বসেন, সঙ্গে মেহমান বুঝি।
1: হ্যাঁ হ্যাঁ, জাকির মিয়া আমার ছোটবেলার বন্ধু।
2: ও,
1: ব্যবসা কেমন চলছে?
2: আলহামদুলিল্লাহ। তা কি খাবেন?
1: না, দু কাপ চা হলেই চলছে।
2: বেশ, একালাম জলদি ওই টেবিলে দুই কাপ চা লাগা।
0: তা হায়দার, এবার বলতো ওই ফাইল আর কোটের রহস্য কি?
1: আচ্ছা সালাম, বলতো আকাশে যদি সূর্য চন্দ্র আর কোনো তারা না থাকতো তাহলে কি হতো?
0: তোর এই রহস্যময় প্রশ্নের উত্তর আমার জানা নেই হায়দার।
1: এই যে তুই, আমি, এই জগতের যত কর্মহীন অবসরপ্রাপ্ত মানুষ, ঠিক ওই তারকাবিহীন আকাশের মতো তুচ্ছ।
0: তা ঠিক।
1: নে, চা এসে গেছে, আর কিছু খাবি?
0: না না, আর এই আচ্ছা এবার বলতো ভাই, হাইল আর কোটে রহস্য কি?
1: জানিস জানিস, জীবনকে সবসময় কর্মময় রাখতে ইচ্ছে করে। ওই ফাইল দুটোয় অফিসের কিছু পুরনো কাগজ আছে, রোজ ভাবি অফিসে গিয়ে ওদের নিয়ে আলোচনা করি।
0: তো বেশ তো,
1: ওই যে দেখলাম যেটা দেখালাম আগে, ওটাই আমার অফিস।
0: তো যাস না কেন?
1: পারি না রে, পায়ে শিকল জড়ানো আছে।
0: কেন?
1: হৃৎপিণ্ডে প্রচন্ড চাপ, আপনজনের কাছেও প্রকাশের ভাষা আমার নেই।
0: যাগে সে কথা, কিন্তু এই গরমেও তোর এই কোট গায়ে দিয়ে থাকার রহস্যটা কি?
1: ওটা এক ধরনের পাগলামি বলতে পারিস, এক ধরনের নস্টালজিয়া কাজ করে।
0: কিরকম?
1: এই কোটের উষ্ণতা যেন আমার দেহকে অতিক্রম করে রক্ত প্রবাহের মধ্যে একটা কর্মচাঞ্চল্য এনে দেয়। মনে হয় আমি যেন এক অবসরপ্রাপ্ত কোনো অক্ষম মানুষ নই, আমি আমি এখনো কর্মক্ষম, সমাজের বোঝা নয়।
0: হায়দার, তুই বড্ড সেন্টিমেন্টাল হয়ে পড়েছিস, শান্ত হ। থাক, এই প্রসঙ্গ এখন থাক, এবার বল ভাবি কেমন আছে?
1: সালাম সালাম, এটা বাস্তব সত্য, আমি যেন আজকাল একটা ভাঙনের সুর শুনতে পাচ্ছি।
0: সে কি? না না, এ তোর সংবেদনশীল মনেরই প্রকাশ হলো।
1: না না, আমি অতটা দুর্বল নই সালাম।
0: কিন্তু আমিও তো সে কথা বলতে চাইনি।
1: তো ভাবিকে নিয়ে বড্ড চিন্তা হয়।
0: কেন?
1: ডায়াবেটিসটা ওর শরীরটাকে নিয়ে বড্ড নিষ্ঠুর খেলা খেলছে, আজকাল প্রায় ও দুর্বল হয়ে পড়ে, ওর বুকে ব্যথা হয়।
0: ভালো ডাক্তার দেখা।

0: রাতে রাতে আবার কে ফোন করল? কোনো মক্কেল নেই তো?
1: তুমি শো, আমি দেখছি। হ্যালো, কে কে বললে? মা, কি বলছো তুমি? বাবা, তুমি তুমি তাড়াতাড়ি ডাক্তার সাজিদ আপাকে ফোন দাও। হ্যাঁ, দেরি কম না, আমি এক্ষুনি আসছি বাবা।
0: এই শান্তা, কি হয়েছে? কে কে ফোন করেছে?
1: বাবা ফোন করেছিল, মানে কি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে।
0: কি বলো? চলো চলো চলো, এখনই ওরা রওনা হয়। আহা শান্তা, তুমি শান্ত হও তো, তাড়াতাড়ি তৈরি হয়ে না।
1: কি হলো হঠাৎ করে মা?
0: শান্তা ধৈর্য ধরো, তাড়াতাড়ি করো, সামনে ট্যাক্সি স্ট্যান্ডে সারা ট্যাক্সি পাওয়া যায়, চলো ওখানে যাই।

0: 별로.
1: 내려, 내려.
0: 마봐! 마봐! 마봐! 마봐!
1: 잔다, 죽 걸어, 잔다.
0: 마봐! 마봐! 한번 기울지 말, 마봐! 기울지 말, 마봐!
2: 잔다 죽걸마 비해지지 어디 내리고래 별리마
0: 마 마구 기울어 기울지 마 기울지
2: 야 왔다 이 회체리
0: 나 때문에 죽걸야 진가노 내가 나빠 마기도 바로 거래 내가 나 마기
3: 잔다 돈을 많이 아무 일 하지
0: 나
2: শান্ত হও তুমি শান্ত হও আমার মোটেও সময় দেন নি
0: বাবা এই অসময়ে কাপড় চোপড় পরে তুমি কোথায় যাচ্ছ
2: মাঙ্কু তুই কি আমার বাকিটা জীবন আমাকে ঘরে বন্দি করে রাখবি নাকি রে
1: যাই না মাগো আমি একটু যাই না বাইরে থেকে ঘুরে আসি
0: ছি বাবা তোমাকে বাড়িতে আটকে রাখবো কেন তবে তোমাকে একা ছাড়তে না খুব ভয় করে বাবা
2: কিসের ভয় মা কিসের ভয় আর একাকিত্বই তো এখন আমার সবচেয়ে বড় সঙ্গী রে
0: ওভাবে বলো না বাবা ওভাবে বলো না আমার বুঝি কষ্ট হয় না
2: কষ্ট আমি বুঝতে পারি ঠিক আছে আমি এক্ষুনি ফিরে আসবো তুই কিচ্ছু চিন্তা করিস না
0: বাবা এই গরমে আবার এই কোট কেন
2: মা বলতো আমাকে তোর মতো করে এই গরমে আমার এই কোট কেন গায়নি
0: ঠিকই তো বলতো দাও বাবা তোমার এই কালো কোটটা আমাকে দাও আমি লন্ড্রি থেকে ধুয়ে আলমারিতে তুলে রাখবো হ্যাঁ বাবা এখন তো খুব গরম আবার যখন শীত আসবে আমি তোমাকে এটা দেব
2: তাই বেশি গুণটা পরে বের হবে তাই বুঝি তুই আমাকে আবার দিবি
0: বাবা
2: কোটটা তোর মায়ের খুব পছন্দ রে যত্ন করে রেখে দিস মা
0: আমাকে দাও বাবা

এতক্ষণ সাইফুল আলম রচিত কালোকোট নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাম, নজবুল হুদা, শান্তা, শিরিন বকুল, এমডি শামসুল আলম, জাকির সিরাজ হায়দার, সজল আব্দুর রাতিন, জামাল শরফুদ্দিন আহমেদ খোকা, তানিম আবু নওশের, আরিফ আমিনুর রহমান কাজী, প্রথম জনৈক আল আমিন শেখ, দ্বিতীয় জনৈক খন্দকার ইরফান উদ্দিন আহমেদ, ডাক্তার সাজিদা, নাসরিন পাঠান এবং হায়দার ও মনোয়ারার চরিত্রে সিরাজুল ইসলাম ও জাহানার আহমেদ। নাটকটি প্রযোজনা করেছেন ইমদাদুল হক।

0: দেশের গানটি শুনলেন, শিল্পী ছিলেন অপু আমান।
1: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি।
2: যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি।
0: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বারযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আসুন বেশি বেশি গাছ লাগাই।

0: নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। নিজে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদক আসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এদের প্রতিরোধে এগিয়ে আসুন। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদক আসক্তি। মাদক আসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের খবর দিন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। রাজধানীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এই সম্মেলনের আয়োজন করছে। আজ সিজিএস এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, এবারের সম্মেলনে ভূ রাজনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও মানবিকতা বিষয়গুলো প্রাধান্য পাবে। সম্মেলনে বিশ্বের শতাধিক দেশ থেকে প্রায় 1,000 অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করা এই দিবস পালনের লক্ষ্য। দিবসটির এবছরের প্রতিপাদ্য উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উদ্ভাবনী মেলায় শিল্প সচিব আব্দুল নাসের খান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে হবে। মেলায় 50টি স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প স্থান পায়। ময়মনসিংহে আজ এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত 7 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রোপা এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। চলতি অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি আয় হচ্ছে 1,309,41,30,000 মার্কিন ডলার, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 6.34% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী, রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক থেকে এ অর্থ বছরের প্রথম তিন মাসে আয় হয়েছে 1,057,85,60,000 ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে 6.10% বেশি। এ সময় তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত পণ্য, হালকা প্রকৌশল, গৃহসজ্জার ও বস্ত্রপণ্য, ঔষধ রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হচ্ছে। এদিকে দেশে চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে 859,10,00,000 ডলার রেমিটেন্স এসেছে, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 13.3% বেশি। জার্মানি ও ফ্রান্সকে জরুরি ডিজেলের মজুদ বাজারে ছাড়ার আহ্বান জানিয়ে মার্কিন প্রশাসন বলেছে, অন্যথায় তাদেরকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্বব্যাপী জ্বালানির দাম কমাতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছেন। শুল্ক এবং সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে মতবিরোধের ফলে ইউরোপ ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি পরিস্থিতিতে আশ্রয় আবেদনের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব দিয়েছে গ্রিস। দেশটি জানায়, গত জুলাইয়ে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউটাতে বিপুল সংখ্যক মানুষের অনুপ্রবেশের মতো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বর্তমান নিয়মকানুন যথেষ্ট নয়। গতকাল লুক্সেমবার্গে অনুষ্ঠিত বিচার ও স্বরাষ্ট্র বিষয়ক কাউন্সিল এর বৈঠকে এ প্রস্তাব পেশ করা হয়। উল্লেখ্য, 2015 সালে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে 10 লাখেরও বেশি মানুষ পালিয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার পর থেকেই ইউরোপ জুড়ে অভিবাসন বিরোধী মনোভাব জোরদার হয়েছে। এই ঘটনা অনেক দেশকে সীমান্ত নিয়ন্ত্রণ, প্রতিরোধমূলক ব্যবস্থা ও কঠোর অভিবাসন নীতি গ্রহণের দিকে ধাবিত করেছে। এশিয়ান গেমসের খবর, আগামীকাল জাপানের নিশিনে এশিয়ান গেমস পুরুষ টি-20 ক্রিকেট ফাইনালে পাকিস্তান ও ভারত পরস্পরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলাটি শুরু হবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। আইসিসি ক্রিকেট, আগামী বছর অনুষ্ঠেয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। এবার বিশ্বকাপে মোট 12টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। বাংলাদেশ বি গ্রুপে স্থান পেয়েছে। এই গ্রুপের অন্যান্য দলগুলো হল নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মোকাবেলা করবে। বিশ্বকাপের এ আসর শুরু হবে আগামী বছরের 2 অক্টোবর এবং শেষ হবে 21 নভেম্বর। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন সমবেত কণ্ঠে মাদক বিরোধী গান। গানটির গীতিকার বাইজিৎ খুরশিদ রিয়াজ, সুরকার ইবনে খালদুন রাজন।

0: এতক্ষণ সমবেত কণ্ঠে মাদক বিরোধী গানটি শুনলেন।
1: যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসর নামাজের আজান।
2: আল্লাহু আকবার আল্লাহু

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32
3: বাংলাদেশ বেতার ঢাকা
4: বাংলাদেশ বেতার এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্রতত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে অথবা যত্রতত্র লোকালয়ে চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে অথবা রিক্সায় যায় অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায়, পরিবার পরিজনকে সাথে নিয়ে। কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি অথবা চিপস খাচ্ছি অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
4: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। গানটিতে দ্বৈত কণ্ঠে আছেন কে এম আবদুল্লাহ আল মর্তুজা মোহিন ও নাসরিন আক্তার বিউটি। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজন ডালিতে রয়েছে পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ লতিফ সরকার, গানের কথা লিখেছেন আবদুল্লাহ বাঞ্ছারামপুরী, সুর করেছেন আবদুল্লাহ বাঞ্ছারামপুরী।

0: আমি সঙ্গীত শিল্পী লুইপা বলছি। আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, কিন্তু কিছু রোগ আছে আমাদেরকে অসুস্থ করতে চায়। তেমনি একটি রোগ হলো কলেরা। এটা ডায়রিয়া সংক্রামক রোগ। পাতলা পায়খানা এবং বমি হলো এই রোগের লক্ষণ। এতে পানি শূন্যতা দেখা দিলে বিপদও হতে পারে। দূষিত পানি এবং খাবার কলেরার বড় কারণ। তাই আমাদেরও উচিত নিরাপদ পানি ব্যবহার করা, পায়খানা ব্যবহারের পর ভালো করে হাত ধোয়া এবং খাবার ঢেকে রাখা। কলেরা নিয়ে কেন এত কথা বলছি? কারণ দেশের কোনো কোনো এলাকায় চলছে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026। এর মাধ্যমে দেশের 14টি ঝুঁকিপূর্ণ এলাকায় বিনামূল্যে 2 ডোজ মুখে খাওয়ার কলেরা টিকা দেওয়া হচ্ছে। এই টিকা নিলে কলেরা হওয়ার ঝুঁকি কমে যায় এবং আক্রান্ত রোগের তীব্রতাও কমে যায়। এরই মাঝে প্রথম রাউন্ডে প্রথম ডোজ টিকা দেওয়া শেষ হয়েছে। 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। সাধারণত 2 থেকে 4 বছর বয়সী শিশুরা কলেরায় বেশি আক্রান্ত হয়ে থাকে। 1 বছর অথবা তার বেশি বয়সী যে কোনো সুস্থ ব্যক্তি এই টিকা খেতে পারবেন। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত টিকা কেন্দ্রে কলেরার টিকা খাওয়ানো হচ্ছে। তাই আসুন কলেরা রোগের টিকা খাই, কলেরা থেকে রক্ষা পাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন আমাদের আয়োজনমালায় রয়েছে আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন চম্পা বণিক, গানের কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা, সুর করেছেন রুবায়েত শামীম চৌধুরী।

0: চম্পা বণিকের কণ্ঠে আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন মেজবাউল আজম মঞ্জু।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করুন। এ দেশ আমার, আপনার সবার। দেশ আমাদের সেবা চায়। আসুন আমরা সবাই একসাথে দেশকে ভালোবাসি এবং দেশের সেবা করি। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ইংরেজি সংবাদ এবং পরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum, 5 PM. This is Bangladesh Betar, the news read by Khandakar Musarat Maliha. The fifth edition of the Bay of Bengal Conversation will begin in Dhaka tomorrow. Prime Minister Tariq Rahman will inaugurate the three-day conference organized by the Center for Governance Studies, CGS. CGS President Jilur Rahman made the announcement at a press briefing at Pan Pacific Shonagar Hotel today. He said this year's discussions will focus on geopolitics, security, climate change and humanity. The conference will bring together more than 1,000 participants from over 100 countries. National Productivity Day is being observed across the country through various programs today. The objective of the day is to boost productivity across various sectors, including industry, agriculture and services, by raising awareness at the national level. The theme of the day this year is integration of innovation, technology and skills for boosting productivity. President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman have issued separate messages on the occasion. In their messages, they said there is no alternative to ensure the optimal use of limited resources, improve product quality, reduce production costs and achieve competitiveness in the international market to increasing productivity. Meanwhile, marking the day, National Productivity Organization, NPO, under the Ministry of Industries, organized a colorful rally at Mirpur in the capital. After that, at Bangladesh Chemical Industries Corporation, BCCI College, premise in Mirpur, National Productivity Innovation Fair was held. Inaugurating the fair, Industry Secretary Abdul Nasser Khan stressed the need for combining innovation, knowledge and skills to ensure optimum use of the country's limited resources and increase production at lower costs and within a shorter time. He also underscored the importance of creating new opportunities to enhance productivity by harnessing the talent and creativity of the future generation. At least 7 people have been killed in a collision between a bus and a CNG-run auto rickshaw in Mamansingh. Police said a Dhaka-bound bus from Jamalpur collided with an auto rickshaw heading for Muktagacha in the Gandrapa area of Akwa Bypass today. A case has been filed against Major Retired Akhtaruzzaman, a former lawmaker, on charges of obstructing government duties, creating disorder at Hazrat Shah Jalal International Airport and assaulting a security official. The case was filed with Airport Police Station today under several sections of the Code of Criminal Procedure. According to the First Information Report, FIR, the incident took place yesterday over delay in collecting passenger baggage. The country has earned 1,309 crore, 41 lakh 30,000 US dollars from the export sector during the July-September period of the current fiscal year. The amount represents a 6.34% increase compared to the corresponding period of the previous fiscal year. According to Export Promotion Bureau, EPB, the ready-made garment RMG sector, the primary source of export earnings, generated 1,057 crore 85 lakh 60,000 dollars in revenue during the first 3 months of this fiscal year. This marks a 6.10% increase compared to the corresponding period of last year. During the first quarter of the current fiscal, significant growth was also recorded in the export of leather and leather goods, jute and jute products, light engineering products, home textiles and pharmaceuticals. European Union countries have discussed a French proposal to release diesel stocks in response to US pressure to help cool surging fuel prices. Reuters reports a meeting of EU governments discussed that European countries would release 50 million barrels of diesels and International Energy Agency members would release 50 million barrels of crude oil. Earlier, the Trump administration told Germany and France to draw upon emergency diesel inventories to help ease soaring global prices. Meanwhile, the price of diesel in Europe fell sharply today as European countries considered releasing diesel. The Asian Games cricket in India and Pakistan will face in the final of the men's T20 cricket event at Nishin in Japan tomorrow. The match is scheduled to begin at 10:30 a.m. Bangladesh time. Before that, Bangladesh will take on Sri Lanka for securing third place at 6 a.m. on the same day. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river ports warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি তামান্না তাসনিম। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করা এ দিবস পালনের লক্ষ্য। দিবসটির এবছরের প্রতিপাদ্য উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উদ্ভাবনী মেলায় শিল্প সচিব আব্দুল নাসিন খান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে হবে। মেলায় 50টি স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প স্থান পায়। মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে নতুন একটি এলএনজি কার্গো থেকে গ্যাস খালাস শুরু হয়েছে। বিপি সিঙ্গাপুরের কাছ থেকে স্পট মার্কেটের মাধ্যমে কার্গোটি কেনা হয়েছে। আজ সকালে ওয়েনচেং জাহাজটির সঙ্গে টার্মিনালে প্রথম সংযোগ স্থাপন করা হয়। এরপর জাহাজ থেকে টার্মিনালে এলএনজি স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, অক্টোবর ও নভেম্বর মাসে দেশে মোট 19 কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে অক্টোবরে 10টি এবং নভেম্বরে 9টি কার্গো আসার কথা রয়েছে। এসব কার্গো যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা সহ বিভিন্ন দেশ থেকে কেনা হয়েছে। দেশে চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রপ্তানি খাত থেকে আয় হয়েছে 1,309,41,30,000 মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 6.34% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক থেকে এ অর্থবছরের প্রথম তিন মাসে আয় হয়েছে 1,057,85,60,000 ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে 6.10% বেশি। এ সময়ে তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত, হালকা প্রকৌশল, গৃহসজ্জার বস্ত্রপণ্য, ঔষধ রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এদিকে দেশে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে 859,10,00,000 রেমিটান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 13.3% বেশি। বিনিয়োগকারী শিক্ষা, সচেতনতা ও বিনিয়োগকারীদের সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আগামী রোববার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ 2026 এর উদ্বোধন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এবারের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ইনভেস্টর রেজিলিয়েন্স, ডিজিটাল ডিসেপশন অ্যান্ড স্ক্যাম অ্যালার্ট। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কনভেনশন অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.50, ক্রয় 122.50, ইউরো বিক্রয় 141.32, ক্রয় 138.77, পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.40, ক্রয় 162.39, সৌদি রিয়াল বিক্রয় 33.12, ক্রয় 32.47, দিরহাম বিক্রয় 33.80, ক্রয় 33.19, কুয়েতি দিনার বিক্রয় 403.24, ক্রয় 395.87, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.04, ক্রয় 95.29, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.40, ক্রয় 29.82 এবং থাইবাত বিক্রয় 3.70 এবং ক্রয় 3.62। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ।
0: Hello dear listener, welcome to our English learning program, Let's Speak English. Here I am a presenter, Aisha Siddiqa, would like to make a conversation session with two friends who went at a restaurant or cafe, ordering food, asking for the bill and using some common dining phrases. Today I am joined by two wonderful guests who will be sharing their restaurant experience using some simple sentence that will help you to make an English conversation in a restaurant or cafe. First, we have Zumaina Mahanira Rahman and alongside her, another guest, Yasmin Mukta. Thank you, Zumaina and Mukta, for joining our today's program. Today, we'll learn how to order in food, asking for the bill with using some common dining phrases. So stay with us as we dive into our conversation and don't forget to grab a pen and paper. You might learn some useful English grammar from their conversation.
3: Hi Zumaina, it's been a long week. I'm so glad we are finally here at Coffee Aroma.
4: Me too, Mukta. The place looks cozy. I'm really hungry. Shall we look at the menu?
3: Sure. Everything looks delicious. I think I will have a chicken sandwich and a cold coffee. What about you?
4: I'm thinking of trying their pasta. Oh, and maybe a mango smoothie.
0: Good afternoon. Are you ready to order?
3: Yes. Please, I would like a chicken sandwich and a cold coffee.
0: All right. And for you, sir?
4: I'll have one pasta and a mango smoothie, please.
0: Great. Anything else?
3: No. That's all for now.
0: Okay. Your order will be ready in about 10 minutes.
4: The food smells amazing.
3: Yes, it does. Let's start before it gets cold.
4: The pasta is delicious. How's your sandwich?
3: It's really good. The coffee is perfect too, not too sweet.
4: That's great. Should we ask for the bill now?
3: Yes. Excuse me, can we have a bill please?
0: Here you go. Your total is 750 taka.
4: Okay, here's the money. Keep the change.
0: Thank you. Have a nice day.
3: Thank you. The food was lovely.
0: Thank you, Mukta and Zumaina, for your wonderful conversation. Dear listener, আমরা এতক্ষণ জুমাইনা এবং মুক্তার কনভারসেশন থেকে দেখলাম যে তারা একটা রেস্টুরেন্টে বা ক্যাফেতে গিয়েছে, তারা কিছু ফুড অর্ডার করলো এবং তারা বিলের জন্য হচ্ছে ওয়েটারকে জিজ্ঞেস করলো এবং এখানে তারা কিছু কমন ডাইনিং ফ্রেজেস ইউজ করেছে। সো আজকে আমরা আমাদের এই কনভারসেশন থেকে আমাদের কিছু ইংলিশ গ্রামারের রুলস দেখবো এবং যে কমন ফ্রেজ গুলো ডাইনিং এ ইউজ করা হয় সেই ফ্রেজ গুলো কিভাবে কোথায় ইউজ করা যায় এক্সাম্পল সহ আমরা সেগুলো জানবো। আমাদের কিছু কমন ডাইনিং ফ্রেজ আছে, যেমন এর মধ্যে আমরা যেটা কনভারসেশন ইউজ করেছি তার মধ্যে একটা ছিল অর্ডারিং ফুড। আচ্ছা, অর্ডারিং ফুড এর জন্য আমরা হচ্ছে কোনো কাউকে রিকোয়েস্ট করি, তখন আমরা বলতে পারি আই উড লাইক আ চিকেন স্যান্ডউইচ প্লিজ, অথবা আমরা বলতে পারি ক্যান আই হ্যাভ আ ম্যাঙ্গো স্মুদি। অর্থাৎ আমরা কোনো ফুড যখন অর্ডার করবো তখন আমরা এইভাবে অ্যাপ্রোচ করতে পারি। অর্থাৎ আমি হচ্ছে চিকেন স্যান্ডউইচ অর্ডার করতে চাচ্ছি, অথবা হচ্ছে আমি কি ম্যাঙ্গো স্মুদি পেতে পারি। এইভাবে আমরা হচ্ছে যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে আমরা অর্ডারের সময় আমরা আমাদের ডাইনিং ফ্রেজ গুলো ইউজ করে আমরা হচ্ছে একজন ওয়েটারের কাছে অ্যাপ্রোচ করতে পারি। আফটার দেন আমরা যদি কোনো ফুড সম্পর্কে জানতে চাই যে সেই ফুডটা আছে কিনা বা কোন একটা ফুড স্পাইসি হবে কিনা, অথবা হচ্ছে সেই রেস্টুরেন্টের ওয়েটার কোন একটা স্পেশাল মেনুকে তারা রিকমেন্ড করে কিনা, সেইটা যদি জানতে চাই তাহলে কি বলতে পারি জুমাইনা?
4: আমরা বলতে পারি What do you recommend? Othoba, is this dish spicy?
0: Okay, so amra bolte pari what do you recommend? Othoba amra jodi boli eta taste ta kemon beta spicy kina, shekhetre amra bolte pari is this dish spicy? Acha, amra er pore jabo hocche jodi amra hocche bill somporke jante jai, orthat amader koto bill esheche, orthat amra khabar pore amader bill ta jokhon pay korte jabo tokhon amra jokhon bill er somporke jante jabo tokhon amra sentence ta ki use korte pari Mukta?
3: Sentence গুলো হলো ক্যান উই হ্যাভ দ্য বিল প্লিজ, অর হাউ মাচ ইজ ইট।
0: ওকে, সো আমরা যখন বিল চাইবো তখন আমরা বলতে পারি ক্যান উই হ্যাভ দ্য বিল প্লিজ, অর্থাৎ আমরা বিলটাকে পেতে পারি, অথবা বলতে পারি হাউ মাচ ইজ ইট, অর্থাৎ এটার দাম কত। কোন ফুড সম্পর্কে আমরা যদি কমপ্লিমেন্ট দিতে চাই, অর্থাৎ কমপ্লিমেন্টিং ফুড এর ক্ষেত্রে আমরা বলতে পারি দিস টেস্টস গ্রেট, অর্থাৎ এটার স্বাদ হচ্ছে অনেক চমৎকার ছিল বা খুব ভালো ছিল। দ্য কফি ইজ পারফেক্ট, বা বলতে পারি যে কফিটা একদম পারফেক্ট ছিল। কিছু কিছু সময় আমরা পোলাইট এক্সপ্রেশন ইউজ করে থাকি। যে কোনো কনভারসেশনে পোলাইট এক্সপ্রেশন খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। সো আমরা যখন ডাইনিং ফ্রেজেস এর ক্ষেত্রে আমরা পোলাইট এক্সপ্রেশন ইউজ করব, সেক্ষেত্রে জুমাইনা আমরা কি কি পোলাইট এক্সপ্রেশন ইউজ করতে পারি?
4: আমরা বলতে পারি এক্সকিউজ মি, অথবা প্লিজ, অথবা থ্যাংক ইউ, অথবা দ্যাটস অল ফর নাও।
0: ওকে, সো আমরা যদি কাউকে ডাকি বা কারো হচ্ছে আমরা অ্যাটেনশন গেইন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্সকিউজ মি, অথবা আমরা হচ্ছে প্লিজ, অথবা হচ্ছে থ্যাংক ইউ, ধন্যবাদ বলতে পারি, এন্ড দ্যাটস অল ফর নাও, অর্থাৎ আমার যদি অর্ডার কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে দ্যাটস অল ফর নাও, অর্থাৎ এখনকার মতো এখানেই শেষ করছি বা আমি অর্ডারটা এখানেই কমপ্লিট করছি। পোলাইট রিকোয়েস্টিং এ আমরা নর্মালি হচ্ছে উড লাইক অথবা হচ্ছে ক্যান আই হ্যাভ ইউজ করে থাকি, রাইট? সো আমরা উড লাইক অর ক্যান আই হ্যাভ ইউজ করি, অর্থাৎ উড লাইক হচ্ছে নর্মালি যে কোনো সাউন্ড পোলাইট সাউন্ড এর জন্য, অর্থাৎ কোনো কিছু আমি অর্ডার করছি বা কোনো কিছু রিকোয়েস্ট করছি, সেক্ষেত্রে আমরা এই শব্দগুলো ইউজ করতে পারি উড লাইক, অর্থাৎ আই উড লাইক আ কাপ অফ টি প্লিজ, অর্থাৎ আমি যখন কারো কাছে এক কাপ চা চাইবো তখন হচ্ছে আমরা এভাবে পোলাইটলি তাকে রিকোয়েস্ট করতে পারি, আই উড লাইক আ কাপ অফ টি প্লিজ। অথবা আমরা ক্যান আই হ্যাভ ইউজ করতে পারি, সেন্টেন্সটা কি হতে পারে মুক্তা?
3: সেন্টেন্সটি হবে ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ।
0: ওকে, সো বিলের জন্য যেটা আমরা একটু আগেও শুনলাম যে বিলের জন্য আমরা হচ্ছে ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ, সেটাও আমরা এই ধরনের পোলাইট ওয়ার্ড বা এই ধরনের পোলাইট ফ্রেজ গুলো ইউজ করতে পারি। এখন আমি যদি ডিরেক্টলি বলি আই ওয়ান্ট টি, সো সেখানে কোনো পোলাইটনেস কিন্তু দেখা যাচ্ছে না, বিকজ আমি অর্ডার করছি বা রিকোয়েস্ট করছি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই পোলাইটলি জিজ্ঞেস করতে হবে। এবং পোলাইটলি যে কোনো কথা আমি যখন কারো কাছে ট্রান্সফার করব, তখন দেখা যায় যে অপোজিট সাইড থেকেও কিন্তু আমার রেসপন্সটা কিন্তু পজিটিভলি চলে আসে। এছাড়াও আমরা হচ্ছে গ্রামারের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখব, যখন কোনো অ্যাকশন হয়, এই মুহূর্তে কোনো অ্যাকশন হচ্ছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি স্ট্রাকচারটা বলি, তাহলে আমরা এখানে টু বি ভার্ব হিসেবে এখানে ইউজ করি, বা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ করি, এম ইজ আর, এই অক্সিলিয়ারি ভার্বগুলো ইউজ করি, তারপর যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করি, এবং সেটা অ্যাকশনটা জাস্ট এই মুহূর্তে বুঝাচ্ছি, সেই জন্য আমরা হচ্ছে নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। সো আমরা এখন জুমাইনার কাছ থেকে তিনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর এক্সাম্পল শুনবো।
4: এক্সাম্পল তিনটি হতে পারে, মুক্তা ইজ ড্রিঙ্কিং কফি, দে আর সিটিং এট দ্য ক্যাফে, উই আর অর্ডারিং ফুড নাও।
0: ওকে, সো জুমাইনা এখানে তুমি যে বললে যে মুক্তা ইজ ড্রিঙ্কিং কফি, এখানে সাবজেক্ট কোনটা?
4: এখানে সাবজেক্ট হচ্ছে মুক্তা,
0: অক্সিলিয়ারি ভার্ব,
4: অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ইজ,
0: আর হচ্ছে ভার্বের সাথে মেইন ভার্বটা কি ছিল?
4: এখানে মেইন ভার্বটা হচ্ছে ড্রিঙ্ক, আর এখানে আইএনজি যুক্ত হয়েছে।
0: ওকে, সো আমরা এটাকে বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানে আরেকটা সেন্টেন্স আমরা জুমাইনার কাছ থেকে শুনলাম, দে আর সিটিং এট দ্য ক্যাফে, অর্থাৎ এখানে দে টা হচ্ছে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, আর টা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, এবং সিটিং এর সাথে সিটের সাথে আইএনজি যোগ করে সিটিং এট দ্য ক্যাফে এখানে অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। কিছু কিছু সময় আমরা সেন্টেন্স এর মধ্যে সাম অথবা এনি এই শব্দগুলি ইউজ করে থাকি, এবং এটা হচ্ছে কোয়ান্টিটি বোঝানোর জন্য আমরা ইউজ করে থাকি। এবং আজকের কনভারসেশনও আমরা দেখলাম যে তারা কনভারসেশনে সাম বা এনি এই শব্দগুলি ইউজ করেছে, কিসের জন্য ইউজ করেছে? যে কোনো কোয়ান্টিটি বোঝানোর জন্য। সো সাম নর্মালি ইউজ করা হয় যে কোনো একটা পজিটিভ সেন্টেন্সে, অ্যান্ড এনিটা ইউজ করা হয় যে কোনো ধরনের কোয়েশ্চেন অথবা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এনি এই শব্দটা ইউজ করে থাকি। যেমন এখানে একটা কনভারসেশন ওরা বলেছে আই উড লাইক সাম ওয়াটার প্লিজ, অর্থাৎ আমি হচ্ছে একটু পানি চাচ্ছি বা অল্প পানি চাচ্ছি। সো এটা বুঝাচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স হিসেবে। হ্যাঁ, এছাড়াও হচ্ছে আমরা এনি ইউজ করে থাকি যেখানে হচ্ছে একটা কোয়েশ্চেন বোঝানো হয়েছে। মুক্তা, সেটা কি হতে পারে?
3: যেমন আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ এনি আইসক্রিম।
0: ওকে, সো এখানে ডু ইউ হ্যাভ এনি আইসক্রিম, অর্থাৎ এখানে একটা কোয়েশ্চেন করা হচ্ছে যে তোমাদের কি কোনো আইসক্রিম আছে। অথবা আমরা হচ্ছে নেগেটিভ ক্ষেত্রেও আমরা বলতে পারি এনি ইউজ করতে পারি, সেটা কি হতে পারে মুক্তা?
3: সরি, উই ডোন্ট হ্যাভ এনি স্যান্ডউইচ লেফট।
0: ওকে, সো এখানে আমরা যেহেতু হচ্ছে নেগেটিভলি বলছি যে আমাদের কোনো স্যান্ডউইচ নাই, এক্ষেত্রে আমরা হচ্ছে সরি দিয়ে and we don't have any sandwich left. So ebhabe amra sentence ta ke complete korte pari. So this is the time to say goodbye. We'll be here in coming next day. Till then, stay with us, and thanks from me, Aisha Siddiqa, and goodbye.
2: Etokhon shunlen ইংরেজি ভাষা শিক্ষার আসর Let's Speak English. বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ গোলাম সোরাহাব।

0: দোকানী নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ গোলাম সোহরাব।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ এবং গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় এস এম আসাদুজ্জামান এবং আহসান হাবিব বাপ্পি, সেই সাথে রাবিয়া সুলতানা শিউলি। প্রকৌশল দায়িত্বে ইফতিহাজ আহমেদ, মুসাম্মদ নূর জাহান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে চমচমি দেওয়ান।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠানমালায় এখন শুনবেন আধুনিক গান। গানের শিল্পী সানিয়া সুলতানা লিজা। প্রথম গানের গীতিকার বাইজিদ খুরশিদ রিয়াজ, সুর করেছেন শেখ সাদি খান।

0: যতটা আপন হলে কাঁপন লাগে বুকে, আমার দুই নয়নে প্রাণে মনে তুমি। পরপর দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন সানিয়া সুলতান আলিজা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন। আসুন আমরা ডেঙ্গু বিষয়ে সচেতন থাকি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
2: প্রিয় শ্রোতা, আমাদের দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে এবং শিশুদের জন্য এটি গুরুতর হতে পারে। মশার কামড় প্রতিরোধ, ডেঙ্গুর লক্ষণ চেনা এবং কখন চিকিৎসা নিতে হয় তা জেনে আপনি আপনার পরিবারকে নিরাপদ রাখতে পারেন। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ডেঙ্গু নিয়ে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় শিশুর ডেঙ্গু ও অভিভাবকের করণীয়। আপনার শিশুর হঠাৎ জ্বর এসেছে, জ্বরের সঙ্গে মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি বমি ভাব কিংবা দুর্বলতা, পরীক্ষা করলেন, দেখলেন আপনার শিশু ডেঙ্গুতে আক্রান্ত। এমন খবর শুনে স্বাভাবিকভাবে বাবা মায়ের দুশ্চিন্তা হয়, মনে প্রশ্ন আসে, এখন কি করা উচিত, আমাকে কি হাসপাতালে নিয়ে যেতে হবে, বাচ্চাকে কি খাওয়াবো, জ্বরের ওষুধ খাওয়াবো কিনা, বা প্লেটলেট কমে গেলে কি করব। আবার কখনই বা বুঝবো শিশুর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা জানব শিশুর ডেঙ্গু হলে একজন অভিভাবক কি করবেন, কি করবেন না, এবং কোন কোন লক্ষণ দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। ডেঙ্গু সাধারণ একটি ফ্লু এর মতোই রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। অনেক মানুষ

পরে এবং সন্ধ্যায় সূর্যাস্তের আগে। এই সময়ে ডেঙ্গুতে সংক্রমণের ঝুঁকিও সবসময় বেশি থাকে। আপনার বাড়ি, স্কুল কিংবা কর্মক্ষেত্রে পানি জমা হওয়ার জায়গা থাকলে কামড়ের ঝুঁকিও বেড়ে যাবে। এডিস মশা স্থির পানিতে প্রজনন করে এবং খুব কম পরিমাণ পানিতেও ডিম পারতে পারে। যেমন ধরুন বালতিতে বা পুরনো টায়ারে অল্প পানি জমে আছে, ছোট ছোট বোতল বা বোতলের ঢাকনা, সেখানোর পানিতেও এডিস মশা ডিম পারতে পারে। ডেঙ্গু রোগে সাধারণত যে কোনো বয়সের মানুষই আক্রান্ত হন। সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের চেয়ে শিশুদের ক্ষেত্রে ডেঙ্গু রোগ গুরুতর হয়। এই কারণেই শিশু এবং ছোট বাচ্চাদের, বিশেষ আমরা মশার কামড় থেকে সুরক্ষা দেওয়ার জন্য যতটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরব। তবে একটি বিষয়, দ্রুত যদি আমরা চিকিৎসা নিতে পারি বা বাচ্চাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারি এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিই, তবে ডেঙ্গু গুরুতর হওয়ার আগেই আমরা বাচ্চাকে রক্ষা করতে পারব। প্রিয় শ্রোতা, ডেঙ্গু হলে অনেক শিশুই কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়, কিন্তু কিছু শিশুর ক্ষেত্রে রোগটি গুরুতর হয়ে যায়। তাই ডেঙ্গুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিশুর অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা এবং বিপদ লক্ষণগুলো সময় মতো চিনতে পারা। ডেঙ্গুর ক্ষেত্রে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, জ্বর কমে গেলেই যে শিশু সুস্থ হয়ে গেছে তা কিন্তু নয়। অনেক সময় জ্বর কমে যাওয়ার পরের সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাধারণত অসুস্থতার 3-7 দিনের দিকে সতর্ক থাকতে হয় সবচেয়ে বেশি। এই সময় যদি দেখেন শিশুর আচরণে কোনো পরিবর্তন, শিশু পানি কম খাচ্ছে, প্রস্রাবের পরিমাণ কমে গেছে, বমি ও পেটে ব্যথা শুরু হয়েছে এবং রক্তপাতের কোনো লক্ষণ দেখছেন, তবে বুঝতে হবে শিশুর ডেঙ্গু খারাপের দিকে আগাচ্ছে। শিশুর ডেঙ্গু হলে তাহলে একজন অভিভাবক হিসেবে আপনার প্রথম করণীয় কি? প্রথমেই মনে রাখতে হবে কোনোভাবে আতঙ্কিত হওয়া যাবে না। শিশুকে বিশ্রামে রাখুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। শিশুর শরীরে পানি শূন্যতা যেন না হয় সেদিকে বিশেষ নজর দিন। শিশুকে অল্প অল্প করে বারবার তরল খাবার দিতে পারেন, যেমন ওরসেলাইন, পানি, দুধ, স্যুপ, ডাবের পানি, ফলের রস এমন অন্যান্য তরল জাতীয় খাবার দিতে পারেন। তবে একটি বিষয় মনে রাখবেন, শিশু যদি বারবার বমি করে, কিছুই খেতে না পারে অথবা প্রস্রাবের পরিমাণ কমে যায়, তাহলে তরল খাওয়ানোর চেষ্টা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে। অভিভাবক হিসেবে আপনার আরেকটি সহজ দায়িত্ব হল মনে রাখা বা নোট করে রাখা শিশু আজকে কতটা তরল খেলো বা কতবার প্রস্রাব করলো, বমি করলো কিনা, জ্বর বাড়ছে না কমছে সেটা মেপে মেপে যদি লিখে রাখা যায় তাহলে সবচেয়ে উপকার হয়। তাহলে আপনি চিকিৎসকের সাথে খুব সহজেই পরামর্শ করতে পারবেন এবং ফলো আপ করতে পারবেন। প্রিয় শ্রোতা, ডেঙ্গু জ্বর হলে কি করবেন? ডেঙ্গুতে বাচ্চার জ্বর অনেক সময় বেশি হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই নিজ সিদ্ধান্তে বাচ্চাকে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা এই ধরনের ব্যথানাশক ওষুধ খাওয়ানো যাবে না, কারণ এই ওষুধগুলো রক্তপাতের ঝুঁকি বাড়ায়। তাই জ্বরের ওষুধ দেওয়ার আগে শিশুর বয়স ও ওজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়ায় নিরাপদ। শিশুর জ্বর বেশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক বা কুসুম গরম পানিতে শরীর মুছে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে বরফ ঠান্ডা পানি বা অতিরিক্ত ঠান্ডা পানির কোনো প্রয়োজন নেই। এবার আসি বিপদ লক্ষণগুলো, কখন কি কি দেখলে আপনি বুঝবেন শিশুকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। তার মধ্যে প্রথম লক্ষণই হল তীব্র পেট ব্যথা। শিশু যদি বলে পেটে খুব ব্যথা করছে অথবা ছোট শিশু অস্বাভাবিকভাবে কাঁদছে এবং পেট স্পর্শ করলে ব্যথা পাচ্ছে, এটি কোনোভাবেই অবহেলা করবেন না। দুই, বারবার বমি। একবার বমি হলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু বারবার বমি হলে, শিশু যদি কোনো রকম খাবার খেতেই না পারে, বমি করে দিচ্ছে, তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তিন, রক্তপাত। নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়ছে, বমির সঙ্গে রক্ত যাচ্ছে, পায়খানার সাথে রক্ত বা কালো পায়খানা হচ্ছে, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া শিশু অস্বাভাবিক ঘুম ঘুম বা খেলছিল শিশু, হঠাৎ দেখলেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে, বা এমনও হতে পারে অস্বাভাবিক অস্থিরতায় ভুগছে ছেলে, তবে তাকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটিও একটি গুরুত্বপূর্ণ বিপদ সংকেত। এবার আসি বাচ্চাকে দেখবেন হঠাৎ বাচ্চা শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেওয়া শুরু করেছে, শিশুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে, এটিও একটি বিপদ সংকেত। এছাড়া অনেক সময় দেখা যায় হাত পা হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে বা মুখ ফ্যাকাশে হয়ে আসছে, এটিও একটি গুরুতর লক্ষণ। এছাড়া আগেই বলেছিলাম যে প্রস্রাব কমে যাওয়া, শিশু স্বাভাবিকের তুলনায় যদি কম প্রস্রাব করে বা দীর্ঘ সময় প্রস্রাব হচ্ছে না, এটিও একটি বিপদ সংকেত। তাই শিশুর এই ধরনের বিপদ সংকেত যদি দেখেন, অভিভাবকরা এই বিপদ সংকেতগুলোর দিকে সবসময় নজর রাখবেন, যদি দেখেন তাহলে অবশ্যই তাকে দ্রুত হাসপাতালে, নিকটস্থ যে কোনো হাসপাতালে নিয়ে যাবেন। প্রতিটি হাসপাতালে সরকার ডেঙ্গু চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রেখেছে। এবারে আপনাদের সামনে আমরা কিছু ডেঙ্গু বিষয়ক ভুল ধারণা একটু তুলে ধরি। আমাদের অনেক সময় দেখবেন বাবা মা মনে করে জ্বর কমে গেছে, আমরা মনে মনে ভাবে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা ভালো হয়ে গেছে, কিন্তু এই জ্বর কমার সময়টাতেই আমাদের এই বিপদ সংকেতগুলোর দিকে আরো বেশি নজর দিতে হবে। জ্বর কমে গেছে কিন্তু এই যে আমি 7টি বিপদ সংকেতের কথা বললাম, এগুলোর দিকে তখন আরো বেশি নজর দিতে হবে। জ্বর কমার পরেও যদি এই লক্ষণগুলো দেখতে পাই তাহলে অবশ্যই

0: হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়া আরেকটি বিষয় খুব সচরাচর আমরা শুনতে পাই, যে বাচ্চার প্ল্যাটিলেট কত। হ্যাঁ, প্ল্যাটিলেট খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্ল্যাটিলেটের একটি সংখ্যা দেখেই শিশুর অবস্থা ভালো না খারাপ এটি বোঝা যায় না। শিশুর সামগ্রিক শারীরিক অবস্থা, রক্তপাতের লক্ষণ বা বিপদ সংকেতগুলোর সাথে মিলিয়ে চিকিৎসক আরও কিছু ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা করে তারপর সিদ্ধান্ত নেন বাচ্চা কি গুরুতর ডেঙ্গুর দিকে যাচ্ছে কিনা। তাই প্ল্যাটিলেট বাড়ানোর জন্য নিজের ইচ্ছায় কোনো ওষুধ, কোনো ইনজেকশন বা প্ল্যাটিলেট বাড়ানোর যেসব চিকিৎসা তা নেওয়া যাবে না। এবারে আসি, শিশুকে ডেঙ্গু জ্বর হলে কি খাওয়াবেন সে নিয়ে একটু বলি আপনাদের সামনে। ডেঙ্গু হলে শিশুর সাধারণত খাওয়ার রুচি কমে যায়, যে কোনো জ্বরেই আমরা এটি দেখতে পাই। তাই একসঙ্গে অনেক খাবার খাওয়ানোর চেষ্টা না করে তাকে বারে বারে অল্প অল্প খাবার দিতে হবে। শিশু যে খাবার সহজে খেতে পারে সেসব পুষ্টিকর ও সহজ পাচ্য খাবার দিন। তরল খাবারের দিকে বিশেষ নজর দিন, পানি, দুধ, স্যুপ এসব খাবারের প্রতি নজর দেওয়া যেতে পারে। এছাড়া তরল করে খিচুড়িও খাওয়ানো যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিশুকে পর্যাপ্ত তরল ও পুষ্টি দেওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া। প্রিয় শ্রোতা এবং প্রিয় অভিভাবক বৃন্দ, মনে রাখবেন প্রতিরোধই সেরা কৌশল। তাই মশার কামড় থেকে শিশুকে রক্ষা করুন, নিজেকে রক্ষা করুন। নিজের চারপাশে মশার প্রজনন স্থলগুলো দেখে দেখে ধ্বংস করুন সেগুলোকে, কারণ মশার প্রজনন স্থল ধ্বংস করাই মশা নিয়ন্ত্রণের অন্যতম উপায়। মশারি টাঙিয়ে ঘুমান এবং বাচ্চাকে এবং নিজেও মসকিটো রেপেলেন্ট পাওয়া যায় এখন, এসব ব্যবহার করতে পারেন। এবং ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে, ডেঙ্গুর বিপদ সংকেত সম্পর্কে সচেতন হন। দ্রুত চিকিৎসায় ডেঙ্গু রোগ ভালো হয়। নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, ডেঙ্গু মুক্ত দেশ করুন। এই শুভকামনায় এখানেই শেষ করছি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
2: ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়। তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা ও জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর।
4: প্রকৃতি আমাদের জীবনের ভিত্তি, আর সেই ভিত্তিকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। বন, নদী, মাটি, বাতাস সবকিছু মিলেই গড়ে ওঠে একটি সুস্থ পরিবেশ, যেখানে মানুষ ও প্রকৃতি সহবস্থানে বেঁচে থাকে। প্রিয় শ্রোতা, স্বাগত জানাই পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর থেকে। প্রিয় শ্রোতা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন এক অমূল্য সম্পদ। একটি সুস্থ বন মানে নিরাপদ জীবন, নিরাপদ ভবিষ্যৎ। প্রাণী হারায় আশ্রয়, মানুষ হারায় নিরাপত্তা। বনায়ন কার্যক্রম পরিবেশ রক্ষার একটি কার্যকর উদ্যোগ, যা প্রতিটি মানুষের অংশগ্রহণে আরও শক্তিশালী হয়। বাড়ির আঙিনা, রাস্তার পাশ, খালি জমি, সব জায়গায় গাছ লাগানোর মাধ্যমে গড়ে তোলা যায় সবুজ আবরণ। প্রিয় শ্রোতা, আজ সবুজ বাংলা পর্বে রয়েছে সাক্ষাৎকার বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি।
1: প্রিয় শ্রোতা, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন কাজী নাজমুল মাহমুদ, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর। প্রথমে আপনার কাছে জানতে চাইব, বর্জ্য ব্যবস্থাপনা আসলে কি সে সম্পর্কে।
5: আধুনিক সভ্যতা, দ্রুত নগরায়ন, শিল্পায়ন ও ভোগবাদী অর্থনৈতিক ব্যবস্থার ফলে বিশ্বব্যাপী বর্জ্যের উৎপাদনের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশেরও এর ব্যতিক্রম নয়। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থা ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্যের ঝুঁকি এবং প্রাকৃতিক সম্পদের অপচয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই প্রেক্ষাপটে বর্জ্য ব্যবস্থাপনাকে শুধু নিষ্পত্তির প্রক্রিয়া হিসেবে না দেখে সম্পদ পুনরুদ্ধারের একটি সুযোগ হিসেবে বিবেচনা করা একান্ত জরুরি। এখানেই চক্রাকার অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা হয়ে ওঠে। আসলে আমাদের যে বিভিন্ন বর্জ্যগুলো আছে, সেই বর্জ্যগুলোকে পরিবেশসম্মত ভাবে যথাযথ স্থানে প্রক্রিয়াজাত করাটাকেই আমরা বর্জ্য ব্যবস্থাপনা বলতে পারি।
6: এবারে আপনার কাছে জানতে চাইবো বর্জ্যের প্রকারভেদ, অনেক ধরনের বর্জ্যই তো থাকে।
5: বর্জ্য ব্যবস্থাপনা হলো বর্জ্য সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশসম্মতভাবে চূড়ান্ত নিষ্পত্তির একটি সমন্বিত প্রক্রিয়া। এই বর্জ্য ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো পরিবেশ দূষণ হ্রাস করা, জনস্বাস্থ্য সুরক্ষা করা এবং সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা।
6: আমরা জানলাম বর্জ্য ব্যবস্থাপনা কি আসলে সে সম্পর্কে, এবার একটু জানবো বর্জ্যের প্রকারভেদ। অনেক রকমের বর্জ্য থাকে,
5: আপনি যেটা বলছেন আসলে অনেক ধরনের বর্জ্য থেকে থাকে, তার মধ্যে দুই একটি না বললেই না, যেমন কঠিন বর্জ্য, হ্যাঁ এটা মিউনিসিপাল সলিড ওয়েস্ট, তারপর গৃহস্থলী ও বাজারের যে বাণিজ্যিক বর্জ্য থাকে সেটি, জৈব বর্জ্য অর্থাৎ আমাদের খাদ্যের উচ্ছিষ্ট অংশ, কৃষিজ বর্জ্য, আবার চিকিৎসা বর্জ্যের কথা বললে হাসপাতাল ও ক্লিনিকের সংক্রামণযোগ্য বর্জ্য, শিল্প বর্জ্য তেমনই, যেটা কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান থেকে নির্গত হয়ে থাকে। আর আধুনিক যুগে এই বর্জ্যটা খুবই প্রচলিত, যেমন আমাদের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য থেকে যে এই বর্জ্যটা আসে সেটা সাধারণত এই বর্জ্য। তো বাংলাদেশের নগর বর্জ্যের একটি বড় অংশ জৈব, যা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে জৈব সার বা বায়োগ্যাসে রূপান্তর করা সম্ভব।
6: বর্জ্য ব্যবস্থাপনার ধাপ সমূহ কি কি সে সম্পর্কে একটু জানি।
5: জি, আমাদের যে বর্জ্যগুলো আছে সেটি ব্যবস্থাপনা করার জন্য কতগুলি আমরা ধাপ অনুসরণ করতে পারি বা করা হয়ে থাকে। যেমন প্রথমে হচ্ছে সোর্স সেগ্রিগেশন, অর্থাৎ উৎসতে এটা পৃথক করা, এটা কি ধরনের বর্জ্য। তারপর সংগ্রহ ও পরিবহন করা, পুনর্জাতকরণ যেটাকে আমরা রিসাইক্লিং বলে থাকি, কম্পোস্টিং এবং শক্তি উৎপাদন করা, এবং সর্বশেষ যেটি নিরাপদ ল্যান্ডফিল কে এটা নিশ্চিত করা। বাংলাদেশের নগর বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে সাধারণত বিভিন্ন সিটি কর্পোরেশন, যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে উৎসে বর্জ্য পৃথকীকরণ ও আধুনিকীকরণ পরিমাণ বা যেটা সংখ্যা যেটাই বলি না কেন সেটা অবশ্যই বৃদ্ধি করা দরকার।
6: জানলাম ধাপ সমূহ, এবারে আমরা জানবো এই বর্জ্য ব্যবস্থাপনার অনেক ধরনের সমস্যা থাকে, সেই সমস্যা সম্পর্কে ও এর চ্যালেঞ্জ কি সে সম্পর্কে।
5: জি, বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বেশ কয়েকটি সমস্যা বা চ্যালেঞ্জ যেটাই বলেন না কেন আছে, তবে তার মধ্যে দুই একটি, যেমন পরিকল্পনার ঘাটতি বা প্রযুক্তির অভাব, একই সাথে আমাদের মানে এত মানুষ তাদের সচেতনতার অভাব আছে, অনিয়ন্ত্রিত ডাম্পিং, ডাম্পিং স্টেশন গুলো আনকন্ট্রোলড কমপ্লিটলি, এরপরে আমাদের বর্তমানে যে প্লাস্টিক দূষণ যেটি নিয়ে সবসময় এখন বেশি আলোচনা হয়ে থাকে, এইগুলো আমাদের মূল চ্যালেঞ্জ। তবে ল্যান্ডফিলে জৈব বর্জ্য পচে মিথেন গ্যাস উৎপন্ন হয়, এখানে একটা বলে রাখা দরকার, যা জলবায়ু পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ কারণ, ফলে বর্জ্য ব্যবস্থাপনা সরাসরি পরিবেশ ও জলবায়ুর সাথে সম্পর্কিত।
6: জানবো আপনার কাছে এবার চক্রাকার অর্থনীতির ধারণা একটু দিন আমাকে।
5: চক্রাকার অর্থনীতি অর্থাৎ আমরা যেটা ইংলিশে বলে থাকি সার্কুলার ইকোনমি, এই চক্রাকার অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন ও ভোগ প্রক্রিয়াকে এমন ভাবে পরিচালিত করা হয় যাতে বর্জ্য সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে এবং ব্যবহৃত পণ্য পুনরায় অর্থনৈতিক চক্রে ফিরে আসে। এই ধারণাটি আন্তর্জাতিকভাবে অনেক গুরুত্ব পেয়েছে, বিশেষ করে ইউনাইটেড নেশন ঘোষিত যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর আওতায় এটি গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে।
6: চক্রাকার অর্থনীতির মূল নীতি আসলে কি?
5: চক্রাকার অর্থনীতির চারটা আমাদের মূল নীতি আছে, সেগুলো হলো রিডিউস অর্থাৎ ব্যবহার কমানো, রিউজ মানে পুনর্ব্যবহার, রিসাইকেল অর্থাৎ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে রিকভারি অর্থাৎ পুনর্জাগরণ।
6: বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতির সম্পর্ক কি আছে, থাকলে কি রকম?
5: হ্যাঁ অবশ্যই, বর্জ্য ব্যবস্থাপনা হলো চক্রাকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া চক্রাকার অর্থনীতি বাস্তবায়ন করা কখনোই সম্ভব না। যেমন জৈব বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন করা, প্লাস্টিক পুনর্জাতকরণ করে সেটি নতুন পণ্য তৈরি করা, বা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা, এইসব উদ্যোগ একই সাথে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে থাকে।
6: সবশেষে আপনার কাছে জানতে চাইব বাংলাদেশের প্রেক্ষাপটে এর সম্ভাবনা কতটুকু।
5: বাংলাদেশের চক্রাকার অর্থনীতি বাস্তবায়নের মাধ্যমে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, কৃষি ক্ষেত্রে জৈব সার ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে, প্লাস্টিক দূষণ কমানো যাবে, আর কার্বন নিঃসরণ তো অবশ্যই হ্রাস করা যাবে। সরকারি নীতিমালা শক্তিশালীকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের অংশ নিশ্চিত করা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি বর্তমান সময়ের একটি অপরিহার্য উন্নয়ন কৌশল।
6: অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার করে বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি সম্পর্কে আমাদের জানালেন, নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা উপকৃত হবেন।
4: প্রিয় শ্রোতা, সময়ের সাথে বদলে গেছে আমাদের চারপাশ, প্রকৃতির সেই চেনা রূপ আজ অনেকটাই পরিবর্তিত। এই পরিবর্তনের গল্পই উঠে আসে পরিবেশ বিষয়ক কথা আর গানে। গান মানুষের অনুভূতিকে স্পর্শ করে, সচেতনতার বার্তাকে পৌঁছে দেয় সহজভাবে, অনেক সময় এমন কথা বলে যা শুনলে মনের মাঝে তৈরি হয় নতুন চিন্তা। প্রিয় শ্রোতা, শুনবে এবার পরিবেশ বিষয়ক গান বদলে গেছে পরিবেশ। শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার দে।

0: বদলে যাওয়া ধারাবাহিকতারই একটি অংশ। পরিবর্তনের প্রভাবে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে, এটিও সত্য। আর পরিবেশ রক্ষা মানেই হচ্ছে নিজের ভবিষ্যৎ রক্ষা। আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান শেষ করার আগে জানিয়ে দিই, গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন। সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: সবুজ প্রান্তর কৃষি বিষয় কার্যক্রম কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন সমবেত কণ্ঠে দেশের গান শুনবেন গীতিকার আশরাফ বাবু, সুর করেছেন শেখ মিলন।

0: শেখ মিলনের সুরে আশরাফবাবু রচিত সমবেত কণ্ঠে দেশের গানটি শুনলেন। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী।
2: শ্রোতা বন্ধুরা, আজকের কৃষাণী অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আমাদের চিরচেনা এ বাংলার আকাশ জুড়ে এখন শুভ্র সাদা মেঘের ভেলা। কাশফুলের প্রাকৃতিক শোভা আমাদের জানিয়ে দেয় শারদীয় আভা রয়েছে এখন প্রকৃতি জুড়ে। এত রূপ এই বাংলার, তাই তো বাংলাকে আমরা ভীষণ ভালোবাসি। ভালোবেসে ভালো রাখতে চাই প্রিয় এই মাতৃভূমি বাংলাকে, আর এর জন্যই করা চাই সঠিক কাজ, যার মাধ্যমে আমার আপনার বাংলা হবে আরও স্বনির্ভর উন্নত একটি দেশ। শ্রোতা বন্ধুরা, এই কৃষি প্রধান বাংলাদেশে কৃষি যেখানে উন্নয়নের অন্যতম চালিকা শক্তি, সেখানে কৃষি ও কৃষকের উন্নয়ন ছাড়া প্রকৃতভাবে দেশের উন্নয়ন অসম্ভব। সময় উপযোগী কৃষি পারে আমাদের দেশের উন্নয়নের চিত্রকে পাল্টে দিতে। তাই আসুন আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করি, প্রাকৃতিক সারের ব্যবহার নিশ্চিত করি। ভালো বীজ আর বাজারজাত ব্যবস্থা উন্নত হলে কৃষি প্রধান এই দেশের উন্নয়ন যথার্থভাবেই ঘটবে। এমনই সুস্থ সুন্দর বাংলাদেশের স্বপ্ন বুকে নিয়ে চলে যাচ্ছি অনুষ্ঠানের মূল পরিবেশনায়। শ্রোতা বন্ধুরা, প্রথমেই শুনবেন কৃষি কথা পর্ব। পেঁয়াজ

0: চাষে বিশেষ সতর্ক থাকলে ভালো ফলন পাওয়া সম্ভব। সেক্ষেত্রে ভালো জাত নির্বাচন, সার প্রয়োগ আর পোকামাকড়ের হাত থেকে যথার্থভাবে ফসলকে রক্ষা করতে হয়। তাই যারা পেঁয়াজ চাষে আগ্রহী তাদের এই বিষয়গুলি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। শ্রোতা বন্ধুরা, আজ আমরা কৃষি কথা পর্বে শুনব পেঁয়াজ ফসল চাষে জাত নির্বাচন, সার প্রয়োগ ও বালাই দমন ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। আর এই বিষয়টি নিয়ে এবারে বলছেন হোসনে আরা, উপপরিচালক ক্রপ সুইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। চলুন এবারে তার কাছ থেকে আমরা বিষয়টি সম্পর্কে শুনি।
1: সফলভাবে পেঁয়াজ চাষ করার জন্য উপযুক্ত জাত নির্বাচন, সুষম সার প্রয়োগ এবং সঠিক বালাই দমন ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই কিভাবে জাত নির্বাচন করতে পারি। জাত নির্বাচনের মধ্যে আমাদেরকে আমাদের আবহাওয়া ও মাটির উপযোগী জনপ্রিয় উচ্চ ফলনশীল জাত নির্বাচন করতে হবে, যাতে আমরা অল্প জমিতে বেশি ফলন পেতে পারি। সেই ক্ষেত্রে আমাদের উচ্চ ফলনশীল জাত আমাদের যে কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বাড়ি পেঁয়াজ এক, যেগুলোর কন্দ অধিক ঝাঁকযুক্ত এবং পাতা 10-12 হয় এবং এটি পার্পেল রঙের হয় ও বা হালকা লালচে রঙের হতে পারে এবং এগুলা সব রোগ প্রতিরোধ কম। আরও আছে যে বাড়ি পেঁয়াজ 2, 3, 4 ও 5, এগুলোর ফলনও অত্যন্ত ভালো এবং সংরক্ষণ ক্ষমতাও সন্তোষজনক। তাহেরপুরি ও বাড়ি পেঁয়াজ আমাদের যে স্থানীয় জাত আছে তার ক্ষেত্রে উচ্চ ফলনশীল জাত হিসাবে আমরা যেগুলো চাষাবাদ করছি তার মধ্যে আমাদের দেশের চাহিদা অনুযায়ী তাহেরপুরি অন্যতম। তাহেরপুরি ব্যাপকভাবে চাষ হয়, যা আকারে মাঝারি এবং বেশ ঝাঁঝালো ধরনের পেঁয়াজ। পেঁয়াজ আমরা জানি যে এটা কন্দ ফসল, এখানে আমাদের সার প্রয়োগ একটা অত্যন্ত আমাদের সংবেদনশীল বিষয়। পেঁয়াজে আমরা যে সার দিব সেই সারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা যখন বিলে দোআঁশ মাটিতে পেঁয়াজের ফলন মানে চাষ করি তখন প্রতি হেক্টরে আমরা সুষম সার ব্যবহার করার একটা ডোজ এখানে আমরা উল্লেখ করছি। জৈব সার বা গোবর সারও আমরা দেই এবং 8-10 টন গোবর সার আমরা এখানে হেক্টর প্রতি প্রয়োগ করতে পারি। আর রাসায়নিক সার আমরা প্রতি হেক্টরে ইউরিয়া 250-270 কেজি, TSP 190-210 কেজি এবং MOP 150-170 কেজি পর্যন্ত দিলে আমাদের পেঁয়াজ ফসলটা ফলন ভালো পাওয়া যায় এবং সংরক্ষণ ক্ষমতাও ভালো থাকে। অতিরিক্ত সার প্রয়োগ করার ফলে আমাদের পেঁয়াজের গুণগত মান নষ্ট হয়, যার ফলে আমরা ফলন পেলেও তার দাম খুব কম পাই। এই জন্য আমাদের সার দেওয়ার বিষয়ে খুবই সংবেদনশীল হতে হবে এবং যেটা আমাদের ডোজ থাকে সেই অনুযায়ী সার প্রয়োগ করতে হবে। আমাদের এখানে প্রয়োগ পদ্ধতিও উল্লেখ করতে পারি। জমি তৈরির শেষ চাষের সময়ে সবটুকু গোবর, TSP, জিপসাম এবং ইউরিয়া ও পটাশের অর্ধেক অংশ, তার মানে জমি তৈরির সময় আমি সবটুকু গোবর সার দিয়ে দিব, TSP দিয়ে দিব, জিপসাম দিয়ে দিব এবং ইউরিয়া ও পটাশের অর্ধেক অংশ মাটি ভালোভাবে মিশিয়ে দিতে হবে, বাকি অর্ধেক অংশ ইউরিয়া ও পটাশ সার চারা রোপণের আমরা 25 দিন পর এবং 50 দিন পর 2 কিস্তিতে উপরি প্রয়োগ করতে পারি, যার ফলে আমাদের ফলনটা নিশ্চিত হবে। এবং পেঁয়াজের আমরা যে প্রয়োগ পদ্ধতি বলছি এই প্রয়োগের পদ্ধতির বাইরে যদি আমরা কোনো সার ব্যবহার করি সেই সময় আমাদের ফলনের ঘাটতি বা রোগাক্রান্ত হতে পারে অতিরিক্ত সারের কারণে। আমাদের পেঁয়াজ ফসলে আর একটা বিষয় আছে, বালাই ও রোগ দমন ব্যবস্থাপনা। পেঁয়াজ ফসলে বিভিন্ন পোকা ও ছত্রাকজনিত রোগের আক্রমণ দেখা দেয়। আগাছা দমন আমাদের আর একটা বিষয় আছে, আগাছার সাথে অনেক রোগ পোকামাকড় থাকে যা আমাদের পেঁয়াজ ফসলকে বাধাগ্রস্ত করে। আমাদের আগাছা দমনের ক্ষেত্রে চারা রোপণের 40-60 দিন পেঁয়াজের জন্য সংকটকাল, এই সময়ে জমি অবশ্যই আগাছামুক্ত রাখতে হবে। চারা রোপণের 3-7 দিন পূর্বে বা আগাম পর্যায়ে অনুমোদিত কিছু আগাছানাশক ব্যবহার করা যেতে পারে এবং পরবর্তীতে নিড়ানি দিয়ে দিতে হবে। এবং আমাদের যে পেঁয়াজের যে জন্য যে আমরা রোগগুলো দেখতে পাই সেটা হচ্ছে আমাদের পাতার বেগুনি রঙের বা সাদা দাগ দেখা যায় এবং পার্পল ব্লস নামের একটা রোগ দেখা যায় এখানে। এখানে ছত্রাকনাশক ব্যবহার করলে, নিয়মিত ব্যবহার করলে আমরা এই রোগের থেকে অব্যাহতি এবং ফলন ঠিক থাকে। তারপরে মূল পচা ও গোড়া পচা

0: রোগও জমিতে দেখা যায়। জমি তৈরির সময় ট্রাইকোডার্মা মিশ্রিত জৈব সার ব্যবহার করলে ছত্রাকের আক্রমণ ও পেঁয়াজ পচে যাওয়া থেকে এইটা আমরা আক্রমণ থেকে রক্ষা পেতে পারি। থ্রিপস বা জাপ পোকাও দেখা যায়। এই ক্ষেত্রে আমরা পেঁয়াজের পাতার রস, থ্রিপস বা জাপ পোকা কি করে, পেঁয়াজের পাতার রস চুষে খেয়ে ফেলে এবং এগুলোকে সাদা করে ফেলে। আক্রমণ বেশি হলে কীটনাশক ব্যবহার করে, যেমন সাইপারমাথিন গ্রুপের কীটনাশক আমরা নির্দিষ্ট মাত্রায় স্প্রে করতে পারি, যার ফলে আমরা সঠিক সময়ে সঠিক সার প্রয়োগ এবং বালাই ও রোগ দমন ব্যবস্থা গ্রহণ করলে আমরা উচ্চ ফলনশীল পেঁয়াজ চাষ করতে সক্ষম হব।
1: শ্রোতা বন্ধুরা, শুনছিলেন কৃষি কথা পর্ব। এবারে আপনাদের আমন্ত্রণ স্বাস্থ্য কথা পর্বে। ডেঙ্গু থেকে বাঁচতে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। এই সময় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেশি হওয়ায় আমাদের সবাইকেই এর লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানতে হবে। বন্ধুরা, স্বাস্থ্য কথা পর্বে এবারে আপনারা শুনবেন শিশুদের ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিকার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। বিষয়টি নিয়ে এবারে বলছেন ডাক্তার মমতা বেগম, কনসালটেন্ট, নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা।
2: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মমতা বেগম, শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের আজকে আলোচনার বিষয় শিশুদের ডেঙ্গু জ্বর, আমরা কিভাবে বুঝব, কিভাবে যত্ন নিব এবং প্রতিরোধ করব কিভাবে। প্রিয় শ্রোতা, ডেঙ্গু আমাদের দেশে অতি পরিচিত একটি মশাবাহিত রোগ। এডিস নামক মশার কারণে এই রোগ হয়ে থাকে। বর্ষাকালে বিশেষ করে যখন বৃষ্টি অনেক বেশি হয়ে থাকে তখন এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। শিশু ডেঙ্গু হয়েছে আমরা কিভাবে বুঝব? প্রথমত আমরা শিশুর লক্ষণগুলো দেখব। শিশুর জ্বর হলে জ্বরের মাত্রা, বমি বমি ভাব, মাথা ব্যথা, শরীর ব্যথা, পেট ব্যথা এবং প্রস্রাব কমে যাওয়া। জ্বর কমে যাওয়া মানে শিশুর ডেঙ্গু ভালো হয়ে গিয়েছে বিষয়টি এমন নয়। সাধারণত জ্বরের চতুর্থ দিন থেকে অষ্টম দিন পর্যন্ত জ্বর কম থাকে, কিন্তু এই সময়ই বাচ্চাদের ডেঙ্গুর যে সমস্যা এটা আরো বেড়ে যেতে পারে। সেই জন্য আমরা বাচ্চাদের আচরণ, খাওয়া দাওয়া, প্রস্রাবের পরিমাণ এই বিষয়গুলো খেয়াল করব। ডেঙ্গুর কতগুলো বিপদের সংকেত আছে যেগুলোকে ডেঞ্জার সাইন বলা হয়। এই ডেঞ্জার সাইনগুলো কি কি আমরা আজকে জানব। বাচ্চার বমি হওয়া, পেট ব্যথা, মাথা ব্যথা, প্রস্রাব অথবা প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, বমির সাথে রক্ত যাওয়া, পায়খানার সাথে রক্ত যাওয়া অথবা শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল র্যাশ। আরেকটি বিষয় আরো বেশি গুরুত্বপূর্ণ, ডেঙ্গু রোগীদের অনেক সময় খিচুনি নিয়েও আমাদের কাছে আসতে পারে। ডেঙ্গু হলে শিশুদের যত্ন আমরা কিভাবে নিব? শিশুদেরকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী তরল খাবার এবং বুকের দুধ খাওয়া শিশুদের বুকের দুধ কন্টিনিউ করতে হবে। ব্যথা বা জ্বরের জন্য আমরা প্যারাসিটামল দিতে পারি, কিন্তু অ্যাসপিরিন, আইবুপ্রোফেন অথবা এনএসএইড জাতীয় কোনো ওষুধ বাচ্চাদেরকে দেয়া যাবে না, তাহলে রক্তক্ষরণ হওয়ার চান্স বেড়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাচ্চাদের ডেঙ্গু জ্বরের সময় সিবিসি পরীক্ষায় প্লাটিলেট সংখ্যা। অনেকে আমরা মনে করি প্লাটিলেট সংখ্যা ভালো থাকা মানেই বাচ্চা ভালো আছে, কিন্তু হেমাটোক্রিট নামে যে আরেকটি প্যারামিটার আছে সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই হেমাটোক্রিট যদি অতিরিক্ত বেড়ে যায় অথবা অনেক বেশি কমে যায় তাহলেও সেটা ডেঙ্গুর বিপজ্জনক সংকেতের মধ্যে একটি। এই জন্য ডেঙ্গু জ্বর হলে আমরা বাসায় না থেকে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চার চিকিৎসা চালিয়ে যাব। এবার আসি ডেঙ্গু প্রতিরোধের ব্যাপারে। আমরা ডেঙ্গু জ্বরের যে ভাইরাস এডিস, এটি সাধারণত পরিষ্কার পানিতে জন্মায়। আমাদের ফুলের টবে জমে থাকা পানি অথবা যে কোনো ছোট পাত্রে পরিষ্কার বৃষ্টির পানি যদি জমে থাকে তাহলে সেখানে ডেঙ্গু মশা বংশ বিস্তার করে। তাই আমাদের ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের বা প্রতিটি সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, এটি প্রত্যেকের দায়িত্ব। আর বাচ্চাদের আমরা যখন বাসায় রাখব তখন দিনের বেলা যদি ঘুমায় তাহলে মশারি দিয়ে দিব এবং বাচ্চাদেরকে ফুলহাতা জামা পরিয়ে দিব এবং মসকিউটো রিপেলেন্ট যেগুলো আছে সেগুলো আমরা বাচ্চাদের গায়ে লাগিয়ে দিতে পারি, তাহলে ডেঙ্গু রোগের যে এডিস মশা তার কামড় থেকে আমরা বাচ্চাদেরকে রক্ষা করতে পারি। ধন্যবাদ
1: বন্ধুরা। আয়োজনে এবারে আপনাদের জন্য রয়েছে ছায়াছবি গান। ভাই বন্ধু ছায়াছবি থেকে শুনবেন গানটি। কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আলাউদ্দিন আলী।

0: শ্রোতা বন্ধুরা, কৃষণের সব শেষ পরিবেশনায় রয়েছে সাফল্য কথা পর্ব। সাফল্যের কথা শুনতে আমাদের সবার ভালো লাগে, আমরা অনুপ্রাণিত হই। এবারে বিভিন্ন ধরনের হাতের কাজের মাধ্যমে স্বাবলম্বিতা অর্জন, এ বিষয়ে শুনবেন একজন নারী উদ্যোক্তার সাক্ষাৎকার। শুনুন তাহলে।
1: প্রিয় কৃষাণী মা বোনেরা, আশা করছি ভালো আছেন সবাই। নানা রকম কাজের ব্যস্ততার মাঝে আজ একজনকে পরিচয় করিয়ে দিচ্ছি, যার নাম শিউলি। বিভিন্ন ধরনের হাতের কাজ করে স্বাবলম্বী হয়েছেন শিউলি। ঢাকার মিরপুর ১২ কালশীতে গড়ে তুলেছেন অঙ্গনার যুব সংস্থা নামের একটি প্রতিষ্ঠান। কাজ করছেন দীর্ঘ সময় ধরে, নানা রকম কাজের মধ্যে বিভিন্ন ধরনের হাতের কাজ করা, প্রশিক্ষণ দেয়া অন্যতম। শখের বসে হাতের কাজ করা এরপর আয়ের উৎস হিসেবে নেয়া কিভাবে সম্ভব হলো?
2: আসলে আমি ছোটবেলা থেকে কাপড়ের সুতার কাজ করতে পছন্দ করতাম। আমার মায়ের কাছ থেকে অনেক কাজের সেলাই শিখেছি, একটু দেখাই দিলে সেই কাজটা করতে পারতাম। আমি বিভিন্ন বালিশের কভারে, পর্দায়, নকশা এঁকে সেলাই শুরু করে দিতাম। আমার বাবাও বেশ শৌখিন মানুষ, তার অবদান আছে অনেক। যখন যেটা প্রয়োজন হতো কাজ করতে গিয়ে, তখন তিনি জোগাড় করে দিতেন। শোপিস, পাপোশ, ম্যাট, চট, ওয়ান টাইম কাপ, প্লেট, রিবন দিয়ে ফুল, ফুলদানি, এগুলো নিয়ে নিজেই তৈরি করতাম। ভালো লাগতো, মনে হতো যে আমি কিছু করতে পারি, নতুন কিছু, ভিন্ন কিছু সৃষ্টি করতে পারি। ফেলে দেওয়া উপকরণ দিয়ে নানা রকম শোপিস তৈরি করতে পারি।
1: ফেলে দেওয়া উপকরণ দিয়েও আপনি কাজ করেন? কি কি উপকরণ?
2: এই ধরেন আপেলের বিচি, তরমুজের বিচি, মাছের আঁশ, ভুট্টার খোসা, পুরাতন খবরের কাগজ, নতুন কাপড়ের টুকরা, ওয়ান টাইম জিনিসগুলো, এগুলো নিয়ে আর কি
1: উপকরণ, নতুন নতুন উপকরণ তৈরি করেন।
2: জি,
1: এই যে এই ধরনের একটা কাজ আপনি বেছে নিলেন ব্যক্তিগত জীবনে আয়ের উৎস হিসেবে, সেটা কিভাবে সম্ভব হলো?
2: আসলে আমার কাজ করতে ভালো লাগে। আমি কোনো কিছু শেখার পর সেটা কাজে লাগাতেও পছন্দ করি। নিজের হাতে কিছু তৈরি করে কাউকে দিতে, ঘর সাজাতে ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমার এখানে চলে আসা।
1: হাতের কাজের উপর কখনো প্রশিক্ষণ নিয়েছেন?
2: আমাদের প্রথম শিক্ষাই কিন্তু শুরু হয় পরিবার থেকে। তো আমি এর আগেও যেভাবে বলেছি, আমার মায়ের কাছ থেকে প্রথমে শেখা, তারপর এই কাজগুলো প্রথমে, তারপর যখন যেখানে দেখেছি নতুন কোনো কিছু কেউ তৈরি করছে সেটা দেখতাম, আবার বাসায় এসে সেটা চেষ্টা করতাম। আমাদের ছোটবেলায় এখনকার মতন উন্নত প্রযুক্তির উপকরণগুলো হাতের নাগালে ছিল না। আমি আমার অবসর সময়গুলো দেখা যেত যে এগুলো করেই কাটাতাম। মোমের শোপিস, ক্রিস্টাল পাথর দিয়ে পুতুল, ফুল ফল তৈরি করতাম। যদিও কেউ কেউ এটা শেখাতে টাকা নিত, এখন আমিও নেই। বান্ধবীরা যদি এমন কি জিনিস তৈরি করতে পারে না যা আমি পারি না, শিখতাম তাদের কাছেও। আমার কাজ ভালো লাগলে তাদেরকে ধরে টরে বলতাম, এটা একটু শিখিয়ে দাও, আমার ভালো লাগছে, এটা একটু দেখায় দাও, এই আর কি।
1: এই যে এভাবে আপনার কাজ শেখা, এই শিখতে শিখতে কত রকমের কাজ আপনি এ পর্যন্ত শিখতে পেরেছেন?
2: আসলে কাজ কত রকমের শিখেছি এটা নির্দিষ্ট করে বলা যাবে না। আমি আসলে যে কাজটা দেখি নতুন, সে কাজটাই আমি করার চেষ্টা করি, নেওয়ার চেষ্টা করি। দেখা যায় যেটা পারছি না সেটা শেখার চেষ্টা করি। আবার বিশেষ করে সফল উদ্যোক্তাদের কাছ থেকে আমার অনেক কাজ শেখা, কারণ কি যারা সফল হয়েছে তাদের অনুপ্রেরণায় তো আমরা সফলতা অর্জন করি। এই বিভিন্ন ধরনের শোপিস হচ্ছে, তারপর ক্লের কাজ হচ্ছে, রেজিন, মাটির কাজ, সেলাই, দর্জির কাজ, এমব্রয়ডারির ব্যাগ তৈরি করা, তারপর পুরাতন শাড়ি দিয়ে পাপোশ তৈরি করা, পাটের পাপোশ, গহনা।
1: হাতের কাজ করার জন্য যে বিভিন্ন ধরনের কাঁচামালের কথা আপনি বললেন, এগুলো কোথা থেকে সংগ্রহ করেন?
2: কাঁচামাল যেখানে আমাকে সস্তা মনে হয়, পাইকারি দামে আমি পাই যে কাঁচামাল পাওয়া যাবে। আবার দেখা যায় এখন যেহেতু অনলাইনের যুগ, সেই ক্ষেত্রে দেখা যায় আমি অনলাইনে এগুলো একটু ঘাটাঘাটি করে খোঁজার চেষ্টা করি, দেখার চেষ্টা করি কোথায় এটা কম প্রাইসে পাওয়া যাবে। তারপর তাদেরকে নক করি, নক করে দেখি প্রাইসটা যাচাই করি, তারপর অফলাইনে যাই আমি এই প্রাইসগুলো যাচাই করার চেষ্টা করি। তো এরকম দেখে তারপর দেখা যায় আমাদের মার্কেট প্লেসের মধ্যে নিউ মার্কেট হচ্ছে, তারপর চক বাজার হচ্ছে, আর আমি যেহেতু মিরপুরে থাকি তাই সেহেতু আমাদের মিরপুর ১১, মিরপুর ১ নম্বর, এই এলাকাগুলোতে আমি রিজনেবল জিনিসগুলো খুঁজে পাই সেখান থেকে
1: কম দামে কিনে ফেলি।
2: তারপর পাটের জিনিসগুলো যেমন হলো বিজিএমইএ, সেখানে পাটের ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটে গেলে তারা আমাকে হেল্প করে, ওই বিজিএমইএ থেকে নিই আর কি।
1: এই যে নানা রকম হাতের কাজের পণ্য তৈরি করেন, এগুলো কোথায় আপনি বিক্রি করেন?
2: এখন সবকিছু অনলাইনে হয়ে গেছে, সেহেতু এখন অনলাইনে আমি ফেসবুক পেজে, তারপর যাই হচ্ছে বিভিন্ন উদ্যোক্তা মেলা হয় আমাদের জন্য, তো এখন সরকার বিভিন্ন মেলা, সেই মেলাগুলাতে আমি ইয়ে করি, প্রোডাক্টগুলা সেল করি। তারপর যাই হচ্ছে যুব উন্নয়নের যে যুব মেলাগুলো হচ্ছে সেখানে আমি এইগুলা নিয়ে যাই। তারপর আমার আত্মীয় স্বজন আছে, সেই আত্মীয় স্বজনের কাছে বন্ধু বান্ধবের মল আছে, আমার স্থানীয় বাজার আছে, এই সব জায়গায় আমি আর বিক্রিগুলো।
1: সারা বছর কেমন ব্যস্ততা থাকে আপনার?
2: আসলে হাতের কাজ তো, হাতের কাজগুলো আমাদের সারা বছরই করে রাখতে হয়। যে কোনো সময় মেলায় আমরা যেহেতু জয়েন করতে হবে, সেই মেলায় দিতে হবে, তারপর আমাদের কিছু কাস্টমার থাকে, ওনারা নিয়ে যায় আমাদের কাছ থেকে। তারপর বিভিন্ন প্রতিষ্ঠানে আমি যেহেতু প্রশিক্ষণ দিয়ে থাকি, সেহেতু সেই প্রতিষ্ঠানগুলোতে আমাকে যেতে হয়, শিখাইতে হয়, এইভাবে আর কি আমার সারা বছরই ব্যস্ততা চলে যায়।
1: এই যে এলোমেলো এত কাজ করেন, মাসিক আয় আনুমানিক কত থাকে আপনার?
2: সব ধরনের খরচ বাদ দিয়ে বলা যাবে 25,000-30,000 টাকা আমার থাকে। তা তার উপর বিশেষ করে দেখা যায় আমি কতটা সময় দিতে পারছি, আমি কতটা প্রোডাক্ট তৈরি করতে পারছি, তার উপরেই আর কি জিনিসটা নির্ভর করে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে আমার স্বাধীনতা আছে, আমার এখন ভালো লাগছে না আমি কাজ করছি না, আবার ভালো লাগছে তখন আবার আমি বসে কাজ করছি। তো দেখা যায় এই কাজগুলা ভালো লাগা থেকে স্বাধীনতা আছে, নিজের আত্মতৃপ্তি আছে, তারপর যে নিজের একটা পরিচয় আছে যে আমি আমার আইডেন্টিতে আমি চলতে পারি।
1: কাজ যে সমস্যার মুখোমুখি হয়েছেন কখনো?
2: কাজ করতে আমরা যেহেতু একজন নারী হিসেবে আমাদের সংসারে বিভিন্ন ধরনের ঝামেলা থাকে, আমরা বিবাহিতা মেয়েদের থাকে সংসার, বাচ্চা, আদারওয়াইজ অনেক কাজ থাকে, যেহেতু সমস্যা হয়। তারপরও ভালো লাগা কাজ, যেহেতু ভালো লাগা থেকে আমার করা, সেহেতু যখন আমার ইচ্ছা শক্তিটা হয় তখন কাজ দুর্বল হয়ে পড়ে আর কি, তখন আমার কাছে এই কাজটা কোনো প্রতিবন্ধকতা মনে হয় না।
1: আর কিছু করেন এই কাজের ফাঁকে ফাঁকে?
2: জি, আমি অনেক ধরনের কাজের সাথে যুক্ত, যেভাবে এখন বেকিং পেস্ট্রি চলছে, অনেক বেকিং পেস্ট্রি নিয়ে আমি কাজ করছি, জন্মদিনের কেকগুলো অর্ডার নেই, তারপরে এই কেকগুলো তৈরি করে দেয়, তাই কাস্টমাইজ চকলেট, আপনার কোনো গিফটের জন্য প্রয়োজন হলো একটা চকলেটকে সুন্দর করে ডিজাইন করে ফুল করে এটা আমি আর কি তৈরি করতে পছন্দ করি, এটা আবার গিফট হিসাবে কেউ কাউকে দিল,
1: মানে সবার থেকে আলাদা আলাদা একটা
2: গিফট হলো। তারপর ব্লক বাটিক, তারপর পার্লারের কাজ পারি, যেহেতু পার্লারে ট্রেনিং করা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলাতে, তারপর অর্গানিক স্কিন প্রোডাক্টগুলো তৈরি করি, তারপর এইসব যেহেতু আমি পারি, এখন NSDA-তে আমার দক্ষতা যাচাইয়ের জন্য আমি বিভিন্ন ধরনের লেভেল দিয়ে যাচ্ছি আর কি।
3: শেষ হলো কৃষাণ বধু, কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান, বাংলাদেশ বেতার ঢাকা। একটি শোক সংবাদ, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বাংলাদেশ বেতারের সিনিয়র উপস্থাপিকা রওনক জাহান আজ বিকেল 4টায় ঢাকার শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। তিনি 1986 থেকে বাংলাদেশ বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ উপস্থাপনা করেছেন। এছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন সংবাদ পাঠিকা। তাঁর মৃত্যুতে বাংলাদেশ বেতার পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে তাঁর পরিবারের সদস্যবৃন্দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। শোক সংবাদটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি জেসমিন আক্তার। রাজধানীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে 3-দিনব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এই সম্মেলনের আয়োজন করছে। আজ সিজিএস এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, এবারের সম্মেলনে ভূ রাজনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও মানবিকতা বিষয়গুলো প্রাধান্য পাবে। সম্মেলনে বিশ্বের শতাধিক দেশ থেকে প্রায় 1,000 অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করা এই দিবসটি পালনের লক্ষ্য। দিবসটির এবছরের প্রতিপাদ্য উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। দিবসটি পালন উপলক্ষে রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উদ্ভাবনী মেলায় শিল্প সচিব আব্দুল নাসের খান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে হবে। মেলায় 50টি স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প স্থান পায়। ময়মনসিংহে আজ এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত 7 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্ধ্রুপা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি আয় হয়েছে 1,309,41,30,000 মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 6.34% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী, রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক থেকে এই অর্থবছরের প্রথম 3 মাসে আয় হয়েছে 1,057,85,60,000 ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে 6.10% বেশি। এ সময় তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত পাট ও পাটজাত পণ্য, হালকা প্রকৌশল, গৃহসজ্জা ও বস্ত্র পণ্য, ঔষধ রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এদিকে দেশে চলতি অর্থবছরের প্রথম 3 মাসে 859,10,00,000 ডলার রেমিটেন্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 13.3% বেশি। জার্মানি ও ফ্রান্সকে জরুরি ডিজেলের মজুদ বাজারে ছাড়ার আহ্বান জানিয়ে মার্কিন প্রশাসন বলেছে, অন্যথায় তাদেরকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন আগে বিশ্বব্যাপী জ্বালানির দাম কমাতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছেন। শুল্ক এবং সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে মতবিরোধের ফলে ইউরোপ ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি পরিস্থিতিতে আশ্রয় আবেদনের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব দিয়েছে গ্রিস। দেশটি জানায়, গত জুলাই স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউটাতে বিপুল সংখ্যক মানুষের অনুপ্রবেশের মতো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বর্তমান নিয়মকানুন যথেষ্ট নয়। গতকাল লুক্সেমবার্গে অনুষ্ঠিত বিচার ও স্বরাষ্ট্র বিষয় কাউন্সিলের বৈঠকে এ প্রস্তাব পেশ করা হয়। উল্লেখ্য, 2015 সালে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে 10 লাখেরও বেশি মানুষ পালিয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার পর থেকেই ইউরোপ জুড়ে অভিবাসন বিরোধী মনোভাব জোরদার হয়েছে। এই ঘটনা অনেক দেশকে সীমান্ত নিয়ন্ত্রণ, প্রতিরোধমূলক ব্যবস্থা ও কঠোর অভিবাসন নীতি গ্রহণের দিকে ধাবিত করেছে। কেন্দ্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ বেতার ঢাকার ক শ্রেণীভুক্ত ইংরেজি সংবাদ পাঠক রনক জাহান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল 65 বছর। তিনি আজ বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এশিয়ান গেমসের খবর। আগামীকাল জাপানের নিশিনে এশিয়ান গেমস পুরুষ টি-20 ক্রিকেট ফাইনালে পাকিস্তান ও ভারত পরস্পরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলাটি শুরু হবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী মোহাম্মদ আব্দুস সালাম, প্রথম গানের গীতিকার এবং সুরকার উকিল মুন্সী।

0: প্রথমে উকিল মুন্সির কথা এবং সুরে, পরে দূরবীন সাহের কথা এবং সুরে, পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ আব্দুস সালাম। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বার্ষিক গৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: হাসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ

0: যোগাযোগ স্থাপন করা।
1: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জিয়াপা, আমরা বুঝতে পারছি বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
1: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
0: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
1: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
1: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
0: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
1: ঠিক বলেছো, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

0: বাংলাদেশ বেতার। আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধে ছটা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, টাঙ্গাইল ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা টাঙ্গাইল ও যশোরে 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.3 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 76%, সন্ধ্যে 6টায় 73%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে ভোর 5:51, সূর্য অস্ত যাবে সন্ধে 5:44। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার। বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লালা রেনিউসন। মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল 1 AM সেজ দ্যাট দেয়ার ইজ নো সিগন্যাল অ্যান্ড নো ওয়ার্নিং টু বি ওয়েস্টেড। নাও ফোরকাস্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি রিমেইন ইন এফেক্ট টিল 6 PM টুমরো। লাইট টু মডারেট শাওয়ার অর থান্ডার শাওয়ার অ্যাকম্পানিড বাই টেম্পোরারি গাস্টি উইন্ড মে এক্সপেক্টেড অ্যাট মেনি প্লেসেস ওভার সিলেট অ্যান্ড চট্টগ্রাম, ফিউ প্লেসেস ওভার ময়মনসিংহ অ্যান্ড বরিশাল ডিভিশন অ্যান্ড অ্যাট 1 or 2 প্লেসেস ওভার রংপুর, টাঙ্গাইল অ্যান্ড Kulna division. Meanwhile, the weather may remain mainly dry with temporary partly cloudy sky elsewhere of the country. Day and night temperature may remain nearly unchanged over the country. Highest temperature of the country today as recorded in Tangail and Joshur 35.4 degrees Celsius and lowest in Sylhet 22.3 degrees Celsius. Temperature as recorded in Dhaka today was maximum 32.5 degrees Celsius, minimum 28.3 degrees. Humidity recorded in air at 9 AM 76%, at 6 PM 73%. The sun rises over Dhaka tomorrow at 5:51 AM, sets at 5:44 PM. That's the end of the weather report for this time.
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
2: বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি শোক সংবাদ। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বাংলাদেশ বেতার সিনিয়র উপস্থাপিকা রওনক জাহান আজ বিকেল চারটায় ঢাকার শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 1986 সাল থেকে বাংলাদেশ বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ উপস্থাপনা করেছেন। এছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন সংবাদ পাঠিকা। তাঁর মৃত্যুতে বাংলাদেশ বেতার পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে তাঁর পরিবারের সদস্যবৃন্দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। শোক সংবাদটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধে 7:30, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাঁপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনবেন রাত 10:30। এফএম এর অনুষ্ঠান এফএম 92 MHz সন্ধে 7:00 রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী 4 অক্টোবর রবিবার বেলা 2:20 শুনবেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন বিষয়ে বিদেশে উচ্চ শিক্ষার সম্ভাবনা ও প্রস্তুতি। প্রফেসর ডক্টর মোহাম্মদ রকিবুল কবির, ডিন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সঞ্চালনায় থাকবেন রহমান রাশেদ। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং এ বিষয় সম্পর্কে জানতে ফোন করুন 0155384150 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: হাম একটি ভাইরাসের জনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়, তবে হাসপাতালে ভর্তি করতে হবে।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মৌসুমি ঘোষ। রাজধানীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এই সম্মেলনের আয়োজন করছে। আজ সিজিএস এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান রাজধানীর আগারগাঁওয়ে হোটেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, এবারের সম্মেলনে ভূ রাজনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং মানবিকতা বিষয়গুলো প্রাধান্য পাবে। সম্মেলনে বিশ্বের শতাধিক দেশ থেকে প্রায় 1000 অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ দেশে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি এবং সেবা সহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করা এ দিবসের দিবস পালনের লক্ষ্য। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতা সমন্বয়। দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর মিরপুরে বিআইসিসি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়। শিল্প সচিব আব্দুল নাসের খান এতে প্রধান অতিথি হিসেবে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে হবে। মেলায় 50টি স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প স্থান পায়। এদিকে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও রাজবাড়ী জেলাসহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও কৃষক সমাবেশ। এসব আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষে কৃষকদের মধ্যে কৃষি কার্ড ও কৃষি উপকরণ প্রদান করা হয়। গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে 1451 জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ উপজেলার নাগরী ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন প্রধান অতিথি হিসেবে কৃষকদের মধ্যে এসব কার্ড বিতরণ করেন। কালীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের 1451 জন কৃষককে প্রথম পর্যায়ে এ কার্ডের আওতায় আনা হয়েছে। নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নে প্রথম পর্যায়ে 1521 জন কৃষকের মধ্যে কৃষক কার্ড দেওয়া হয়েছে। উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে কৃষকদের মধ্যে এসব কার্ড প্রদান করেন। এ সময় তিনি কৃষক কার্ডের বিভিন্ন সুযোগ সুবিধা ও কৃষকদের জন্য এর গুরুত্ব তুলে ধরেন। এদিকে আজ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলার কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষক অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে কৃষক কার্ড ও বিভিন্ন ধরনের ফলের চারা বিতরণ করেন। এ সময় তিনি বলেন, বালিয়াকান্দি উপজেলার ভূমিহীন, অসহায়, ক্ষুদ্র, প্রান্তিক 1708 জন কৃষককে মোবাইল বিকাশের মাধ্যমে জনপ্রতি 2500 টাকা করে সহায়তা দেওয়া শুরু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে কিশোরগঞ্জে তথ্য অফিসের উদ্যোগে 3 মাস ব্যাপী সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা শহর ছাড়াও 13টি উপজেলার বিভিন্ন হাট, বাজার, রাস্তার মোড়, সড়কে মাইকিং এবং ভিডিও প্রদর্শনীর মাধ্যমে জনগণকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ বিস্তার রোধে সচেতন করা হচ্ছে। কেন্দ্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ বেতার ঢাকার ক শ্রেণীভুক্ত ইংরেজি সংবাদ পাঠক রানুক জাহান ইন্তেকাল করেছেন। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 65 বছর। তিনি আজ বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রানুক জাহান ইংরেজি সংবাদ পাঠক ছাড়াও বাংলাদেশ বেতারের ঘোষক হিসেবে কর্মরত ছিলেন। আদাবরের স্থানীয় মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.3 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 76% এবং সন্ধ্যা 6টায় ছিল 73%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5টা 51 মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা 5টা 44 মিনিট। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8টা 5 মিনিটে।
2: বাংলাদেশ বেতার ঢাকা, তোমরা সৎকাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কুরআন। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
3: আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
4: আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম।
6: আসো এই জরিনাবু,
4: এই
6: তারপরে সকিনাবু, আর এই যে সাজুবাবি।
4: হ্যাঁ
6: সাজুবাবি, শুনো সাজুবাবি, যে সুন্দর পিঠা খাওয়াইলো আসরে আসার আগ দিয়ে, তুমি পাইছিলা?
4: ওই যে আমি তেলের পিঠাটা ভালোই বানাই, অনেক মজা লাগছে।
6: মজা লাগছে না
4: রাজা ভাই?
7: রাজা ভাই সে কিন্তু আজকেও সুন্দর করে।
4: ও রাজা ভাই, এই যে একটু বৃষ্টি বৃষ্টি হয় না, এই সময় তো এইসব ভাজা পিঠা খাইতে
7: ভালো লাগে।
6: কিন্তু দেখো এই ভাজা পড়ার মধ্যেও কিন্তু আমাকে একটা বিষয়ে সাবধান থাকতে হবে,
4: বৃষ্টির দিনে।
6: হ্যাঁ এই যে একটু জায়গায় জায়গায় পানি জমে থাকে, এডিস মশা হয়, এই এডিস মশা দমন করতে গেলে আমাদের কি করতে হইব?
4: সবাই মিলে কাজ,
6: সবাই মিলে কাজ করতে হইব,
4: ঝুঁকি সচেতন হইতে হইব।
6: হ্যাঁ তারপরে যেখানে যেখানে পানি জমে থাকে পানি সরিয়ে ফেলে তুই। তো আসো আমরা তাহলে, আমাকে জাগোজন না আমাকে আসো, তাকে একটু খোঁজ খবর নিতে। তো কৃষিজীবী ভাই বোন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে আমরা যে কথা বলতেছিলাম ডেঙ্গু নিয়ে, আশা করি আপনারা সবাই সচেতন হবেন এই এডিস মশা সম্পর্কে, যাতে এডিস মশা জনগ্রহণই করতে না পারে। এখন আপনারা যদি সাবধান না হন তা যে কোনো এক সময় আপনাকে আক্রান্ত
4: হওয়ার
6: সম্ভাবনা থাকতে পারে, তাই না? তা আসেন আপনাদের নিয়ে আমরা আজকের আসরটা শুরু করি। তো আজকের আসরে শুনো যে আমরা তো ফুলকপি খাই,
4: তাই
6: সাজুভাবে তোমার তাই নেই বুঝছো, তাই না? তো অনেক ফুলকপি শীতের সময় লাগায়,
4: আরাম করতে থাকে দেও না, লাভ বেশি পাইবো। এবারও তো দেও না মেলা কাজ করতেছে, এই ফুলকপির চারা লাগাবে।
6: এই দেখো, এই যে দেখো সাজুভাবি, ওই যে দেখো জরিনাবু, আগাম ফুলকপি চাষ পদ্ধতি বুঝছো, এই আগাম ফুলকপি চাষ পদ্ধতি এই বিষয়ে বলতেছেন লুৎফুন নাহার মুক্তা, উপজেলা কৃষি অফিসার, সরজমিন উইং, DAE খামারবাড়ি, ঢাকা। আসলে ওনার কাছ থেকে আগে এই বিষয়টা জায়গা নেই, তারপরে আমরা কথা কই।
4: আচ্ছা ঠিক আছে। ওই যে ফুলকপি বালা করে চাষ করতে খাই তো মজা, লাভ বেশি।
8: সকল শ্রেণীর মানুষের কাছে ফুলকপি অত্যন্ত উপাদেয় একটি খাদ্য। সবজি, পাকোড়া কিংবা মাছ অথবা মাংস, সকল কিছুর সাথে ফুলকপির মজাদার একটি আইটেম। ফুলকপির ইংরেজি নাম কলিফ্লাওয়ার, এর বৈজ্ঞানিক নাম ব্রাসিকা অলেরাসিয়া ভ্যারাইটিস বোট্রাইটিস। আগাম ফুলকপির জন্য বর্ষা শেষ হওয়ার আগেই চারা উৎপাদন করতে হয়। আগাম ফুলকপি চাষের জন্য জ্যৈষ্ঠ ও আষাঢ় অর্থাৎ জুন ও জুলাই মাসে বীজতলায় চারা উৎপাদন শুরু করতে হয় এবং শ্রাবণ ও ভাদ্র অর্থাৎ জুলাই ও আগস্ট মাসে মূল জমিতে চারা রোপণ করতে হয়। ওই সময় ঘরের বারান্দায় টবে বা গামলায় বীজতলা তৈরি করা যেতে পারে। পরবর্তীতে ফুলকপির জন্য বীজ বাইরে বীজতলায় ফেলা হয়। সাধারণত এক হেক্টর রোপণের প্রয়োজনীয় সংখ্যক চারা উৎপাদন করতে 375 থেকে 750 গ্রাম বীজের প্রয়োজন হয়। 3 লিটার বীজতলার জন্য 12 থেকে 18 গ্রাম বীজের দরকার। বীজ বপন করার সময় 3 থেকে 4 দিনের মধ্যে চারা অঙ্কুরিত হয়। এর প্রায় এক সপ্তাহ পরে চারা দ্বিতীয় বীজতলায় স্থানান্তরিত করতে হয়। তখন রোপণ দূরত্ব হবে 4 থেকে 5 সেন্টিমিটার। এক মাস বয়সের চারা নির্দিষ্ট স্থানে রোপণের উপযুক্ত হয়। ফুলকপি চাষের জন্য 30 থেকে 35 দিন বয়সের চারা লাগাতে হয়। আগাম ফুলকপি চাষের জন্য বাড়ি ফুলকপি 1, স্নোবল অথবা স্থানীয় আগাম জাত যেমন কাটারি, দীপা বা রত্নাজাত নির্বাচন করা সুবিধাজনক। জমি তৈরির জন্য মূল জমি চাষ দিয়ে বেশ ঝুরঝুরে করে নিতে হয়। গোবর সার, কম্পোস্ট, খৈল, ছাই ইত্যাদি সারের সাথে অর্ধেক পরিমাণ ভূমিকর্ষণকালে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হয়। চারা রোপণের জন্য 6 থেকে 7টি পাতা বিশিষ্ট চারা রোপণ করতে হয়। আগাম ফসলের জন্য 60 সেন্টিমিটার পরপর 40 থেকে 50 সেন্টিমিটার দূরে দূরে চারা রোপণ করা যেতে পারে। চারা রোপণের উপযুক্ত সময় হচ্ছে বিকেল। সারি থেকে সারির দূরত্ব হতে হবে 60 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে 45 সেন্টিমিটার। রোপণের পর চারার গোড়ায় ঝাঁঝরি দিয়ে পানি সেচ দেওয়া দরকার। পরদিন সকালে কলার খোল, কচুরি পানা প্রভৃতি দ্বারা ছায়ার ব্যবস্থা করতে হয়। এ ছায়া বিকালে সরিয়ে নিতে হয়। 3-4 দিন পর্যন্ত এ ব্যবস্থা এবং সকাল বিকাল পানি সেচ দিতে হয়। তারপর ছায়া সরিয়ে ফেলা হয় এবং পানি সেচ কেবল বিকেলে দিলেই চলে। মাটিতে জো চলে এলে গাছের সারের মধ্যবর্তী স্থানে গাছের গোড়ায় মাটি উঠিয়ে ভেলি তৈরি করে দিতে হয়। রোপণের প্রায় 2 মাসের মধ্যে গাছে ফুল দেখা যায়। ফুল দেখা দেওয়ার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ফুলকপি খাওয়ার উপযুক্ত হয়। আগাম ফুলকপি চাষের জন্য দোআঁশ মাটি উত্তম। এঁটেল দোআঁশ মাটিতে প্রচুর জৈব সার প্রয়োগ করে ভালো ফসল জন্মানো যায়। ফুলকপি চাষের জন্য মাঝারি উর্বর মাটিতে হেক্টর প্রতি 300 থেকে 350 কেজি ইউরিয়া, 130 থেকে 150 কেজি টিএসপি, 150 থেকে 200 কেজি এমওপি এবং 5 থেকে 7 টন গোবর সার প্রয়োগ করা প্রয়োজন। এছাড়া অম্ল মাটিতে 400 থেকে 700 কেজি ডলোচুন প্রয়োগ করতে হয়। জমি তৈরির সময় অর্ধেক গোবর, সমুদয় টিএসপি এবং অর্ধেক এমপি সার প্রয়োগ করতে হয়। বাকি অর্ধেক গোবর সার রোপণের এক সপ্তাহ আগে মাদায় দিয়ে মিশিয়ে রাখতে হয়। ইউরিয়া এবং বাকি অর্ধেক এমওপি সার 3 কিস্তিতে প্রয়োগ করতে হয়। চারা লাগানোর 8 থেকে 10 দিন পর প্রথম কিস্তি এবং চারা লাগানোর 30 থেকে 50 দিন পর অবশিষ্ট সার উপরি প্রয়োগ করতে হয়। ফসলের নিবিড় যত্ন যেমন আগাছা দমন, সার প্রয়োগ, পানি সেচ নিষ্কাশন এবং চটা ভেঙে দেওয়া মাটি ঝুরঝুরে করা ও বায়ু চলাচলের জন্য উপযোগী রাখা আবশ্যক। ফুলকপির রং সাদা রাখার জন্য কচি অবস্থা থেকে চারদিকে পাতা বেঁধে ঢেকে দিতে হয়। ফুল ঢেকে দেওয়ার এই পদ্ধতিকে বলা হয় ব্লাঞ্চিং। ফুলকপির বিভিন্ন পোকার মধ্যে জাপ পোকা পাতা ও ফুলের রস শোষণ করে। সেভিন 5% পোকা দমন করে। সেভস বা নেক্সিয়ন 5% ওষুধ ছেটানো যায়। অন্যান্য পোকার মধ্যে মাছি পোকা ও মথ উল্লেখযোগ্য। এদের দমনের জন্য সুমিথিয়ন প্রয়োজন। ফুল ফোটা শুরু হওয়ার আগেই ফুলকপি বেশ দৃঢ় থাকা অবস্থায় তা সংগ্রহ করা উচিত, অন্যথায় ফেটে যেতে পারে কিংবা রং খারাপ হয়ে যেতে পারে। ঠান্ডা গুদামে 32 ডিগ্রি ফারেনহাইট তাপে এক মাস রাখা যায়। জমি থেকে তোলার প্রায় সপ্তাহখানেক আগে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড ছিটিয়ে ঠান্ডা পরিবেশে 1.5 মাস পর্যন্ত ফুলকপি অবিকৃত রাখা যায়। ফুলকপি খাওয়ার উপযোগী অবস্থায় গাছ মাটিসহ তুলে অন্যত্র রোপণ করে বীজ উৎপাদন করা যেতে পারে।
6: হ্যাঁ, আমরা শুনলাম আগাম ফুলকপি চাষ পদ্ধতি, শুনছো তো অজলিনাবু?
7: ভালোভাবে শুনলাম।
6: ওই যে
9: সাজুবাবেরই লাভ হবে বেশি,
4: সবাই মিলে লাগায়
9: ফলাইছে,
6: তো তুমি
7: আমাদেরও দিবে, আমরাও খাবো।
6: শোনো জরিনাবু, তুমি যাইও, যাই যে সাজুবাবির এখন মনে করো কেবল
4: লাগাইছি
6: সবাই দিয়ে খায়, একা খায় না, বেচো, বেচে দুইটা পয়সা লাভ করো, আর
9: মিলামিশা
6: খাইও। এটা মিলামিশা খাইলে একটা আনন্দ আছে। তো এই আগাম ফুলকপি চাষ পদ্ধতি এই বিষয়ে বললেন। লুৎফুল নাহার মুক্তা উপজেলা কৃষি অফিসার সরজমিন উইং ডিএই খামারবাড়ি ঢাকা। তো আমরা তো ফুলকপি নিয়ে শুনলাম, তো এবার তাহলে আসো আমরা কৃষি বিষয়ক একটা গান
9: শুনো।
6: তো কৃষি দিয়ে ভাই বোন বন্ধুরা আপনারাও আমাদের সাথে আসেন, আমরা একসাথে মিলে সবাই আমরা
9: গান শুনি।
6: এটা হলো তোমার কৃষি বিষয়ক গান, শিল্পী হলো সামিনা আসাদ, গীতিকার আয়াত হোসেন উজ্জ্বল। আসো আমরা গানটা শুনি।

0: হ্যাঁ, গানটা শুনলাম, কি কও, খুব ভালো লাগলো। তো শুনো, আমরা গানটা শুনলাম, ভালো লাগলো। শ্রোতা বন্ধু, আপনাদের কাছে ভালো লাগলো। তো আসো আর একটা বিষয় আমরা শুনি। খরা প্রবণ এলাকায় ফসল নির্বাচনে করণীয়, বুঝছো? এখন অনেক জায়গায় খরা হয়, খরা ওই জায়গায় ফসল নির্বাচন কিভাবে করতে হবে এই বিষয়ে একটা আলোচনা আছে। হ্যাঁ, আসো আমরা এই আলোচনাটা শুনি।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় এখানে নানা রকম ফসল উৎপাদন সারা বছর ধরেই হয়। কোনো কোনো এলাকা খরা প্রবণ। এখন প্রশ্ন হল, খরা প্রবণ এলাকায় ফসল নির্বাচনে কি বিষয়গুলো করণীয়? হ্যাঁ কৃষিজীবী ভাই বোনরা, আজ আমরা এটা নিয়ে কথা বলব। আজ আমাদের আলোচ্য বিষয়, খরা প্রবণ এলাকায় ফসল নির্বাচনে করণীয়। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আসরে আজ উপস্থিত আছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষিতত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে।
2: আপনাকে ধন্যবাদ।
1: শুরুতেই আপনার কাছে জানতে চাইব, খরার কারণে কি কি সমস্যা হতে পারে?
2: কৃষি প্রধান বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন কমছে বৃষ্টিপাত এবং বাড়ছে তাপমাত্রা। ফসল উৎপাদনের জন্য স্বাভাবিক সময়ে শস্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় আর্দ্রতা চাইতে জমিতে যদি কম আর্দ্রতা থাকে তবে সে সময়টাকে বলা হয় খরা। খরা দীর্ঘকালীন শুষ্ক আবহাওয়া এবং অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয়। খরার সময় খাল বিল শুকিয়ে যাওয়ায় ব্যবহার করার উপযোগী পানির অভাব ঘটে, ভূগর্ভস্থ পানির স্তরটা নিচে নেমে যায়, ক্ষেতের ফসল শুকিয়ে শস্য বিপর্যয় ঘটে। খরা উদ্ভিদদের পুষ্টি পরিবহন ব্যবস্থাকে সীমিত করে, ফলে উদ্ভিদের শালক সংশ্লেষণ কার্যকলাপ হ্রাস পায় এবং উদ্ভিদের বৃদ্ধি এবং ফলনটা অনেক কমে যায়। তা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল সহ অন্যান্য এলাকায় খরার প্রকোপে ফসল ক্ষতির পরিমাণ রূপা আমন ধান এবং অন্যান্য ধানের ক্ষেত্রে 20-60% অধিক। খরা প্রবণ এলাকায় কম পানি প্রয়োজন হয় এমন উপযোগী ফসল নির্বাচন করতে হবে, অর্থাৎ পানির সাশ্রয়ী ফসল এবং খরা সহনশীল জাতের ফসলটা নির্বাচন করতে হবে, শস্য বিন্যাস পরিবর্তন করতে হবে, চাষ পদ্ধতি পরিবর্তন করতে হবে, মালচিং এবং জৈব সার প্রয়োগ করে আমাদের ফসল উৎপাদন ধারাকে অব্যাহত রাখতে হবে।
1: এ পর্যায়ে জানতে চাইব, খরা প্রবণ এলাকায় পানি সাশ্রয়ী ফসল এবং খরা সহনশীল ফসল নির্বাচন সম্পর্কে।
2: খরা প্রবণ এলাকায় স্বল্প সেচ এবং কম বৃষ্টিপাতও ভালো ফলন দিতে পারে এবং খরার সহনশীল এমন ফসল নির্বাচন করতে হবে, অর্থাৎ খরা পর্বন এলাকায় পানির সাশ্রয়ী ফসলের জাত এবং খরার সহনশীল জাতের উন্নয়ন করতে হবে। তা খরা পর্বন এলাকায় পানির সাশ্রয় সহায়তা করে এমন ফসলের মধ্যে রয়েছে জোয়ার, বাজরা, চিয়াসিড, মটর, সোলা, সরিষা, সূর্যমুখী, সয়াবিন। আর বোরো ধানের তুলনায় অনেক কম পানি ব্যবহার করে প্রায় 4-5টি সেচ দিয়ে গম এবং ভুট্টা চাষ করা যায়। বাড়ি গম 20, যেটাকে বলা হয় গৌরব, এবং বাড়ি গম 24, অর্থাৎ প্রদীপ, খরা সহনশীল গমের জাত। এছাড়া বাড়ি গম 30, 32, 33 জাতগুলো খরা সহনশীল এবং মারাত্মক রোগ ব্লাস্ট প্রতিরোধী। মসুর, মুগ, মাসকলাই, মটর, খেসারি, ফেলন, এসব কিন্তু খরা সহনশীল ডালজাত ফসল। আর মুগ ডালের চেয়ে বিরূপ আবহাওয়া সহ্য করার ক্ষমতা বেশি মাসকলাই ডালের। সূর্যমুখী, সয়াবিন, তিসি, তিল, চীনাবাদাম খরা সহনশীল তেল জাতীয় ফসল। সূর্যমুখী, সয়াবিন, চীনাবাদাম পানির সাশ্রয়ী ফসল যা কম পানি ব্যবহার করেও চাষ করা যায়। আর খরা সহনশীল ফলের ভিতরে রয়েছে কুল, পেঁপে, তরমুজ। শাকসবজির ভিতরে রয়েছে শিম, বেগুন, টমেটো, পেঁপে, মিষ্টি আলু, কুমড়া, এসব কিন্তু খরা সহনশীল সবজি। আর খরা সহনশীল আখের জাতের মধ্যে রয়েছে ঈশ্বরদি 33, 35, 37, 39 এবং 40। আর একটা কথা, আজ আমরা বড় মৌসুমে কিন্তু AWD পদ্ধতি, অর্থাৎ অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং মেথড, অর্থাৎ পর্যায়ক্রমে ভেজানো এবং শুকানো পদ্ধতি অনুসরণ করে দাঁড়ানো পানি রাখা অপেক্ষায় প্রায় 4-5টি সেচ কম ব্যবহার করে আমরা ভালোভাবে বড় ধান উৎপাদন করতে পারি। এতে ফলন কিন্তু কমে না, জ্বালানি সাশ্রয় হয় এবং খরা প্রবণ এলাকায় চাষ করার জন্য এই পদ্ধতিটা খুবই উপযোগী।
1: বাহ, চমৎকারই বলেছেন আপনি। এ পর্যায়ে আমাদের কৃষিজীবী ভাই বোনদের জন্য জানাবেন, শস্য বিন্যাস পরিবর্তন করে খরা প্রবণ এলাকায় কিভাবে ফসল চাষ করবে তারা?
2: দেখুন, 1 কেজি বোরো ধান চাষ করতে প্রায় 4-5 হাজার লিটার পানি খরচ হয়। তাই খরা পর্বন এলাকায় বোরো ধানের পরিবর্তে পানির সাশ্রয় গম, ভুট্টা, মুগ, মসুর, তিল, আউশ ধান, মাসকলাই চাষ করা যায়। উদাহরণস্বরূপ, পানির সাশ্রয়ী শস্য বিন্যাসে আমন ধান কাটার পর গম চাষ করা যেতে পারে, আর গম হারভেস্ট করার পর একই জমিতে মুগ ডাল চাষ করা যেতে পারে। আবার আমরা শস্য বিন্যাসে গমের পরিবর্তে যে এলাকায় উপযোগী সে এলাকায় আমরা ভুট্টা চাষ করতে পারি, কারণ ভুট্টার চাহিদা দিন দিন আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে।
1: সবশেষে সঙ্গত কারণে একটি প্রশ্ন চলেই আসে যে চাষ পদ্ধতির পরিবর্তন করে খরাপ্রবণ এলাকায় কিভাবে ফসল চাষ করা যায়।
2: আমন ধান কাটার পর মাটিতে যে অবস্থা সৃষ্টি হলে মাটির প্রাথমিক আর্দ্রতাকে ধরে রেখে বাড়ি উদ্ভাবিত প্ল্যান্টার যন্ত্রের সাহায্যে একই সাথে জমি চাষ, বেড তৈরি, সার প্রয়োগ এবং বীজ বপনের কাজ সম্পন্ন করে খুব কম খরচে কম সময়ে ফসল চাষ করা যায়। আর বীজ বোনার সঙ্গে সঙ্গে এই বেড প্ল্যান্টার বীজটা ঢেকে দেয়, ফলে পাখিতে যে ক্ষতি হয় সেটাও অনেক কম হয় এবং শতকরা প্রায় 20% বীজের সাশ্রয় হয়। আর বাড়ির বেড প্ল্যান্টার যন্ত্র ব্যবহার করে জমি চাষ করা হলে দুই ফসলের মধ্যবর্তী সময়টা কমানো যায়, সময় মতন বীজ বপন করা যায়, জমির রোয়াশ অর্থাৎ আর্দ্রতা বেশি দিন সংরক্ষণ করা যায়, পূর্ববর্তী ফসলের যে অবশিষ্টাংশ থাকে সেটা মাটিতে মিশিয়ে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ানো যায়, জমিতে ফসল চাষ পরবর্তী আগাছাটা কম জন্মে। তাই খরাপ্রবণ এলাকায় গম, ডাল জাতীয় ফসল, ভুট্টা এবং সরিষা ফসল এই বেড প্ল্যান্টার যন্ত্রের সাহায্যে চাষ করার জন্য খুবই উপযোগী।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, নানা ব্যস্ততার মাঝেও আপনি আমাদের আসরের সময় দিয়েছেন। নিশ্চয়ই আপনার দেওয়া তথ্যগুলি আমাদের কৃষিজীবী ভাই বোনদের উপকারে আসবে।
2: আপনাদেরকে ধন্যবাদ।
0: হ্যাঁ, আমরা শুনলাম আগাম ফুলকপি চাষ পদ্ধতি, তারপর একটা কৃষি বিষয়ে গান শুনলাম, আর শেষে শুনলাম খরাপ্রবণ এলাকায় ফসল নির্বাচনে করণীয়। আমাদের কিন্তু যাওয়ার পালা, তো যাওয়ার আগে জানিয়ে দিই আজকের আসরে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হরবিলাস রায়। তাহলে কি বসবা,
3: তাহলে
0: চলো যাই একসাথে আমরা।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

আসসালামু আলাইকুম। সেনানো বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বার অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দুর্বারে আজ আপনাদের শোনাব দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের প্রথম শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

সৈনিক ভাইরা দুর্বারে শুনছেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। এবার শিল্পী মনির খান, গীতিকার অরণি ইয়াসমিন, সুর করেছেন শেখ সাদি খান।

বাংলাদেশ বেতার ঢাকা। একটি শোক সংবাদ। অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে বাংলাদেশ বেতারের সিনিয়র উপস্থাপিকা রওনক জাহান আজ বিকেল 4টায় ঢাকার শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 1986 সাল থেকে বাংলাদেশ বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ উপস্থাপনা করেছেন। এছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন সংবাদ পাঠিকা। তাঁর মৃত্যুতে বাংলাদেশ বেতার পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে তাঁর পরিবারের সদস্যবৃন্দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। শোক সংবাদটি শুনলেন সৈনিক ভাইরা। শুনছেন আপনারা দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের এবারই শিল্পী জানিতা আহমেদ ঝিলিক, গীতিকার মোহাম্মদ আল আমিন, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

সেনা নৌ বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, দুর্বারে শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের এবারের শিল্পী ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার, গীতিকার প্রাণ গোপাল বিশ্বাস, সুরকার উজ্জ্বল সিনহা।

সেনানৌ বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা দুর্বারে শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের এবারের শিল্পী আরফিন হক আলভি, গীতিকার ফরিদা ফারহানা, সুরকার সুমন রেজা খান।

জন্মভূমি বাংলা মাগু, তোমায় ভালোবাসি। উদ্দীপনের এবারের গান, শিল্পী অপু আমান, গীতিকার মোহাম্মদ আব্দুস সালাম, সুরকার সৈয়দ শাবাব আলী আরজু।

জন্মভূমি বাংলা মাগো তোমায় ভালোবাসি। অপু আমারের গাওয়া গানটির পর এবার গিয়েছেন জেনিয়া জাফরিন লুইপা, গীতিকার গৌর পদবসু, সুর করেছেন রুহেল খন্দকার।

অনেক ভালো মাগো তোমায় বাঁচতে পারিনি। জিনিয়া জাফরিন লুইপার গাওয়া। গানটির সাথে শেষ হলো উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। সেনানো ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আহসান হাবিব বাপ্পি ও আমি রাবেয়া সুলতানা শিউরি। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কারিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফিজ।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আগামীকাল পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে নামবে। জাপানের নিশির কোরগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 10:30 ম্যাচটি শুরু হবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6:30 ব্রোঞ্জ পদক লড়াইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। উল্লেখ্য, প্রথম সেমিফাইনালে পাকিস্তান 6 উইকেটে বাংলাদেশকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ভারত 124 রানের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। এশিয়ান গেমস নারী হকি ইভেন্টে বাংলাদেশ পেনাল্টি শুট আউটে 2-1 গোলে সিঙ্গাপুরকে পরাজিত করে নবম স্থান লাভ করেছে। নির্ধারিত সময় খেলা 1-1 গোলে অমীমাংসিত ছিল। এদিকে আগামীকাল পুরুষ হকির সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচটি বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল 6:30 শুরু হবে। চলমান বিশতম এশিয়ান গেমসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টের ফাইনাল আজ অনুষ্ঠিত হয়েছে। পুরুষদের 65 কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ভারতের সুজিত কালাকাল তাজিকিস্তানের আব্দুল মজিদ কুদিয়েভকে 10-9 ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জয় করেন। বক্সিংয়ে আজকে স্বর্ণপদক নির্ধারণী 3টি গুরুত্বপূর্ণ লড়াই অনুষ্ঠিত হয়। পুরুষদের 80 কেজি ফাইনালে কিম মিন সংকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন ভারতের অঙ্কুশ পাংহাল। নারীদের 75 কেজি ফাইনালে চীনের জিয়া বাওকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাই। এছাড়া নারীদের 65 কেজি ওজন শ্রেণীতে চাইনিজ তাইপে এর চেন ইয়েন চিনকে 3-2 এ ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন ফারভিন হুডা। নারীদের আর্চারি কার্ভ ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ভারতীয় নারী দল। নারীদের হকি ফাইনালে চীনকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছে ভারত। এ পর্যন্ত এশিয়ান গেমসে চীন 162টি স্বর্ণ, 81টি রৌপ্য, 73টি ব্রোঞ্জ সহ 316টি পদক নিয়ে শীর্ষে রয়েছে। এছাড়া স্বাগতিক জাপান 70টি স্বর্ণ, 84টি রৌপ্য এবং 85টি ব্রোঞ্জ সহ 239টি পদক নিয়ে তালিকার দ্বিতীয় স্থান, এবং দক্ষিণ কোরিয়া 33টি স্বর্ণ, 39টি রৌপ্য এবং 62টি ব্রোঞ্জ সহ 134টি পদক লাভ করে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল আগামীকাল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এই সিরিজের জন্য বিসিবি ইতিমধ্যে নিগার সুলতানের নেতৃত্বে 16 সদস্যীয় দলের নাম ঘোষণা করেছে। আগামী 9 অক্টোবর বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের মধ্যে সিরিজের প্রথম একদিনের, 11 অক্টোবর দ্বিতীয় একদিনের এবং 14 অক্টোবর দু দলের মধ্যে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ ধামরাইয়ের ভলুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মাঠে কালামপুর যুবক সমিতি আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ক্রীড়া চর্চার প্রসারে দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা তুলে আনার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে সরকার। প্রতিমন্ত্রী আর বলেন, খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ সহ মোট 4,599টি খেলার মাঠ প্রস্তুত করা হবে এবং অচিরেই ধামরাইয়েও একটি আধুনিক খেলার মাঠ নির্মাণ করা হবে। ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মোহাম্মদপুর তায়কান্ডো ক্লাব ও বাংলাদেশ তায়কান্ডো ফেডারেশন আয়োজিত ক্লাব কাপ ওপেন তায়কান্ডো চ্যাম্পিয়নশিপ আজ শুরু হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ বলেন, সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায়। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়া চর্চার কোন বিকল্প নেই। আগামীকাল নিউ চণ্ডীগড়ে বাংলাদেশ সময় বেলা 2:30 ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের তৃতীয় শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। আগামী 9 থেকে 13 অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। টেস্ট ম্যাচের আগে আগামী 4 ও 5 অক্টোবর বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং শুনবার জন্য। শুরুতে আমরা শুনব জ্যোতি ছায়াছবির গান, শিল্পী রুনা লায়লা ও খালিদ হাসান মিলু।

এবারে শোনাবো আমার প্রাণের স্বামী ছায়াছবির গান, শিল্পী সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদ।

শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। ছায়ারং ছায়ারং এবারে শোনাব ভাইয়া ছায়াছবির গান, শিল্পী শুভিনন্দী ও বেবি নাজনীন।

এই গানটির সাথে শেষ হয়ে গেল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতে শিরোনাম। রাজধানীতে আগামীকাল শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে বললেন সংস্কৃতি মন্ত্রী। শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার, জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত 7। মজুদ থাকা ডিজেল বাজারে ছেড়ে দিতে মার্কিন চাপের মুখে জরুরি বৈঠক ইউরোপীয় ইউনিয়নের। এবং জাপানে আগামীকাল এশিয়ান গেমসের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট ইভেন্টের ফাইনালে স্বর্ণপদকের জন্য লড়বে ভারত ও পাকিস্তান, ব্রোঞ্জ পদকের জন্য খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026 আগামীকাল রাজধানীর একটি হোটেলে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করবেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির প্রেসিডেন্ট জিল্লুর রহমান আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, এবারের সম্মেলনে 100টির বেশি দেশের 200 আলোচক, 300 ডেলিগেট ও 1000 বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। সম্মেলনে ভূ রাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার বিষয় গুরুত্ব পাবে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন হিসেবে এটি ইতিমধ্যে আঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ একটি মঞ্চে পরিণত হয়েছে। বাংলাদেশ বেতার উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে, তবে মিথ্যা তথ্য বা প্রচারণার মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানান তিনি। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সময় উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি আজ মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে সুস্থ সংস্কৃতি চর্চা একটি কার্যকর হাতিয়ার। এ লক্ষ্যে নৌকা বাইচ সহ দেশীয় খেলাধুলা ও লোক ঐতিহ্যকে আরও জনপ্রিয় ও বিস্তৃত করতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আজ চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় নারী শ্রমিকদের জন্য নির্মিত শ্রমজীবী মহিলা হোস্টেল ও শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, কেন্দ্রটি দ্রুত চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, শ্রমজীবী নারীদের নিরাপত্তা, আবাসন, চিকিৎসা সেবাসহ যাবতীয় সংকট নিরসনে স্থাপনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এ সময় উপস্থিত ছিলেন। সিউলে অনুষ্ঠিত পৃথক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, বৃহত্তর বিনিয়োগ ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানিয়ে দক্ষিণ কোরিয়ার সাথে একটি শক্তিশালী অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ দক্ষিণ কোরিয়ার প্রথম পররাষ্ট্র উপমন্ত্রী পার্ক ইয়ুন নো জু ও প্রতিরক্ষা উপমন্ত্রী লি ডুহির সাথে আলোচনা করেন। বৈঠককালে হুমায়ুন কবির পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর কাছে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। তিনি কোরিয়া সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করতে বাংলাদেশের ইচ্ছার কথা জানান এবং বাংলাদেশ দক্ষিণ কোরিয়া সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদনের বিষয়টিকে স্বাগত জানিয়ে এটা দ্রুত স্বাক্ষরের ব্যাপারে আশা প্রকাশ করেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, জাতিসংঘ শান্তিরক্ষা ও প্রতিরক্ষা শিল্প সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের উপর আলোচনা কেন্দ্রীভূত ছিল। কোরীয় পক্ষ শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্কের প্রতি বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানিয়েছে এবং প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও শান্তিরক্ষা সহ পারস্পরিক সম্মত ক্ষেত্রগুলোতে বৃহত্তর সহযোগিতা অন্বেষণের ইচ্ছা ব্যক্ত করেছে। উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস 2026। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয় র্যালি, আলোচনা ও উদ্বোধনী মেলার। রাজধানীর মিরপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলার উদ্বোধন করে শিল্প সচিব আব্দুল নাসের খান বলেছেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে জ্ঞান ও দক্ষতার সমন্বয় জরুরি।
2: জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা। এর আগে সকালে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এনপিও এর উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। মিরপুরের বিসিআইসি কলেজ গেট থেকে শুরু হয়ে র্যালিটি মিরপুর এক নম্বরের সনি সিনেমা হল হয়ে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এতে শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন সংস্থা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পখাতের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। পরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে উদ্বোধন করা হয় শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা। 50টি স্টলে প্রদর্শন করা হয় বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প। মেলায় প্রদর্শিত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, বর্জ্য কমানো, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও সার তৈরি সহ নানা উদ্যোগ উৎপাদনশীলতার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেন প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান।
3: কয়েকটিতে দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে কিভাবে তাদের যে বিভিন্ন পড়াশোনার বিষয় বা অন্যান্য বিষয়গুলো আছে সেটাও তারা দেখেছে। ওয়েস্ট কিভাবে কমানো যায়, ওয়েস্ট থেকে কিভাবে পাওয়ার জেনারেট করা যায়, ওয়েস্ট কে কিভাবে ফার্টিলাইজার করা যায়, এই ধরনের অনেক মডেল এখানে উপস্থাপিত হয়েছে। এই সবকিছুই কিন্তু উৎপাদনশীলতার সাথে সম্পৃক্ত।
2: শিল্প সচিব বলেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করে কম সময়ে ও কম খরচে বেশি উৎপাদন বাড়ানোই হল উৎপাদনশীলতা। এজন্য নতুন প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর উপর গুরুত্ব দেন তিনি।
3: এই জন্য প্রয়োজন তাদের দক্ষতা অর্জন। কারণ একটি শব্দ আছে যেটা আমি অনেক জায়গায় বলে থাকি, সেটা হচ্ছে যে ডিকশনারিতে শব্দটা নাই, আপনারা কেউ খুঁজে পাবেন না, এটা হচ্ছে স্কিলস, স্কিল প্লাস নলেজ। এই দুটোকে নিয়েই কিন্তু আমাদের এই প্রজন্মকে আমাদের গড়ে তুলতে হবে। শুধু নলেজ হবে না, পড়াশোনা করেছে, সার্টিফিকেট নিয়েছে, নলেজ হয়েছে, পাশাপাশি তাদেরকে স্কিল করে তুলতে হবে, দক্ষ করে তুলতে হবে।
2: জাতীয় উৎপাদনশীলতা দিবসের এবারের প্রতিপাদ্য উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানান কর্মসূচি নেওয়া হয়। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: ময়মনসিংহে আজ এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন। ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাসউদ্দিন বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, নগরীর বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গঙ্গাচন্দ্রপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার চালক ও যাত্রীসহ সাতজন নিহত হন। বাংলাদেশসহ 20টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, সেল ও জিন থেরাপি সহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা পণ্য রয়েছে এ তালিকায়। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে এ সুবিধা বাংলাদেশের ওষুধ রপ্তানি এবং রপ্তানি বহুমুখীকরণে নতুন সুযোগ তৈরি করতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বাংলাদেশসহ 20টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটির তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ভিয়েতনাম সহ আরও কয়েকটি দেশ ও অঞ্চল। শুল্ক ছাড়ের আওতায় রয়েছে বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের প্লাজমা থেকে উৎপাদিত চিকিৎসা উপাদান, বন্ধাত্বের ওষুধ, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট। এসব পণ্যের কাঁচামাল ও সংশ্লিষ্ট উপাদানও নির্দিষ্ট ক্ষেত্রে সুবিধা পাবে। তবে সব ধরনের ওষুধ এ সুবিধার আওতায় আসছে না। নির্দিষ্ট তালিকার বাইরে থাকা সাধারণ পেটেন্টযুক্ত ওষুধের ওপর 100% শুল্ক বহাল থাকবে। অর্থনীতিবিদ ডক্টর মিজানুর রহমান বাংলাদেশ বেতারকে বলেন, যুক্তরাষ্ট্রের বড় বাজারে শুল্ক ছাড়ের সুযোগ কাজে লাগিয়ে ওষুধ রপ্তানি আরও বাড়ানোর পাশাপাশি তৈরি পোশাক নির্ভর রপ্তানি কাঠামো থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে।
4: আমাদের রপ্তানি করার জায়গা হলো এতটা কনসেন্ট্রেট হয়ে গেছে, 80-82% বা 86% আমরা কনসেন্ট্রেট করি গার্মেন্ট সেক্টরে। গার্মেন্ট সেক্টরের থেকে আমাদেরকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। এক্ষেত্রে আমাদের বিকল্প যেটা আমরা করে থাকি টুকটাক, সেটা হলো একটা হলো লেদার চামড়া সেক্টরে, আর হলো ফার্মাসিউটিক্যাল সেক্টরে। এই দুইটা জায়গায় জুট গুডস এর ক্ষেত্রে কিছুটা আমরা করে থাকি। এই জায়গাগুলো আমাদেরকে আরো টাস্ক করতে হবে এবং বাড়াইতে হবে। আমাদের ফার্মাসিউটিক্যাল আসলে অনেক সুনাম অর্জন করেছে, অনেক প্রোডাক্ট আমাদেরকে ঔষধ বিশেষ রপ্তানি করে, সেক্ষেত্রে 100% এক্সপিরিয়েন্স একটা বিশাল সফলতা।
2: তবে এই সুবিধার সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক ও কৌশলগত বিষয়গুলোতে সতর্ক থাকার কথাও বলছেন তিনি।
4: আমাদেরকে পশ্চিমারা যা দেয় এর বিনিময়ে তারা অনেক কিছু নিয়ে নেয়, কখনো কিছু জন আলাদা করে দেয়, এ নেপথ্যে কিছু কারণ থাকে, এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর সব সুযোগ আমাদেরকে নিতে পারলে ভালো, কিন্তু এর সামলাইতে পারতে হবে আমাদেরকে।
2: যুক্তরাষ্ট্রের বাজারে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্কের সুবিধা কাজে লাগাতে পারলে বাংলাদেশের ওষুধ শিল্পের রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি পণ্য বহুমুখীকরণের পথও আরও শক্তিশালী হতে পারে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী 7 অক্টোবর পর্যন্ত এ আবেদন করা যাবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গতকাল এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। দেশে বড় ধরনের কোনো ভূমিকম্পে ফায়ার স্টেশন বা হেডকোয়ার্টার ক্ষতিগ্রস্ত হলেও যাতে উদ্ধার তৎপরতা থেমে না যায় সে লক্ষ্যে জনবল, উদ্ধার সরঞ্জাম ও কমান্ড কাঠামো বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানী ঢাকা ও আশেপাশের 41টি পয়েন্টে উদ্ধার সরঞ্জাম ছড়িয়ে দেওয়া, পূর্বাঞ্চলে বিশেষ রেস্কিউ টিম মোতায়েন এবং বিভাগীয় শহরগুলোতে পৃথক রেস্কিউ টিম গঠনের পাশাপাশি

0: সরকারি কাজে বাধাদান ও দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় আজ রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি দায়ের করেন। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে 4004 শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1242 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে 250 জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 82761 জন। শুধু শহর নয়, গ্রামেও ছড়াচ্ছে এডিস মশা। বাড়ির আঙিনা থেকে বিভিন্ন স্থাপনায় বাড়ছে প্রজনন স্থল। তাই শহরের পাশাপাশি গ্রামেও ডেঙ্গু প্রতিরোধে বাড়াতে হবে সচেতনতা ও সতর্কতা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ডেঙ্গুর মৌসুমে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। শুধু রাজধানী নয়, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর সহ বিভিন্ন বিভাগেও প্রতিদিনই বাড়ছে রোগী। আর এবার উদ্বেগের বড় কারণ এডিস মশার বিস্তার শহরের সীমানা ছাড়িয়ে গ্রামেও। কীট তত্ত্ববিদ অধ্যাপক ডাক্তার কবিরুল বাশার বলেন,
2: প্রতিটি গ্রামেই এখন এডিস মশার অস্তিত্ব আছে এবং এডিস মশার ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আমরা শহরকেন্দ্রিক ভাবে আর ভাববার কোন সুযোগ নেই।
1: এডিস মশা স্বচ্ছ পানিতেই ডিম পারে। ফুলের টব, বালতি, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, বোতল কিংবা যে কোনো পাত্রে জমে থাকা অল্প পানীয় হতে পারে মশার প্রজনন স্থল। তাই সপ্তাহে অন্তত একদিন বাড়ি ও আশপাশে জমে থাকা পানি ফেলে দিতে হবে। পানির পাত্র ঢেকে রাখতে হবে। বাড়ির আঙিনা, ছাদ কিংবা বারান্দায় কোথাও পানি জমে থাকলে তা পরিষ্কার করতে হবে। ডেঙ্গুর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জ্বর হলেই অপেক্ষা না করে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। হঠাৎ জ্বর, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথা, বমি কিংবা ত্বকের রেশ, এসব ডেঙ্গুর সাধারণ লক্ষণ হতে পারে, যেমনটি বলছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান।
3: আমার জ্বর হয়েছে, আমি ডাক্তারের কাছে গিয়ে দেখাবো, যেহেতু এটা ডেঙ্গুর মৌসুম আমি ঝুঁকিতে যাবো না যে আমার জ্বরটা কি ডেঙ্গু জ্বর নাকি এটা কি টাইফয়েড জ্বর না অন্য কোনো জ্বর। কারণ জ্বর তো আসলে নিজে কোনো অসুখ না, জ্বর হচ্ছে কোনো একটা অসুখের লক্ষণ। তা আমি তো নিজে জানি না, তাই না? আমজনতা হিসেবে আমার জানার কথা না যে এটা কি আমি কোন জ্বর আমার শরীরে হয়েছে। এইটা নিশ্চিত করতে হলে আমাকে একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। শরণাপন্ন হলে তখন ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা করে তিনি তখন নির্ধারণ করবেন বা রোগটিকে নির্ণয় করবেন।
1: তীব্র পেট ব্যথা, বারবার বমি, নাক ও মাড়ি দিয়ে রক্তপাত, অস্বাভাবিক দুর্বলতা, শ্বাসকষ্ট কিংবা অস্থিরতার মতো লক্ষণ দেখা দিলেই দ্রুত নিতে হবে হাসপাতালে। মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ বেতার।
0: কেন্দ্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ বেতার ঢাকার ক শ্রেণীভুক্ত ইংরেজি সংবাদ পাঠক রওনক জাহান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 65 বছর। তিনি আজ বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বাদ এশা আদারপরের বাইতুল আমান হাউজিং জামে মসজিদে নামাজে জানাজা শেষে রায়ের বাজার কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ক্রমবর্ধমান জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের চাপের জবাবে মজুত থাকা ডিজেল বাজারে ছাড়ার বিষয়ে একটি ফরাসি প্রস্তাব নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আলোচনা করেছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইউরোপীয় দেশগুলো সরকারের এক বৈঠকে আলোচনা হয়েছে। ইউরোপীয় দেশগুলো 50 মিলিয়ন ব্যারেল ডিজেল এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সদস্য দেশগুলো 50 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়বে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানির উপর সম্ভাব্য নিষেধাজ্ঞা আশঙ্কা আরোপের বিষয়টি বিবেচনা করায় আলোচনায় ইউরোপের উপর ক্রমবর্ধমান চাপ তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের লক্ষ্য হল তেসরা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি করা ও

0: পানির দাম কমানো। কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে 4,000-এরও বেশি মানুষ মারা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 8,300 আক্রান্তের মধ্যে 4,018 জন মারা গেছে এবং দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাসটি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, মোট শনাক্ত রোগীর প্রায় অর্ধেকই মারা গেছে। এটি ইতিহাসের দ্রুততম সংক্রমণশীল ইবোলা প্রাদুর্ভাব। ফ্রান্সে শিক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত থাকায় কয়েকশো বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। এ সপ্তাহের শুরুর দিকে প্যারিসে শিক্ষক সংকট, শ্রেণীকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী এবং জরাজীর্ণ ভবন নিয়ে বিক্ষোভ শুরু হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। শিক্ষামন্ত্রী ফরাসি গণমাধ্যমকে জানান, 40 জন প্রধান শিক্ষক সহ 65 জন বিদ্যালয়ের কর্মচারী আহত হয়েছেন এবং 1,949 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রেন শহরে 16 বছর বয়সী এক কিশোর সাংবাদিকদের জানায়, পুলিশের প্রতিক্রিয়া বিক্ষোভকারীদের আরও ক্ষুব্ধ করে তুলছে। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আগামীকাল পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে। জাপানের নিশিনের কেরোগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 10:30 ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। এদিকে এশিয়ান গেমস নারী হকি ইভেন্টে বাংলাদেশ পেনাল্টি শুট আউটে 2-1 গোলে সিঙ্গাপুরকে পরাজিত করে নবম স্থান লাভ করেছে। এদিকে আগামীকাল পুরুষ হকির সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচটি বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় সকাল 6:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং ফরিদপুর অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে আগামীকাল শুরু হচ্ছে 3-দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে বললেন সংস্কৃতিমন্ত্রী। শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার, জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত 7। মজুদ থাকা ডিজেল বাজারে ছেড়ে দিতে মার্কিন চাপের মুখে জরুরি বৈঠক ইউরোপীয় ইউনিয়নের। এবং জাপানে আগামীকাল এশিয়ান গেমসের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট ইভেন্টের ফাইনালে স্বর্ণপদকের জন্য লড়বে ভারত ও পাকিস্তান, ব্রোঞ্জ পদকের জন্য খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি সঞ্জিদা আজিজ। একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে ফেনীতে গতকাল সারাদিনের সফর শেষ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপির ক্ষমতা গ্রহণের পর সরকার প্রধান হিসেবে তারেক রহমানের এটাই ছিল ফেনীতে প্রথম সফর। তার এই সফরকে ঘিরে ফেনীবাসীদের মধ্যে বিপুল উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি হয়। ফেনীতে প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে ছিল বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প, পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরামের সরকারি প্রতিষ্ঠানে স্থাপিত ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিতদের সম্মানী প্রদান এবং দুটি জনসভায় ভাষণ। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পরশুরামে 1,542,16,00,000 টাকা ব্যয়ে মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন প্রথম পর্যায় এবং খাল খনন, নদী খনন ও বাঁধ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন। উল্লেখ্য, গত 16 জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় 1,542,16,00,000 টাকা অনুমিত ব্যয়ে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় 67.92 কিলোমিটার বাঁধ পুনর্বাসন, 11.73 কিলোমিটার নদী তিন সংরক্ষণ, 83.50 কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, 27টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং 77টি ইনলেট নির্মাণ করা হবে। পরবর্তী পর্যায়ে মুহুরি ও কহুয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ এবং সিলোনিয়া নদীতেও বাঁধ নির্মাণ, নদী খনন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে। 2030 সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির কাজ শেষ হলে 4.5 লাখ মানুষ উপকার পাবে। পার্শ্ববর্তী এলাকার 34,000 হেক্টর কৃষিজমি সেচ সুবিধা পাবে এবং এর ফলে 1 লাখ টন ফসল উৎপাদন করা সম্ভব হবে। উল্লেখ্য, ফেনীর উত্তরাঞ্চলে বর্ষা ও উজানের ঢলে মুহুরি কহুয়া নদীর পানি বেড়ে প্রায় প্রতি বছরই বন্যা ও জলাবদ্ধতা দেখা দেয়। এতে পরশুরাম, ফুলগাজীসহ নদী তীরবর্তী এলাকার কৃষিজমি, বসতবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। 2024 সালের ভয়াবহ বন্যার সময় ফেনীতে সেতুর উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল এবং নোয়াখালী ও লক্ষ্মীপুরের বাড়িঘরও পানিতে তলিয়ে গিয়েছিল, যে কারণে বাঁধ সংস্কার ও নদী পুনর্খননের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী সমাধানের দাবি ছিল দীর্ঘদিনের। এই এলাকাবাসীর দুর্দশা নিরসনে বন্যা নিয়ন্ত্রণ ও কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিত করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য পানির ব্যবস্থা করার গুরুত্বকে বিবেচনায় নিয়ে সরকার নির্বাচনের আগেই খাল ও নদী পুনঃখনন কর্মসূচির ঘোষণা করেছিল। সেই প্রেক্ষিতে একনেক সভায় প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপর 1 অক্টোবর প্রধানমন্ত্রীর ফেনী সফরের কর্মসূচিতে প্রকল্পটির উদ্বোধন কর্মসূচি রাখা হয়। এত বড় প্রকল্পের কাজের উদ্বোধন করায় তারা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। উদ্বোধন শেষে সেখানে এক জনসমাবেশে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান মুহুরি কহুয়া প্রকল্প প্রসঙ্গে বলেন, সরকার তার বৃহত্তর খাল ও নদী পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মুহুরি ও কহুয়া নদীর সংযোগকারী খালটি পুনঃখননের কাজ শুরু করেছে। সেখানে এক ভাষণে তিনি বলেন, সব কর্মসূচি জনগণের কল্যাণেই হাতে নেওয়া হয়েছে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। প্রথম গানের শিল্পী রাকিবা ইসলাম ঐশী, গীতিকার গোলাম সরওয়ার শলক, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

আপনারা শুনছেন দেশের গান। এবারে গানটি শিল্পী সুমন রাহাত, গীতিকার হুমায়ুন খালিদ, সুর করেছেন হাসান আলী।

0: পরপর দুখানি দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বেতার ম্যাগাজিন
2: হিংসা কিংবা বিদ্বেষ নয়, একমাত্র অহিংস মনোবৃত্তি মনুষ্য সমাজকে করতে পারে সুখী ও সমৃদ্ধ। হিংসার মাঝে লুকিয়ে আছে এক ধরনের মারাত্মক বিষ, যে বিষ মানুষের ব্যক্তি জীবন তো বটেই, সমাজ, দেশ এবং পুরো বিশ্বকে বিষাক্ত করে তুলতে পারে। একটি ক্রুদ্ধ শব্দ থেকে যেমন পারিবারিক অশান্তির জন্ম হতে পারে, তেমনি একটি উস্কানিমূলক বক্তব্য কখনো কখনো বৃহত্তর সামাজিক সংঘাতের আগুন জ্বালিয়ে দিতে পারে। তাই মানুষের সভ্যতার সবচেয়ে বড় অর্জন কেবল প্রযুক্তির উৎকর্ষতা নয়, বরং শক্তিকে সংযত করে সহমর্মিতা, সহিংসতা, সহিষ্ণুতা, সংলাপ আর শান্তির পথে চলার সামর্থ্য।
3: এই মানবিক চেতনারই এক বিশ্বজনীন স্মারক আন্তর্জাতিক অহিংস দিবস। প্রতিবছর 2রা অক্টোবর সারা বিশ্বে দিবসটি পালিত হয়। দিনটি অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর জন্মদিন। জাতিসংঘ সাধারণ পরিষদ 2007 সালের 15ই জুন 2রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করে। প্রস্তাবটি 140টি দেশের সহ পৃষ্ঠপোষকতায় গৃহীত হয়েছিল।
2: পৃথিবীকে বদলানোর জন্য সবসময় অস্ত্রের প্রয়োজন হয় না, কখনো একটি সত্য কথা, একটি সহনশীল আচরণ, একটি মমতার হাত কিংবা একটি শান্তিপূর্ণ প্রতিবাদও পরিবর্তনের সূচনা করতে পারে। হিংসা হয়তো মুহূর্তের জন্য ভয় সৃষ্টি করতে পারে, কিন্তু স্থায়ী শান্তির জন্য প্রয়োজন বিশ্বাস, ন্যায়, সংলাপ আর মানবিকতা।
3: বিশ্বের অন্যান্য দেশের মতো 2রা অক্টোবর বাংলাদেশেও এই দিবসটি যথাযথ মর্যাদার সাথে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে। দিবসটি পালনের মধ্যে দিয়ে নতুন করে জানান দেওয়া হচ্ছে, অহিংস দিবস পালন মানে মানুষের অন্তর্গত বিবেককে জাগ্রত করার একটি দিন।
2: তাই আন্তর্জাতিক অহিংস দিবসের অঙ্গীকার হোক ঘৃণার বদলে সহমর্মিতা, প্রতিহিংসার বদলে ক্ষমা, বিভেদের বদলে সংলাপ আর হিংসার বদলে মানবতা। কারণ পৃথিবীকে সত্যিকার অর্থে বাসযোগ্য করে তুলতে শেষ পর্যন্ত মানুষের সবচেয়ে বড় সম্পদ কোনো অস্ত্র নয়, মানুষের মানবিকতা।
3: ঠিক তাই, আমরা অহিংস হই, মানবিকতার আলো ছড়িয়ে দিই দিকে দিকে। এই শুভ প্রত্যাশায় শুরু করছি আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ।
2: প্রিয় বন্ধু শ্রোতা, উত্তরণের শুরুতেই আপনাদের নিয়ে যাব এমন এক সংবাদ ভবনে যেখানে প্রতিটি খবরই একটু আলাদা। কোনটি অবাক করবে, কোনটি মুখে হাসি ফোটাবে, আবার কোনটি হয়তোবা আপনাকে থমকে ভাবতেও বাধ্য করবে।
3: হ্যাঁ, উত্তরণের শুরুতেই শোনা যাক আমাদের নিয়মিত আয়োজন বিশ্ববিচিত্রা। বিশ্ববিচিত্রার সংবাদগুলো সংগ্রহ করেছেন আফসানা আক্তার আর পাঠ করে শোনাচ্ছেন জায়েদ জুলফিকার।
4: মাত্র 6 বছর বয়সী এক চীনা শিশু রুবিক্স কিউব মেলানোর প্রতিযোগিতায় নারীদের বিভাগে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। মাত্র 3 দিনের ব্যবধানে লিয়ান ইয়ুংঝি নামের এই শিশুটি চীনের গুয়াংজু ও উহান শহরে আয়োজিত দুটি ভিন্ন প্রতিযোগিতায় নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলেছে। গড়ে মাত্র 4.27 সেকেন্ড সময়ে 3x3 আকারের রুবিক্স কিউব মিলিয়ে সে এই তাক লাগানো রেকর্ড গড়েছে। ঝিঝি ডাকনামের এই শিশুটি ইতিমধ্যে 1300-এর বেশি রুবিক্স কিউব সলভিং অ্যালগোরিদম আয়ত্ত করেছে। লিয়ানের মা লিন ইয়াংশি জানান, তার মেয়ে প্রতিদিন নিয়ম করে 2-3 ঘন্টা রুবিক্স কিউব নিয়ে চর্চা করে। নাচ ও সঙ্গীতের পাশাপাশি শখের বশে কিউব ক্লাসে ভর্তি হলেও পরবর্তীতে মেয়ের মেধা ও আগ্রহ দেখে তারা এই স্পিড কিউবিংয়েই বেশি মনোযোগ দেন। মায়ের মতে, নিয়মিত রুবিক্স কিউব চর্চা শিশুদের মনোযোগ, স্মৃতিশক্তি এবং যৌক্তিক চিন্তাভাবনা বাড়াতে দারুণভাবে সাহায্য করে। কোস্টারিকার সার্দিনাল শহরের একটি সাধারণ কাঠের বাড়িতে নাতনির সঙ্গে শান্ত জীবন কাটাচ্ছেন হোসে ফ্লোরেন্স। পরিবারের সদস্য ও সরকারি নথি অনুযায়ী তার বয়স এখন 119 বছর। জন্ম তারিখ আন্তর্জাতিকভাবে যাচাই হয়ে গেলে তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেতে পারেন। তবে এ বিষয়ে চূড়ান্ত স্বীকৃতির আগে ঐতিহাসিক নথিপত্র যাচাই বাছাই করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। কোস্টারিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে গাড়িতে প্রায় 20 মিনিটের দূরত্বে সার্দিনালের অবস্থান। শহরটি নিকোয়া উপদ্বীপে অবস্থিত। নিকোয়া বিশ্বের 5টি ব্লু জোনের একটি, যেসব অঞ্চলে মানুষের তুলনামূলক দীর্ঘ ও সুস্থ জীবনযাপনের প্রবণতা রয়েছে এবং শতায়ু হওয়ার হারও বেশি। স্থানীয় বাসিন্দাদের মতে এই অঞ্চলের মানুষের দীর্ঘায়ুর পেছনে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ পানি, ভুট্টা ও শিমভিত্তিক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত কায়িকশ্রম এবং পরিবার ও সম্প্রদায়ের সঙ্গে দৃঢ় সামাজিক বন্ধন। বর্তমানে দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে পরিবারের তৈরি খাবার খেয়ে এবং নাতনির সঙ্গে হাত মেলানোর খেলায় সময় কাটে হোসের। তার দেখভালের দায়িত্বে থাকা নাতনি হেলেন ফ্লোরেন্স জানান, সারাজীবন গ্রামাঞ্চলে পরিশ্রম করে কাটানো তার দাদা এখন শান্তি ও আনন্দেই দিন কাটাচ্ছেন। মাঝে মধ্যে তিনি অতীত জীবনের গল্প বলেন, রসিকতা করেন এবং দীর্ঘ জীবনের অন্যতম রহস্য হিসেবে পরিবারের ভালোবাসার কথা উল্লেখ করেন। হোসের পরিচয়পত্র অনুযায়ী তিনি 1907 সালের 11ই জুলাই জন্মগ্রহণ করেন। তার জন্ম সনদ, বাপ্তিস্মের সনদ এবং পরবর্তী জীবনের বিভিন্ন নথিও রয়েছে। এসব তথ্য আন্তর্জাতিক সংস্থা ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। স্বীকৃতি পেলে বিষয়টি পরিবার ও পুরো দেশের জন্য গর্বের হবে বলে মনে করেন হেলেন।
1: প্রতিটি জনগোষ্ঠীরই রয়েছে নিজস্ব সংস্কৃতি, ইতিহাস আর ঐতিহ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এসব ঐতিহ্য শুধু কিছু আচার অনুষ্ঠান কিংবা রীতিনীতির সমষ্টি নয়, বরং এর সাথে জড়িয়ে থাকে একটি জাতির শিকড়, আবেগ, জীবনবোধ ও আত্মপরিচয়। মানুষ তার সংস্কৃতির মধ্য দিয়ে নিজেকে আবিষ্কার করে, নিজের অতীতকে জানে এবং ভবিষ্যতের পথে এগিয়ে যায়। পৃথিবীর মানচিত্রে ছড়িয়ে আছে অসংখ্য দেশ ও জাতি, আর প্রতিটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যই যেন স্বতন্ত্র এক গল্প।
3: সেই বৈচিত্র্যময় সংস্কৃতি জগতের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে আমাদের নিয়মিত আয়োজন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। এই আয়োজনে আমরা ঘুরে দেখব পৃথিবীর নানা প্রান্তে দেশ এবং জনপদ, জানব তাদের ইতিহাস ও ঐতিহ্যের কথার পাশাপাশি মানুষের জীবনযাপনের নানা গল্প।
1: আজকের পর্বে আমরা জানাব স্পেনের সংস্কৃতির নানা দিক নিয়ে। এটি লিখেছেন তাপসী মনির আর পাঠ করে শোনাচ্ছেন বর্ষা আহমেদ।
5: বলা যায় পৃথিবীর প্রায় সব দেশেই আছে কোনো না কোনো সাংস্কৃতিক ঐতিহ্য। স্পেন নামে দেশটিও তার ব্যতিক্রম নয়। এদেশে সারা বছর কোনো না কোনো উৎসব লেগেই থাকে, তাই তো এদেশকে উৎসবের দেশও বলা যেতে পারে। আবার এই স্পেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যার দিক থেকে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ, তাই এক কথায় বলা যায় স্পেন সাংস্কৃতিক ঐতিহ্যে ভরা একটি দেশ। ইউরোপের দক্ষিণ পশ্চিম প্রান্তের এই দেশটি যেন একই সঙ্গে ইতিহাস, শিল্প, স্থাপত্য, সঙ্গীত এবং উৎসবের এক জীবন্ত জাদুঘর। দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ স্পেন। এদেশের রাজধানীর নাম মাদ্রিদ, মুদ্রার নাম ইউরো। খ্রিস্ট ধর্ম এদেশের প্রধান ধর্ম, আর এদেশের ভাষার নাম স্প্যানিশ। স্পেনের 8 কোটি জনসংখ্যার 5.4% মুসলিম। মুসলিম আন্দালুসিয়ার স্থাপত্য থেকে ইউরোপের শিল্পধারা, অনেক রকম সভ্যতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যে গড়ে উঠেছে স্পেনের বহুরঙ্গা বর্ণিল সাংস্কৃতিক পরিচয়, যা আজও মানুষের মনকে করে জয়। স্পেনের স্থাপত্যে ইতিহাস যেন পাথরে পাথরে কথা বলে। গ্রানাদার আলহামরা, বার্সেলোনা সাগ্রাদা ফামিলিয়া, কার্দোবার ঐতিহাসিক স্থাপত্য এবং টলেডোর পুরনো নগর, সবই স্পেনের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে। চিত্রকলায় স্পেন বিশ্বকে উপহার দিয়েছে অসংখ্য কালজয়ী শিল্পী। পাবলো পিকাসো, সালভাদোর দালি তাদের ভিন্ন ভিন্ন ভাষায় স্পেনের শিল্প ঐতিহ্যকে পৌঁছে দিয়েছেন বিশ্ব দরবারে। স্পেনের সাংস্কৃতিক পরিচয়ের আরেকটি শক্তিশালী প্রতীক ফ্লামেঙ্কো। এখানে গান, গিটার, নাচ, স্পেনীয় সংস্কৃতিকে দারুণভাবে উন্মোচিত করে। 2010 সালে এই ফ্লামেঙ্কোকে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। মিগেল দে সেভার্তেস স্পেনের একজন বিশ্বসেরা সাহিত্যিক, যিনি স্প্যানিশ ভাষা এবং সাহিত্যকে দিয়েছেন আন্তর্জাতিক মর্যাদা। স্পেনের উৎসবেও মেলে সাংস্কৃতিক ঐতিহ্যের ছোঁয়া। লা তোমাতিনা এবং সেমানা সান্তা এমনই সব উৎসব ঐতিহ্যের ধারক হয়ে আছে। স্পেনীয় রসনায় ঐতিহ্যবাহী খাবারেরও আছে সুনাম। পায়রা, তাপাস স্পেনের বিখ্যাত খাবার। এদেশেও আছে বেশ কিছু ঐতিহ্যবাহী পোশাক। নারীদের পোশাকে দেখা যায় ঐতিহ্যবাহী সাজ। মাথায় ফুল, হাতে পাখা অথবা শালে সম্পূর্ণ হয় এই সাজ সজ্জা। পুরুষদের ঐতিহ্যবাহী পোশাকেও মেলে আলাদা সৌন্দর্য। বিভিন্ন উৎসবে দেখা যায় ভিন্ন ভিন্ন পোশাক আর ভিন্ন রকম সাজ। স্পেনের খেলাধুলার কথা বলতে গেলে ফুটবলের কথা আগে বলতেই হয়। প্রথম 2010 সালে ফুটবলে বিশ্বকাপ জয় করে স্পেন। এরপর 2026 সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় দেশটি। স্পেনের ঐতিহ্যবাহী একটি খেলা হলো ষাঁড়ের লড়াই। এছাড়াও স্পেনের বিভিন্ন অঞ্চলে রয়েছে লোকজ কিছু খেলা, যেমন বাস্ক পেলোটা। এটা স্পেনের ভিন্ন রকম এক প্রাচীন বল খেলা। এছাড়াও পালাস তোরাসে স্পেনের আরও একটি ঐতিহ্যবাহী খেলা। জনসংখ্যার পরিমাণ কম হলেও সাংস্কৃতিক ঐতিহ্যের পরিমাণ কিন্তু কম নয় স্পেনে। স্পেন তার অতীতকে বুকে ধারণ করে আছে খুবই সুখে। স্পেনের ঐতিহ্য কোনোভাবেই করা যাবে না অগ্রাহ্য। সাংস্কৃতিক ঐতিহ্য কেবল উত্তরাধিকার নয়, প্রতিদিনের জীবনযাপনের মুগ্ধতা মাখা অনুষঙ্গ। স্পেনের সাংস্কৃতিক ঐতিহ্যের মাঝে এ কথাই যেন বারবার উচ্চারিত হয়।
1: প্রিয় শ্রোতা, আপনারা কান পেতে আছেন বেতার ম্যাগাজিন উত্তরণে, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
6: একটি শোক সংবাদ।
3: অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বাংলাদেশ বেতারের সিনিয়র উপস্থাপক রওনক জাহান আজ বিকেল 4টায় ঢাকার শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 1986 সাল থেকে বাংলাদেশ বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ উপস্থাপনা করেছেন। এছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন সংবাদ পাঠক ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ বেতার পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শোক সংবাদটি শুনলেন।
1: প্রিয় শ্রোতা, নজরুলের চিঠি নিয়ে নিয়মিত পরিবেশনায় আমরা জানতে পারছি তাঁর জীবনের নানা দিক। তাঁর চিঠিগুলো শুধু তাঁর ব্যক্তিগত অনুভূতির দলিল নয়, এগুলো নজরুলের সময়, মনন, সম্পর্ক আর জীবনবোধেরও মূল্যবান ঐতিহাসিক দলিল।
3: নজরুল বর্ষকে কেন্দ্র করে কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন সময় লেখা চিঠির সেই অন্তরঙ্গ জগৎ নিয়েই আমাদের এখনকার পরিবেশনা। এটি গবেষণা, গ্রন্থনা এবং উপস্থাপনায় রয়েছেন টিটো মুন্সি।
7: ১৩২৮-এর তেসরা আষাঢ়, নার্গিসের সঙ্গে নজরুলের আক্ত হওয়ার পর কোনো অজ্ঞাত কারণে নজরুল নার্গিসের দৌলতপুরের পিতৃগৃহ ত্যাগ করে কুমিল্লা শহরে চলে আসেন। সেখান থেকে তিনি নার্গিসের মামা আলী আকবর খানকে বাবা শ্বশুর সম্বোধন করে যে চিঠি লেখেন সেটি পাঠ করছি। কান্দির পাড়, কুমিল্লা, 23 জুন 1921, বিকেলবেলা। বাবা শ্বশুর, আপনাদের এই অসুর জামাই পশুর মতন ব্যবহার করে এসে যা কিছু কসুর করেছে তা ক্ষমা করো সকলে, অবশ্য যদি আমার ক্ষমা চাওয়ার অধিকার থাকে। এইটুকু মনে রাখবেন, আমার অন্তর্দেবতা নেহায়েত অসহ্য না হয়ে পড়লে আমি কখনো কাউকে ব্যথা দিই না। যদিও ঘা খেয়ে খেয়ে আমার হৃদয়টাতে ঘাটা বুঝে গেছে, তবু সেটার অন্তরতম প্রদেশটা এখনো শিরিশ ফুলের পরাগের মতোই কোমল আছে। সেখানে খোঁচা লাগলে আর আমি থাকতে পারিনি। তাছাড়া আমিও আপনাদেরই পাঁচজনের মতন মানুষ। আমার গন্ডারের চামড়া নয়, কেবল সহ্য গুণটা কিছু বেশি। আমার মান অপমান সম্বন্ধে কাণ্ড জ্ঞান ছিল না বা কেয়ার করিনি বলে আমি কখনো এত বড় অপমান সহ্য করিনি যাতে আমার ম্যানলিনেসে বা পৌরুষে গিয়ে বাজে, যাতে আমাকে কেউ কাপুরুষহীন ভাবতে পারে। আমি সাথ করে পথের ভিখারি সেজেছি বলে লোকের পদাঘাত সইবার মতন ক্ষুদ্র আত্মা অমানুষ হয়ে যায়নি। আপনজনের কাছ হতে পাওয়া অপ্রত্যাশিত এত হীন ঘৃণা অবহেলা আমার বুক ভেঙে দিয়েছে। বাবা, আমি মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি, দোয়া করবেন আমার এ ভুল যেন দুদিনেই ভেঙে যায়, এ অভিমান যেন চোখের জলে ভেসে যায়। বাকি উৎসবের জন্য যত শিগগির পারি বন্দোবস্ত করব। বাড়ির সকলকে দস্তুর মতো সালাম দোয়া জানাবেন। অন্যান্য যাদের কথা রাখতে পারিনি তাদের ক্ষমা করতে বলবেন, তাকেও ক্ষমা করতে বলবেন, যদি এ ক্ষমা চাওয়া ধৃষ্টতা না হয়। আরজ ইতি চিরসত্য স্নেহসিক্ত নুরু।
1: একটা সময় ছিল যখন চলচ্চিত্রের প্রাণ ছিল গান। একটি ভালো গানই চলচ্চিত্রটিকে জনপ্রিয় করতে তো বটেই, করে তুলত ব্যবসা সফল। তাই চলচ্চিত্র পরিচালকেরাও গানের প্রতি অন্যরকম যত্ন নিতেন। গীতিকার সুরকার শিল্পীকে নিয়ে দীর্ঘ সাধনার পরে তৈরি হতো সেই কাঙ্ক্ষিত গান,
3: আর সেই যত্নে নির্মিত এক একটি গান হয়ে উঠত সঙ্গীত ভুবনের অমূল্য রত্ন। এমন করে বহু চলচ্চিত্রের গান আমাদের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। বন্ধু শ্রোতা, কথায় ও গানে চলচ্চিত্র, বাংলাদেশের একই চলচ্চিত্রের গান নিয়ে আমাদের এবারের আয়োজন। আজকে রয়েছে খান আতাউর রহমান পরিচালিত নবাব সিরাজউদ্দৌলার চলচ্চিত্রের গানের পেছনের গল্প।
1: এটি গবেষণা, গ্রন্থনা এবং উপস্থাপনা রয়েছেন তনিমা করিম।

আমন্ত্রণ সবাইকে কথায় গানে চলচ্চিত্রের আজকের পর্বে। প্রিয় শ্রোতা, আজ আমরা শুনব ঐতিহাসিক গল্প নির্ভর প্রথম চলচ্চিত্র নবাব সিরাজউদ্দৌলার নানা তথ্য এবং শুনব এর গান। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেক গানই আমাদের দেশের বিভিন্ন চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে বারংবার। তবে এক্ষেত্রেও আজকের আলোচ্য চলচ্চিত্র নবাব সিরাজউদ্দৌলা পথিকৃত হবার দাবিদার। ষাটের দশকে যখন রোমান্টিক ও সামাজিক ছবির জোয়ার চলছিল, সেই ভিড়ে নবাব সিরাজউদ্দৌলা সিনেমার দেশাত্মবোধক রাজনৈতিক বার্তা এবং নিখুঁত নির্মাণশৈলী ইতিহাসের অন্যতম সেরা ও প্রভাবশালী মাইল ফলক হিসেবে গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করতে পেরেছিল। বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সফল ও পূর্ণাঙ্গ ঐতিহাসিক সিনেমা হিসেবে এই চলচ্চিত্রটি তৎকালীন দর্শকদের ইতিহাস ভিত্তিক ছবির দিকে দারুণভাবে আকৃষ্ট করে। রূপালী পর্দায় নবাবের পরাজয়, বন্দিত্ব এবং করুণ মৃত্যু দর্শককে ভীষণভাবে কাঁদিয়েছিল। চলচ্চিত্রটি দেশের গণ্ডি পেরিয়ে ষষ্ঠ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল এবং একটি বিশেষ পুরস্কারও লাভ করেছিল। আর এই কৃতিত্ব নিঃসন্দেহে অনেকাংশেই ছবির পরিচালক খান আতাউর রহমানের। পরিচালনা করার পাশাপাশি এই সিনেমার চিত্রনাট্য ও সঙ্গীত পরিচালনার দায়িত্বও পালন করেছিলেন খান আতাউর রহমান। এই চলচ্চিত্রের ঐতিহাসিক তথ্যের উৎস ও মূল কাহিনীর লেখকরা ছিলেন অক্ষয় কুমার মৈত্র, রমেশ চন্দ্র মজুমদার, শচীন্দ্রনাথ সেনগুপ্ত, মোহাম্মদ নিজামত উল্লাহ ও সিকান্দার আবু জাফর। আর সিনেমাটি প্রযোজনা করেছেন মাহবুবা রহমান। চিত্রগ্রহণে ছিলেন বেবি ইসলাম, সম্পাদনা করেছেন বশির হোসেন, শব্দগ্রহণে মতিউর রহমান ও শব্দ সংযোজনে ছিলেন এম এ জহুর। এছাড়াও নৃত্য পরিচালক ছিলেন রাবেয়া মনসুর, শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন আব্দুস সবর। সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আনোয়ারা, আতিয়া চৌধুরী, এম এ সামাদ, এস এ খালেক, তেজিন চক্রবর্তী, রাজ সামাদ, মঞ্জুর তুলি, পাদুল মতিন, খানাতর রহমান, আলী মনসুর প্রমুখ। লর্ড ক্লাইভের চরিত্রটি শতভাগ বাস্তবসম্মত করতে খানাতর রহমান কোন বাঙালি অভিনেতাকে মেকআপ না দিয়ে তৎকালীন ঢাকায় অবস্থানরত একজন প্রকৃত ব্রিটিশ নাগরিককে দিয়ে অভিনয় করিয়েছিলেন এই চরিত্রে, যার ফলে ইংরেজদের সাথে নবাবের বাকযুদ্ধ ও সংলাপের দৃশ্যগুলো দারুণ বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল। মূল চরিত্রে অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করেন আনোয়ার হোসেন। তার অনবদ্য ও জীবন্ত অভিনয় দর্শক হৃদয়কে পুরোপুরি জয় করে নেয় এবং এই একটি ছবির মাধ্যমেই তিনি বাংলার চলচ্চিত্র অঙ্গনে চিরকালের জন্য নবাব সিরাজউদ্দৌলা বা মুকুটহীন সম্রাট এই উপাধিতে ভূষিত হন। এবারে আসছি গানের কথায়। শুরুতে বলেছি নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রেই প্রথমবার নজরুল সঙ্গীত ব্যবহৃত হয়েছিল। সে গান দুটি হল ফেরদৌসী রহমানের কণ্ঠে পথহারা পাখি কেঁদে ফিরে একা এবং আব্দুল আলিমের কণ্ঠে একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা। তো বন্ধুরা আসুন এবারে একে একে শুনে নেই নবাব সিরাজউদ্দৌলার গানগুলো।

0: শ্রোতা বন্ধুরা, আগামীতে অন্য কোন সিনেমার অজানা তথ্য নিয়ে ফেরার ইচ্ছেতে আজকের মতো কথা ও গানে চলচ্চিত্র পর্বটি শেষ করছি।
1: এমনি আরো অনেক রক্ত, আরো অনেক প্রাণের বিনিময়ে এ দেশ আজ আবার স্বাধীন হয়েছে। স্বাধীনতার সম্মান যেন আর কোনোদিন খর্ব না হয়।
2: প্রিয় শ্রোতা, মানুষ তার বয়স দিয়ে নয়, বরং তার কর্ম দিয়েই বেঁচে থাকে। আমাদের প্রত্যেকের পথ আলাদা, কাজের ক্ষেত্রও আলাদা, কিন্তু সেই কাজের প্রতি যদি থাকে সততা, নিষ্ঠা আর মানুষের জন্য কিছু করার আন্তরিকতা, তাহলে ছোট্ট একটি কাজও হয়ে উঠতে পারে অনেক বড় অনুপ্রেরণার উৎস।
3: ঠিক তাই, আমাদের ভালো ভালো কাজই হোক বেঁচে থাকার অনুপ্রেরণা। আর এই প্রত্যাশা নিয়ে ইতি টানছি আজকের উত্তরণের।
2: আর যাবার বেড়ায় বলে যাই শেষের কথাগুলো। আজকের উত্তরণ গ্রন্থনা ছিলেন মনিরুজ্জামান পলাশ, উপস্থাপনা ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু
3: এবং জিনাত আক্তার, উত্তরণ সম্পাদনা ও প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
2: উত্তরণ তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম আর প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
3: ভালো থাকবেন সকলে, থাকবেন সুস্থতায়।
2: শুভরাত্রি।

0: from the seat since 1991. So there were huge enthusiasm among the people of Feni centering the Prime Minister's visit. And that is the end of the news commentary.
1: Bangladesh Betar, Dhaka. অনুষ্ঠান মেলায় এখন আপনারা শুনবেন আধুনিক গান। প্রথম গানের শিল্পী আলম আরামিনু, গানটির গীতিকার মোহাম্মদ লিয়াকুদ আল বিশ্বাস, সুর করেছেন আনিসুর রহমান তনু।

আধুনিক গান শুনছেন। এবার শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গীতিকার প্রসেনজিৎ ওঝা, সুরকার রফিকুল আজিজ।

আধুনিক গান শুনছেন। এবারে শিল্পী অনিন্দিতা সাহা অথি, গীতিকার মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুরকার শেখ সাদী খান।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় সৈয়দা সঞ্জিদা জোহরা বেথিকা, গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ।

0: সুপ্রিয় শ্রোতা মন্ডলী, বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত নজরুল সঙ্গীতের একক আলাপচারিতামূলক বিশেষ সঙ্গীত অনুষ্ঠান দোলন জাপা থেকে আমি সালাউদ্দিন আহমেদ আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমাদের নজরুল বর্ষে নজরুলকে নিয়ে, নজরুলকে আলোচনায়, নজরুল গান সবকিছু মিলিয়ে বোধ করি বাংলা ভাষাভাষী মানুষ সবাই ভালো আছেন। আমরা চাই যে নজরুলের এই বিস্ময়কর প্রতিভা, তার এই প্রতিভাদীপ্ত, তার সৃষ্টিকর্মকে সবার সামনে নিয়ে আসতে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিই আমরা, যে বিশেষ করে এই বছরটাকে নজরুল বর্ষ হিসাবে ঘোষণা করেছেন। সুতরাং বাংলাদেশ বেতার আরও বেশি উদ্যোগী হয়ে নজরুল চর্চা করছে, নজরুলের গান, নজরুলের কবিতা, নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে আপনারা জানেন যে আমাদের আমন্ত্রিত একজন বিশিষ্ট কোনো শিল্পী থাকে। আজকে আমাদের এই অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পী সৈয়দা সঞ্জিদা বিথিকা, এদেশের এই প্রজন্মের খুব গুণী একজন শিল্পী। আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে আমাদের ভালো গান গায় তারা তরুণ কি প্রবীণ সেটা বড় কথা না, এই অনুষ্ঠানে তারাই আসেন যারা নজরুলকে ধারণ করে চর্চা করে গান গায়। বিথিকা, কেমন আছো তুমি?
1: আমি অনেক ভালো আছি স্যার, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ বেতারকে ধন্যবাদ।
0: অনেক ধন্যবাদ তোমাকে, তুমি এসেছো, তুমি গান গাইছো, এর আগেও তুমি এসেছো এই অনুষ্ঠানে?
1: আমি একবার এসেছিলাম।
0: তা আজকে তোমার প্রথমে কোন গানটি শুনবো?
1: আমি শুরুতেই গজলাঙ্গের একটি গান করছি, পাষাণের ভাঙালু ঘুম।
0: কে তুমি শোনাচ্ছো আই সধী মন্ডলী? এই গানটি আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম তার নিজের কণ্ঠে উনি গেয়েছেন, স্বরলিপিও অনেক আগেই বেরিয়েছিল। তো নজরুলের এই অসাধারণ গানটি বনগতি যে তার গ্রন্থ তাতে গ্রন্থিত হয়েছে। বেসিক এর রাগ হচ্ছে ভীমপনশ্রী, রেকর্ড হয়েছে মেগাফোন থেকে সেপ্টেম্বর 1932 সালে। একেবারে নজরুল যখন রেকর্ড কোম্পানির জন্য গান প্রচুর করছেন তার মাঝামাঝি সময়ে, 1927 সালের পর থেকে উনি মূলত রেকর্ডিং সিস্টেমের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। তো 1932 সালের এই গান নজরুল নিজেই গিয়েছিলেন, তার কত প্রিয় গান এটি। এটা সুর নজরুল এটা বলার অপেক্ষায় রাখে না, স্বরলিপি আমাদের নজরুল ইনস্টিটিউট থেকে পঞ্চম খণ্ডে এটা হয়েছে। তার আগেও সঙ্গীতাঞ্জলি যে গ্রন্থটি সেই প্রথম খণ্ডেই এটা গ্রন্থিত হয়েছিল। তো শুনি আমরা গানটি।

0: খুব সুন্দর। নজরুল তার স্বকণ্ঠে গাওয়া এই প্রিয় গানটি তুমি গেয়েছ এবং নিঃসন্দেহে আমাদের শ্রোতাদের ভালো লাগবে এই গানটি। এবার তোমার সঙ্গে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যে কথা বারবার বলি যে নজরুলের গান গাইতে গেলে নজরুলকে ধারণ করতে হয়, সঙ্গীত শাস্ত্রকে রপ্ত করার একটা প্রয়াস যেন থাকে তাদের, তারাই কিন্তু নজরুলের গান প্রপারলি গাইতে পারে। তো তোমার নজরুল সঙ্গীত শেখার বা এই যে ভালোবাসার শুরুটা কিভাবে হয়েছিল একটু বলো।
1: মূলত গানে হাতে খড়ি আমার বাবার কাছে, তো বাবার নজরুল সঙ্গীতের প্রতি আসলে অনেক বেশি আগ্রহ ছিল, সেই ভালোবাসা থেকে আমি আসলে নজরুল সঙ্গীত শেখাটা শুরু করি। পরবর্তী সময়ে প্রাতিষ্ঠানিকভাবে আমি গান শেখা শুরু করি, তবে নজরুলের গানের প্রতি যে ভালোবাসা সেটা আসলে আমার বাবা সৈয়দ আহমদুল্লাহ ওনার কাছ থেকে পাওয়া। তো নজরুলের যে সুরের যে বৈচিত্র্য সেটাই আমাকে আসলে সবচেয়ে বেশি আকর্ষণ করে।
0: বুঝতে পেরেছি, তুমি তোমার বাড়ি থেকেই নজরুলের গানের প্রতি ভালোবাসার যে আবহটা তুমি পেয়েছো। আসলে আমি বারবার যে কথাটি বলি আর কি সেটা হচ্ছে যে নজরুলের গান গাইতে গেলে অবশ্যই তাকে উচ্চাঙ্গ সঙ্গীতের গুরুত্বপূর্ণ তালিম নিতে হয়। কারণ আমি একটি কথা বারবার বলি যে শাস্ত্রীয় সঙ্গীতে যা আছে নজরুল সঙ্গীতে তা আছে, নজরুল সঙ্গীতে যা নাই শাস্ত্রীয় সঙ্গীতেও নাই। তার মানে কি, সমস্ত সঙ্গীত শাস্ত্রটাকে নজরুল ধারণ করেছেন, এ কথা আমরা নিশ্চিত ভাবে বলতে পারি। তো এবার কোন গানটি গাইবে তুমি?
1: কাছে আমার নাই বাইলে হে বিরহী দূর ভালো।
0: এই গানটির একেবারে ভিন্ন একটি সুর এখনো প্রচলিত আছে। এই গানটি প্রথম যখন আমরা পেলাম নজরুল ইনস্টিটিউটে তখন স্বরলিপি বেরোয়নি, তো এই গান পেয়ে একেবারে অভিভূত হয়ে গেলাম যে একেবারে প্রচলিত এই সুরটার বিপরীতে একটা গান এবং এই গানটিও এত সুন্দর। তো এই গানটি আমরা প্রতিষ্ঠিত করতে পারবো? তো আজ কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাই না? তো কাছে আমার নাই বাইলে হে বিরহী দূর ভালো, এটা সূত্র আমরা পেয়েছি রেকর্ড কোম্পানির যে চুক্তিপত্র সেখান থেকে। 18/9/1935 সালে চুক্তিটা হয়েছিল, রেকর্ড হয়েছিল HMV থেকে November 1935 সালে। শিল্পী ছিলেন ইন্দুবালা, তাল কাহবা, পর্যায় গজল। স্বরলিপি হয়েছে আমাদের নজরুল ইনস্টিটিউট থেকে পঞ্চম খণ্ডে। শুনি আমরা গানটি।

0: বাহ, খুব ভালো লাগলো। তো এবার যে বিষয়টি তোমার সঙ্গে আমি বলতে চাই, তুমি এমনি ব্যক্তি জীবনে কি করো, তোমার পেশাগত ভাবে তুমি?
1: আমি পেশাগত জীবনে বলতে গেলে একজন শিক্ষক, আমি ঢাকা উদ্যান সরকারি কলেজে আছি অর্থনীতির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।
0: এই কঠিন দায়িত্বটি পালন করছো, তার সঙ্গে তুমি গানও করছো, এবং কঠিন একটি বিষয় নিয়ে, নজরুলের গান। তো দুটোকে সমন্বয় করো, তারপরে সংসার, সবকিছু মিলিয়ে তুমি
1: চেষ্টা করছি, চালিয়ে যাচ্ছি আর কি। নজরুলের গানের প্রতি ভালোবাসা থেকেই আসলে এত ব্যস্ততার মধ্যেও গান গাওয়াটা চালিয়ে যাচ্ছি।
0: ধন্যবাদ তোমাকে, তোমার এই ভালো লাগা এবং তোমার যে আগ্রহ, ওইটাই আসল। আমরা যত ব্যস্তই থাকি না কেন, ভালো কাজ করার জন্য যদি আমাদের সত্যিকারের আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমরা সে কাজটি করতে পারি। এই পর্যায়ে তুমি কোন গানটি গাইবে?
1: এই পর্যায়ে ভৈরবীর আগে নিবদ্ধ একটি গান করছি, তুমি আমার সকালবেলার সুর।
0: তুমি আমার সকালবেলার সুর। তোমাকে আমি ধন্যবাদ দিই আরো, যে এমনতর গানগুলিকেই তুমি বেছে নিয়েছো, যে গানগুলি নজরুলের শ্রেষ্ঠতম গান।
1: শ্রেষ্ঠ
0: শ্রী মণ্ডলী, এটা গানের মালা গ্রন্থে গ্রন্থিত হয়েছিল। এই গানটি ভৈরবী, এটা দাদরা তালে নিবদ্ধ, রেকর্ড হয়েছে HMV থেকে December 1939 সালে। শিল্পী ছিলেন সন্তোষ সেনগুপ্ত, যিনি পরবর্তীকালে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। নজরুলের অনেক বিখ্যাত গান উনি গিয়েছিলেন। স্বরলিপি হয়েছে নজরুল ইনস্টিটিউট থেকে পঞ্চম খণ্ডে। আমরা শুনি গানটি।

0: খুব ভালো লাগলো। তো তুমি এই যে শুদ্ধ সুরে বা প্রমিত বাণীতে গান গাওয়ার যে মানসিকতা, এটা কিভাবে পেলে?
1: আমি আসলে আদি সুরটাকেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি সবসময়ই। যদি আদি রেকর্ড হাতের কাছে না পাই, সেই সময় আমি স্বরলিপিটা অনুসরণ করার চেষ্টা করি।
0: খুব এটাই আমাদের দরকার। আমরা কিন্তু নজরুল ইনস্টিটিউটে প্রায় 68 খণ্ড আমরা স্বরলিপি বের করে ফেলেছি, তো এখনই অলরেডি 52টা খণ্ড আমাদের বেরিয়ে গেছে। তো তাহলে এই যে বিশাল অঙ্কের মানে সঙ্গীত আমরা স্বরলিপি করে ফেলেছি, যেটা নজরুল তার ব্যস্ততম জীবনে হঠাৎ করে নির্বাক হয়ে গেছিলেন বলেই কিন্তু গোছগাছ করে যেতে পারেননি। তো বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠিত নজরুল ইনস্টিটিউট এই কাজটি করেছে, আমরা করছি সেখানে, তো সেগুলোকে তোমরা ফলো করছো, এটাও তোমাদের আরেকটি গুণ। তো আমরা একেবারে অনুসরণ শেষ প্রান্তে চলে এসেছি, তুমি শেষ গান কোনটি গাইবে?
1: আমি সবশেষে গানটি করব পরদেশী বধুয়া এলে কি এতদিনে, এই গানটি গাইব।
0: ভারী চমৎকার তোমার নির্বাচন। আজকের অনুষ্ঠানের শেষ গানটিও অত্যন্ত আকর্ষণীয় একটি গান, তো এই গানটি আমরা শুনবো। এটা রেকর্ড হয়েছে HMV থেকে অক্টোবর 1929 সালে। চিন্তা করো, 1929 সালে, 27 সালে রেকর্ডিং শুরু হলো। এই ধরনের গান উনি এত আগে তৈরি করলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই অসাধারণ গানটি পরিচিতি পায়নি। তা আজকে বাংলাদেশের শিল্পী এবং বাংলাদেশের শোভানুধ্যায়ীদের কল্যাণে এই অসাধারণ গানগুলি সবার কাছে পৌঁছেছে। এখন কিন্তু সারা বিশ্বে এই গানটি চলে গিয়েছে, সবার ভালো লাগা গানের একটি জায়গায় গেছে। শ্রুতি মণ্ডলী, এটা শিল্পী ছিলেন কে মল্লিক, সুর নজরুলের এটা বলারই অপেক্ষা রাখে না, কারণ এক্সপেরিমেন্টাল গান নজরুল কাউকেই করতে দিতেন না। নজরুল ইনস্টিটিউট থেকে আমরা পঞ্চম খণ্ডে এটা স্বরলিপি পেয়েছি। আমরা এই গানটি শুনব আমাদের বিথিকার কণ্ঠে। এই গানটি সাথে সাথেই আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে তুমি যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলো।
1: শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, কাজী নজরুল ইসলামকে আমাদের জাতীয় কবিকে ধারণ করতে হবে, আমাদের নতুন প্রজন্মের মধ্যে কবির সৃষ্টিকে ছড়িয়ে দিতে হবে, এবং আদি সুর বাণীতে আমাদের যে গান করার যে প্রচেষ্টাটা সেটাকে চালিয়ে যেতে হবে।
0: অনেক ধন্যবাদ তোমাকে, তোমার এই ইচ্ছে এবং আশা যেন সফল হয়। ধন্যবাদ শ্রুতি মণ্ডলী আপনাদের। পরবর্তী অনুষ্ঠানের আগাম আহ্বান জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় সৈয়দা সঞ্চিদা জোহরা বিথিকা, গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় ফাতেমা আক্তার মনি, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং দোলন চাপা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বৌমা,
2: জি আব্বা।
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুন তো সি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
1: আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইরা দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কইন না, থাক।
3: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
1: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামো, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতই বাবা।
1: হ্যাঁ।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌচা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিজের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকালে দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করুন এবং এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন।
4: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত শিল্প সাহিত্য ও সঙ্গীত অঙ্গনের ব্যক্তিত্বদের নিয়ে গবেষণামূলক অনুষ্ঠান প্রাণের মানুষ, সঞ্চালনায় আহসান হাবিব বাপ্পী।

0: কাজের মধ্য দিয়ে যারা মানুষের মনে প্রাণে জায়গা করে নেয় তারাই তো প্রাণের মানুষ। তেমনি একজন প্রাণের মানুষ দিলশাদ নাহার কণা, আমাদের দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী। তাঁর প্রথম একক অ্যালবাম জ্যামিতিক ভালোবাসা, এই অ্যালবামের টাইটেল গানটির মধ্য দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নেন তিনি। অল্প বয়সে সঙ্গীত ক্যারিয়ার শুরু করেছিলেন জনপ্রিয় এই সঙ্গীত তারকা। অনেক চড়াই উতরায় পার হয়ে আজকে তিনি প্রতিষ্ঠিত। গান করছেন বেতার, টেলিভিশন, চলচ্চিত্র, স্টেজ এবং অ্যালবামে। নিজের একটা শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন প্রাণের মানুষ অনুষ্ঠানে। আর আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণাকে। প্রিয় শিল্পী, আপনাকে স্বাগত।
1: ধন্যবাদ আপনাকে ভাইয়া, আমারও ভালো লাগছে আজকে রেডিওর মাধ্যমে আমার যে রেডিও শ্রোতাবৃন্দ আছেন তারা আমাকে শুনতে পাচ্ছেন এবং তাদের সাথে অনেক কথা শেয়ার করব।
0: কেমন আছেন এবং এই সময়টা আপনার কেমন কাটছে?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, আর কাজের মধ্যেই আছি, এটাই আমার সবচেয়ে বড় শান্তি।
0: কণা, আপনার শৈশব, বেড়ে ওঠা এবং সঙ্গীত জীবনের শুরুটা কিভাবে হয়েছিল, একদম শুরুর গল্পটা যদি আমাদের বলেন।
1: আমার জন্ম ঢাকায়, আমার বেড়ে ওঠাও ঢাকায় এবং আমার গান শেখা সবকিছুই ঢাকাতেই। আর আমি একেবারে ছোটবেলায় যখন আমি নার্সারিতে পড়ি তখন থেকে কিন্তু আমি গান শিখি এবং এসো গান শিখি বলে একটা প্রোগ্রাম হতো বিটিভিতে, সেই প্রোগ্রাম দিয়ে আমার টেলিভিশন জগতে প্রবেশ করা। যেহেতু অনেক ছোট ছিলাম তো ওই বাচ্চাদের প্রোগ্রাম দিয়ে বিটিভিতে গান শুরু করা। তখন শিশু একাডেমিতে গান শিখতাম, বাসায় গান শিখতাম, বিভিন্ন কম্পিটিশন অ্যাটেন্ড করতাম। তো ওভাবেই মানে একদম ছোটবেলা থেকে আমি জানতাম যে, আর আমাদের সময় যেটা হতো গানের স্কুল ইজ আ মাস্ট, মানে স্কুল থাকবে এবং ম্যাক্সিমাম বাচ্চারাই হচ্ছে এক্সট্রা কোনো একটা কারিকুলাম অ্যাক্টিভিটিজ এর সাথে জড়িত থাকবে। তো ওই সময় অনেক বাচ্চারা সারাক্ষণই গান শিখতো এই একাডেমি ওই একাডেমি বিভিন্ন। এখন একাডেমিতে গান শেখার প্রচলনটা কমে গেছে, যেটা আমার জন্য খারাপ লাগে যে বাচ্চারা গান শিখছে না ঠিক মতো। সো ওইখান থেকে অ্যাকচুয়ালি গানে ঢুকে যাওয়া এবং মনের মধ্যে একটা লক্ষ্য ফিক্স করে দেয়া যে মানে হয়ে গেছিল যে আমার তো বড় হয়ে গান গাইতেই
0: হবে।
1: হ্যাঁ, তো গান শেখা মানে আমি গানের শিল্পী হব আর কি এরকম।
0: আমি শুরুতে আপনার অ্যালবাম জ্যামিতিক ভালোবাসা নিয়ে কথা বলছিলাম। এই অ্যালবাম সম্পর্কে এবং আপনার খুব জনপ্রিয় একটা গান ধীম তানা, এই গানটা সম্পর্কে শুনতে চাই এবং অ্যালবাম সম্পর্কেও একটু কথা শুনতে চাই।
1: জ্যামিতিক ভালোবাসা হয়েছিল 2006-তে, বাট যেহেতু বলেছিলাম যে আমি অনেক ছোটবেলা থেকে গান করছিলাম, আমি কিন্তু ছোটবেলা থেকেই বিভিন্ন বাচ্চাদের ভয়েস, বিভিন্ন অনুষ্ঠানে বাচ্চাদের টাইটেল ট্র্যাক গাওয়া, মানে বিহাইন্ড দ্য স্ক্রিন আমি কাজ করতাম, লাইক স্টুডিও ওয়ার্কগুলো করতাম। তখন 2006 হচ্ছে আমার অ্যালবাম এসছে, 2000 সালে আমি ফার্স্ট প্লেব্যাক করেছি। সো আমার স্টুডিও ওয়ার্কটা অনেক আগে থেকে, আমি পেছনে কাজ করতাম অনেক আগে থেকে। সো মিডিয়াতে যারা কাজ করতো বা মিউজিক কম্পোজার, লিরিসিস্ট, তারা সবাই জানতো যে কণা একটা মেয়ে আছে সে গান করে। আমি বিজ্ঞাপনে ভয়েস দিতাম, সিনেমায় গান গাইতাম। 2006-এও অনেক গান করতাম, কিন্তু তখন হচ্ছে আমাদের সময় যেটা ছিল যেহেতু ইউটিউব ছিল না, অ্যালবাম না হওয়া পর্যন্ত কোনো আর্টিস্টের একটা স্বীকৃতি ওভাবে পাওয়া যাচ্ছিল। তো আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে অ্যালবামটা কবে আসবে। তো জ্যামিতিক ভালোবাসা ওয়াজ দ্য ফার্স্ট। দেন 2008-এ এসেছিল আমার যে অ্যালবামটাতে ছিল মেঘের গায়ে নূপুর পায়ে বরষা গানটা ছিল, ওটা ছিল ফুয়াদ ফিচারিং কণা অ্যালবামটার নাম ছিল। আর তখন ফুয়াদ অনেক ফেমাস ছিল, ফুয়াদ ভাইয়ের মিউজিকে গান করা অনেকের অনেক স্বপ্ন ছিল। বাট আই ওয়াজ ভেরি লাকি যে ফুয়াদ ভাই বাংলাদেশে এসে হি ফাউন্ড মাই ভয়েস অ্যান্ড বললো যে আমি ওর একটা ফুল অ্যালবাম করব। দেন ইট ওয়াজ এ সারপ্রাইজ ফর মি। এরপরে 2011-তে আসলো হচ্ছে সিম্পলি কণা। সিম্পলি কণা অ্যালবামটাতে ছিল ধীমতানা।
0: আচ্ছা আচ্ছা,
1: সিম্পলি কণা অ্যালবামটার প্রত্যেকটা গান না মানে এগুলা সব আমার ইমাজিনেশনের গান। লাইক যে লিরিক লিখেছে শাহান কমন্ধ, হি ইজ মাই মানে বেস্ট ফ্রেন্ড। সো শাহানকে আমি সারাক্ষণ পোক করতাম। এর আগেও বড় জ্যামিতিক ভালোবাসাও শাহানের লেখা, বরসাও শাহানের লেখা। সো আমার অনেক গান লিখতো বলে আমি সারাক্ষণ ওকে পোক করতে থাকতাম, শোন আমাকে একটা বৃষ্টি গান দিবি, এটার মধ্যে আমি নাচবো, আমাকে একটা গান লিখে দিবি যেটার মধ্যে আমি পরি সাজবো, একটা গান লিখে দিবি যেটার মধ্যে আমি জ্যাজ মিউজিক করব। মানে আমার সব আমার ইচ্ছেগুলো অনুযায়ী সে গানগুলো লিখেছে। দেন সিম্পলি কণা বের হওয়ার পরে আমি একটা মিউজিক ভিডিও অ্যালবাম করলাম পুরাটা। তখন ইউটিউব ছিল না, তখন ছিল VCD বা DVD ছিল। তো আমি একটা DVD ছাড়লাম ওই সময়, 9টা মিউজিক ভিডিও, ওইটা মনে হয় বাংলাদেশের ফার্স্ট যেখানে একটা পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও অ্যালবাম রিলিজ হয়েছিল 2012-এ। সেটা মানে যেটা বললাম যে আমার যে স্বপ্নগুলো ছিল, আমি বসুন্ধরা সিনেপ্লেক্সে ওই রেড কার্পেট করেছিলাম আমার ডিভিডি লঞ্চিং এ, সো অনেক কিছু প্ল্যান করেছিলাম। সো ধীমতানা আমার লাইফের বলবো যে একটা টার্নিং পয়েন্ট বলে না, সো 2011 এ ধীমতানা ওয়াজ মাই টার্নিং পয়েন্ট। মানে একটা একটা বাঘ পার করে করে একটা বড় একটা মোড় নিয়েছিল ধীমতানা গানটা দিয়ে। গানটা লেখা হচ্ছে শান কমন্থ, আর সুর সঙ্গীত করেছেন আমাদের অত্যন্ত প্রিয় বাপ্পা মজুমদার।
0: ধীমতানা গানটাই শুনতে চাই।
1: ওকে, ঠিক আছে। যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্দনা জুড়ে ধরণী তো।

0: বাহ, অসাধারণ। যে গানগুলো মানুষের হৃদয়কে স্পর্শ করে, যে গানগুলো মানুষের মানে মনের কথা বলে বা মনের ভেতরে ঢুকে যায়, এই গানগুলো কিন্তু অনেক চিরস্থায়ী হয়। আসলে বিশেষ করে আপনার গানগুলো শুনতে কিন্তু কানে আরাম লাগে, খুব ভালো লাগে শুনতে। আচ্ছা কোনা, এবার অন্য একটা প্রশ্নতে যাচ্ছি, কোন মাধ্যমে কাজ করতে বেশি পছন্দ করেন?
1: আমি গান গাইতেই পছন্দ করি, সেটা যেখানেই হোক।
0: বেতারে, যেখানে বসে আপনি কথা বলছেন, বেতারে কিভাবে শুরু হলো, কবে থেকে কাজ করছেন, কি ধরনের কাজ করছেন, এবং একটা উল্লেখযোগ্য গানের কথা, বেতারে গিয়েছেন এমন একটা গানের কথা যদি আমাদের বলেন।
1: বেতারের স্মৃতি অনেক ছোটবেলা থেকে, কিন্তু আমি বেতারে বাচ্চাদের প্রোগ্রাম করতাম।
0: আচ্ছা আচ্ছা। অ্যাজ
1: এ শিশু শিল্পী তখন বাচ্চাদের অনেক প্রোগ্রাম হতো, বেতারে বাচ্চাদের নাটক হতো, সেগুলোতেও আসতাম কাজ করতাম। অ্যান্ড দেন 2000 বা 2001 হয়তো আমি এনলিস্টেড হয়েছিলাম এখানে।
0: আচ্ছা।
1: আর এখন তো অনেক গান গাওয়া হচ্ছে বেতারে, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সুন্দর গান আপনারা ডেকে ডেকে আমাকে গাওয়াচ্ছেন, সারপ্রাইজিংলি ভালো ভালো গান পড়ছে। তো এর মধ্যে একটা গান গাইলাম, বেশ ভালো লেগেছিল গানটা। এবং খুব মজার বিষয় হচ্ছে যে গানটা লিখেছে সেই আমার ইন্টারভিউ নিচ্ছে আজকে, বাপ্পি ভাই, থ্যাংক ইউ। নিক বলেছে কানে কানে, নাম বিয়াজ বৃষ্টি। আর গানটা আমাদেরই খুবই পছন্দের একজন, উনি তবলা বাজান, কিন্তু উনি খুব ভালো সুর করেছেন, আমাদের বিশুদা বিশ্বজিৎ সরকার। সো সব মিলিয়ে গানটা বেশ ভালো লেগেছে, এবং আমার যেহেতু অনেক বৃষ্টির গানের ভক্তরা, তারা শুনলে অবশ্যই তাদের ভালো লাগবে।

0: আপনি আমাদের দেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং আমরা জানি যে শিল্পীরও কিন্তু পছন্দের শিল্পী থাকে। আমাদের দেশের দুজন শিল্পী এবং দেশের বাইরের দুজন শিল্পীর কথা একটু বলুন আমাদেরকে, যাদের গান আপনি অবসর সময়ে শুনেন এবং সময় পেলে গুনগুন করে গেয়ে থাকেন।
1: বাংলাদেশে অনেক পছন্দের শিল্পী আছে, যিনি আমার অল টাইম ফেভারিট, যার গান আমি সারাদিন শুনতে পারবো, তিনি হচ্ছেন বাপ্পু মজুমদার। বাংলাদেশে এরকম অনেক আছে যে ইয়াং ছেলেমেয়েদের গানও আমার ভালো লাগে, যেটা ভালো লাগে আমি শুনতেই থাকি। যেমন ইয়াংদের মধ্যে আমার ইমরানের গান ভালো লাগে, যেহেতু ইমরানের সাথে আমি গাই, তার জন্য না শুধু, হি ইজ এ গুড কম্পোজার, ওর জন্য ওর গান শুনি। তারপর রুনা ম্যামের গান আগেরগুলো বের করে করে ইউটিউব থেকে শুনি, সাবিনা ম্যামের গান শুনি। তো বাংলাদেশে আসলে বলে বোঝানো যাবে না। আর বাইরে যদি বলেন, বাইরে আমি মানে একদম এক কথাই বলতে পারবো কার গান আমি খুব শুনি, সেটা হচ্ছে অরিজিৎ সিং।
0: আচ্ছা,
1: আমি সারাদিন শুনতে পারি। আর হচ্ছে শ্রেয়া ঘোষাল।
0: দ্বৈত গানের সহশিল্পী হিসেবে কাকে পেলে আপনি সবচেয়ে বেশি মানে কমফোর্ট ফিল করেন বা ভালো লাগে আপনার?
1: অ্যাকচুয়ালি আই এম আ প্রফেশনাল আর্টিস্ট, সো আমার সাথে যে কেউ গাইতে পারে গান। সো আমার অনেকের সাথেই ডুয়েট গান গাওয়া হয়েছে সিনেমাতে, বা এখন জনপ্রিয়তাটা না আসলে এটা কখন কার সাথে কার গলা ম্যাচ করলে ভালো লাগবে, কিংবা এটা আসলে শ্রোতারা ছাড়া কেউ ক্রিয়েট করতে পারে না। যেমন তাসিন ভাইয়ের সাথে আমার গান কয়েকটা খুব পছন্দ করে, গান কিন্তু খুব অল্প বাট তারা পছন্দ করে শুনতে। যেমন ইমরানের সাথে জুটি বানিয়ে দিয়েছে সবাই যে ইমরান কণা মানে হচ্ছে হিট গান, বাট এটা কিন্তু আমরা কেউ বানাই নাই। আমার আর ওর কিন্তু ফার্স্ট গান কিন্তু হিট হয় নাই, বাট এটা কেমন জানি দুই তিনটা গান সুপার হিট হওয়ার পর এখন সবাই চায় যে আমাদের সবসময় একসাথে গান হোক।
0: ওহে শ্যাম, এই গানটি কিন্তু অনেক জনপ্রিয়।
1: হ্যাঁ, ওহে শ্যামের পরে তুই কি আমার হবি রে ম্যাসিভ লেভেলের হিট হয়েছে। এন্ড দিল দিল তো বাংলাদেশে এবং কলকাতার ইতিহাসের ইউটিউবের সবচেয়ে ভিউড সং অ্যাকচুয়ালি, বাংলা যত সিনেমার গান আছে।
0: আচ্ছা, সঙ্গীত নিয়ে আপনার ভবিষ্যৎ ভাবনা এবং একজন শিল্পী হিসেবে সমাজের জন্য কি ধরনের কাজ করছেন বা ভবিষ্যতে কি ধরনের কাজ করার ইচ্ছে আছে?
1: সঙ্গীত নিয়ে ভাবনা আসলে আমরা কেউ বলতে পারি না যে আগামীকাল কি হবে। আমি শুধু গান গেয়ে যেতে চাই। আমি এক নাম্বার, দুই নাম্বার, হিট সং, ফ্লপ সং এগুলা কিছু আমি দেখতে চাই না। আমি শুধু কাজ করে যেতে চাই, আমি গান করে যেতে চাই। সঙ্গীতের একটা বড় মাধ্যম, সেটা রেডিও হোক, টেলিভিশন হোক, স্টেজ হোক, অ্যালবাম হোক, আমার ভয়েসটা দিয়ে, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমি শুধু একটা ভয়েস দিতে পারি আর কিছু না। আমার ভয়েসটা দিয়ে যদি ইন্ডাস্ট্রির জন্য সবসময় কাজ করে যেতে পারি, এটাই আমার ইচ্ছা। আরেকটা ইচ্ছা আছে যেটা আমি বলছিলাম, যে আমরা যখন ছোট ছিলাম, যখন বাসার থেকে বের হতাম, দেখতাম কোনো বাসায় বাচ্চা একটা রেওয়াজ করছে, একটু দূরে যেতে দিয়ে দেখতাম একটা হয়তো গানের ক্লাস হচ্ছে, ওখান থেকে বাচ্চারা জোরে জোরে গান গাচ্ছে, তো এই প্র্যাকটিসটা চলে গেছে। সো আমার ইচ্ছা বাচ্চাদের একটু গান শেখানোর, লাইক আমি শেখাবো না, বাট স্কুল বা একাডেমি, এই যে বাচ্চাদের গান শেখার একটা প্র্যাকটিস, এটাকে আবার ফিরিয়ে আনার একটা চেষ্টা আছে।
0: সঙ্গীত জীবনে আপনার সবচেয়ে বড় পুরস্কার কি?
1: শ্রোতাদের ভালোবাসা।
0: অসাধারণ একটা উত্তর। আসলে ভালোবাসা ছাড়া কিন্তু আমরা চলতে পারি না, আর শ্রোতাদের ভালোবাসা শিল্পীদের জন্য কিন্তু একটা আশীর্বাদ। কনা, আমরা জানি যে আপনি ক্লাসিক্যাল চর্চা করেন এবং নজরুল সঙ্গীতের উপরে আপনার বিশেষ দক্ষতা আছে, এই যে নজরুল সঙ্গীত শেখা, ক্লাসিক্যাল চর্চা করা, এসব পরকে একটু জানতে চাই। আর একটু খালি গলায় আপনার পছন্দের কোন একটা নজরুল সঙ্গীত যদি আমাদেরকে শোনান।
1: আমি ছোটবেলায় তো বাসায় গান শেখা স্টার্ট করেছি এবং শিশু একাডেমিতে গান শিখেছি, এন্ড দেন আমি আই জয়েন্ট নজরুল একাডেমি। নজরুল একাডেমিতে আমরা শিখতাম হচ্ছে নজরুল সঙ্গীত এবং ক্লাসিক্যাল। সো ওই যে একাডেমিক একটা শিক্ষা, ওখান থেকে মানে ওই ওই শিক্ষাটা দেওয়া হয়েছে যে ক্লাসিক্যাল শিখা মানে হচ্ছে গলা তৈরি করতে পারা। সো ওই জন্যই আর কি ওইটা মাথায় ঢুকে গেছে। আর দীর্ঘদিন নজরুল সঙ্গীত শেখাতে যেটা হয়েছে, আমার কাছে মনে হয় যে নজরুলের অনেক ভার্সেটাইল সং, সো নানা ধরনের সুরের গান গাইলে একটা গলা সুন্দর তৈরি হয়, তো ওটা আমাকে অনেক হেল্প করেছে আর কি। আর প্রিয় নজরুল সঙ্গীত অনেক আছে, কিন্তু এখন যেহেতু যারা শুনছে তাদেরকে বলে দিই আমি জাস্ট জানি না কতটুকু ভালো গাইতে পারবো। প্রিয় যাই যাই বলো না,

0: অসাধারণ। আসলে নজরুল আমাদেরকে সঙ্গীতে যা দিয়ে গেছেন সেটা মানে যতই কৃতজ্ঞতা আমরা প্রকাশ করি সেটা কিন্তু শেষ হবে না। অসাধারণ গান এবং অনেক ধরনের গান তিনি লিখেছেন। আপনার প্রতি আমাদের যেটা চাওয়া যে নজরুল সঙ্গীতটাকেও আপনি ধরে রাখবেন এবং সুন্দর সুন্দর নজরুল সঙ্গীত আমাদেরকে উপহার দেবেন। একজন শিল্পী হিসেবে কিন্তু আপনার কাছে আমাদের অনেক কিছু জানতে ইচ্ছে করে, কিন্তু আমরা তো সময়ের হাতে বাধা। তারপরও আরো কিছু প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে নতুনরা এখন কেমন গান করছে এবং গানের ক্ষেত্রে এখনকার অবস্থানটা কেমন?
1: অবশ্যই নতুনরা অনেক ভালো গান করছে। আমি যদি বলি যে আমরা একভাবে গান শিখে এসেছি, ওটাই এক ধরনের একটা ওটাই মানে গান শেখার প্রপার সিস্টেম ছিল, বাট এইটা আমি আসলে এখন বললে হবে না, বিকজ যুগের সাথে তাল মিলিয়েই চলতে হবে, কারণ ওই সময়টাও তো নাই এখন। সো এখন বাচ্চারা আমি দেখি যে ইয়াংরা ইউটিউব দেখে গান শিখছে, শিখছে তো, গান তো গাইছে এবং অনেক অনেক কিছু বাজাচ্ছে। অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট বাজানোটা আরেকটু প্র্যাকটিস করতে পারলে ভালো, বাট দে আর ডুইং গুড। বাট একটা জিনিস আমার কাছে মনে হয়, সবাই একটু অস্থির, গানটা শিখেও ছাড়তে পারে না সবার। ওই যেহেতু একটা এখন প্রচার মাধ্যমটা হাতে চলে এসছে, ইউটিউব বা ক্যামেরা দিয়ে শুট করে ছেড়ে দেওয়া যাচ্ছে, উইচ ইজ এ গুড থিং। এটা আপনার যে প্রতিভাটা এটা সবাইকে দেখাতে পারছেন আপনি, কিন্তু এক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে খুব একটা অস্থির, গান বের করার সাথে সাথে লাইক কত পড়লো, কমেন্ট কত আসলো, ভিউ কত হলো। বাস এখন একটা গান ফার্স্টে আপনি গাইলেন, ওটার লাখ ভিউ হয়ে গেল, দেন ইউ আর স্যাটিসফাইড। সো স্যাটিসফ্যাকশনটা খুব তাড়াতাড়ি চলে আসে বা তাড়াতাড়ি চলে যায়।
0: আপনার নতুন গানের কথা একটু শুনতে চাই।
1: প্লেব্যাক করেছি এর মধ্যে বেশ কয়েকটা অ্যালবাম প্রজেক্টের জন্য গান করেছি। স্টেজ শোর ব্যস্ততা বাড়ছে, ব্যস্ততার মধ্যেই আছি, আর এর মধ্যে বেশ কয়েকটা নতুন ফিল্মের গান গাইলাম।
0: সাধারণ ভক্তরা তারকাদের পরিবার সম্পর্কে জানতে চায়, সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনার পরিবার সম্পর্কে একটু বলেন।
1: আমার পরিবারে আছে আমার বাবা, আমার মা, আমার বড় বোন দুলা ভাই, আর আমার ভাগ্নি আছে সুভানা, আমার ছোট ভাই ও আর ওর ছেলে আছে শারাফ, এই তো। আর আমার যদি পরিবার বলি, আমার পরিবার আছে আমার হাজবেন্ড।
0: আচ্ছা,
1: সো এই তো।
0: প্রিয় শিল্পী, ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতারের শ্রোতা যারা এখন আপনাকে শুনছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
1: তাদের উদ্দেশ্যে বলা আছে যে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদের ভালোবাসায় কৃতজ্ঞ, এবং আশা করছি আমিও চেষ্টা করব আপনাদের ভালোবাসা ধরে রাখার। আর প্লিজ আমাকে এইভাবে ভালোবাসবেন যেন আমি সারা জীবন আপনাদের ভালোবাসাটা নিয়েই থাকতে পারি।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন প্রাণের মানুষ অনুষ্ঠানে এতক্ষণ আমরা কথা বলছিলাম দিলশাদ নাহার কণার সাথে। প্রিয় বন্ধুরা, শিল্পীর অনেক জানা অজানা কথা কিন্তু আমরা শুনছিলাম, আর যে কথাটি না বললেই নয়, কণা আমাদেরকে অনেক চমৎকার চমৎকার গান উপহার দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। আমরা এভাবেই চাইব যে তিনি আমাদেরকে আরও অনেক গান উপহার দেবেন, তিনি আমাদেরকে যেভাবে বিনোদিত করে যাচ্ছেন এভাবেই করে যাবেন। কণা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন বাংলাদেশ বেতারকে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ আপনাকেও।

0: ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত শিল্পী সাহিত্য, শিল্প সাহিত্য ও সঙ্গীত অঙ্গনের ব্যক্তিত্বদের নিয়ে গবেষণামূলক অনুষ্ঠান প্রাণের মানুষ এখানে শেষ হল। সঞ্চালনায় আহসান হাবিব বাপ্পি, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারসানা এবং প্রযোজনা করলেন মোহাম্মদ সরওয়ার মোর্শেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী রেজা রাব্বানী। গানটির কথা ও সুর সাজিয়েছেন লোকমান হোসেন ফকির।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পল্লী গীতি, শিল্পী রেজা রাব্বানীর কণ্ঠে। এবারের গানের গীতিকার ও সুরকার কানাই লাল শীল।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পল্লী গীতি রেজা রাব্বানীর কণ্ঠে, বাংলাদেশ বেতার, ঢাকা। নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে, সামাজিকভাবে এর প্রতিরোধে এগিয়ে আসুন। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদকাসক্তি। মাদকাসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026 আগামীকাল রাজধানীর একটি হোটেলে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করবেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের প্রেসিডেন্ট জিল্লুর রহমান আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, এবারের সম্মেলনে 100টির বেশি দেশের 2 শতাধিক আলোচক, 3 শতাধিক ডেলিগেট ও 1000-এর বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। সম্মেলনে ভূ রাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার মতো বিষয় গুরুত্ব পাবে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন হিসেবে এটি ইতোমধ্যে আঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ একটি মঞ্চে পরিণত হয়েছে। বাংলাদেশ বেতার উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি আজ রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে, তবে মিথ্যা তথ্য বা প্রচারণার মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানান তিনি। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম এ সময় উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি আজ মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে সুস্থ সংস্কৃতি চর্চা একটি কার্যকর হাতিয়ার। এ লক্ষ্যে নৌকা বাইচ সহ দেশীয় খেলাধুলা ও লোকস ঐতিহ্যকে আরও জনপ্রিয় ও বিস্তৃত করতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আজ চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় নারী শ্রমিকদের জন্য নির্মিত শ্রমজীবী মহিলা হোস্টেল ও শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, কেন্দ্রটি দ্রুত চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সিউলে অনুষ্ঠিত পৃথক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, বৃহত্তর বিনিয়োগ ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানিয়ে দক্ষিণ কোরিয়ার সাথে একটি শক্তিশালী অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্রপতি মন্ত্রী হুমায়ুন কবির আজ দক্ষিণ কোরিয়ার প্রথম পররাষ্ট্র উপমন্ত্রী পার্ক ইউন জু এবং প্রতিরক্ষা উপমন্ত্রী লি ডু হুইয়ের সাথে আলোচনা করেন। বৈঠককালে হুমায়ুন কবির পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর কাছে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। তিনি কোরিয়া সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করতে বাংলাদেশের ইচ্ছের কথা জানান এবং বাংলাদেশ দক্ষিণ কোরিয়া সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদনের বিষয়টিকে স্বাগত জানিয়ে এটা দ্রুত স্বাক্ষরের ব্যাপারে আশা প্রকাশ করেন। ময়মনসিংহে আজ এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ 7 জন নিহত হয়েছে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, নগরীর বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রোপা এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক ও যাত্রী সহ 7 জন নিহত হন। দেশের অনলাইন সংবাদ মাধ্যম বিডি নিউজ 24.com এর প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজ লন্ডনের একটি হাসপাতালে মস্তিষ্ক রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 59 বছর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আগামীকাল পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে। জাপানের নিশিনের কারুগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 10:30 ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12:00 কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকাল ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি সকাল ছটায় অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আনোয়ার হোসেন। পথ ও পাথে অনুষ্ঠানে ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশীর শুনবেন সকাল 8:10। 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ।
1: নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান আমার গানের মালা বেলা 2:45। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35। পবিত্র কোরআন শিক্ষার আসর বিকেল 4:05। সুর তরঙ্গ বিকেল 4:25। সবুজ পৃথিবী বিকেল 5:10। সকাল 8:20 এবং বিকেল 5:40 সন্ধ্যে ডেঙ্গু ঠেকায় একসাথে। সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমী পেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান রূপ মঞ্জুরি শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধে পল্লীগানের অনুষ্ঠান পরানের গান রাত 10:20।
2: এছাড়া FM 90 MHz এর রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন যাত্রা রাজা সন্ন্যাসী রচনা আব্দুল হাই দুরবার প্রযোজনা SM সারওয়ার মোর্শেদ।
1: FM এর অনুষ্ঠান সূচি FM 90 MHz এ সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান FM 90 MHz এ FM 102 MHz FM 106 MHz এ সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনবেন
2: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9:00 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6:00 পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর টাঙ্গাইল ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টাঙ্গাইল ও যশোরে 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.3 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9:76%, সন্ধ্যা 6:73%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:51 এবং অস্ত যাবে সন্ধ্যা 5:44। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 MHz, FM 106 MHz, FM 102 MHz। এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব। আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন হারানো দিনের গান সোহরাব হোসেনের কণ্ঠে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, হাসন রাজার গান শুনলেন, শিল্পী ছিলেন মারিয়া মুনমুন। আর এই গানটির মধ্য দিয়ে শেষ হল দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা, বাংলাদেশ বেতার ঢাকা। শুনছেন নিশুতি অধিবেশন, আমন্ত্রণ নজরুল সঙ্গীতে শুনব মানস কুমার দাসের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন মানস কুমার দাসের কণ্ঠে নজরুল সঙ্গীত, বাংলাদেশ বেতার। আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:30 অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আনোয়ার হোসেন। পথ পাথে অনুষ্ঠানে ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া শুনবেন সকাল 7:30। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির শুনবেন সকাল 8:10। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা শুনবেন বেলা 2:45। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05। সুর তরঙ্গ বিকেল 4:25। সবুজ পৃথিবী বিকেল 5:10। সকাল 8:20 শুনবেন এবং বিকেল 5:40 ডেঙ্গু ঠেকাই একসাথে। সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমী বিশ্ব রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান রূপ মঞ্জুরি শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধে পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত 10:20। FM এর অনুষ্ঠান সূচি FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান শুনলেন। পরবর্তী অধিবেশনের সংক্ষিপ্ত পরিচিতি বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।